আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। শ্রীকান্ত আচার্য এবং লোপামুদ্রা মিত্রের দ্বৈত কণ্ঠে শুনলাম গানটি। এরপর প্রস্মিতা পাল।

আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া খবর অনুযায়ী হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া জেলার কিছু অংশে। আগামী দুই থেকে তিন ঘন্টায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে। শুনলেন আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সেই সঙ্গে হলুদ সতর্কতা।

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যর দ্বৈত কণ্ঠে শুনলাম গানটি। এরপর স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম শুধু যাওয়া আসা, শেষ করব অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠের গান দিয়ে এবং তারপর বন্দে মাতরম।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 30 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 29 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এভলিউশনকে পিছিয়ে দিয়ে বা থামিয়ে দিয়ে ফল নেই। যা একবার হতে পারে তা আবার হতে পারে, যদি এই একবারটিও তাকে না হতে দেওয়া যায়। বারবার বাধা দিলেও শিশু একদিন যুবা হবেই, চকমকি পাথর একদিন দেশলাই হবেই, আবুল তাবুল একদিন সঙ্গীতে পরিণতি পাবে, হিজিবিজি একদিন চিত্রে, মুষ্টিযোগ একদিন আয়ুর্বেদে। মানুষের মাথার ভিতরে জটার সঙ্গে জটা জড়িয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, মানুষের মাথার উপরকার জটা জুটকে ছেঁটে কেটে সে জটিলতার প্রতিকার করা যায় না। এ জটিলতাকে স্বীকার করে নিতেই হবে, স্বীকার করে নিয়ে এর মূলে রস যোগাতে হবে, বল যোগাতে হবে। দ্বিতীয়ত, মানুষ মানুষের সঙ্গ কাঙাল, পরস্পরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না। সে বরং মার খাবে ও মার দেবে, তবু একলা থাকার পরম দুঃখ সইতে পারবে না, পাগল হয়ে যাবে। সে সকলের সঙ্গে নানা সম্বন্ধে বাঁধা পড়তে চায়, কারুর সঙ্গে শত্রুর সম্বন্ধ, কারুর সঙ্গে মিত্রের সম্বন্ধ, কিন্তু কারুর প্রতি উদাসীন হতে তার স্বভাবে বাধে, কেননা কারুর ঔদাসীন্য তার স্বভাবে সয় না। আজকের দিনে যখন সব দেশের সব জাতির মিলেমিশে চলবার সুযোগ উপস্থিত হল, তখন ধাক্কাধাক্কির ভয়ে উদ্ভিদের মতো একঠাই দাঁড়িয়ে নিজেকে নিয়ে ব্যাপৃত থাকতে প্রবৃত্তি হয় কি? মানুষ স্বভাবত সহিংসও নয়, অহিংসও নয়, স্বভাবত সহযোগী। পরস্পরের সহিত যোগ দিলে ঠোকাঠুকি বাদবেই, কোলাকুলি করলেও দেহে দেহে সংঘর্ষ উপস্থিত হয়। নরনারীর যেটি পরম মিলন, সেটিকেও কি দ্বন্দ্ব বলা চলে না? আত্মার সঙ্গে আত্মার মিলনে দেহ চিরদিনই বাধা, অথচ দেহের সঙ্গে দেহ যুক্ত না হলে আত্মার সঙ্গে আত্মার মিলন পূর্ণাঙ্গ হয় না। যার নাম বাধা, তারই নাম সেতু। বাধাকে এড়াতে গেলে সুযোগকেও এড়ানো হয়। জাতিতে জাতিতে ও সম্প্রদায় সম্প্রদায়ে যে সংঘর্ষ মানুষকে পীড়া দিচ্ছে, সেটা মিলনেরই পূর্ব রাগ ও অন্য নাম। আঘাত করে ও পেয়ে মানুষ মানুষকে চিনছে, নইলে যে যার পল্লী কুটিরেই পড়ে থাকত। আজকের এই হাটের বারে খোলা মাঠে সকলের সঙ্গে কেনাবেচার ছলে মিলিত হতো না। এত দেশের ও এত জাতির মানুষ কেমন অমোঘভাবে এক পৃথিবীর ও এক মহাজাতির মানুষ হয়ে উঠছে, তা যখন ভাবি তখন কোনো ক্ষতিকেই ক্ষতি বলে মনে হয় না, যুদ্ধকে মনে হয় সন্ধিরূপ।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন যোগিয়া ও মঙ্গল ভৈরব রাগে সেতার, পরিবেশন করবেন পণ্ডিত সমরজিৎ সেন।

যোগিয়া ও মঙ্গল ভৈরব রাগে সেতার পরিবেশন করলেন পণ্ডিত সমরজিৎ সেন। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী

বিব্রাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামীকাল EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতের জলের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো সম্পর্কে নগর পর্ষদগুলিকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভারতীয় প্রস্তুতকারকদের বিশ্বমানের সমাধানের সঙ্গে পরিচিত করতে বিশেষ প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করার কথা বলেন। এই সম্মেলনের সিদ্ধান্তগুলো যাতে কেবল একদিনের আলোচনাতেই সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। জনসাধারণের অংশগ্রহণ বা জনভাগিদারী বাড়াতে প্রধানমন্ত্রী জল উৎসব পালনের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি জলাশয়ের পলি নিষ্কাশনকে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করা এবং বাঁধের নিরাপত্তার জন্য প্রতিটি বর্ষার আগে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এমনকি পাঠ্যক্রমে জল নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উপরেও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। তিন দিনের ভারত সফরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী গতকাল রাতে রাজধানী দিল্লিতে এসে পৌঁছন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম ভারত সফর। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বার্টি ওয়েভার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং নবায়নযোগ্য শক্তির মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোকে সহযোগিতা করার সুযোগ এনে দেবে। নেপালের হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করে ভূতেকাশী নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তৎপর রয়েছেন। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। উল্লেখ্য, নিখোঁজদের মধ্যে 583 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপাল সেনাবাহিনী সহ যৌথ নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত হেলিকপ্টার ও স্থলপথ ব্যবহার করে 11,993 জনকে উদ্ধার করেছে। অন্যদিকে অনুসন্ধান ও উদ্ধার কাজে প্রায় 21,314 জন নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছেন। এদিকে চীনের দিকে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরঙে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 21-এ পৌঁছেছে এবং আরও 541 জন নিখোঁজ রয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। গঙ্গা, গণ্ডক এবং কোশী নদীর জলস্তর বাড়ার ফলে বিহারের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ভাগলপুর, খাগড়িয়া, সমস্তিপুর, পাটনা, বক্সার, ভোজপুর ও বৈশালী সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকায় গঙ্গার বন্যার জল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাটনার মানের দীঘাঘাট, গান্ধীঘাট এবং হাতিদহ এলাকায় গঙ্গানদী বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে রোহতাসের বানসাগর বাঁধ থেকে জল ছাড়ার ফলে সোন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঔরঙ্গাবাদ জেলায় সোন, বাতানে, পুনপুন, ধাওয়া, আদারি, মাদার ও কেশার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের গড় পরিমাণ বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটির ঋণদানের পরিকাঠামো ব্যবস্থা আরও জোরদার করার কথাও বৈঠকে তুলে ধরা হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, নাবার্ড, PFRDA, কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বরিষ্ঠ প্রতিনিধিরা অংশ নেবেন। উল্লেখ্য, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বাস্তবায়ন করায় গত দেড় দশকে গ্রামে বসবাসকারী 10 কোটিরও বেশি নারীকে 93 লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী এবং তাদের ফেডারেশনের আওতায় একত্রিত করা সম্ভব হয়েছে।
উত্তরপ্রদেশে জরায়ু ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে আজ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে একটি বিশেষ এইচপিভি টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। রাজ্যের 75টি জেলার 14 বছর বয়সী প্রায় 10 লক্ষ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। লখনৌয়ের মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর এন বি

0: সিং 14 বছর বয়সী সকল যোগ্য কিশোরী ও তাদের অভিভাবকদের প্রতি এই কর্মসূচির সময় টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে গতকাল পোল্যান্ডে পৌঁছেছেন। পোল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নীতাভূষণ ওয়ার্স বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এই সফরে ড জয়শঙ্কর পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার রাদেসলো সিকোরস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ডে তাঁর নির্ধারিত কর্মসূচি শেষ করে বিদেশমন্ত্রী ইউক্রেন সফর করবেন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ড্রি সিবিহার সঙ্গে তাঁর আলোচনার কথা রয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণী প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য ও কাশ্মীর নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাশবসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন আগামীকাল EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV-F17 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। শ্রী নারায়ণন জানান EOS-05 একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান এবং এটি ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট যা জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে স্থাপন করা হবে। তিনি বলেন এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিষেবা প্রদানের মান উন্নত করবে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCR ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতে দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এক সরকারি বিবৃতিতে JCR জানিয়েছে শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7% বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। সংস্থাটি জানিয়েছে সরকার ধারাবাহিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক নীতি বাস্তবায়ন করার পাশাপাশি ব্যাংকিং ক্ষেত্রেও উন্নতি করেছে। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যা শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম CEO নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মনিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত CEO শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন বা GDP সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে ব্যাখ্যা দিয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। মন্ত্রকের সচিব ড সৌরভ গর্গ জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরে নতুন ভিত্তি বছর বা বেস ইয়ার অনুসরণে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ভারতের 7.8% GDP বৃদ্ধির বিষয়ে সংবাদ মাধ্যমকে ড গর্গ জানান পারিবারিক ব্যবহার বা খরচের মাত্রা অত্যন্ত সুদৃঢ় ও স্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ICC মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। 2027-এর 14-28 ফেব্রুয়ারি মুম্বাই ও ভাদোদারায় বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। ICC প্রধান জয় শাহ খবর জানিয়ে বলেছেন ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতায় খেলবে। মহিলাদের T20 এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। গত রবিবার দুবাইয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে 94 রানের বড় ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারতীয় মহিলা দল। হংকংয়ের বিরুদ্ধে আজ জয় পেলে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলটি। উল্লেখ্য, গতরাতে দুবাইয়ে অনুষ্ঠিত গ্রুপ বির ম্যাচে ইন্দোনেশিয়াকে 75 রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা। আহমেদাবাদের সবরমতী রিভারফ্রন্টে আগামী 5-9 সেপ্টেম্বর ভারত প্রথমবার হুন্ডাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের আয়োজন করবে। 20টি দেশের 100 জনের বেশি ক্রীড়াবিদ সিরিজে অংশ নেবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ভেভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। খবর শেষ হলো, পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন, আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
2: রবীন্দ্রনাথ বলেছিলেন, শরৎচন্দ্রের দৃষ্টি ডুব দিয়েছে বাঙালির হৃদয় রহস্য।

0: সত্যই তিনি ছিলেন বাঙালি জীবনের রূপকার। শৈশব থেকে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তাকে চলতে হয়েছিল। দেশের টানে রেঙ্গুন থেকে ফিরে আসেন তিনি। ভারতবর্ষ পত্রিকার মালিক হরিদাস চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। রেঙ্গুন থেকে ফিরে আসার জন্য তিনি 300 টাকা পাঠান। এখানে একটি ঘটনা আছে। তখন তার শরীর ও মন ভালো নয়। অফিসের কাজে সামান্য একটু ভুল করে ফেললেন তিনি। ওপরওয়ালা সাহেব খেপে গিয়ে শরৎচন্দ্রকে ডেকে বলল, কোনো দায়িত্বজ্ঞান নেই তোমার? ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বার করে দেওয়া উচিত। শীর্ণ চেহারার শরৎচন্দ্র বেজায় রেগে সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ে দু চারটে ঘুষি চালিয়ে বললেন, তোমার বড় বার বেড়েছে, আমি আর তোমার এখানে কাজ করতে চাই না। দেশবন্ধু চিত্তরঞ্জন নারায়ণ পত্রিকা সম্পাদনা করতেন। শরৎচন্দ্র সেখানে লিখলেন স্বামী নামে একটি গল্প। গল্প পড়ে ভীষণ খুশি চিত্তরঞ্জন। তিনি শরৎচন্দ্রকে একটি ব্ল্যাঙ্ক চেক পাঠিয়ে দিলেন। ভারতবর্ষে তখন অসহযোগ আন্দোলন শুরু করেছেন মহাত্মা গান্ধী। শরৎচন্দ্র কংগ্রেসের কাজে নেমে পড়লেন। হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি হলেন তিনি। কলকাতার কোনো একটি অঞ্চলে একদিন গান্ধীজি চরকায় সুতো কাটছেন পাশে বসে শরৎচন্দ্র। গান্ধীজি প্রশ্ন করলেন, শরৎবাবু, চরকার উপর আপনার কি এখন এতটুকু বিশ্বাস নেই? শরৎচন্দ্র উত্তর দিলেন, না, এতটুকু বিশ্বাস নেই। গান্ধীজি প্রশ্ন করলেন, তাহলে আপনি চরকা কাটেন কেন? শরৎচন্দ্র প্রত্যুত্তরে বললেন, চরকা কাটি চরকাকে ভালোবাসি বলে নয়, আপনাকে ভালোবাসি বলে। হেসে ফেললেন গান্ধীজি, বললেন, আপনি কি মনে করেন না যে চরকার দ্বারা ভারতবর্ষের স্বাধীনতা সম্ভব? একটুও দ্বিধা না করে শরৎচন্দ্র বললেন, না, আমি বিশ্বাস করি না। স্বরাজ পেতে হলে সৈন্যদের সাহায্য দরকার, মাকড়সার নয়। শরৎচন্দ্রের পথের দাবি প্রকাশিত হবার পরই নিষেধাজ্ঞা জারি হল। দেশবন্ধু তখন কলকাতা কর্পোরেশনের মেয়র আর সুভাষচন্দ্র চিফ এক্সিকিউটিভ অফিসার। শরৎচন্দ্র তাঁদের অভিনন্দন জানাতে এলেন কর্পোরেশন অফিসে। শরৎচন্দ্র সুভাষচন্দ্রকে বললেন, সুভাষ, একসময় তুমি জানতে চেয়েছিলে পথের দাবির নায়ক কে? তারা হলেন তিনটে মানুষ। এক, আমার মামা বিপিন গাঙ্গুলি আর তাঁর গাঁজার থলি। দুই, মানবেন্দ্রনাথ রায়। আর তিন, রাসবিহারী বসু। দেশবন্ধু অবাক, গাঁজার থলি মানে? শরৎচন্দ্র ব্যাখ্যা করলেন, বিপিন মামা দুটো রিভলভার নিয়ে যাচ্ছেন আর ছদ্মবেশে তার পিছু ধাওয়া করেছেন পুলিশ কমিশনার কুখ্যাত টেগট সাহেব। বিপিন মামা বুঝেই অস্ত্র দুটি চালান করেছিলেন তার এক সঙ্গীর কাছে, সঙ্গে রাখলেন দুটি গাঁজার থলি। টেগট ধরলেন মামাকে, অস্ত্র না পেয়ে জেরা করলেন কোথায় সরানো হল ও দুটো। মামা বিনীতভাবে উত্তর দিলেন, আপনি নিতান্তই ভুল করেছেন, আমরা একটু বেশি নেশা ভাং করি, তাই দুটো গাঁজার থলি। এরপর শরৎচন্দ্র সুভাষচন্দ্রের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, আমার পথের দাবির নায়কের চরিত্রে বিপিন মামা, মানবেন্দ্রনাথ রায় এবং রাসবিহারী বসুর ছাপ থাকা অস্বাভাবিক নয়। বিপ্লবী যদুগোপাল মুখোপাধ্যায়ের কথাও আমি ভেবেছি, কিন্তু শেষ পর্যন্ত ভেবে দেখলাম এই ঘরের মধ্যেই রয়েছে আমার নায়কের ছবি। ইঙ্গিতেই বোঝা গেল শরৎ হৃদয়ে সুভাষচন্দ্রই সব্যসাচী।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন কথা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: দুই বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষিক্ষেত্রে গবেষণা ও সম্প্রসারণ, এ বিষয়ে বলছেন অধ্যাপক অরুণাশিষ গোস্বামী।
3: বর্তমান প্রেক্ষাপটে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন এবং জমির অপ্রতুলতার কারণে কেবলমাত্র কৃষির উপর নির্ভর না হয়ে কৃষি বিষয়ক যে সমস্ত অন্যান্য যে পেশাগুলো রয়েছে, প্রাণীপালন, মৎস্যপালন, রেশমকীট পালন, মৌমাছি পালন, এইগুলো বিষয়ের উপর কিন্তু যদি আমরা চাষিভাইদেরকে উদ্বুদ্ধ না করতে পারি, তাহলে তাদের যে অর্থনৈতিক যে পরিকাঠামো সেটাকে কিন্তু আমরা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো না। এবং এই বিষয়ে তাদেরকে উন্নত করার লক্ষ্যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যেমন দরকার আছে, তেমনি যে সমস্ত বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি আমাদের তৈরি হয়, বিজ্ঞানীরা তৈরি করেন, সেগুলো সঠিক সময়ে সঠিকভাবে

0: যাতে ওনাদের কাছে পৌঁছয়, ওনারা যাতে সেটাকে ব্যবহার করতে পারেন, সে বিষয়েও কিন্তু আমাদেরকে সচেষ্ট হতে হবে। এবং এই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় তার ডাইরেক্টরেট অব রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্মের সহায়তায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বিভিন্নভাবে যেমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তেমনি একেবারে গ্রাউন্ড লেভেল স্তর থেকে, তৃণমূল স্তর থেকে কী ধরনের তাদের প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনভিত্তিক গবেষণালব্ধ ফল তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে যেমন প্রশিক্ষণ দেওয়া হয়, প্রচারধর্মীমূলক পুস্তিকা যেমন প্রকাশ করা হয়, তেমনি তথ্যচিত্রের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়, অন্যান্য প্রযুক্তি হাতে কলমে হ্যান্ডস অন ট্রেনিং যেটাকে আমরা বলি সেইগুলো করার জন্যে বিভিন্ন ধরনের যে বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে জেলা স্তরে বা ব্লক স্তরে এবং সারা রাজ্য স্তরে সেইগুলোর মাধ্যম দিয়েও এই ব্যবস্থাগুলো করানো হয়। বিশেষ করে গরু বাছুর হাঁস মুরগি ছাগল মৎস্য এবং দুধ সম্পর্কিত যে সমস্ত প্রযুক্তিগুলো সেগুলো আমাদের বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে এবং সরকারিভাবে যে আত্মার যে প্রজেক্টগুলো চলছে বিভিন্ন জেলাতে তাদের সহায়তায় এবং প্রাণিসম্পদ দপ্তর এবং মৎস্য দপ্তরের সহায়তায় ব্লক লেভেলে এবং গ্রাম পঞ্চায়েত স্তরে এই সমস্ত সুযোগগুলো নেওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা চাষি ভাইদের জন্য রয়েছে এবং এইগুলো যাতে সঠিকভাবে তারা গ্রহণ করতে পারেন, সঠিক সময়ে দালাল বা মধ্যস্বত্বভোগী যে সমস্ত ফোরেলদের যে রাজত্ব চলে, যেখানে উৎপাদকরা চাষি বা প্রাণীপালক বন্ধুরা তাদের উৎপাদকরা সঠিক দাম তারা পান না, সেটা থেকে যাতে তারা লাভের মুখটা দেখতে পারেন, সঠিক সময়ে বাজারজাত করতে পারেন এবং সেগুলোকে প্রিজার্ভেশন বা সংরক্ষণ করতে পারেন, তার সমস্ত পরিষেবা দেওয়ার জন্যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলির মাধ্যমে আমরা চাষি ভাইদেরকে উন্নত জাতের প্রশিক্ষণ দেওয়ার আমাদের ব্যবস্থা রয়েছে। মানুষের চাহিদার পরিবর্তনকে মাথায় রেখে কেবলমাত্র দুধ, কেবলমাত্র মাংস, কেবলমাত্র চামড়া এইগুলোকে কেন্দ্র করেই কিন্তু প্রাণীপালন করলে হবে না। এই প্রাণীপালনের এই সমস্ত যে উৎপাদিত যে দ্রব্য বা প্রোডিউস সেগুলোর উপর ভিত্তি করে যে শিল্পগুলো গড়ে ওঠে সেই জায়গাগুলোতেও আমাদেরকে কিন্তু হস্তক্ষেপ করতে হবে। যেমন আমরা দুধ থেকে পনির তৈরি করতে পারি, আমরা মাখন তৈরি করতে পারি, ঘি তৈরি করতে পারি, লস্যি তৈরি করতে পারি, ঠিক তেমনি আমরা চিকেন রোল, এগ রোল, মাটন রোল এগুলো তৈরি করতে পারি। এই সমস্ত বিষয়ের উপরও বিভিন্ন ধরনের যে ভ্যালু অ্যাডেড যে সমস্ত মূল্য সংযুক্তিকরণের যে সমস্ত শিল্প এসব ব্যাপারে কিন্তু আমাদের প্রশিক্ষণের সুযোগ রয়েছে এবং সেই প্রশিক্ষণ আমরা দিই। বেকার যুবক যুবতী যারা একটু পড়াশোনা জানেন, যারা হয়তো অল্প একটু পয়সা মূলধন তারা প্রয়োগ করতে পারবেন, তারা যদি আমাদের বিশ্ববিদ্যালয় বা এই সমস্ত স্তরে প্রতিষ্ঠানে তারা এসে যোগাযোগ করেন, আমরা এখানে বিনে পয়সাতে আমরা তাদেরকে প্রজেক্ট বা প্রকল্প তৈরি করে দিতে পারি এবং সেই প্রকল্পের জন্য প্রশিক্ষণ দিতে পারি এবং প্রশিক্ষণের সার্টিফিকেট এবং প্রকল্প নিয়ে গেলে তারা ব্যাংক থেকে বিভিন্ন যে সমস্ত অর্থনৈতিক যে সমস্ত সংস্থাগুলো আছে তারা সরকারি যে সাবসিডি সেই সমস্ত সাবসিডির আওতায় এসে প্রকল্পের মাধ্যমে তারা কিন্তু এই প্রশিক্ষণগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আমাদের ওয়েবসাইট wbuafscl.ac.in। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় আপনাদের স্বার্থে আপনাদের জন্যে কাজ করে এসেছে, এখনও করছে এবং আগামী দিনেও তারা প্রতিজ্ঞাবদ্ধ। আসুন আমরা এই আন্দোলনটাকে বাজারজাত করার ক্ষেত্রে, আরও লাভজনক করার ক্ষেত্রে আমরা আরও ভালোভাবে এগিয়ে যাই।
1: কৃষিক্ষেত্রে গবেষণা ও সম্প্রসারণ, এ বিষয়ে শুনলেন, বললেন অধ্যাপক অরুণাশিস গোস্বামী।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজকের স্থান কোডাইকানাল, তামিলনাড়ু। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। ভারতীয় সময় সকাল 8:30 শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প, স্বরূপা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত। আজ শুনবেন প্রথম পর্ব। 8:45 শুনবেন যুব মনে গানে গানে। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় রমা ঘোষ।

ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন দেবস্মিতা দাসের কণ্ঠে নজরুল গীতি, আর তারপরেই শুনবেন লোকগান সঙ্গীতা রায়ের কণ্ঠে। 11:00 শুনবেন মহানায়কের গল্প, উপস্থাপনায় রমা ঘোষ। 11:15 শুনবেন রজনীকান্তের গান, উপস্থাপনায় সোনালী দত্ত। 11:30 শুনবেন রম্যগীতে। 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী। ভারতীয় সময় 12:30 শুনবেন রবীন্দ্রগীতে, রবীন্দ্রসঙ্গীত। 1:00 শুনবেন নাটক ফাঁদ, রচনা চিত্তরঞ্জন সেনগুপ্ত, বেতার নাট্যরূপ শামসুন রাহান, প্রযোজনায় কল্লোল দত্ত। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর, আজ শুনবেন অনুষ্ঠান দিগন্ত, উপস্থাপনায় রীনা গড়াই দত্ত, বিকেল 4:35 শুনবেন ছায়াছবির গান, 4:50 শুনবেন ক্যাম্পাস আড্ডা, আজকের ক্যাম্পাস সোনারপুর মহাবিদ্যালয়ে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা, ভারতীয় সময় সন্ধ্যে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, উত্তম সর্বোত্তম, আলোচনায় মাধবী মুখোপাধ্যায়, সাধন কুমার বাগচি, চৈতালী মল্লিক, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, ভারতীয় সময় সন্ধ্যে 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন ডায়াবেটিক ও প্রেসার রোগীর ডায়েট, এ বিষয়ে বলবেন শাশ্বতী পাল সাহা, 7:00 শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা, ভারতীয় সময় রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন ছায়াছবির গান, ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতে, শিল্পে লোপামুদ্রা মিত্র।

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। আজ আপনাদেরকে আমি নিয়ে যাব কোডাইকানাল, তামিলনাড়ু, একেবারে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বতমালায় সবুজ গাছপালা আর নানান রঙের ফুলে ভরা ছোট্ট সুন্দর এক পাহাড়ি শহরে আজ আপনাদের আমি নিয়ে যাচ্ছি, আর সেই শহরটির নাম হল কোডাইকানাল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট ওপরে অবস্থিত এই কোডাইকানাল। কোডাইকানাল তামিলনাড়ুর

রাজ্যের একটি অসম্ভব সুন্দর শহর। এই পাহাড়ি শহরটি কুয়াশাচ্ছন্ন উপত্যকা, শান্ত হ্রদ এবং পাইন বন দিয়ে ঘেরা। তামিল ভাষায় কোড়াই কানাল শব্দের অর্থ হল পাহাড়ের উপহার। আর কেন পাহাড়ের উপহার এমন নামকরণ সেটা এখানে এলেই আপনি জানতে পারবেন। এই পাহাড়ের উপহার নামকরণ সত্যিই যথাযথ। প্রকৃতি এখানে যে সৌন্দর্য আপনাকে উপহার দেবে তা আপনি আজীবনে কখনো ভুলতে পারবেন না। সমতলের প্রচণ্ড গরম থেকে বাঁচতেই কোড়াই কানাল শহরের গোড়াপত্তন করা হয় 1845 সালে। গোটা দক্ষিণ ভারত যখন গরমে একেবারে হাঁসফাঁস করে, গরমে যখন প্রাণ একেবারে ওষ্ঠাগত, ঠিক তখনই কোড়াই কানাল যেন দক্ষিণ ভারতের এক টুকরো শান্তির নীড়, যেখানে শীতলতার বাতাস স্পর্শ করে যায় আপনার শরীর, যেখানে গরমের তিল মাত্র চিহ্নই থাকে না। আর তাই গরমের দিনেই এখানে সবচেয়ে বেশি ভিড় হয়। কোড়াইকানালে সারা বছর পর্যটকরা আসেন, তবে কোড়াইকানাল ভ্রমণের সবচেয়ে ভালো সময় হল এপ্রিল থেকে জুন মাস। জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষা চলে, তাই এই সময়ে ভিড় সবচেয়ে কম থাকে। তবে আপনারা যারা বর্ষায় পাহাড়ের সৌন্দর্য দেখতে চান, বা বৃষ্টি ভেজা পাহাড় দেখতে চান, কিংবা সবুজে ঘেরা পাহাড় দেখতে চান, তারা অবশ্যই এই সময়টা চলে আসতে পারেন। কারণ বর্ষাকালের যে রোম্যান্টিসিজম, যে সবুজ গাছপালা, যে টুপটাপ শব্দ, যে জঙ্গলের নিস্তব্ধতা, পাখির ডাক আর পোকামাকড়ের নানান শব্দ, তা এক কথায় অসাধারণ। তাই আপনারা যারা প্রকৃতি ভীষণ ভালোবাসেন, বিশেষ করে বর্ষার প্রকৃতি, তারা অবশ্যই প্ল্যান করে ফেলতে পারেন কোড়াই কানাল। কোড়াই কানালের মূল আকর্ষণ হল কোড়াই লেক। এই কোড়াই হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছে কোড়াই কানাল শহর। এখানে এসে আপনি চাইলে ট্রেকিংও করতে পারেন। কোড়াই কানাল থেকে সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হল কোড়াই রোড। এখান থেকে কোড়াই কানাল প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। পৌঁছতে ঘণ্টা তিনেক সময় লাগবে। না, ঘণ্টা তিনেকের কথা শুনে চমকে যাচ্ছেন, একেবারেই না মশাই। এই ঘণ্টা তিনেক সময় মানে আপনার গন্তব্যে পৌঁছনোর যে সময়টুকু, সেই সময়টা, সেই পথটা বোধ হয় গন্তব্যের চেয়েও বেশি সুন্দর। ওই 3 ঘন্টা প্রকৃতির মাঝে আপনি একেবারেই হারিয়ে যাবেন। ওই 3 ঘন্টার পথ কিভাবে কেটে যাবে আপনি ভাবতেই পারবেন না। মনে হবে বারবার আপনার মনে হবে, ইস, গাড়ি থামিয়ে একটুখানি ছবি তুলি, বা এখানে একটুখানি দাঁড়াই, বারবার মনে হবে আপনার। প্রকৃতি তার সমস্ত রূপ যেন ঢেলে দিয়েছে এই কোড়াই কানালে। কখনো হঠাৎ করে পাবেন কুয়াশা মাখা পাইন বন, আবার কখনো পাবেন কফির বাগান, আবার কখনো পাবেন অসাধারণ সুন্দর জলাশয় বা লেক। সে এক কথায় অসাধারণ। আচ্ছা, কোড়াই কানালে এলে আর কি কি দেখবেন, চলুন চটপট আমরা জেনে নিই প্রধান দর্শনীয় স্থান সম্পর্কে। কোড়াই কানালের প্রধান দর্শনীয় স্থানগুলি হল কোড়াই লেক। এটি কোড়াই কানালের প্রধান টুরিস্ট স্পট বলা যায়। সুন্দর এই লেকে বোটিং করতে পারেন আপনি। আর লেকের পাড় বরাবর রয়েছে পায়ে হাঁটার এক অসাধারণ সুন্দর পথ, মনোরম এক পথ। তারকাকৃতির এই কৃত্রিম হ্রদটিতে আপনি চাইলে বোটিংও করতে পারেন। তবে অবশ্যই আপনি বোটিং করুন বা নাই করুন, এই হ্রদের পাড় বরাবর যে পথ রয়েছে সেখানে কিন্তু দুপা হেঁটে নেবেন। এরপরেই চলে আসুন ব্রায়ান পগ। লেকের থেকে বেশ খানিকটা এগোলেই ভীষণ সুন্দর এক বোটানিক্যাল গার্ডেন আপনার চোখে পড়বে। বিভিন্ন প্রজাতির গাছপালায় সুসজ্জিত এই বোটানিক্যাল গার্ডেন, রয়েছে অসংখ্য আয়ুর্বেদিক গাছ, এবং সমস্ত গাছের পরিচিতিও লেখা রয়েছে নির্দিষ্ট বেশ কয়েকটি বোর্ডের।
তাই অবশ্যই বেশ খানিক

অনেকটা সময় হাতে নিয়ে এই ব্রায়ান পার্কে চলে আসুন। শীতের দিনে তো অসংখ্য ফুলে ভরে থাকে এই ব্রায়ান পার্ক, কিন্তু গ্রীষ্মেও নানান ধরনের ফুল দেখতে পাবেন আপনি। এরপরেই চলে আসুন কোকারস ওয়াক। এটি একটি পাহাড়ি পথ, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ। আর এই পথটি যদি দেখতে হয় তাহলে আপনি যতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন ততটাই তার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। তাই একেবারে সকাল সকাল চলে আসুন এই পাহাড়ি পথে হাঁটতে। আর ওই 1 কিলোমিটার খুব একটা খারাপ লাগবে না হাঁটতে, কারণ চারপাশের যে প্রাকৃতিক দৃশ্য আপনার চোখকে আরাম দেবে সেটি আপনার এই হাঁটার কষ্ট ভুলিয়ে দেবে। এরপরে চলে আসুন পিলার রক্স। বাস স্ট্যান্ড থেকে 8 কিলোমিটার দূরে 400 ফুট উঁচু এক পাথরের স্তম্ভ, এবং সেটি একটি নির্দিষ্ট ভিউ পয়েন্ট থেকে দেখতে হয়। তারপরে দেখতে পারেন গুনা কেভস। এটি আর একটি সুন্দর টুরিস্ট স্পট। গুহার নির্দিষ্ট কিছু অংশ এখন খুলে রাখা, একটা দুর্ঘটনার কারণে পুরো গুহাটাই আর খোলা নেই, নির্দিষ্ট কিছু অংশ খোলা রয়েছে এবং সেই অংশগুলোও আপনি দেখতে পারেন। এটিও চমৎকার এক কেভস। এরপরেই চলে আসুন বিয়ার শোলা ফলস। শোনা যায় ভাল্লুকেরা নাকি এখানে জল খেতে আসে, আর তাই এই জলপ্রপাতের এমন নামকরণ। ভীষণ শান্ত নিরিবিলি এক জায়গা, যেখানে শুধুমাত্র ঝর্ণার শব্দ আর পাখির ডাক শোনা যায়। তবে বর্ষাকালে এলে এই ঝর্ণার এক চমৎকার রূপ আপনি দেখতে পাবেন। এরপরে চলে যেতে পারেন ডলফিন নোজ দেখতে। এটি চ্যাপ্টা পাথরের এক স্তম্ভ, দেখতে অনেকটা ডলফিনের নাকের মতো বলে এর নাম ডলফিন নোজ। এখান থেকে পাহাড় এবং নিচের উপত্যকার এক অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায়। এরপরেই চলে যান কুরিঞ্জে মন্দির। ভীষণ সুন্দর এই মন্দিরটি, নীলগিরির বিখ্যাত ফুল কুরিঞ্জের থেকে নামকরণ করা হয়েছে। এটি কার্তিক আর গণেশের মন্দির। এছাড়াও রয়েছে লা সালেটে চার্চ, পাইন ফরেস্ট, গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, সিলভার ক্যাসকেড গলফ কোর্স আর কোডাইকানাল সোলার অবজারভেটরি। ঘুরে দেখতে পারেন বেশ কয়েকটি মিউজিয়ামও। কিভাবে যাবেন কোডাইকানাল? কোডাইকানাল থেকে সবচেয়ে কাছের এয়ারপোর্ট হল মাদুরাই, 120 কিলোমিটার, এবং কোয়েম্বাটুর 180 কিলোমিটার। আর ট্রেনে সবচেয়ে কাছের স্টেশন কোদাই রোড, প্রায় 80 কিলোমিটার। এছাড়াও বাসে যাওয়া যেতে পারে, কলকাতা থেকে কন্যাকুমারী এক্সপ্রেস ট্রেনে আপনি কোডাইকানাল যেতে পারবেন। এবং এখানে প্রচুর হোটেল আর হোমস্টে রয়েছে। হাতের সামনে থাকা মোবাইল ফোনে সার্চ করলেই পেয়ে যাবেন অসংখ্য হোমস্টে আর হোটেলের ঠিকানা, ফোন নাম্বার, যোগাযোগ করে ফেলুন চটপট। যদি আপনি বর্ষায় পাহাড় আর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই প্ল্যান করে ফেলুন কোডাইকানালের।

শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি জেসিআরএ ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং বিবিবি প্লাস থেকে উন্নীত করে এ মাইনাস করেছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের

সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। তিন দিনের ভারত সফরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী গতকাল রাতে রাজধানী দিল্লিতে এসে পৌঁছন। প্রধানমন্ত্রীর ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থ্রিও ফ্র্যাঙ্কেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম ভারত সফর। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বার্ড। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং পুনর্নবীকরণ শক্তির মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা জোরদার করার সুযোগ করে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো সম্পর্কে নগর পর্ষদগুলিকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভারতীয় প্রস্তুতকারকদের বিশ্বমানের সমাধানের সঙ্গে পরিচিত করতে বিশেষ প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করার কথা বলেন। এই সম্মেলনের সিদ্ধান্তগুলো যাতে কেবল একদিনের আলোচনাতেই সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। জনসাধারণের অংশগ্রহণ বা জনভাগিদারী বাড়াতে প্রধানমন্ত্রী জল উৎসব পালনের প্রস্তাব দিয়ে পাশাপাশি জলাশয়ের পলি নিষ্কাশনকে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করা এবং বাঁধের নিরাপত্তার জন্য প্রতিটি বর্ষার আগে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এমনকি পাঠ্যক্রমে জল নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উপরেও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের গড় পরিমাণ বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটির ঋণদানের পরিকাঠামো ব্যবস্থা আরও জোরদার করার কথাও বৈঠকে তুলে ধরা হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, ন্যাবার্ড, পিএফআরডিএ, কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বরিষ্ঠ প্রতিনিধিরা অংশ নেবেন। উল্লেখ্য, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বাস্তবায়ন করায় গত দেড় দশকে গ্রামে বসবাসকারী 10 কোটিরও বেশি নারীকে 93 লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী এবং তাদের ফেডারেশনের আওতায় একত্রিত করা সম্ভব হয়েছে। উত্তরপ্রদেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে আজ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে একটি বিশেষ এইচপিভি টিকাদান কর্মসূচি চালানো হবে। রাজ্যের 75টি জেলার 14 বছর বয়সী প্রায় 10 লক্ষ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। লখনৌয়ের মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর এন বি সিং 14 বছর বয়সী সকল যোগ্য কিশোরী ও তাদের অভিভাবকদের প্রতি এই কর্মসূচির সময় টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে গতকাল পোল্যান্ডে পৌঁছেছেন। পোল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নীতা ভূষণ ওয়ারশো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এই সফরে ডক্টর জয়শঙ্কর পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার রাদেসলো সিকোরস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ডে তাঁর নির্ধারিত কর্মসূচি শেষ করে বিদেশমন্ত্রী ইউক্রেন সফর করবেন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রে সিভিহার সঙ্গে তাঁর আলোচনার কথা রয়েছে। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করে ভোতেকাশী নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তৎপর রয়েছেন। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। উল্লেখ্য, নিখোঁজদের মধ্যে 583 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপাল সেনাবাহিনী সহ যৌথ নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত হেলিকপ্টার ও স্থলপথ ব্যবহার করে 11993 জনকে উদ্ধার করেছে। অন্যদিকে অনুসন্ধান ও উদ্ধার কাজে প্রায় 21314 জন নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছেন। অন্যদিকে চীনের দিকে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরংয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 21 পৌঁছেছে এবং আরও 541 জন নিখোঁজ রয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন, ত্রাণ উদ্ধার কাজে সহায়তার জন্য
5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান গতকাল কাঠমান্ডুতে পৌঁছেছে। বিমানে অত্যাবশ্যকীয় ওষুধের পাশাপাশি সুড়ঙ্গে উদ্ধার কাজের বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী একটি দল রয়েছে। উল্লেখ্য, গত মাসের 26 তারিখে নেপাল তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।

0: হয়। ইতিমধ্যে ভারতীয় উদ্ধারকারী দল জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ সংলগ্ন এলাকায় উদ্ধার কাজ এবং মৃতদের শনাক্ত করার ফরেন্সিক প্রক্রিয়ায় সহায়তা করছে। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য, কাশ্মীর নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাশবসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি জেসিআরএ ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং বিবিবি প্লাস থেকে বাড়িয়ে এ মাইনাস করেছে। ভারতে দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এক সরকারি বিবৃতিতে জেসিআরএ জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7% বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামীকাল ইওএস 05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। শ্রী নারায়ণন জানান, এটি একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান এবং ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট। তিনি বলেন, এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিষেবা প্রদানের মান উন্নত করবে। মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের লক্ষ্যে কোন রকম শান্তি চুক্তির বিষয়ে সম্মত হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য অবসানের উপায় নিয়ে আলোচনার জন্য ট্রাম্প ও পুতিন সর্বশেষ আলাস্কায় সাক্ষাৎ করেছিলেন 2025 সালের আগস্ট মাসে। আইসিসি মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। 2027-এর 14-28 ফেব্রুয়ারি মুম্বাই ও ভদোদরায় বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। আইসিসি প্রধান জয় শাহ এই খবর জানিয়ে বলেছেন, ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতায় খেলবে। টি টোয়েন্টি ফরম্যাটে এই প্রতিযোগিতা হবে। 6টি দল রাউন্ড রবিন লিগে একে অন্যের বিরুদ্ধে খেলবে। সেরা 2টি দল ফাইনালে খেলবে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহী দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। গত রবিবার দুবাইয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে 94 রানের বড় ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারতীয় মহিলা দল। হংকংয়ের বিরুদ্ধে আজ জয় পেলে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলটি। উল্লেখ্য, গতরাতে দুবাইয়ে অনুষ্ঠিত গ্রুপ ভির ম্যাচে ইন্দোনেশিয়াকে 75 রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা। 7 উইকেট নিয়ে শ্রীলঙ্কার চামারি আথাপাত্তু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা। উপস্থাপনায় রয়েছে আমি, স্পন্দন দাস।

সুপ্রভাত। দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন দাস। শুরু করলাম মান্নাদের অসাধারণ সুন্দর একটি গান দিয়ে। কে আনন্দ আজ বসন্ত, না বাইরে অবশ্য ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বসন্তের লেশ মাত্র নেই। বসন্ত নয় যে, বসন্ত আসবে কোত্থেকে, কিন্তু স্টুডিও জুড়ে বসন্তের আবহাওয়া। তার কারণ বাংলা সিনেমা জগতে যে মানুষটি বসন্ত নিয়ে এসেছিলেন, এক পশলা হিমেল হাওয়ার মতো বাংলা সিনেমাকে যেই মানুষটি প্রাণ দিয়েছিলেন, আজ তাঁর 100তম জন্মদিন। তিনি হলেন মহানায়ক উত্তম কুমার, যিনি আমাদের একেবারে আপনার একজন, যার সাথে আমরা পথ হারাই। প্রতিদিন সকালের আড্ডা শুরু করে আপনাদের অনুপ্রাণিত করার মতো কোনো গল্প দিয়ে, গান দিয়ে, অথবা ভালো কোনো খবর দিয়ে আজকে আপনাদের শোনাব অনুপ্রাণিত করার মতো এক গল্প। এবং সেই অনুপ্রেরণামূলক গল্পটি স্বয়ং মহানায়ক উত্তম কুমারের। একটা মানুষ, আমরা বলি না জিরো থেকে হিরো হল, একজন মানুষ তিনি জিরো থেকে নন, সেইভাবে দেখতে গেলে একেবারে মাইনাস থেকে যিনি হিরো হয়েছে।

জেরো মানে তো একেবারে শূন্য, সেখান থেকে হিরো অনেকেই হতে পারেন। কিন্তু যে মানুষটা শূন্য নয়, শূন্যের চেয়েও অনেক নিচে, একেবারে মাইনাস যদি বলা হয় তাহলেও ভুল বলা হবে না। কারণ পরপর প্রায় 15টা সিনেমা যে মানুষটার ফ্লপ, যাকে বলা হয়েছিল FMG, ফ্লপ মাস্টার জেনারেল।

প্রথম দৃশ্য। প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে একটা শুটিং স্পট। সেখানে একদম নতুন আনকোরা একটি ছেলেকে একজন ডিরেক্টর বোঝাচ্ছেন, শোনো, তুমি বিয়ে করতে এসেছো, তোমাকে মেরে ভাগিয়ে দেওয়া হচ্ছে, এই ভালো করে বুঝে নাও, বারবার বলতে পারবো না। এ কথা শুনে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে ছেলেটি না খুব পাজল হয়ে গেল, মুখ কাঁচুমাচু করে ঘাবড়ে গিয়ে বলল, আচ্ছা ওরা আমাকে খুব জোরে মারবে না তো? আর এই কথা শুনে ফ্লোরের সকলের সে কি হাসি। পরিচালক কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, আরে না না, বাস্তবে মারবে না, এটাকে বলে সিনেমার মার। সালটা 1947, ছবির নাম মায়াডোর। জীবনে প্রথমবার সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন বেতার নাটকের নিয়মিত অভিনেতা গণেশ দা, গণেশ বন্দ্যোপাধ্যায়কে ধরে, তবে এক্সট্রার রোলে। পারিশ্রমিক দৈনিক 5 শিকি, তাতে কি, মন প্রাণ দিয়ে অভিনয় করলেন যুবক অরুণ। কিন্তু সেই ছবি মুক্তি পেল না। সেই ছবির নাম মায়াডোর। এরপরে আমি চলে যাচ্ছি পরের বছরের কথায়। 1948 পেলেন আরও একটি ছবির সুযোগ। আসলে তিনি ঠিক করেছেন তিনি সিনেমাতে অভিনয় করবেন, আর তাই 1947 আবার অডিশন, আবার একটি ছবির সুযোগ পেলেন, সেই ছবির নাম দৃষ্টিদান। ছবির নায়ক অসিত বরণের অল্প বয়সের চরিত্রে অভিনয় করার সুযোগ এবার। এ ছবি মুক্তি পেয়েছিল, কিন্তু দর্শকদের মনে তেমন দাগ কাটতে পারল না। সুযোগ পেলেন আবারও পরের ছবি কামনা, মুক্তি পেল 1949, আর তার ফলাফল সুপার ফ্লপ।

সাবমোচন ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন গানটি। যে কথা বলছিলাম, 1949-এ কামনা ছবি মুক্তি পেল এবং সেটি সুপার ফ্লপ। নরম মনের সংবেদনশীল সেই মানুষটি সেদিন অভিমান আর যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে পড়লেন, কিন্তু ভেঙে পড়লেন না, আবারও ঘুরে দাঁড়ালেন। আবার সুযোগ এলো, এবারে সরোজ মুখার্জির মর্যাদা ছবিতে অভিনয় করলেন তিনি এবং নায়ক হিসেবে। তবে পরিচালকের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী নাম পাল্টে করলেন অরূপ কুমার। ছেলে নরুণ কুমার এবার নাম পাল্টে তিনি হয়ে গেলেন অরূপ কুমার, কিন্তু তাতেও কাজ হল না, দর্শকপ্রিয়তা পেল না ছবিটি। তারপর তিনি অভিনয় করলেন ওরে যাত্রী ছবিতে, না সেই ছবিও চলল না, ফ্লপ, একেবারে সুপার ফ্লপ। কিন্তু এতগুলো ফ্লপ সিনেমা হওয়ার পরেও তিনি দমে যাননি, কষ্ট পেয়েছেন, গঙ্গার ঘাটে বসে কখনো কেঁদেওছেন, কিন্তু আবার তিনি উঠে দাঁড়িয়েছেন। তিনি যে দম্বার পাত্র নন, হাতে তখনও দুটো সিনেমা, আবার নাম পরিবর্তন করা হল। আর কে সেই নাম শুনব, তবে তার আগে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

একের পর এক ছবি অসফল। অসফলতার ধারাবাহিকে যোগ হল আরও একটি সিনেমা, নষ্টনের। একের পর এক ছবিতে সুযোগ পাচ্ছেন, কিন্তু কোনো ছবি চলছে না। পরের পর সব ছবি ফ্লপ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালোভাবেই বিষয়টিকে নিল না। প্রথমে আড়ালে আবডালে তাঁকে ডাকা হতো ফ্লপ মাস্টার জেনারেল বলে। তারপর স্টুডিও পাড়া দিয়ে হেঁটে গেলেই উড়ে আসত অপমান, লাঞ্ছনা আর রং তামাশার গোলাবারুদ। সিনেমা পাড়ায় শর্টকাট নাম হয়ে গেল FMG, ফ্লপ মাস্টার জেনারেল। সেদিনের খবরের কাগজের পাতায় খবরও ছাপা হয়েছিল FMG-কে ঘিরে। ভীষণ ভারাক্রান্ত মনে, অনেক ক্ষোভ দুঃখ অপমান যন্ত্রণায় জর্জরিত হয়ে বসেছিলেন নির্জন গঙ্গার তীরে। চোখ ফেটে জল এলো, ক্রমশ চোয়াল শক্ত হতে থাকল। মনে মনে আরও কঠিন প্রতিজ্ঞা করলেন তিনি। তিনি প্রতিজ্ঞা করলেন, যেভাবেই হোক তিনি ঘুরে দাঁড়াবেন। করেছিলেন সেদিন প্রতিজ্ঞা। কিন্তু প্রতিজ্ঞা করলেই বা হবে কে? গোটা স্টুডিও পাড়া জুড়ে রটে গেছে এই মানুষটাকে সিনেমাতে নিলে সেই সিনেমা কখনো ব্যবসার মুখ দেখতে পাবে না। উনি আনলাকি, অপয়া, একথাও শুনতে হয়েছিল অরুণ কুমারকে।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
4: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। বিশিষ্ট অভিনেত্রী সাধনার জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ আজকের দৃষ্টিকোণে।

সে সময় বলিউডের স্বর্ণযুগ, ছয়ের দশক। ছবির নায়ক নায়িকারা প্রত্যেকেই যেন নিজস্বতায় স্বতন্ত্র। প্রথম সারির নায়িকাদের মধ্যে ছিলেন তিনিও। তার ফ্রিঞ্জ হেয়ার কাট জনপ্রিয় হয় সাধারণের জীবনেও। নাম হয় সাধনা কাট। অভিনেত্রীর নাম সাধনা শিবদাসানি, বেশি পরিচিত সাধনা নামেই।

0: সাদনা বিখ্যাত হয়ে ওঠেন তিনটি সাসপেন্স থ্রিলারে, ভো কন থি,
1: ইয়ে ধুলি জাননি, হে মুলায়ম রেত, ক্যা মেরি তরহ ইয়ে সব ভি আপকো আচ্ছে নাহি লাগতে?
2: তুম আপনে কহো ইয়াহাঁ কিউ লাই হো মুঝে?
1: আপনি জিন্দগি কা সবসে বড়া সওয়াল হল করনে কে লিয়ে।
2: কাইসা সওয়াল?
1: ক্যা আপ জানতে হ্যায় কোই আপকি তলাশ মে জনম জনম সে ভটক রহি থি? ক্যা আপকো পতা হ্যায় দুনিয়া কে ইস অন্ধেরে সাগর মে কিতনি বার আপ উসকে হাথো মে আতে আতে ছুট গয়ে?
2: ইয়ে ইয়ে সব ক্যা কহ রহি হো?
1: অর আব আপকো পানে কে লিয়ে ও যুগোঁ সে মচলতে হুয়ে অরমান এক লড়কি বন গয়ে।

এরপর অনিতা, ছবির দুনিয়ায় প্রবেশ 15 বছর বয়সে কোরাস শিল্পী হিসেবে। নায়িকা রূপে প্রতিষ্ঠা পান লাভিন শিমলা, হামদোনো, আসলি নকলি প্রভৃতি ছবিতে।

মেলে মেহবুব ওয়াক্ত IIFA 2002 এ তাকে জীবনকৃতি সম্মান দেয়। ছবির জগৎ থেকে অবশ্য তিনি তার অনেক আগেই ষাটের দশকের মাঝামাঝি সরে যান।

আজকের দৃষ্টিকোণ শুনলেন অভিনেত্রী সাধনার জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য দিয়ে। কথা বলছিলাম আমরা মহানায়ক উত্তম কুমারকে নিয়ে, তাঁর স্ট্রাগলের কথা, তাঁর ঘুরে দাঁড়ানোর গল্প শুনছিলাম। একের পর এক ছবি ফ্লপ হচ্ছে তাঁর, কিন্তু তিনি একদিন এক গঙ্গার তীরে বসে প্রতিজ্ঞা করেছেন চোয়াল শক্ত করে, তিনি ঘুরে দাঁড়াবেন। কিন্তু শুধু প্রতিজ্ঞা করলেই তো আর হবে না, সুযোগ পেতে হবে। কে দেবে সুযোগ? গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি ছড়িয়ে গেছে তিনি নাকি অপয়া, তাকে সিনেমাতে নিলে সেই সিনেমা মুখ থুবড়ে পড়ে। কিন্তু সবাই এই কথা জানলেও একজন জানতেন এই ছেলেটি পারবে, আর তিনি হলেন পাহাড়ি সান্যাল। প্রায় দিন তিনি ছেলেটিকে লক্ষ্য করেন আড়াল থেকে, কিন্তু কোনো কথা বলেন না। ঠিক এমনই এক সময় নির্মল দে তাঁর নতুন ছবি বসু পরিবার করার জন্য নায়ক হিসেবে ঠিক করলেন কালী ব্যানার্জিকে, মানে কালী বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু নির্মল দে কালী ব্যানার্জির ডেট পেলেন না। এখন তাহলে কি করা যায়? এমন সময় ঘরে এলেন পাহাড়ি সান্যাল। পাহাড়ি সান্যালকে সব খুলে বললেন তিনি। পাহাড়ি সান্যাল অল্প হেসে বললেন, ধুর এত চিন্তা করছো কেন, হাতের কাছেই তো নায়ক রয়েছে। নির্মল দে লাফিয়ে উঠলেন, কে? তারপর নায়কের নাম শুনে ধপ করে বসে পড়লেন নির্মল দে। বললেন, পাহাড়িদা আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? ওকে নিলে হলে ঢিল পড়বে, কে সামলাবে বলুন তো, ওই সিনেমা ব্যবসা করতে পারবে না। পাহাড়ি সান্যাল বললেন, নামটা পাল্টে দাও, কেউ জানতে পারবে না, আমি কথা

ওকে নিয়ে তুমি ঠকবে না। এখনও ইস্পাতের মতো কঠিন হয়ে উঠেছে, শুধু অস্ত্র তৈরি করার অপেক্ষা। কিছুক্ষণ চুপ করে বসে রইলেন নির্মলদে। কি মনে করে ছেলেটিকে তিনি ডেকে পাঠালেন। পারিশানাল বললেন, নির্মল দেরি করো না, উত্তম নামটা লাগিয়ে দাও, লেগে যাবে। তাই হল, 1952 সালে আশাতীত সাফল্য পেল বসু পরিবার। ঘুরে দাঁড়ালেন তিনি, অরুণ কুমার হয়ে উঠলেন, সকলের বাঙালির উত্তম কুমার। মুক্তি পেল 1953 সালে, মুক্তি পেল তাঁর 74.5 ছবির নায়িকা সুচিত্রা সেন, সুপার ডুপার হিট। আর এরপর শুধুই সাফল্য আর ইতিহাস তৈরি। নায়ক উত্তম কুমার হয়ে উঠলেন মহানায়ক উত্তম কুমার।

তাঁর সাফল্যের কথা তো আসে, তাঁর সাফল্যের কথা আমরা সকলেই জানি, জেনেছি তাঁর প্রেমের কথাও ভালোবাসার কথাও, কিন্তু বারবার যে নামটি আড়ালে থেকে যায়, গৌরীদেবী, যার প্রেমের কথাও ইতিহাস হয়ে চাপা পড়ে যায় কোনো এক অন্তরালে, আজ তাঁর সেই প্রেমের গল্প শোনাব। মুগ্ধতা প্রেম ভালোবাসাও কিন্তু কম আসেনি মহানায়কের জীবনে। মহানায়কের কথায় প্রেম যেন অনেকটা নতুন শাড়ির গন্ধের মতো, দুদিন পরলেই আর গন্ধটা থাকে না, না পরে বাক্সে তুলে রাখলেও গন্ধটা নষ্ট হয়ে যায়। আর প্রথম প্রেম সম্ভবত কর্পূরের মতো উবে যায়।

লিখেছেন মহানায়ক উত্তম কুমার, যিনি বহু বছর ধরে লক্ষ লক্ষ কিশোরী তরুণীর হার্ট থ্রব ছিলেন, ছিলেন নয় আজও আছেন। ছেলে প্রথম সিনেমা করবে, মা প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। আর গৌরীদেবী, গৌরীদেবী তখন ল্যান্সডাউনের বিখ্যাত ধনী চণ্ডীচরণ গঙ্গোপাধ্যায়ের মেয়ে গৌরী রানী গঙ্গোপাধ্যায়, রমেশ মিত্র গার্লস স্কুলের ছাত্রী। সবে প্রথম প্রেম এসেছে জীবনে, তখনও দুজনের মধ্যে সেভাবে কথা হয়নি প্রেম নিয়ে, সামান্য একটু বন্ধুত্ব। প্রথম দিন শুটিংয়ে যাবেন অরুণ, আর গৌরীর অনুমতি নেবেন না, তোর তা আবার হয় নাকি? যুবক অরুণ শটান স্কুলের সামনে হাজির হলেন, গৌরীকে চুপি চুপি বললেন, তোমার সঙ্গে কথা আছে। গৌরী বললেন, তুমি এখন বাড়ি যাও, আজ আমি তোমাদের বাড়ি যাব। উনি লিখেছেন, মানে উত্তম কুমার লিখেছেন, আমি ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে এলাম, অপেক্ষায় রইলাম গৌরী কখন আসবে। সে এক দীর্ঘ প্রতীক্ষা। গৌরী সেদিন কথা রেখেছিল, সোজা এসেছিল আমার কাছে। কাছে এসে লজ্জাবনত মুখে দাঁড়াল। আমি বললাম, আমি সিনেমায় নামছি, তোমার কি মত গৌরী? ও বড় বড় দুটো চোখে আমার দিকে তাকিয়ে বলল, বেশ তো, এতে আবার আমার মতামত কি? সেই মুহূর্তে কোনো লজ্জা আমাকে ভর করেনি, কোনো সংকোচ বোধ করিনি আমি। আমি ওর দিকে চেয়ে বললাম, গৌরী বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমার মতামত আমার একান্ত দরকার। আমার কথা শুনে গৌরী তার চোখ দুটো সরিয়ে নিয়ে বলল, তুমি সিনেমায় নামলে আমি সবচেয়ে বেশি খুশি হব। এই কথা বলে গৌরীর সে কি হাসি, প্রাণ খোলা কি মিষ্টি হাসি! সে হাসি উচ্ছ্বাসের হাসি, ভালো লাগার হাসি, ভালোবাসার হাসি। লিখেছেন উত্তম কুমার।

0: জানা অজানায় এখন শুনবেন স্মরণে বরণে ফ্রিৎজ স্প্রেগল, বলছেন অর্পণ পাল।
1: আজ জৈব রসায়ন বা শারীরবৃত্তীয় রসায়নবিদ্যার ক্ষেত্রে আগেকার আমলের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম পরিমাপে নানা উপায় বের করা গিয়েছে। দেহের বিভিন্ন উপাদান, সে রক্ত হোক বা হরমোন বা দেহজ নানা উৎসেচক, এসবেরই গঠনগত বিশ্লেষণ করতে চাইলে আজ অত্যন্ত সামান্য পরিমাণ নমুনা সংগ্রহ করে নিয়েই কাজ চালানো সম্ভব। কিন্তু এই স্বল্প নমুনাতেই কাজ চালানোর ব্যাপারটা এখন এতটাই সহজসাধ্য হয়ে গিয়েছে যে এটা ভাবাই কষ্টকর। আজ থেকে 100 বছর আগে দেহ থেকে নিষ্কাশিত বিভিন্ন জৈব উপাদানের সামান্য পরিমাণ নিয়ে বিশ্লেষণ করাটা কত কঠিন ছিল। ফিরে যাওয়া যাক 100 বছরের কিছু বেশি সময় আগে, 1923 সালে। একটা বিশ্বযুদ্ধ তখন শেষ হয়েছে, তার রেশ কাটেনি। ওই সময়টায় বিজ্ঞান জগতে চলছে অন্য এক যুগান্তরের পর্ব। একদিকে পদার্থবিদ্যায় গড়ে উঠছে কোয়ান্টাম তত্ত্ব বা মহাকাশবিদ্যার আধুনিক সব নীতি নিয়মকানুন, অন্যদিকে তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে চিকিৎসা বা রসায়নবিদ্যার জগতেও চলছিল তোলপাড়। পদার্থের আণবিক স্তরে বিশ্লেষণ করার কাজে ব্যবহৃত হচ্ছিল এক্স রশ্মির মতো আধুনিক আবিষ্কার। ওই 1923 সালে যারা নোবেল পেয়েছিলেন তাদের মধ্যে আছেন উইলিয়াম বাটলার ইয়েটস বা রবার্ট অ্যান্ড্রুজ মিলিকানের মতো পরিচিত ব্যক্তিরা। আর এদের তুলনায় যার নাম একেবারেই অপরিচিত, তিনি ফ্রিৎজ স্প্রেগল। ওই বছরে রসায়নবিদ্যায় নোবেলে সম্মানিত করা হয় তাকে। আজ তার জন্মদিন। জৈব নমুনার সামান্য পরিমাণকে বিশ্লেষণ করবার যে উপায়ের কথা আমরা বলছিলাম একটু আগেই, সেই পদ্ধতির আবিষ্কর্তা হিসেবেই প্রেগলকে দেওয়া হয় স্বীকৃতি। মধ্য ইউরোপের অপরিচিত এক দেশ স্লোভেনিয়া, এখানেই জন্ম ফ্রিৎজের। সালটা ছিল 1869, সেপ্টেম্বরের 3 তারিখ। ছোটবেলাতেই তিনি বাবাকে হারান, মা তাকে নিয়ে চলে আসেন অস্ট্রিয়ার গ্রাৎস শহরে। এখানেই তার পড়াশুনো এবং এখানকার বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডাক্তারিবিদ্যার ডিগ্রি অর্জন করেন। এরপর তার কেরিয়ার শুরু হয় চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে, তবে কিছুদিন পরে তিনি ঝুঁকে পড়েন শারীরবৃত্তীয় গবেষণার দিকে। গ্রাৎস বিশ্ববিদ্যালয়েই গত শতকের গোড়ার দিকে তিনি গবেষণা শুরু করেন মানুষের দেহের পিত্ত অ্যাসিড নিয়ে। তবে ওই সময় প্রচলিত পদ্ধতি অনুসরণ করে জৈব উপাদানের গঠনগত বিশ্লেষণ করতে গিয়ে তিনি বেশ সমস্যায় পড়েন, কারণ তখন এইসব নমুনা থেকে পরিমাপযোগ্য মৌল উপাদান যেমন হাইড্রোজেন বা কার্বন পেতে গেলে অন্তত 100 গ্রাম বিশুদ্ধ জৈব উপাদান দরকার হতো, যা সংগ্রহ করা ছিল বেশ কঠিন কাজ। তাছাড়া এই কাজটা ছিল যথেষ্ট খরচ সাপেক্ষ। 1910 সাল নাগাদ তিনি যখন এই কাজে হাত দিয়েছেন, বুঝতে পারেন এ কাজে সফল হতে গেলে হয় তাকে যন্ত্রপাতিগুলোকে অনেক বেশি সূক্ষ্ম করে তুলতে হবে, আর নয় প্রচুর নমুনা সংগ্রহ করায় মন দিতে হবে। তিনি এজন্য বেছে নেন প্রথম পথটাই। জার্মানির এক যন্ত্র নির্মাতা উইলহেম কুলম্যানের তৈরি তুলাযন্ত্রকে উন্নততর করে তুললেন তিনি, যাতে এর সাহায্যে 100 গ্রামের বদলে 0.001 মিলিগ্রাম পর্যন্ত ভর মেপে ফেলা সম্ভব হয়। এরপর এই যন্ত্রের সাহায্যে এবং আরও কিছু পদ্ধতি প্রয়োগ করে বেশ 100 বছরের খাটুনির পর প্রেগেল অবশেষে সক্ষম হলেন ক্ষুদ্র নমুনার গঠনগত নানা বৈশিষ্ট্য পরিমাপের কাজে। 1 মিলিগ্রামের চেয়েও অনেক কম পরিমাণ নমুনা নিয়ে কীভাবে তার নানা বৈশিষ্ট্য বিচার বিশ্লেষণ করা সম্ভব তা তিনি দেখালেন। শুধু নিজে নয়, শেখালেন আরও অনেককেই। তাঁর এই পদ্ধতি এরপর পরিচিতি লাভ করল মাইক্রো অ্যানালিসিস নামে। আজ বিশ্বজুড়ে জৈব রসায়নের ক্ষেত্রে এই পদ্ধতি অনুষ্ঠিত হয়ে চলেছে। প্রেগেলের ওই পদ্ধতি মেনেই পরবর্তীকালে বিভিন্ন জৈব অ্যাসিড, হরমোন, ভিটামিন, উৎসেচক বা অন্যান্য জটিল রাসায়নিক পদার্থের গঠন জানবার কাজে সাফল্য এসেছে। নমুনা পদার্থের অপচয় রোধ করার ব্যাপারেও তাঁর কাজ বিপুল সাহায্য করেছে, একথা স্বীকার করতেই হয়। প্রেগেল সাহেবকে মনে রেখেছে তার কর্মক্ষেত্র গ্রাৎস বিশ্ববিদ্যালয়ে। 1930 সালে তাঁর মৃত্যুর পর সেখানকার রসায়নের গবেষণাগারের নাম রাখা হয়েছে প্রেগেল ল্যাবরেটরি। স্লোভেনিয়ার এক গবেষণাগার প্রতি বছর তাঁর নামে রসায়নের সেরা গবেষককে প্রেগেল পুরস্কার প্রদান করে থাকে। ফ্রিৎজ স্প্রেগেলের নাম সাধারণ মানুষের কাছে অপরিচিত ঠিকই, তবে জৈব রসায়নের জগতে তাঁর কাজ আজ অনুসরণ করে চলেছেন বিশ্বের নানা প্রান্তের অগণিত গবেষক বিজ্ঞানী মহল। তাঁদের প্রত্যেকের কাজের মধ্যে দিয়েই বেঁচে আছেন তিনি, ফ্রিৎজ স্প্রেগেল।
0: জানা অজানায় শুনলেন স্মরণে বরণে ফ্রিৎজ স্প্রেগেল, বললেন অর্পণ পাল।
2: শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডার প্রায় শেষ পর্বেই পৌঁছে গেছি। আজ মহানায়কের জন্মদিন। কথা বলছিলাম মহানায়কে নিয়ে, কিন্তু আজ আরও একজন বিখ্যাত মানুষের জন্মদিন, সেটি ভুলে গেলে চলে না। আর তিনি হলেন

অটোমোবাইল ইঞ্জিনিয়ার তপেন চট্টোপাধ্যায়। না, আমি আপনি আমরা সকলে তাঁকে চিনি গুপি নামে। হ্যাঁ, তিনি আমাদের গুপি। অটোমোবাইল ইঞ্জিনিয়ার তপেন চট্টোপাধ্যায় খুব কম বয়সে একসময় রাজস্থানের বিকানেরে চাকরি করতেন। সেখানকার জিপসাম মাইন্সে রোজ দু টাকা দুয়ানা পারিশ্রমিক মিলত তাঁর। বছর দুই চাকরি করার পর কলকাতায় ফিরলেন তিনি। তখনও কি আর তিনি জানতেন, এই রাজস্থানে এসেই তিনি জীবনের শ্রেষ্ঠ চরিত্রের জন্য শুটিং করবেন, তাও সত্যজিৎ রায়ের পরিচালনায়। তপেন চট্টোপাধ্যায়ের জন্ম 1938 সালের 3রা সেপ্টেম্বর কালীঘাটের মাইশোর রোডের বাড়িতে। নলিনী রঞ্জন ও শোভনা দেবীর পাঁচ সন্তানের মধ্যে তপেন চট্টোপাধ্যায় ছিলেন দ্বিতীয়, আর সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় তাঁর স্মৃতিচারণায় লিখেছেন তিনি কিভাবে গুপি চরিত্রের জন্য মনোনীত হয়েছিলেন। বিজয়া রায়ের কথায়, বাঘা চরিত্রে রবিকে, মানে রবি ঘোষকে নেওয়া প্রথম থেকেই ঠিক ছিল, কিন্তু গুপির চরিত্রে কাকে নেবেন মানিক ভেবে কিছুতেই ঠিক করতে পারছিলেন না। অনেককে দেখানো হলো, এমনকি একজনের স্ক্রিন টেস্টও নেওয়া হয়েছিল রবির সঙ্গে, যিনি এক ডেলি পেপারের সম্পাদক ছিলেন, কিন্তু কোনো ফল হল না, মানিকের একেবারেই পছন্দ হল না। চঞ্চলবাবু অর্থাৎ চঞ্চল চট্টোপাধ্যায়ের ভাইয়ের ছেলে তপেন আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসত, সন্দেশ পত্রিকার সঙ্গে প্রথম দিকে ছিল। মানিক তার অভ্যেস মতো গুপির চরিত্রে যে ধরনের মুখ ওর চাই সেটা এঁকে রেখেছিলেন। চেহারার মধ্যে একটা গ্রাম্য ভাব থাকবে, বেশি চালাক চটপটে হবে না। ভাগ্যক্রমে একদিন তপেন আমাদের বাড়িতে এলো, আর মানিকের ঘরে ঢুকতেই মানিক ওর দিকে ফিরে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এই তো পেয়ে গেছি। তপেনের আগে মহানগর ছবিতে একটা ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিল। তপেন পরে আমাকে বলেছিল, মানিক যখন ওকে জানালেন গুপির চরিত্রের জন্য ওকে ভাবা হচ্ছে, তখন তপেন এত অবাক হয়ে গিয়েছিল যে সে নাকি বিশ্বাসই করতে পারছিল না। যখন জানতে পারল যে ওর মুখের সঙ্গে গুপির মুখ প্রায় মিলে গেছে, আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরেছিল একেবারে দৌড়ে দৌড়ে, বাড়িতে ফিরতে পারেননি। কিছুক্ষণ ঘোরাঘুরির পর চোখের জল চেপে রাখতে চেষ্টা করেছিলেন নাকি তিনি। প্রথমবারের পক্ষে তপেন সত্যি অসাধারণ অভিনয় করেছিল এবং BFJ-তে সর্বশ্রেষ্ঠ নতুন অভিনেতার জন্য পুরস্কৃত করা হয়েছিল ওকে। লিখেছেন সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় তাঁর স্মৃতিচারণায়। সেই তপেন চট্টোপাধ্যায় গোপীবাঘা মুক্তি পাওয়ার পর রাতারাতি যে দুজন মানুষ বিখ্যাত হয়ে গিয়েছিলেন, রবি ঘোষ অবশ্য আগে থেকে বিখ্যাত ছিলেন, কিন্তু তপেন চট্টোপাধ্যায় গোপীবাঘা মুক্তি পাওয়ার পর রাতারাতি বিখ্যাত হয়ে যান। 24 নভেম্বর 1968 দিনটি মনে রাখার মতো, কারণ সকালে গুগা বাবা দেখানো হল। এক কথায় কারণ সকালে গুপি বাঘা দেখানো হলো, আর যা এক কথায় সুপার। 30 নভেম্বর 1968 তিনি লিখেছেন, প্রিয়াতে আবার গুপি বাঘা দেখানো হলো, তুলনা হয় না, বারবার দেখেও আশ মেটে না। লিখেছেন বিজয়া রায়। সময় প্রায় শেষ, এবার বিদায় নিতে হবে। যেতে যেতে আপনাদের জন্য রইল এই গানটি, অনুপ ঘোষাল এবং রবি ঘোষের কণ্ঠে। ভালো থাকবেন সকলে।

0: শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।

2010 সালের দুর্গাপুজো, সপরিবারে বেড়াতে যাচ্ছিলেন ওরা। ওরা চারজন, স্বামী, স্ত্রী এবং দুই ছেলে। গাড়ি যখন ঝাড়খণ্ডে, তখনই ঘটল সেই মর্মান্তিক দুর্ঘটনা। দৈত্যাকার ট্রাকের ধাক্কায় চুরমার হয়ে গেল ছোট্ট গাড়িটি, আর সেই সঙ্গে যেন চুরমার হয়ে গেল মানুষ আর স্বরূপার ছোট্ট সংসারটাও। গাড়ি চালাচ্ছিলেন মানুষ নিজে, শরীরের বহু জায়গায় হাড় ভেঙেছে তাঁর, স্বরূপার ভেঙেছে মেরুদণ্ড, তছনাচ হয়ে যাওয়া স্নায়ুতন্ত্রীগুলো অসাড় করে দিয়েছে দেহ। চেতন অবচেতনের দোলাচলের মাঝে মা জানতে পারলেন তাঁর বড় ছেলে মঞ্জিষ আর নেই। অবশিষ্ট

0: চেতনাটুকুকে অসাড় করে দেবার পক্ষে সে জানাটাই ছিল যথেষ্ট। দুর্ঘটনায় অক্ষত একমাত্র ছোট ছেলে। 10 বছরের সেই ছোট্ট ছেলেটি সেদিন ঠান্ডা মাথায় ফোন করে অ্যাক্সিডেন্টের খবর দিয়েছিল সকলকে। গাড়ি দুর্ঘটনার প্রচণ্ড ধাক্কা কলকাতার এই মধ্যবিত্ত পরিবারটিকে সর্বতোভাবে লণ্ডভণ্ড করে রেখেছিল তারপর প্রায় 2.5 বছর। একদিকে পুত্রশোকের জগদ্দল পাথর, আর অন্যদিকে শহরের 2 বিখ্যাত বেসরকারি হাসপাতালে স্বরূপার মেরুদণ্ডে পরপর 2টি অপারেশনের ব্যর্থতা, বুকের নিচ থেকে সমস্ত শরীর যার অসাড়, সেই রোগীকে এরপর বিপুল খরচে চেন্নাই উড়িয়ে নিয়ে যাওয়া এবং 3য় অস্ত্রোপচার, সেটি সফল হয়েছিল বলেই অধ্যাপিকা স্বরূপা বন্দ্যোপাধ্যায় আজ আমাদের আকাশবাণী মৈত্রীর স্টুডিওতে।
1: স্বরূপা বন্দ্যোপাধ্যায়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। স্বরূপা, আপনি কি পড়ান?
2: আমি বাংলা পড়াই, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপিকা। 1997 সাল থেকে আমার অধ্যাপনা শুরু। আমি প্রথমে পড়িয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বঙ্কিম সর্দার কলেজে।
1: আচ্ছা।
2: তারপর সেখান থেকে এসেছি দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে। তারপর আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে এসেছি 2015 সালে।
1: আপনার পড়াশোনা কোথায়? কলকাতাতেই?
2: একদম, স্নাতক স্তর থেকে আমার একেবারে পিএইচডি পর্যন্ত সমস্তটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
1: আর স্কুলের পড়াশোনাও নিশ্চয়ই এখানে?
2: আমার স্কুলের পড়াশোনা ঢাকুরিয়ার পরেশনাথ বালিকা বিদ্যালয়। আমি ঢাকুরিয়ার মেয়ে। আমার শ্বশুরালয় উত্তর চব্বিশ পরগনার ইছাপুর।
1: প্রথম থেকে কি ইচ্ছে ছিল পড়াবেন?
2: পড়াবো এরকম কোন ইচ্ছে ছিল না। ইচ্ছে ছিল যে জীবনের প্রতিষ্ঠিত হব কিছু মানে সৃজনশীলতার দিক থেকে। তারপর ধীরে ধীরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করতে করতেই এই অধ্যাপনায় আসার ইচ্ছেটা তীব্র হয়ে দেখা দিল। তখনই মনে হলো যে না, অধ্যাপনাই করতে হবে, পড়াবো, পড়ানোটাই হয়তো আমার জীবনের ঠিক ঠিক জায়গা। লেখালেখি তো কিছু কিছু করেছি, আমি উচ্চাঙ্গ সঙ্গীত দীর্ঘদিন চর্চা করেছি, আমার খুব ভালোবাসার জায়গা। আর রবীন্দ্রসঙ্গীত তো একেবারে প্রাণের জায়গা, গান গাইতাম, এখন আর গাই না, গাইতে পারি না আসলে।
1: কেন পারেন না?
2: 2010 সালে দুর্ঘটনা আমার জীবনটা একেবারে বদলে গেছে, অনেক কিছু বদলেছে, তার মধ্যে একটি সুর আর আমার কাছে আগের মতো আসে না, আমি পারি না, গাইতে পারি না।
1: আমি একটু আপনাকে থামাই স্বরূপা, যারা দেখতে পাচ্ছেন না আপনাকে তাদের জন্য একটু বলে দিই, স্বরূপা আমার সামনে বসে আছেন স্টুডিওতে, কিন্তু বসে আছেন একটু হুইল চেয়ারে, সেটাও হয়তো তেমন বলার মতো কিছু নয়, কিন্তু স্বরূপা যে অসুবিধে নিয়ে চলছেন, যে অসুবিধে নিয়ে এসেছেন, যে অসুবিধে নিয়ে কথা বলছেন, সেই কথা আমরা স্বরূপার কাছ থেকে শুনব, আর যদি সম্ভব হয় আমরা ধার নেব তার এই অসাধারণ মনের জোর। আপনি একটু বলুন, কেন আপনার এই যে গান গাইতে না পারা, এই যে আপনার 90% শারীরিক অসুবিধে, এটার সূত্রপাতটা কোথা থেকে?
2: আমি আমার 13 বছর 2 মাস 13 দিনের প্রথম সন্তানকে হারিয়েছি ওই দুর্ঘটনায়। আমার ছোট সন্তান দুর্ঘটনায় সে 10 ছিল, আর আমার স্বামী দুর্ঘটনায় তার অনেক হাড় ভেঙেছিল, তারপর সেসব হাড় জোড়ায় লেগে টেগে তিনি সুস্থ জীবন যাপন করছেন, কিন্তু আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, সেটি আর পূর্বের অবস্থায় ফিরে আমি পাইনি। ফলত আমি ওই স্পাইনাল কর্ড ইনজিউরড পার্সন হয়ে জীবন কাটাচ্ছি, 90% ডিসেবিলিটি আমার। আমার অনেক অনেক অসুবিধে, আমি অনেক কিছু পারি না, আমার আগের জীবনটাই, আর এই এমন একটি ইনজিউরি, এই নিয়ে চলা তো খুব খুব জটিল, তো সেই চলাটা চলছি নানান রকম সাহায্য নিয়ে, অনেকের কাছ থেকে অনেক কিছু পেয়ে, আবার অনেকের কাছ থেকে অনেক কিছু না পেয়েও এভাবেই চলছি, জীবনটা চালাচ্ছি। তবে হ্যাঁ, একদম আগের মতো জীবন আমার নেই, কিন্তু আমি জীবনের কাজটিতে আসতে পেরেছি, নিয়ার টু লাইফ যাকে বলে, এটা আমি পেরেছি, আসতে পেরেছি, সেই শক্তি আমি পেয়েছি।
1: তার জন্য কি এই 6 বছর লাগলো, 2010 থেকে 2016, নাকি তার আগেই আপনি ফেরত আসতে পেরেছেন জীবনের কাছে?
2: না, পেরেছি না, 6 বছর লাগেনি তো। আমি 2.5 বছর বিছানায় শুয়ে একদম সিলিং দেখেছি, মানে আমি তো 5 ফিটেও তখন একেবারেই পারতাম না, এখন তো পারি, অনেক কিছু আমি আমার রিহ্যাবিলিটেশনে শিখেছি,

0: এখন যে জীবনে এসেছি, দুর্ঘটনার আড়াই বছর পরে পরে তো সেই জীবনটা ছিল না, কিন্তু ধীরে ধীরে আমি পেরেছি ফিরে আসতে।
1: সেই জীবনের কথা বা সেই সময়টার কথা মনে করতে আপনার নিশ্চয়ই ভালো লাগে না, কিন্তু একটু আপনাকে মনে করাতে চাইছি, আমরা শোনাতে চাইছি আমাদের শ্রোতাদের যে কিভাবে এই অবস্থা থেকেও একটি মানুষ কি করে আবার এই জায়গায় ফেরত আসতে পারেন, মনোবলটা না হারিয়ে ফেলে, ভেঙে না পড়ে, তার পরিবারও তার পাশে থাকে, সেই কথাটা একটু শুনতে চাইছি আপনার কাছে।
0: আসলে জানেন তো, বলার প্রয়োজনও আছে, কারণ মেরুদণ্ড ভেঙে গেলে আমাদের দেশে মানুষের জীবনের যে নানান জটিলতা তৈরি হয়, মানে মেরুদণ্ড ভেঙে যাওয়াটা এমনিতেই খুব বিরল, খুব কম সংখ্যক মানুষ এই নিয়ে চলছে। তারপর আমাদের দেশে সেই রকম চিকিৎসাও সুলভ নয়। আমার স্পাইনাল ইঞ্জুরি যখন ঠিক হলো, আমার ভাঙা মেরুদণ্ডকে জোড়া লাগানো হলো, কিন্তু সেই জোড়া লাগানো হবার মানে তো এই নয় যে আমি আবার আগের জীবনেই ফিরে যেতে পারবো। নানান রকম প্রতিবন্ধকতা তৈরি হয়েই গেল মেরুদণ্ড ভাঙার সঙ্গে সঙ্গেই, আমি প্যারালাইজড হয়ে গেলাম।
1: আপনার যখন জ্ঞান ফিরল এই দুর্ঘটনার পরে, তখন থেকে কিরকম ভাবে আপনি এগোলেন, কিভাবে আপনি আস্তে আস্তে এই রিকভারির দিকে এলেন?
0: যখন আমার জ্ঞান ফিরল বা যখন আমি জানতে পারলাম, তখন তো আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারছি যে আমি আমার পা দুটো নাড়াতে পারছি না, চেস্ট ডাউন, আমি কিছু বুঝতে পারছি না, কিছু নড়ছে না আমার
1: গলার নিচে থেকে কোনো সার
0: না। কিন্তু তখন তো আমি বুঝতে পারিনি যে আমি আর কোনোদিনই এগুলো ফিরে পাবো না। আমি ভাবছি যে আমার যখন অপারেশন হচ্ছে, আমি যখন চিকিৎসার মধ্যে রয়েছি, আমি নিশ্চয়ই সেরে উঠবো। কিন্তু তখন তো আমি বুঝতে পারিনি যে এগুলো কোনোদিন আর ফিরে পাওয়া যায় না, এই নিয়েই লড়ে যেতে হয়। তাই সেটাই আমি ধীরে ধীরে বুঝেছি, বুঝলাম যখন আমার লড়াইটা শুরু হয়েছে ঠিক তারই সঙ্গে সঙ্গে, আর সেই লড়াই চলছে। যতদিন থাকবো, যতদিন লড়ে যেতে পারবো, থাকবো জীবনের কাছটি তো থাকতে হবে। জীবনকে ভীষণ ভালোবাসি, আমার মনে হয় জীবনকে ভালোবাসলেই, প্রচণ্ড বাঁচার ইচ্ছে থাকলেই, চারপাশকে দেখার, চারপাশকে আঁকড়ে ধরার এই চাওয়া থাকলেই হয়তো এভাবে ফিরে আসা যায়, ফিরে আসতে পারি আমরা। আমার মনে ভালোবাসাই অনেকটা পারে এই লড়াইটার মধ্যে নিজেকে রেখে দিতে, আমি তা পেরেছি।
1: আপনার প্রথম অপারেশনটা হয়েছিল কি অ্যাক্সিডেন্টের পরে পরে?
0: একেবারেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল 2010-এর 16ই অক্টোবর, আর আমার প্রথম অপারেশন হয়েছে 21শে অক্টোবর। আমার ঝাড়খণ্ডে দুর্ঘটনা ঘটেছিল, ঝাড়খণ্ড থেকে আমাকে কলকাতার ঢাকুরিয়ার হসপিটালে আনতে যে কদিন সময় লেগেছে, যেটুকু মাঝে সময়টুকু, ওই 16 থেকে 21 তারিখে আমার অপারেশন।
1: সেই অস্ত্রোপচার কি আপনি ঠিক হলেন?
0: না না, সেই সার্জারিটিও আমার ঠিক নয়। 6 মাস পরে আরেকটি হয়েছিল, সেটিও ফেলিওর। কলকাতা দুটি অপারেশনই কিন্তু আমার ফেলিওর। তারপর এখান থেকে সুদূর চেন্নাইয়ে প্লেনে করে উড়ে গিয়ে তৃতীয় অপারেশন, যেটি হয় বিখ্যাত নিউরোসার্জন ডক্টর সিদ্ধার্থ ঘোষ, তিনি আমার অপারেশন করেন। তার হাতেই টাইটানিয়াম ইমপ্ল্যান্ট দিয়ে সেটা জোড়ে, তারপর রিহ্যাবিলিটেশন হয় দিল্লিতে। সেইখান থেকেই আমি এই জীবনের দিকে ঘুরে দাঁড়ানোর সমস্ত কিছু শক্তি, ফিজিক্যাল পাওয়ার তো আগের মতো পাওয়া গেল না, কিন্তু সেখানে গিয়ে আমি দেখলাম যে আমার মতো আরো অনেক মানুষ আছে, অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও আছে যাদের স্পাইনাল কর্ড ইনজিউরড পার্সন বলা হচ্ছে, প্রচণ্ডভাবে তাদেরকে তৈরি করার চেষ্টা হচ্ছে এবং তারা প্রত্যেকে লড়ে যাচ্ছে যে কিভাবে আবার জীবনের কাছে ফিরে আসতে হবে। সেই লড়াই আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে। আমার মনে হয়েছে যে তারা যদি পারেন, ওরা যদি পারে, তাহলে আমি কেন পারব না।
2: সুখে সাফল্যে পূর্ণতায় অনায়াসে এগিয়ে চলা জীবনটা আমূল বদলে দিল ভয়ানক সেই অ্যাক্সিডেন্ট। পুরোপুরি সচল স্বাভাবিক স্বরূপা উপলব্ধি করতে শুরু করলেন নিজের সীমাবদ্ধতাগুলো, নিজের জীবন দিয়ে বহু যন্ত্রণায় বুঝলেন, বুঝতে বাধ্য হলেন নিজের শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ না থাকার বিভৎস বাস্তব সত্যটাকে। পাশাপাশি ছিল প্রথম সন্তান মঞ্জিশকে হারানোর সান্ত্বনাহীন শোক। স্রোতের উল্টো দিকে ঠেলে ফেলে দেবার অজস্র উপকরণ তখন তাঁর চারপাশে। স্বাভাবিক জীবনে, কাজের জগতে আর কখনো ফেরা যাবে এমন অলীক স্বপ্ন দেখা বোধহয় সেই মুহূর্তে সম্ভবই ছিল না স্বরূপা মানুষ।

অথবা তাঁদের নিকটজনেদের কারুর পক্ষেই। কিন্তু সেই আশ্চর্য ব্যাপারটাই সম্ভব হল, সম্ভব করে দেখালেন স্বরূপা নিজে। অবশ্য এই পুরো পর্বটিতে পরম মমতায় তার হাতটি ধরেছিলেন যিনি, তিনি মানুষ সরকার, স্বরূপার স্বামী।

0: এবার আপনার দিক থেকে, আপনার জায়গা থেকে একটু যদি আপনি এই লড়াইটার কথা ছোট করে একটু বলেন।
1: আসলে লড়াইটা তো একটা তো শারীরিক দিক, সেই সময় দুজনকে দুটো ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সে বোকারো হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে আসে, দুটো ফ্লোরে ছিলাম, আমারও শরীরের অনেক জায়গাতে ইমপ্ল্যান্ট রয়েছে, এক মাস দুটো ফ্লোরে, তখন আমাকে হুইল চেয়ারে বসাতে পারেনি ওরা। সেই সময় একটু একটু শুনতাম, হঠাৎ করে কেউ একজন এসে বললো আজকে ও পায়ের বুড়ো আঙুলটা নাড়াতে পেরেছে, আজকে একটু গোড়ালিটা নড়েছে, তখনও বুঝতাম না। এমনি মেডিকেল সায়েন্স আমার অনেকটাই পড়াশোনা, কিন্তু স্পাইনাল কর্ড ইঞ্জুরি ব্যাপারগুলো জানতাম না তখনও, ভাবতাম ঠিক আছে হয়েছে ঠিক হয়ে যাবে, স্ট্রোক পেশেন্টও তো দেখেছি, ফিজিওথেরাপি করে আবার হাঁটে। বেশ কিছুদিন পরে বাড়িতে এসে যখন আবার কম্পিউটার ল্যাপটপ খুললাম, পড়াশোনা শুরু করলাম, তখন জানতে পারলাম যে না, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটুকুই শুধু এগিয়েছে পৃথিবী, আগে স্পাইনাল কর্ড ইঞ্জুরির সঙ্গে সঙ্গে মানুষ মারা যেত, এখন বেঁচে থাকছে, আর কিছুই এগোয়নি। তো লড়াইয়ের কথা যেটাও বললো, ইন্ডিয়ান স্পাইনাল ইঞ্জুরি সেন্টার দিল্লির কথা, সেখানে অনেককে দেখে উদ্বুদ্ধ হয়েছে, কিন্তু ওর লড়াই বা পাশ থেকে আমার লড়াইটাও কিন্তু সবার থেকে আলাদা ছিল। তাদের হঠাৎ করে কারো হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে, কারো গাড়িতে হয়েছে, কেউ ছাদ থেকে পড়েছে, কেউ নারকেল গাছ থেকে পড়েছে, কারো যুদ্ধটার মধ্যেই কিন্তু সন্তান হারানোর লড়াইটা ছিল না, মানে সন্তান হারানো নিয়ে যে শোক পাশাপাশি রেখে তার সঙ্গে এই যে একটা সাংঘাতিক রকম, একটা মানুষ হঠাৎ করে এক সময় দেখছে তার বুকের নিচ থেকে কোনো কোনো সেন্সও নেই, কোনো পাওয়ারও নেই, এবং তার মার সঙ্গে সঙ্গে কোনো সিস্টেমই তার আর কাজ করছে না, সেই লড়াইটা লড়তেই হয়েছে আস্তে আস্তে, বিভিন্ন সময় মেজাজ হারিয়েছি। আর সবচেয়ে বেশি মানে তার সঙ্গে সঙ্গে যেরকম হঠাৎ করে অযাচিত বহু বন্ধু আমরা পেয়েছি এই লড়াইতে, তেমনি খুব কাছের মানুষের যে বিভিন্ন রকম রূপ দেখা গেছে কাজের জায়গায়, চাকরির জায়গাতে, সেগুলো বিভিন্ন সময় যন্ত্রণা দিয়েছে। মানে লড়াইটা তখন আস্তে আস্তে মাল্টি ডাইমেনশনাল হয়ে গেল, নিজের ভেতরে সন্তান হারানোর যন্ত্রণা, ডাক্তারের সাথে কথা বলতে হচ্ছে। 2011 সালে যখন ওকে আমরা ওই দুটো অপারেশন ফেলিওরের পর চেন্নাই নিয়ে যাই, শুধু চেন্নাই নিতে আমাদের খরচা পড়েছিল 1,41,000 টাকা, প্লেনের মধ্যে একটা স্ট্রেচারে করে ওকে নিতে হয়েছিল। আমরা খুব ভালো চাকরি দিয়ে জীবন শুরু করেছিলাম, সেই সময় আমাদের আর কিছু নেই, ওকে চেন্নাই নিয়ে যাওয়ার সময় ফ্ল্যাটটা বিক্রি করতে হলো, একদম মধ্যবিত্ত সচ্ছল পরিবার থেকে চরম অর্থনৈতিক অস্বাচ্ছন্দ্য চলে এলো আমাদের।
0: আপনি কোথায় কাজ করেন?
1: আমি পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য কর দপ্তরে চাকরি করি।
0: আচ্ছা,
1: তো আমার অফিস আমার পাশে ভীষণ রকমভাবেই ছিল, যতবার ওর সাথে বাইরে গেছি ছুটি দিয়েছে, কিন্তু ওর কর্মস্থলে প্রথম যখন যোগদান করলো কাজে, তখন বিভিন্ন রকম সমস্যা হলো।
0: স্বরূপা, এই মুহূর্তে আপনার শারীরিক অসুবিধে কি হয়?
2: আসলে দেখুন, যে অসুবিধাকে জানি সেই অসুবিধা বললে কিন্তু আমার অসুবিধাটা ঠিক মানে তার পরিসরটা বোঝানো যায় না, কারণ স্পাইনাল ইঞ্জুরির সঙ্গে সঙ্গেই মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়। সেই মাল্টি অর্গান ফেলিওরের মধ্যে প্রথম যেটা হয়, যেটা সবথেকে অসুবিধাজনক, সেটি হচ্ছে যে কোনোভাবেই আমরা সাধারণ মানুষ যেভাবে বাউল ব্লাডার কন্ট্রোল করে আমরা সেটা পারি না করতে, একেবারে ব্যালেন্স নেই। হ্যাঁ, একদম ছোট বাচ্চার মতো নড়বড় করে বসি আমি, হুইল চেয়ার আমাকে গার্ড দিয়ে বসায়, ডায়পারে থাকি, ক্যাথেটারাইজেশন করতে হয় 4 ঘন্টা অন্তর, আমার মানে ব্লাডারটা নিজে নিজে খালিই হয় না, আর যখন খালি হয় সেটা সবার অজান্তে আমিও বুঝতে পারি না, যেহেতু আমার সার নেই, ফলে তো ভিজে গেলেও আমি বুঝতে পারি না, আর আমার শরীর যে চাইছে তার ভেতর থেকে কিছু বের করে দিতে, অর্থাৎ মলমূত্র সঠিকভাবে ত্যাগ করা যেটা বল।
3: শুনলেন ঘুরে দাঁড়ানোর গল্প, এখন শুনবেন অনুষ্ঠান যুব মনে গানে গানে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই যুববাণীর শিল্পী অন্তরা দাসের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন অনুষ্ঠান যুব মনে গানে গানে আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন নটভৈরব রাগে সেতার পরিবেশন। পরিবেশনায় থাকবেন বিশ্বজিৎ সরকার, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নটভৈরব রাগে শুনলেন শ্বেতার পরিবেশনায় পণ্ডিত বিশ্বজিৎ সরকার। তাকে তবলায় সহযোগিতা করলেন সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কেলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় থাকব আমি, রমা ঘোষ।

চোখ বন্ধ করে একবার কিছু দৃশ্যের কথা ভেবে নি আমরা সকলে। পাহাড়ের বুক চিরে কুয়াশার চাদর সরিয়ে এগিয়ে চলেছে এক পাহাড়ি রেলগাড়ি, যার একটানা ঝুকঝুক শব্দ আর তীক্ষ্ণ বাঁশি মিলেমিশে যাচ্ছে পাইন বনের শোঁ শোঁ বাতাসে, কিংবা উত্তর কলকাতার কোনো এক পড়ন্ত বিকেলে জীর্ণ হয়ে আসা চুনবালি খসা বারান্দার নিচ দিয়ে টুংটাং শব্দে চলে যাওয়া

নিঃসঙ্গ ট্রাম, অথবা কোনো এক চৈত্রের দুপুরে বীরভূমের রুক্ষ লাল ধুলো উড়িয়ে দূরে মিলিয়ে যাওয়া একতারা হাতে কোনো এক বাউলের ছায়া। এই যে ছবিগুলো মুহূর্তের মধ্যে আমাদের চোখের সামনে ভেসে উঠল, এগুলো কি শুধুই প্রকৃতির দৃশ্য, নাকি এর সঙ্গে মিশে আছে সেলুলয়েডের পর্দায় দেখা কোনো না কোনো কালজয়ী মুহূর্ত, কোনো অমর চরিত্র, কিংবা এক অদ্ভুত নস্টালজিয়া? সিনেমা মানে তো শুধু একজন নায়ক নায়িকার সংলাপ বা আবহ সঙ্গীতের মূর্ছনা নয়, সিনেমা হলো সময়ের দলিল, অনুভূতির প্রতিচ্ছবি, আর সেই অনুভূতিকে দর্শকের মনের মণিকোঠায় পৌঁছে দিতে প্রেমের ভিতর সবচেয়ে বড় দায়িত্বটি যিনি নীরবে পালন করে চলেছেন তিনি হলেন লোকেশন বা শুটিং স্পট। চলচ্চিত্রের ইতিহাসে এমন বহু স্থান আছে যা কেবল চিত্রগ্রহণের পটভূমি হয়ে থাকেনি, সময়ের নিয়মে তারা নিজেরাই হয়ে উঠেছে এক একটি জীবন্ত চরিত্র। আজ আমরা আমাদের রূপলি পর্দার সেই কালজয়ী পথ ধরে এক দীর্ঘ স্মৃতির সরণিতে হাঁটব, স্টুডিওর চার দেয়ালের কৃত্রিম আলোর বাইরে গিয়ে বাংলা সিনেমা কিভাবে বাংলার মাটি, জল, অরণ্য, পাহাড় আর ইতিহাসকে নিজের বুকে ধারণ করেছিল, সেই নিয়েই থাকবে আজকের মনের মতো গান এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে গানে গল্পে জায়গা জুড়ে থাকবে বিভিন্ন সিনেমার শুটিং স্পট। আর এই যে সিনেমার শুটিং স্পটগুলো, সেগুলো তো ঘুরে দেখাতে হবে, আমি এবং আপনারা সকলে তো ঘুরে দেখব, সেই ঘুরে দেখানোর দায়িত্ব নিয়েছি আজ আমি, আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ, মনের মতো গান এই অনুষ্ঠানে। গানের ওপারে ফিরছি গানে গানে, এখন থাকবেন শ্যামল মিত্র।

0: রূপকথার রঙিন পর্দায় সমাজের নির্মম সত্য আকার এক আশ্চর্য জাদু সত্যজিৎ রায়ের সিনেমা হীরক রাজার দেশে। গোপীবাঘার সুরের জাদু, হীরক রাজার শোষণের বিরুদ্ধে শিক্ষক উদয়ন পণ্ডিতের অটল জ্ঞান চেতনা, আর ছন্দ ও গানের দোলায় পরিচালক এখানে বুনেছেন মুক্তচিন্তার পক্ষে এক চিরন্তন লড়াইয়ের আখ্যান। সত্যজিৎ রায়ের এই রূপকথার রাজ্য আসলে কোথায় অবস্থিত ছিল? রিল লাইফের সেই হীরক রাজত্ব তৈরি হয়েছিল আমাদের এই বাংলারই এক রিয়েল লাইফ জমিতে, পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। সালটা 1980। পরিচালক সত্যজিৎ রায় এমন এক জায়গার খোঁজ করছিলেন যা দেখতে একটু অদ্ভুত, পাথুরে এবং গাছপালায় ঢাকা, চিরচেনা সবুজ বাংলার থেকে কিছুটা আলাদা। তার এই খোঁজের শেষ ঠিকানা হয় পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়ের রুক্ষ পাথুরে প্রান্তর আর খাড়া ঢালি হয়ে উঠেছিল এই সিনেমার শুটিং সেট। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে উদয়ন পণ্ডিত দিচ্ছেন বিপ্লবের মন্ত্রণা। পাথুরে প্রান্তরে ঘেরা পথ দিয়ে সাধারণ মানুষ করছেন রাজার বিরুদ্ধাচারণ। সিনেমার প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে জয়চণ্ডী পাহাড়ের রুক্ষ মাটি। শুধু জয়চণ্ডী পাহাড় নয়, পুরুলিয়ার বিস্তীর্ণ লাল মাটির প্রান্তর, মহুয়া গাছের বন আর ছোট ছোট গ্রামীণ জনপদও ক্যামেরার ফ্রেমে বন্দী হয়েছিল অত্যন্ত নিখুঁতভাবে। যদিও হীরক রাজ্যের রাজপ্রাসাদ এবং দরবারের দৃশ্যগুলো মূলত কলকাতার স্টুডিওর সেটে তৈরি হয়েছিল, কিন্তু ছবির সেই প্রাণ, মুক্ত প্রকৃতির নিঃশ্বাস আর বিপ্লবের খোলামেলা আবহাওয়াটা সম্পূর্ণ এসেছিল পুরুলিয়ার এই ল্যান্ডস্কেপ থেকে।
1: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

আর আজকের মনের মতো গান এই অনুষ্ঠান জুড়ে রয়েছে বিভিন্ন সিনেমার শুটিং স্পট। আজ 3রা সেপ্টেম্বর, আমাদের সংস্কৃতিতে, আমাদের আবেগে মোড়া আজ এক বিশেষ দিন। আজ থেকে ঠিক 100 বছর আগে আজকের এই দিনেই জন্মেছিলেন এক ক্ষণজন্মা মানুষ, যার নামের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির সিনেমা, বাঙালি রোম্যান্টিসিজম আর নস্টালজিয়ার পুরোটা জুড়ে থাকা এক রূপকথা। হ্যাঁ, আজ আমাদের চিরকালীন মহানায়ক উত্তম কুমারের 100তম জন্মবার্ষিকী। আর আজ মনের মতো গানে অনুষ্ঠানে যখন শুটিং স্পট নিয়ে কথা হচ্ছে, তখন তাঁর অভিনীত বেশ কিছু সিনেমার শুটিং স্পটের কথা বলবো না তা কি করে হয় বলুন। সালটা 1959, পরিচালক অভিনেতা বিকাশ রায় ঠিক করলেন পর্দায় ফুটিয়ে তুলবেন অবধূতের বিখ্যাত উপন্যাস মরুতীর্থ হিংলাজ। তাই হল বেলুচিস্তানের দুর্গম দহন ভরা মাকড়ান মরুভূমি, যেখানে প্রতি পদক্ষেপে মৃত্যুর হাতছানি। কিন্তু ক্যামেরার চোখ তো আর সীমানা মানে না। এই চলচ্চিত্রে মানসিক ভারসাম্যহীন তীর্থযাত্রী থিরুমল চরিত্রে মহানায়ক উত্তম কুমারের অভিনয় তাঁর অভিনয় জীবনের অন্যতম সেরা এবং দুঃসাহসী এক মাইল ফলক। ছবিতে চিরচেনা গ্ল্যামার ও হিরোসুলভ ইমেজ সরিয়ে নিজেকে সম্পূর্ণ এক অচেনা চরিত্রে মেলে ধরলেন মহানায়ক। তীর্থযাত্রার রোদে পোড়া রুক্ষ শরীর, আলুথালু চুল, পরনে মলিন পোশাক এবং চোখের সেই উন্মাদ চাহনিতে তিনি থিরুমল চরিত্রটিকে জীবন্ত করে তুললেন। আর তার বিপরীতে দেখা গেল কুন্তি চরিত্রে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে। এই সিনেমার লোকেশন নিয়ে বলি এবার। সুদূর বেলুচিস্তান নয়, একেবারে আমাদের ঘরের কাছের একটি জায়গা, নির্জন সমুদ্র সৈকত দীঘা। নির্জন বললাম কারণ তখন আজকের মতো ঝাঁ চকচকে পর্যটন কেন্দ্র হয়ে ওঠেনি দীঘা। বালিয়ারি আর সমুদ্রের ঢেউয়ের সেই মেঠো রূপটাই পরিচালক বেছে নিলেন বেলুচিস্তানের বিকল্প হিসেবে। আর সেই খাঁ খাঁ বালুভূমির ইমেজ আনতে সুদূর রাজস্থান থেকে উড়িয়ে আনা হয়েছিল দুটো আস্ত উঠ। বাংলা সিনেমায় এক অভাবনীয় কাণ্ড। দর্শকরা পর্দায় দেখলেন তীর্থযাত্রীরা সেই উত্তপ্ত বালির সমুদ্র পাড়ি দিচ্ছেন, আর ব্যাকগ্রাউন্ডে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের সেই জাদুকরী সুর। পুরুলিয়ার রুক্ষ পাহাড়, দীঘার সমুদ্র সৈকত পেরিয়ে এবার আমরা বরং ঘুরে আসি সেই সুদূর বেলুচিস্তান থেকে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল এই গানটি।

শতবর্ষী প্রাচীন দেওয়াল, লম্বা করিডোর, বিশাল ঝাড়বাতি আর রাজকীয় বারান্দার কোণ থেকে ভেসে আসা এক পুরনো সুবাস। বাংলা সিনেমায় খেরোর খাতা উল্টালে পাতার পর পাতা জুড়ে লুকিয়ে আছে এমন সব রাজবাড়ি, যাদের ইট কাঠ পাথর সাক্ষী হয়ে আছে রূপলি পর্দার অজস্র জাদুকরী মুহূর্তের। বাংলা আইনি ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর এক ঘটনা, ভাওয়াল সন্ন্যাসীর কাহিনীর উপর ভিত্তি করে 1975 সালের কালজয়ী ছবি, উত্তম কুমার সুপ্রিয়া দেবী অভিনীত সন্ন্যাসী রাজা। পর্দায় রাজা সূর্যকিশোর নাগচৌধুরীর যে রাজকীয় জৌলস বা বারোদিয়া এস্টেট আমরা দেখেছি, তার আসল ঠিকানাটি পশ্চিমবঙ্গের সুপ্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত ঝাড়গ্রাম রাজবাড়ি, এবং কিছু জায়গা শ্যুট হয়েছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি চত্বর। শালপিয়ালার মৌহার বুনো হাওয়ায় ঘেরা এই ঝাড়গ্রাম রাজপ্রাসাদের সেই স্থাপত্য ছবির আবহে কিন্তু এক অন্য মাত্রার আভিজাত্য এনে দিয়েছিল। সবচেয়ে জমজমাট ব্যাপার হল কাস্ট এবং ক্রুয়ের থাকা খাওয়ার ব্যবস্থা। এই সিনেমার পুরো ইউনিট স্টুডিওতে না থেকে শুটিংয়ের সময় সশরীরে এসে সকলে আশ্রয় নিয়েছিলেন ঝাড়গ্রাম রাজবাড়ির গ্রাউন্ড ফ্লোরেই। শুটিংয়ের ফাঁকে ক্যামেরা বন্ধ হলেই রাজবাড়ির বিশাল বারান্দা আর লনে চলতো আড্ডা। মহানায়ক উত্তম কুমার মানেই তো এক অন্যরকম আভিজাত্য, কিন্তু অফ স্ক্রিনে তিনি ছিলেন ভীষণ মিশুকে এক মানুষ। শুটিংয়ের ফাঁকে রাজবাড়ির সেই পরিবেশে কলা কুশলীদের সঙ্গে কফি কাপে ঝড় তোলা আর স্থানীয় মানুষদের কৌতূহলী ভিড় সামলানোর মজার স্মৃতি আজও লোকও মুখে ফেরে। এখন থাকবেন শিল্পী মান্না দে, গান কাহার বানায় দাঁতরা বাজাও, আর সিনেমা ওই যে সন্ন্যাসী রাজা।

ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়। সিনেমার পর্দায় এই দুই দিকপালের নাম শুনলেই ঠোঁটের কোণে এমনি হাসি চলে আসে। দিল্লি থেকে পালিয়ে আসা এক তরুণীকে খোঁজার পুরস্কারের লোভে দুই গোয়েন্দার মাঠে নামার সেই গল্প নিশ্চয়ই মনে আছে আপনাদের। পূর্ণেন্দু রায়চৌধুরী পরিচালিত ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায় জুটির ক্লাসিক কমেডি ডিটেকটিভ সিনেমা ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট। এই সিনেমার লোকেশনের কথা বলতে গেলে ফিরে আসতেই হবে আমাদের নিজের শহরে, এই শহরে কলকাতা। সত্তরের দশকের কলকাতা, ট্রামের শব্দ, উত্তর কলকাতার পুরনো বারান্দাওয়ালা বাড়ি, টালিগঞ্জের স্টুডিও ফ্লোরে কৃত্রিমভাবে গড়ে ওঠা ড্রয়িং রুম, আর কলকাতার মেঠো বা পিচ ঢালা রাস্তাঘাট, এই ছবির শুটিংয়ের মূল ক্যানভাস ছিল আমাদের এই চিরচেনা প্রিয়তমা তিলোত্তমা কলকাতা শহর।

শুনলাম ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। আর আজ মনের মতো গান এই অনুষ্ঠানে গানে গল্পে কথায় জায়গা জুড়ে রয়েছে বিভিন্ন সিনেমার শুটিং স্পট। আচ্ছা, আমরা একটুখানি দেখে নিই আমরা কোন কোন জায়গা ঠিক ঘুরে নিলাম। আমরা ঘুরে এলাম পুরুলিয়া, দীঘার সমুদ্র সৈকত, একটি রাজবাড়িও ঘুরে আসলাম, আর আমরা ছিলাম কলকাতা শহরে। এবার বরং একটু অ্যাডভেঞ্চার কিছু একটু হয়ে যাক। অ্যাডভেঞ্চারের কথা মনে পড়লেই আমাদের প্রথমে মনে আসে কিন্তু অরণ্যের কথা। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অরণ্যের দিনরাত্রি অবলম্বনে সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র অরণ্যের দিনরাত্রি এই নামই, দেখেছে নিশ্চয়ই অনেকেই। সভ্যতা আর নগরায়নের বেড়াজালে নত হয়ে থাকা মনস্তত্ত্বকে মুক্ত করতে চার বন্ধু অসীম, হরি, সঞ্জয় ও শেখর পৌঁছে গিয়েছিলেন পালামৌতে, খুব কাছ থেকে অরণ্যের দিন আর রাত্রি দেখতে। বেড়াতে গিয়ে তাঁরা যেমন প্রকৃতির অংশ হয়ে উঠেছিলেন, তেমনি আবিষ্কার করেছিলেন মানুষের নতুন রূপ। এই চলচ্চিত্রে নিখুঁতভাবে বিহারের পালামৌ জঙ্গলের এক প্রত্যন্ত সাঁওতাল গ্রামের দৃশ্য দেখানো হয়েছে। অরণ্যে দিনরাত্রির চার বন্ধুর কথা যখন বললাম, তখন আরও চার বন্ধুর কথা মনে পড়ছে আমার। মানে অরণ্য ভ্রমণের কথা যখন হচ্ছে, তখন পটলডাঙ্গার সেই চার বন্ধুকে কি করে বাদ দিই? সেই চার মূর্তি, টেনিদা, পালারাম, ক্যাবলা আর হাবুল, নিখাদ বেড়ানোর জন্য বেরিয়ে পড়েছিল ঝন্টি পাহাড়ের উদ্দেশ্যে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার কাহিনী অবলম্বনে চার মূর্তি সিনেমার বেশিরভাগ অংশই শুটিং হয়েছিল ঝাড়গ্রাম জেলার উত্তর পশ্চিম প্রান্তে ঝন্টি পাহাড়ের এক ছোট্ট গ্রাম কাঁকড়াঝোড়ে। কাঁকড়াঝোড়ের বন বাংলোয় উঠেছিলেন এই চার মূর্তি। এই সিনেমার বিভিন্ন দৃশ্যে প্রকৃতি উদার হয়ে ধরা দিয়েছে। চলচ্চিত্রে টেনিদার ভূমিকায় অভিনেতা চিন্ময় রায় কাঁকড়াঝোড়ের জঙ্গল এবং পাহাড়ের প্রকৃতি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে মাঝে মধ্যেই তিনি নাকি শুটিং থামিয়ে দিয়ে তাকিয়ে থাকতেন উল্টো দিকের লাকাইসিনির পাহাড়ের দিকে। আর এই সিনেমাটি দেখতে দেখতে চার বন্ধুর মতো আমাদেরও কিন্তু মন হারিয়েছে ছবির মতো সুন্দর শাল মহুয়া পলাশে ঘেরা নিরিবিলি এই অরণ্যে। আর ঝাড়গ্রাম বন বাংলোয় বসেই টেনিদার লিপে মান্নাদের গাওয়া সেই গানটি, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, গানটি রইল এখন বন্ধুদের জন্য।

নদী যেমন তার আপন গতিতে ধাবিত হয় মোহনার দিকে, তটরেখা ভাঙতে ভাঙতে, বাঁক বদলাতে বদলাতে নতুন জীবনের সন্ধান করে, সিনেমাও ঠিক তেমনই ফ্রেমে বয়ে চলা এক চলন্ত ধারা। নদীর চলাই যেমন তার প্রাণ, রূপলি পর্দার বহমানতাই প্রবাহমানতাই হল তার জীবন সানামার। একটি নদীর বুক ছেড়ে যেমন পলিমাটি, জোয়ার ভাটা আর মানুষের বেঁচে থাকার হাজারো না বলা গল্প লুকিয়ে থাকে, তেমনই সেলুলয়েডের পর্দায় ক্যামেরার লেন্সে বন্দী হয় মানুষের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ আর সময়ের বহমানতা। নদী মানেই জীবন, নদী মানেই অন্তহীন স্রোত আর মানুষের বেঁচে থাকার লড়াই। সমরেশ বসুর গঙ্গা উপন্যাস অবলম্বনে রাজেন তরফদার পরিচালিত ছায়াছবি গঙ্গা। সমরেশ বসুর উপন্যাসের সেই খেটে খাওয়া জেলে সম্প্রদায়ের জীবন, তাদের সুখ দুঃখ, জোয়ার ভাটায় বেঁচে থাকার লড়াইকে পর্দায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। আর গঙ্গা ছবির মূল শুটিং হয়েছিল সুন্দরবন অঞ্চলের নদী এবং উপকূলবর্তী এলাকায়। ছবির প্রতিটি ফ্রেমে সুন্দরবনের রুক্ষ অথচ মোহময় প্রকৃতি, জলের টান, নৌকার পাল আর উত্তাল জলের গর্জন ফুটিয়ে তুলতে কলাকুশলীদের পাড়ি দিতে হয়েছিল সুন্দরবনেরই দুর্গম সব জায়গায়। সুন্দরবনের বিস্তীর্ণ জলরাশি এবং তীরবর্তী জেলেপাড়াগুলো হয়ে উঠেছিল এই গঙ্গা ছবির আসল স্টুডিও। স্টুডিওর কৃত্রিমতার বাইরে গিয়ে প্রকৃতিকে ক্যানভাস বানিয়ে কীভাবে একটি মাস্টারপিস তৈরি করা যায় তার জ্বলন্ত উদাহরণ হল রাজেন তরফদার পরিচালিত ছায়াছবি গঙ্গা। বাংলা নদীমাতৃক সংস্কৃতির এই দিনগুলো আর সুন্দরবনের বুকে ক্যামেরার সেই রোমাঞ্চকর যাত্রা স্মৃতি তাই আজও আমাদের মনকে নস্টালজিক করে তোলে। এখন গঙ্গা ছায়াছবি থেকে পঙ্কজ মিত্রের গাওয়া এই গানটি রইল বন্ধুদের জন্য।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান মনের মতো গান। আজ এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বাংলা সিনেমার শুটিং স্পটগুলো একটু ঘুরে দেখার জেনে নেওয়ার চেষ্টা করছি। কখনো কুয়াশা ঘেরা চা বাগানের পথরে হাঁটতে হাঁটতে হঠাৎ যদি মনে হয় সামনে থেকে মহানায়ক উত্তম কুমার হেঁটে আসছেন, কেমন লাগবে সেই অনুভূতি? তবে কল্পনায় নয়, আমরা যদি একটু টাইম মেশিনটা ঘুরিয়ে নিই ওই 1973-74 সালের দিকে, যখন পীযূষ বসু পরিচালিত ধনরাজ তামাং ছবির শুটিং চলছে, তাহলে কিন্তু এই দৃশ্যটাই সত্যি হবে। উত্তরবঙ্গের ডুয়ার্স, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর পাহাড় ঘেঁষা দার্জিলিংয়ের চা বাগানগুলো, যেখানে কল্পনার সিমতং টি এস্টেটকে রূপ দেওয়া হয়েছিল। তৎকালীন সময়ে ভারী ক্যামেরা আর জেনারেটর নিয়ে কালিম্পং বা ডুয়ার্সের অন্দরে শুটিং করা মানে প্রায় ছিল যুদ্ধ জয়ের সমান। ছবির গল্পে ধনরাজ যখন ক্ষোভে আর প্রতিশোধে ফেটে পড়ছে, তখন ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে থাকা উত্তরবঙ্গের রুক্ষ প্রকৃতি আর সবুজ চা বাগানের বিস্তীর্ণ ক্যানভাস এক অন্য মাত্রা যোগ করেছিল এই সিনেমায়। তখনকার দিনে কৃত্রিম সেট বা VFX ছিল না, প্রকৃতির সেই কাঁচা রূপ, চা বাগানের কুঁড়ে ঘর আর পাহাড়ি খাদের ওপর তৈরি কাঠের সেতুগুলো সেলুলয়েডে জীবন্ত হয়ে উঠেছিল। গানে গানে এখন থাকলেন আরতি মুখোপাধ্যায়, ধনরাজ তামাং ছায়াছবির থেকে।

বগা বাইরে মার, পেনাল্টিতে আমরা গোল দিই না। কান পাতলে আজও যেন কোনো টান টান উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ থেকে ভেসে আসে এই চেনা সংলাপ। 1971 সালে মুক্তি পাওয়া অরবিন্দ মুখোপাধ্যায়ের সিনেমা ধন্নিমের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিখ্যাত হাড়ভাঙা গ্রাম আর টান টান উত্তেজনার ফুটবল ম্যাচ। হাড়ভাঙা গ্রাম, এই আস্ত একটা গ্রাম তৈরি করা হয়েছিল শুধু সিনেমার জন্য। কলকাতার কোলাহল ছেড়ে ছবির পুরো ইউনিট তাঁবু বসিয়েছিল হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের গোহালপোতা গ্রামে। আমতারোডের পাশের এই শান্ত গ্রামটিকে ঘিরেই তৈরি হয়েছিল সেই সুপরিচিত হাড়ভাঙা গ্রাম। ছবির প্রয়োজনে স্থানীয় খাঁবাড়ি এবং তার আশেপাশের প্রান্তরকে সাজানো হয়েছিল একেবারে নিখুঁত গ্রামীণ ক্যানভাসে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, স্টুডিওর বন্দি ফ্লোর ছেড়ে মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে সাবিত্রী চট্টোপাধ্যায়, রবি ঘোষ, জয়া ভাদুরী, সিনেমার পুরো টিম এসে আস্তানা গেড়েছিল এই গোয়ালপোতার মাটিতেই। শুটিংয়ের ফাঁকে গ্রামের মেঠো পথে উত্তম কুমারের সান্নিধ্য পেতে স্থানীয় মানুষের ভিড় জমে যেত। আর রবি ঘোষের হাসিমুখ আর গ্রামীণ পটভূমির সেই খাঁটি গন্ধ মিলেমিশে গোয়ালপোতাকে রূপ দিয়েছিল এক জীবন্ত স্টুডিওতে।

ছেড়ে পালিয়েছে ইংরেজ, নুক দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

খোলা আকাশ, চারিদিকে কাশবন, দূর থেকে ভেসে আসছে ট্রেনের হুইসেলের শব্দ। এমন দৃশ্যের মধ্যে মানুষকে মগ্ন করে রেখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ রায়। বাংলা সাহিত্য আর চলচ্চিত্র পেল দুষ্টমিষ্ট ভাই বোন অপু আর দুর্গাকে। দক্ষিণ চব্বিশ পরগনার বোড়াল গ্রামই ছিল পথের পাঁচালির বিশাল অংশের সিনেমার শুটিংয়ের প্রাণকেন্দ্র, যা সত্যজিৎ রায়ের পরিচালনায় ছবির গ্রামীণ পটভূমিকে জীবন্ত করে তুলেছিল। বোড়াল ছাড়াও কলকাতার উপকণ্ঠে পালপুকুর, চাকদা এবং বীরভূমের কিছু অঞ্চল বা নড়াইলের পটভূমি মাথায় রেখে বিখ্যাত বিখ্যাত দৃশ্য ধারণ করা হয়েছিল। তবে অপুর বাড়ির চারপাশ এবং গ্রামীণ দৃশ্য মূলত বোড়ালেই চিত্রায়িত হয়। তবে সিনেমার সেই বিখ্যাত দৃশ্যের কথা বলি, নিশ্চিন্দিপুর গ্রামে কাশফুল পেরিয়ে অপুর রেলগাড়ি দেখার দৃশ্যটি। নিশ্চিন্দিপুরের আদল খুঁজছিলেন সত্যজিৎ, এমন একটা জায়গার খোঁজ করছিলেন যেখানে কাশবনের পাশে রেললাইন থাকবে আর সেটা বড় রাস্তার ধারে হবে। খোঁজ মিলল সেই জায়গাটির। জায়গাটি এখনও বর্তমান পূর্ব বর্ধমান জেলার একটা স্টেশন পালশিট। আজ থেকে প্রায় 70 বছর আগে এখানেই শুটিং হয়েছিল পথের পাঁচালি চলচ্চিত্রের অপু দুর্গার রেলগাড়ি দেখার জন্য কাশবন পেরিয়ে ছুটে যাওয়ার সেই অমোঘ দৃশ্য, যে দৃশ্যের কথা মনে পড়লে আমরা এখনও ভীষণই আনন্দ পাই। সেই দৃশ্য বিশ্বখ্যাত, আজও শরৎকালে কাশে কাশে ছেয়ে যায় পালশিটের এই জায়গা। সাহিত্যে নিশ্চিন্দিপুর আর চলচ্চিত্রের পালশিটের মেলবন্ধনে মানব হৃদয়ে বিরাজ করুক অপু আর দুর্গা।

ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে আজকের মনের মতো গানের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আসলে আমরা যে সময়ের হাতে বাঁধা, চেষ্টা করলাম আজকের মনের মতো গান এই অনুষ্ঠানের বাংলার বিভিন্ন আইকনিক সিনেমার শুটিং স্পটগুলোর সম্পর্কে একটু জেনে নেব। আমরা ঘুরেও আসলাম গানে কথায় গল্পে। আর আজ মহানায়কের জন্মদিন, যেটা প্রথমেই বলেছিলাম বারবার এই অনুষ্ঠানে মহানায়ক ফিরে আসবেন তার সিনেমার বিখ্যাত বিখ্যাত শুটিং স্পট নিয়ে। তাই আজ মনের মতো গানের এই অনুষ্ঠান শেষ করব মহানায়কেরই একটি কালজয়ী সিনেমার কথা বলে। এমন কোনো বাঙালি আছেন কি যিনি কৃষ্ণেন্দু আর রিনা ব্রাউনের সেই আইকনিক বাইক রাইড বা ওথেলো নাটকের মঞ্চায়ন দেখে শিহরিত হননি? 1961 সাল অজয় কর পরিচালিত সপ্তপদী সিনেমা শুধু একটি সিনেমা নয়, এটি বাঙালির প্রেম অভিমান আর নস্টালজিয়ার এক চিরকালীন দলিল। চলচ্চিত্রের ইতিহাসে উত্তম সুচিত্রা জুটির বহু ছবি হিট, কিন্তু সপ্তপদীর আবেদন মানুষের হৃদয়ের গহীনে। কলকাতার বুকে সেন্ট জেভিয়ার্স কলেজের গথিক ইমারত, রিনা ব্রাউনের সেই অভিমানী হাঁটা আর কৃষ্ণেন্দুর পিছু নেওয়া, এই ব্রিটিশ আমলের প্রাচীন দেওয়ালগুলো সাক্ষী ছিল তাঁদের প্রথম চোখের ভাষার। উত্তর কলকাতার অলিগলি থেকে শুরু করে কলকাতার তখনকার অভিজাত ক্লাবগুলোর আভিজাত্য মিশে গিয়েছিল এই সপ্তপদী ছবির প্রতিটি ফ্রেমে। এই সিনেমার ফুটবল খেলার সেই দৃশ্যটি ছবির একদম প্রথম দিকে, এই ম্যাচটির শুটিং হয়েছিল তৎকালীন কলকাতা ময়দানের সেই যৌথ মাঠে যা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাব উভয়ই ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে সেটি ইস্টবেঙ্গল গ্রাউন্ড এবং তার সংলগ্ন এলাকা হিসেবে আমাদের কাছে পরিচিত। আর যে দৃশ্যের কথা না বললেই নয়, এই সিনেমার সেই বাইক রাইডের দৃশ্যটি, লোকেশন বলবো, যে বাইকে চড়ে মহানায়ক বাংলা তথা সারা দেশের মন জয় করেছিলেন, বাস্তবে সেই বাইকই চালাতে পারতেন না মহানায়ক উত্তম কুমার। পরিচালক অজয় কর বাধ্য হয়ে স্টুডিও ফ্লোরে ট্রেলার সেট বসিয়ে ক্লোজ আপ শটগুলো নিয়েছিলেন। আর এই ছবির আসল ম্যাজিক রয়েছে পর্দায়, শুটিং লোকেশনে আর উত্তম কুমার, সুচিত্রা সেন এবং ছবির পুরো ইউনিটের অসাধারণ অভিনয়, যা মানুষের মনে থেকে যাবে আজীবন। আর এই যে বললাম আইকনিক বাইক রাইড, ছুটে চলার রেশ, এই রেশ ধরেই আজকে শেষ হোক মনের মতো গান এই অনুষ্ঠান। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে কিন্তু আমাদের ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, সেখানে যে পোস্টটি রয়েছে সেখানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, জানাতে পারেন ইমেলের মাধ্যমে অনুষ্ঠান কেমন লাগলো। আর আমাদের চিঠি লেখার ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এখন সপ্তপদী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই গানটি রইল সকল বন্ধুদের জন্য।

এতক্ষণ শুনলেন মনের মতো গান। এই অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি রমা ঘোষ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, পরিবেশনায় শিল্পী দেবস্মিতা দাশ।

রামধনু অনুষ্ঠানে শুনলেন নজরুল গীতি, পরিবেশনায় শিল্পী দেবস্মিতা দাস। এখন রামধনু অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, শিল্পী সঙ্গীতা রায়।

শুনলেন লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়, শুনলেন রামধনু অনুষ্ঠানে প্রথমে নজরুলগীতি শিল্পী দেবস্মিতা দাস, তারপরে শুনলেন লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান মহানায়কের গল্প। উপস্থাপনায় থাকব আমি রমা ঘোষ। দুই বাংলার শ্রোতাবন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের মহানায়কের গল্প এই অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু রমা। যেখানে আজও ট্রামের ঘণ্টির আওয়াজে একটা আস্ত দর্শক লুকিয়ে থাকে, রাসবিহারী থেকে কলকাতা সহ অন্যত্র, যেখানকার বাতাসে এখনও একটা হ্যাট পরা ওভারকোটের সুবাস ভেসে বেড়ায়, ক্যালেন্ডারের পাতা তো বদলায়, তারিখও ঘড়ির নিয়মে এগোয়, কিন্তু এই দিনটি আসতেই কেমন যেন থমকে যায় একটা গোটা প্রজন্ম। আজ এমন এক প্রবাদ প্রতিম শিল্পী রয়েছেন মহানায়কের গল্প এই অনুষ্ঠানে, যাকে আমরা মেপে দেখিনি শুধু বক্স অফিসের সেলুলয়েড ফ্রেমে। তিনি আসলেই বাঙালির রোমান্টিসিজমের ব্যাকরণ।

শ্রোতা বন্ধুরা, আশা করি বুঝে গেছেন আজকের মহানায়কের গল্প। অনুষ্ঠানের মহানায়ক অরুণ কুমার চট্টোপাধ্যায়, যিনি হয়ে উঠেছিলেন আমাদের ঘরের মানুষ উত্তম কুমার। আর এই যে চেনা পরিচিত গানটি শুনলাম, গানের এই ভার্সনটি গেয়েছেন স্বয়ং উত্তম কুমার। শতাব্দীর সীমানা পেরিয়েও যিনি আমাদের হৃদয়ে অমলিন, সেই মহানায়ককে আজ জন্মশতবর্ষের গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই। সময়টা 1967 সাল, দিল্লির বিজ্ঞান ভবন, ভারতের চতুর্দশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ। কলকাতার টালিগঞ্জ পাড়া থেকে শুরু করে গোটা বাংলা তখন এক অজানা রোমাঞ্চে কাঁপছে, কারণটা যে ইতিহাস করার। এই প্রথমবার ভারতীয় চলচ্চিত্রে জাতীয় স্তরে চালু হল শ্রেষ্ঠ অভিনেতা বা ভরত পুরস্কার। তার আগে সেরা ছবির জন্য পদক বা সার্টিফিকেট দেওয়া হলেও কোনো একক অভিনেতাকে জাতীয় স্বীকৃতি দেওয়ার এমন সর্বভারতীয় কোনো বিভাগ ছিল না। আর সেই প্রথম ইতিহাসেই নামটা খোদাই হয়ে গেল এক বাঙালি নায়কের নামে। তিনি আর কেউ নন, আমাদের মহানায়ক উত্তম কুমার। একটা ছবির জন্য নন, জুড়িরা তাকে কর্নিশ জানালেন দুটি

ভিন্নধর্মী মাস্টারপিসের জন্য। একপাশে কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির বুকের ভেতরের হাহাকার, আর অন্য পাশে সত্যজিৎ রায়ের চিড়িয়াখানার তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। কলকাতায় তখন বিশ্বযুদ্ধের উত্তাপ। কলকাতার পোর্টে চাকরি করতেন এক তরুণ, ফাইলপত্র সামলানোর ফাঁকে যার চোখের তারায় ঘুরপাক খেত শেক্সপিয়ারের নাটক আর স্টার থিয়েটারের গ্রিন রুম। নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। সালটা 1948, মুক্তি পেল দৃষ্টিদান। ছায়াছবি বড় পর্দায় আত্মপ্রকাশ করলেন উত্তম কুমার, কিন্তু তারপর একের পর এক ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখল না। পরিচালক থেকে শুরু করে চারপাশের মানুষ তীর্যক মন্তব্য, পকেটে টান, হতাশা, আর প্রতিনিয়ত রিজেকশনের সেই অন্ধকার দিনগুলো কি কেউ মনে রেখেছি আমরা? কিন্তু যে তার আত্মবিশ্বাস, যার সম্বল, তাকে আটকায় কে? 1952 সাল, পরপর দুটি সিনেমা রিলিজ হল, বসু পরিবার আর অগ্নি পরীক্ষা। জ্বলে উঠলেন এক নতুন ধ্রুবতারা উত্তম কুমার। রোম্যান্টিক হিরো থেকে শুরু করে ট্র্যাজেডি কিং, কিংবা সত্যজিৎ রায়ের নায়ক বা চিড়িয়াখানার জটিল চরিত্র, উত্তম কুমার প্রমাণ করে দিয়েছিলেন গ্ল্যামার তার একটা কাছে শুধু প্রলেপ মাত্র, আসল শক্তি তার মেঠো অভিনয় ক্ষমতা। একের পর এক ব্লকবাস্টার, সপ্তপদী, সাপমোচন, সাগরিকা, টালিগঞ্জের স্টুডিওতে তখন উত্তমের জয় জয়কার। কিন্তু শুধু রোম্যান্স নয়, দর্শকের মনের গভীরে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার চাবিকাঠি লুকিয়েছিল তার সহজাত অভিনয়ে। আমরা তো তাকে সেলুলয়েডের রাজপুত্র হিসেবেই চিনেছি, অভিনেত্রীদের চোখে চোখ রেখে কিংবা রোম্যান্টিক সংলাপে পর্দা কাঁপানো সেই জাদুকর। আমরা তাকে চিনেছি তার সাফল্যের চূড়ায় ভর করে, কিন্তু উত্তর কলকাতার আহিরিটোলা কিংবা পটলডাঙ্গার অলিগলিতে বেড়ে ওঠা অরুণ কুমার চট্টোপাধ্যায়ের শুরুর দিনগুলো কেমন ছিল বলবো? তা ছিল শুধুই হার না মানা জেদের গল্প। জ্যাঠামশাইয়ের সুরিত সমিতিতে রবীন্দ্রনাথের মুকুট নাটকে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয় করে সোনার পদক জিতেছিলেন তিনি। এরপর সমবয়সীদের নিয়ে লুনার ক্লাব তৈরি করে নিয়মিত বিভিন্ন সামাজিক ও পৌরাণিক নাটকে অভিনয় করতেন। উত্তম কুমার শুধু নিজে অভিনয় করেই থেমে থাকেননি, তিনি বাংলা থিয়েটারকে পেশাদার ও সমৃদ্ধ করতে নিজে শিল্পী সংসদ প্রতিষ্ঠা করেছিলেন। তার পরিচালনায় ও অভিনয়ে বেশ কিছু মঞ্চ নাটক তুমুল জনপ্রিয়তা পায়, শ্যামাপ্রসাদ, শাহজাহান কিংবা সেকালের জনপ্রিয় সামাজিক নাটকগুলি। মঞ্চে তার উপস্থিতি মানেই হাউসফুল বোর্ড। সিনেমার পাশাপাশি স্টার থিয়েটার বা বিশ্বরূপার মঞ্চে যখন তিনি আসতেন, দর্শকদের উন্মাদনা ছিল আকাশ ছোঁয়া। সিনেমা হলের পাশাপাশি সিনেমা হলের যে রূপলি আলো, তা নিভে যাওয়ার পর কলকাতার অলিগলিতে যে গল্পগুলো তৈরি হতো, তার কেন্দ্রবিন্দুতেও থাকতেন একজন মানুষ, তিনি উত্তম কুমার। কিন্তু রূপলি পর্দার বাইরেও মহানায়কের একটা অন্য পৃথিবী ছিল, যে পৃথিবীতে তিনি শুধু গানের সঙ্গে ঠোঁট মেলাতেন না, নিজে গান গাইতেন। ঠিক যেমনটা ঘটেছিল সেই বিখ্যাত আধুনিক গান এই মোম যোচনায় অঙ্গ ভিজিয়ে গাওয়ার ক্ষেত্রে। গানটি শুনলাম আমরা অনুষ্ঠানের প্রথমেই, নচিকেতা ঘোষের সুরে আর গৌরী প্রসন্ন মজুমদারের কথায়। আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এই আইকনিক পুজোর গান তো আমাদের হৃদয়ে আজও দোলা দেয়, কিন্তু গানটার একটা অন্য ভার্সন, মানে এই ভার্সনটি গিয়েছিলেন উত্তম কুমার স্বয়ং। কোনো পেশাদার স্টুডিও রেকর্ডিং নয়, এক ঘরোয়া আড্ডায় বা মেহফিলে নিজের মনের সুখে গাওয়া তাঁর সেই কণ্ঠস্বর পরে মেগাফোন কোম্পানি রেকর্ড আকারে প্রকাশ করেছিল। উত্তম কণ্ঠে সেই গান শুনলে বোঝা যায় সুরের প্রতি কতটা নিখাত টান ছিল এই মানুষটার ভেতরে। এই গান বা উত্তম কুমারের গান প্রেমের কথা উঠলেই চলে আসে কলকাতার দক্ষিণের বিখ্যাত বসুশ্রী সিনেমা হল আর সেখানকার নববর্ষ উদযাপনের সেই সোনালী দিনগুলোর কথা।
বাংলা নববর্ষ।

মানে বসুশ্রী হলের মালিকের উদ্যোগে এক দারুণ সাংস্কৃতিক উৎসব। টালিগঞ্জ পাড়ার তারকাদের নিয়ে সেখানে বসত জমজমাট আসর, আর সেই আড্ডায়, সেই আসরে মূল কেন্দ্রবিন্দু থাকতেন আকর্ষণের খোদ মহানায়ক। তার খোলামেলা আড্ডা, খোলামেলা গান সেই রাতগুলোকে রূপকথার মতো করে তুলত। খাস কলকাতার এক হলের অন্দরে উত্তম কুমারের সেই স্বতঃস্ফূর্ত গান গাওয়া আর অনুরাগীদের উন্মাদনা, সে এক ঐতিহাসিক অধ্যায়। সেলুলয়েডের হিরো, পর্দার বাইরের উত্তম কুমার ছিলেন এক ক্রীড়াপ্রেমী মানুষ। অভিনয়ের পাশাপাশি খেলাধুলার প্রতি তাঁর এই গভীর অনুরাগ ও পারদর্শিতা আজও অনেক ভক্তের কাছে অজানা এক অধ্যায়। তিনি শুধু গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করা দর্শক ছিলেন না, ছোটবেলায় তিনি নিজেই পুরো দস্তুর ফুটবল খেলতেন। উত্তর কলকাতার গলিতে এবং স্কুল জীবনে তিনি ফুটবল পায়ে বেশ পটু ছিলেন। পরবর্তীকালে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের ক্লাবের বিভিন্ন প্রীতি ম্যাচে বা চ্যারিটি ফুটবল টুর্নামেন্টে তার সরব উপস্থিতি ছিল টালিগঞ্জ পাড়ার কিংবদন্তি এক অধ্যায়। ক্রিকেট খেলা নিয়েও তার দারুণ উন্মাদনা। ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ বা রঞ্জি ট্রফির বহু গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাকে নিয়মিত মাঠে দেখা যেত। এছাড়া ব্যাডমিন্টন, টেবিল টেনিসেও তার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সিনেমার শুটিংয়ের ফাঁকে, স্টুডিওর মেকআপ রুমে বা ফাঁকার সময়ে সহশিল্পীদের সঙ্গে টেবিল টেনিস খেলায় মেতে ওঠার বহু গল্প কলাকুশলীদের মুখে এখনও শোনা যায়। সময় গড়িয়েছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু উত্তম ম্যাজিক এখনও অমলিন। জন্মশতবর্ষের এই আলোয় যখন আমরা তাঁর সেলুলয়েড জার্নির দিকে ফিরে তাকাই, তখন মনে হয় উত্তম কুমার শুধু একটি নাম নয়, তিনি বাংলা সিনেমার একটা গোটা যুগ। আজ জন্মশতবর্ষের এই লগ্নে দাঁড়িয়ে আমরা যদি একটু চোখ বন্ধ করি, তবে টালিগঞ্জের কোনো পুরনো ফ্লোরের কোণে কিংবা কলকাতার কোনো এক চিলতে রিক্সার হুডের ছায়ায় উত্তম কুমার আছেন, কখনো হারিয়ে যাননি। তিনি আছেন আমাদের পরিবারের অলস দুপুরে, শীতের রোদে, ভেজা পার্কের বেঞ্চে, আর বাঙালির প্রতিটি অভিমানী ও রোমান্টিক হৃদস্পন্দনে।

এতক্ষণ শুনলেন মহানায়কের গল্প, উপস্থাপনে ছিলাম আমি রমা ঘোষ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রজনীকান্তের গান, পরিবেশনায় শিল্পী সোনালী দত্ত।

শুনলেন রজনীকান্তের গান, পরিবেশনায় ছিলেন শিল্পী সোনালী দত্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

রোমগীতির অনুষ্ঠানের প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন, গানটির গীতিকার মিল্টু ঘোষ এবং সুরকার অসীমা মুখোপাধ্যায়।

এবারে কৃষ্ণ চক্রবর্তীর কথায় গোরাচাঁদ মুখোপাধ্যায়ের সুরে সমবেত কণ্ঠে রম্যগীতি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রোমগীতির অনুষ্ঠান। রোমগীতিতে এবারের শিল্পী সন্ধ্যা গোস্বামী, গানটির গীতিকার অমিয় চট্টোপাধ্যায় এবং সুরকার প্রবীর মজুমদার।

0: सुलझ जाए दिल दिल भी।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। রম্যগীতিতে এবারে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অসীমা মুখোপাধ্যায়ের সুরে হৈমন্তী শুক্লার কণ্ঠে রইল এই রম্যগীতিটি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রোমগীতি, রোমগীতির আজকের এই অনুষ্ঠানের শেষ গান অজয় দাসের কথায় এবং সুরে অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে রইল বন্ধুদের জন্য।

এতক্ষণ শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রোমগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় থাকবেন সম্পূর্ণা চক্রবর্তী।

নয় নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ আখিতে আখিতে। এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে চাই বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে, তাহলে আমরা পৌঁছে যাব এক আশ্চর্য অনুভূতির জগতে, যেখানে প্রেম শুধু প্রেম নয়, ভক্তিও শুধু ভক্তি নয়। কখনো ঈশ্বরকে মনে হয় আপনজন, আবার কখনো প্রভু, কখনো বন্ধু, কখনো সন্তানের মতো করে ভালোবাসা যায় তাকে, আর কখনো সেই ভালোবাসাই হয়ে ওঠে একান্ত নিজের। এই যে ভালোবাসার এতগুলো রূপ, এতগুলো অনুভব, বৈষ্ণব সাহিত্যে তাকেই কিন্তু বলা হয় রস। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, এই যে পাঁচটা রসের মধ্যে দিয়েই ভক্ত আর ভগবানের যে সম্পর্ক, সেটা কিন্তু পায় পাঁচ রকমের রং। আজকের অল্প অল্প গল্প কথার আসরে তাই আমরা কথা বলবো বৈষ্ণব পদ নিয়ে নয়, শুনব ভালোবাসার পাঁচটা আলাদা ভাষা, মানে পাঁচটা যে রস রয়েছে বৈষ্ণব সাহিত্যে, সেটা নিয়েই আজকে কথা বলবো। রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু সম্পূর্ণা। কিভাবে ভক্ত কখনো তার প্রভুর কাছে নত হয়েছেন, কখনো বন্ধুর মতো পাশে থেকেছেন, কখনো মায়ের মতো স্নেহ করেছেন, আবার কখনো প্রেমিক প্রেমিকার আকুলতায় তাকে অনুভব করেছেন, সেই গল্পই কিন্তু আজকের অল্প অল্প গল্প কথার আসরে আমরা গল্প করব। বিষয় বৈষ্ণব সাহিত্যে পঞ্চরস। প্রথমেই তাহলে আসি শান্ত রসে। নামটা শুনেই মনে হচ্ছে না শান্ত ঠান্ডা ব্যাপার? আচ্ছা, ধরে নাও তুমি সারা দিনের ক্লান্তি হইচই কাজের পরে একটা শান্ত নদীর তীরে একা বসে আছো, চারপাশ খুব শান্ত, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তোমার মনের ভিতরে সব অশান্তি এক নিমেষে গায়েব হয়ে গেছে। ঠিক এই যে অনুভূতিটা, এটাই কিন্তু হলো শান্ত রস। মানে এটাকেই যদি আমরা ভক্তিভাবে দেখি বৈষ্ণব সাহিত্যে, তাহলে ইষ্টের রূপ চিন্তা করে মনকে সম্পূর্ণ যে শান্ত রাখা, তাকেই কিন্তু আমরা বলা বলছি শান্ত রস। বাড়তি কোনো অশান্তি, কোনো কিচ্ছু নেই, শুধু তার কাছে নিজেকে সমর্পণ করা, এটাই হলো শান্ত রস। যেমন আমরা পদাবলিতে পাই, তুহু দয়াশীল তুহু কৃপাময় তব পদপঙ্কজে মন মোর রয়। এই যে বলা হচ্ছে তুমি দয়াময়, তুমি কৃপাময়, তোমার এই যে পদ্মের মতো পদযুগল চরণ, সেখানেই যেন আমার মন সারা জীবন স্থায়ী হয়। এই যে এই পদটা, এটার ভিতরে কিন্তু কোনো যে খুব জাগতিক চাওয়া পাওয়া, আমার এটা চাই ওটা চাই সেরকম কিছু নেই, কোনো বড় দাবি নেই, শুধু আছে পরমেশ্বরের প্রতি এক অগাধ বিশ্বাস আর যে শান্তি প্রশান্তি, সেটা। শান্তরাসে ভক্ত ভগবানকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মনে করেন, সেখানে ভক্তের নিজের কোনো অহংকার নেই। বৈষ্ণব সাধকরা মনে করেন এই যে শান্ত রস, এটাই কিন্তু হলো বাকি যে সব রস তার মূল ভিত্তি। মানে মন যদি

শান্ত না থাকে তবে তো ইষ্টের সঙ্গে অন্য যে কোনো সম্পর্ক সেটা তৈরি করা সম্ভবই নয় কি, তাই তো? ঠিক যেমন ধরো, একটা গাছের শিকড় যদি শক্ত না হয় তাতে কি ফুল ফল এগুলো আসতে পারে? কি পারে না তো? ঠিক তেমনই বৈষ্ণব পদাবলীর এই যে পাঁচটা রস, তার কিন্তু মূল ভিত্তিই হচ্ছে শান্ত রস। এরপরে কিন্তু বাকি রসগুলোর আস্তে আস্তে আগমন ঘটে, তাই শুরুটা হয় শান্ত রস দিয়ে। আর এই যে শান্ত রস, তোমাদের বললাম যে প্রভুই সব, আমার ইষ্টই সব, তাকে হয়তো আমরা চোখের সামনে দেখতে পাই না, কিন্তু আমাদের মনে, আমাদের নয়নে, আমাদের প্রাণে সব সময় তিনি জারণ করছেন, সব সময় তিনি রয়েছেন। তাই স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে নয়নও তোমারে পায় না দেখিতে, রয়েছ আঁখিতে আঁখিতে শুনে আবারও ফিরে আসবো তোমাদের সঙ্গে, রয়েছি তোমাদের বন্ধু সম্পূর্ণা।

জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়নে। এই যে লাইনটা, এই যে কথাগুলো, এই কথাগুলো থেকে কিন্তু আরেকটা রসের আগমন ঘটে, আরেকটা রসের ভাব আমরা পাই। তুমি আর আমি আছি, তোমার চরণে আমি অনুগত, তোমার চরণে যেন আমার সারা জীবনের ঠাই হয়, এবং তোমাকে আমি যুগে যুগে নানানভাবে পাবো, কিন্তু পাবো, তোমার আমার মাঝে কেউ থাকবে না, কোনো বাধা থাকবে না। এখান থেকে কিন্তু একটা অন্য রস, অন্য ভাবের উদ্ভব হয়, সেটা হচ্ছে দাস্যরস। এখানে কিন্তু প্রভুর চরণে আমি নিজেকে মনে করছি আমি তার অনুগত সেবক। শান্তরসে দূর থেকে আমি তাকে সেবা করছি, তাকে ভাবছি তিনি আমার ইষ্ট, তিনি আমার পরম দেবতা। কিন্তু যখনই দাস্যরসের ভাব আসে, তখন কিন্তু তাকে আমি মনে করছি আমার মালিক, আমার প্রভু। ঠিক যেমন আমাদের অভিভাবকেরা আমাদের কাছে হন, ঠিক তিনিও আমার কাছে তেমন। যেমন অভিভাবকদের সেবা করতে পেরে আমরা আনন্দ পাই, আমরাও কিন্তু ঠিক এইভাবে দাস্যরসে কিন্তু তার সেবা করতে পেরে নিজের আনন্দ হয়। এখানেই কিন্তু দাস্যরসের জন্ম হয়। আর এই যে দাস্যরস, এর কথাটাই কিন্তু হলো, মূল কথাটা হলো ঈশ্বরের অনুগত দাস বা নিজেকে সেবক রূপে মনে করা। আর পদাবলী তো বিভিন্ন রসের শ্রেষ্ঠ নিদর্শন রয়েইছে, কিন্তু এই দাস্যরসের কথা বলতে গেলে একজনের কথা কিন্তু বলতে হয়। আমি বুঝতে পারছি কার কথা বলছি, তোমরা বুঝতে পারছো, তিনি আর কেউ নন, তিনি মীরাবাঈ, যিনি ভগবানকে তার নিজের অভিভাবক, তার প্রভু, তার শ্রেষ্ঠ অভিভাবক ভেবে নিজেকে সঁপে দিয়েছিলেন, নিজেকে তার দাস মনে করে, তার সেবক মনে করে গোটা জীবনটা তার চরণে দিয়ে দিয়েছিলেন, তিনি মীরাবাঈ। তার থেকেই কিন্তু আমরা দাস্যরসের প্রকৃত যে উদাহরণ বা ভাব, সেটা কিন্তু আমরা পাই। তার যে ভজন, সেখানে আমরা দেখতে পাই, পাগ ঘুংরু বাঁধ মেরা নাচিরে, মাই তো মেরে নারায়ণ কি আপাহি হো গেই দাসিরে। মানে পায়ে ঘুঙুর বেঁধে মীরা নাচছে, আমি নিজের ইচ্ছেতেই আমার গিরিধারীর চরণে দাসী হয়ে গেছি, এটাই কিন্তু এই লাইনের অর্থ। মানে একটু ভেবে দেখো তো, এই যে দাস্যরস, এর মধ্যে কিন্তু ভক্তের মধ্যে যে অহংকার ভাব, সেটা কিন্তু নেই। বরং আছে, না প্রভু একটু সেবা করতে পারবো, আমি তাতেই নিজেকে ধন্য মনে করছি, প্রভুর মুখে একটু হাসি দেখতে পাবো, ব্যাস তাতেই আমার শান্তি। মানে আমাদের বাস্তব জীবনে যেমন আমরা কাউকে যদি আইডিয়ালাইজ করি, আমাদের কাউকে অভিভাবক বলে মনে করি, তার আনন্দে, তার

দেখে যেমন শান্তি পাই, আনন্দ পাই, ঠিক এখানেও কিন্তু তাই। মানে ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া, সেখানে বলা প্রভু তুমি যেমন চালাবে আমি ঠিক তেমন ভাবেই চলবো। আর দাস্যরসে কিন্তু কোনো ভয় থাকে না যে না কি হবে না হবে, এই বোধ হয় ভুল হয়ে গেল, কোনো থাকে শুধু অগাধ শ্রদ্ধা আর তাকে সেবা করার ভালোবাসা। এটা তো গেল দাস্যরসের কথা। এবার তোমাদের বলি, আচ্ছা ভাবো তো প্রভুকে যদি আমরা নিজের বন্ধু বলে মনে করি, মানে ধরো এই যেমন তোমরা আমরা বন্ধু, তোমাদের সঙ্গে আমি এখন গল্প করছি, আড্ডা দিচ্ছি, ঠিক এরকমভাবে নিজের ইষ্টকে যদি বন্ধু ভেবে তার সঙ্গে গল্প করা যায়, নিজের সমস্ত মনের কথা ভাগ করে নেওয়া যায় তার সঙ্গে, ঠিক যেমন বন্ধুদের মতো টিফিন ভাগ করে খাওয়া, তার সঙ্গে ঠিক ওরকমভাবে প্রসাদ ভাগ করে খাওয়া যায়, তাহলে কেমন হয়? হ্যাঁ, এখানেই কিন্তু আসি সখরস। মানে আমরা যদি বৃন্দাবনে ফিরে যাই, তাহলে রাখাল বালকদের কথা আমাদের মনে পড়বে, সেখানে শ্রীদাম, সুদাম, বসুদাম, এরা কিন্তু শ্রীকৃষ্ণকে কোনোভাবেই ঈশ্বর বলে যে আলাদা করে মনে করা সেটা মানত না। তাদের কাছে শ্রীকৃষ্ণ তাদের বন্ধু ছিলেন, তাদের সখা ছিলেন, তাদের খেলার সাথী ছিলেন, তাদের কানাই ছিলেন। আর পদাবলিতেই সখরসের শুরুতেই কিন্তু পাই আমরা রাখালদের একটা মধুর আবদার, আরে ভাই কানাই তোরে সঙ্গে লইয়া যাই, গোচারণে বনে আজ খেলিব সবাই। মানে কি অদ্ভুত, দেখো কি সুন্দর আবদার করে তারা বলছে যে কানাই তোমাকে সঙ্গে নিয়ে আজ বনে যাবো, গরু চড়াবো, দুপুরে খেলবো। মানে ঠিক যেমন আমরা আমাদের বন্ধুদের বলি চল আমরা ঘুরতে যাবো, আড্ডা দেবো, গল্প করবো, ঠিক সেইভাবে সেই ভাবটা বন্ধুর মতো করে তাকে আগলে নেওয়া, ঠিক সেটাই কিন্তু এই সখরসের মূল ভাব। আর এই রসে কিন্তু ভগবানের সঙ্গে আমার ভক্তের কোনো দূরত্ব নেই, কোনো ভয় নেই, কোনো বড় ছোটর ভেদাভেদ নেই। এখানে ভগবান আর তার বন্ধুরা কিন্তু একদম সমান সমান। মানে শ্রীকৃষ্ণ খেলাধুলায় হেরে গেলে কিন্তু আমরা দেখেছি তাকে ঠিক যেরকম আমরা বন্ধুদের মধ্যে রাগানো হয়, খছানো হয়, ঠিক সেরকম হতো। শ্রীকৃষ্ণের পিঠে চেপে, কাঁধে চেপে তার বন্ধুরা ঘুরে বেড়াতো, শ্রীকৃষ্ণ যখন গ্রালের উপরে থাকতেন নিচ থেকে ফল ছুঁড়ে মারা, এই সব কিছু কিন্তু বন্ধুত্বের যে অপরূপ নিদর্শন সেটা কিন্তু আমরা এই সখরসে পাই। এই রসটা কিন্তু আমাদের শেখায় যে পরমাত্মা আমাদের এতটাও দূরে থাকেন না যে তাকে বন্ধু বলে আগলে নেওয়া যাবে না। তাকে যদি একবার বন্ধু বলে নিজের সখা ভেবে আগলে নেওয়া যায়, তিনি কিন্তু তাতেই সাড়া দেন। আর ঠিক সেই একই কথা বলছেন অদিতি চক্রবর্তী বন্ধু তোর লাইকারে। শুনে ফিরে আসি আবারও আজকের আড্ডায়, রয়েছে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু সম্পূর্ণা।

বন্ধুত্ব তো হলো, কিন্তু এবার যদি সেই জগৎপতি পরমেশ্বরকে একটা ছোট্ট ফুটফুটে শিশু বানিয়ে দেওয়া যায়, মানে তোমরা ভাবছো কি বলছে সম্পূর্ণা, কিন্তু যদি তাকেই আমরা মায়ের স্নেহে মমতায় আগলে নিতে পারি, তখন কিন্তু জন্ম হয় বাৎসল্য রসের। আর এই যে বাৎসল্য রসের মূল সুর, এটাই কিন্তু হলো স্নেহ, মমতা, মা যশোদা সেই চিরন্তর আদর, ভালোবাসা, সেগুলোই। ভেবে দেখো, মা যশোদা ভাবছেন ছোট্ট কানাই যদি ঠিকমতো না খায় ও যে শুকিয়ে যাবে, যদি খালি পায়ে বনে যায় তাহলে পায়ে কাঁটা ফুটবে। ঠিক যেমন ঈশ্বরকেও আমরা ঠিক যেরকম নিজের সন্তানকে আগলে নিই, ঠিক সেইভাবেই কিন্তু মা যশোদা তার সন্তানকে পরমেশ্বরকে আগলে নিচ্ছেন। বাৎসল্য রসে পদাবলীর বিখ্যাত লাইনের কথা মনে পড়ে যাচ্ছে, নীলমণি মোর রে কেমনে পাঠাবো তোরে বনে, রোদ লেগে রাঙা মুখ যাবে যে শুকায়। মানে ভাবো, মা যশোদা ভাবছেন, ভেবে কাঁদছেন যে আমার নীলমণি, আমার ছোট্ট কানাই যদি বনে যায়, ও তো রোদের মধ্যে বনে গরু চড়াবে, কড়া রোদে ওর যে সুন্দর লাল টুকটুকে রনটা সেটা কালো হয়ে যাবে। ঠিক যেমন মারা ভাবে তার সন্তানকে নিয়ে, মানে এর মধ্যে কিন্তু যে উচ্চ ভাব, কোনো জ্ঞান, সেই সব কিছু নেই। ঠিক যেমন মা তার সন্তানকে খাইয়ে দেয়, আগলে রাখে, ঠিক এটাই সেই ভাবটা। মানে কি অদ্ভুত, ভালো না? এই বাৎসল্য রসেই বোধ হয় ভালোবাসাটা সবচেয়ে বেশি গভীর হয়, যেখানে ঈশ্বরও ধরা দেন সন্তান রূপে। এরপরে আসছে পঞ্চম রস, মধুর রস। আর এই যে চারটে রসের কথা এতক্ষণ তোমাদের বললাম, শান্ত রস, বাৎসল্য রস, সক্ষ রস, এই যে রসগুলোর কথা বললাম, এর পরে যে সর্বশ্রেষ্ঠ রস বলা চলে বৈষ্ণব পদাবলীর মুকুটমণি, মধুর রস, সেই কথাতেই এবার আসবো। একে কিন্তু বৈষ্ণব সাধকরা উজ্জ্বল রসও বলে থাকেন। মানে এখানে আমরা কি দেখতে পাই, ভগবানের সঙ্গে নিজের আত্মার মিলন, মানে ভগবানকে নিজের সখা, নিজের প্রাণময় ভেবে নেওয়া, নিজের সবটুকু তার জন্য উজাড় করে দেওয়া, তার সঙ্গে নিজের আত্মার মিলন, এটাই কিন্তু এই রসের মূল ভাব। মানে তার জন্য নিঃস্বার্থ ভালোবাসা, সেটাই আমরা এই রসে দেখতে পাই। আর এই রসের কিন্তু প্রধান চরিত্র ছিলেন রাধারানী এবং শ্রীকৃষ্ণ। শ্রীরাধার যে প্রেম, ভালোবাসা, সেটা কিন্তু কোনো যে পার্থিব বিষয় সেই সব কিছু না, তার আত্মত্যাগ, তার যে ভালোবাসা, তার যে নিঃস্বার্থ ত্যাগ, সেটাই কিন্তু এই রসের মূল উপাদান। আর এই যে মধুর রস, এখানে চণ্ডীদাসের সেই অমর কথা পদ, বধু তুমি সে আমার প্রাণ, দেহে গেহে মরে যে কিছু আছয়ে তোমারই সপিনু দান। মানে এর থেকে গভীর আর কি হতে পারে? রাধারানী বলছেন, তুমি আমার প্রিয়, তুমি আমার প্রাণ, নিজের দেহ, মন, সংসার সব কিছু তোমার চরণে আমি সঁপে দিলাম। আর মধুর রসে কিন্তু ভক্ত আর ভগবানের মধ্যে কোনো আড়াল থাকে না, এখানে প্রেম ভালোবাসা এতটাই গভীর যে নিজের সবটুকু বিসর্জন দেওয়া যায়, তার কাছে সঁপে দেওয়া যায়। আর এই যে মধুর রসের মধ্যে কিন্তু ছোট ছোট সুন্দর সুন্দর পর্যায়ও রয়েছে, যেমন পূর্বরাগ, অনুরাগ, রূপানুরাগ, অভিসার, মান, বিরহ, মিলন, এরকম বহু উপরাগ রয়েছে, পর্যায় রয়েছে। আর এখানে কিন্তু মানে বিরহের কথা যদি বলি, বিরহ কিন্তু সবচেয়ে সুন্দর, সবচেয়ে অপরূপ একটা রাগ। আর সেই কথাই আজকে তোমাদের বললাম, এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু সম্পূর্ণা। বৈষ্ণব

সাহিত্যের যে পঞ্চরস সেই জগতে ঘুরে এলাম। আর এই পাঁচটা রস কিন্তু আসলে ঠিক সিঁড়ির মতো, একটার পর আরেকটা, একটার পর আরেকটা, শান্ত থেকে তারপরে দাস্য, সেখান থেকে সখ্য, সেখান থেকে বাৎসল্য, তারপরে গিয়ে আমাদের মধুর রস, এগুলো একে একে একে একে পেরিয়ে আমাদের ভগবানের সঙ্গে মিলন, সেটাই কিন্তু এই রসের মূল ভাব। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু সম্পূর্ণা, আর আপাতত আজকে সময় বলছে আমাকে বিদায় নিতে হবে, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। তবে এই যে শেষে মধুর রসের কথা বললাম, বিরহের কথা বললাম, যেতে যেতে তাই সুরজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভ্রমর রইল তোমাদের জন্য, আবারও কথা হবে অন্য কোনো দিন। আর কেমন লাগলো আজকের অনুষ্ঠান সেটা কিন্তু জানাতে ভুলো না আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যুববাণী কলকাতা আজকের পোস্টারের কমেন্টে। তাহলে আজকের মতো বিদায়, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন সম্পূর্ণা চক্রবর্তী, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথমে শিল্পী মনোময় ভট্টাচার্য।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের পরবর্তী শিল্পী নন্দিনী চৌধুরী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এবারে শুনবেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত এর অনুষ্ঠানের শেষ শিল্পী প্রণব দাশ।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক আজকের বেতার নাটক ফাঁদ।
1: আজকের নাটক ফাঁদ, কাহিনী চিত্তরঞ্জন সেনগুপ্ত, বেতার নাটক শামস উন নাহার, প্রযোজনা কল্লোল দত্ত, নাটক ফাঁদ।
2: ওম জবা কুসুমাহাতি গন্ধারিং সর্বপাপগ্নং প্রণোদস্মিতি বাকরং। ওম আচ্ছা অপাক মারাদের পো, দেখ তো আমি সূর্য প্রণাম করছি, এখানে বাবু জল ঘোলাতে লাগে না, যাও যাও যাও আগাইতে যাও যাও।
3: কর্তা কি আমাদের চিনতে পারতেছেন?
2: অত চেনা চিনিতে কাজ নেই, যাও যাও যাও ও পাশে যাও।
3: একে আমি আমি কিন্তু আপনার চিনতে পেরেছি, আপনি তো পণ্ডিত কর্তা, বটুক পণ্ডিত, ঠিক বলেছি?
2: তুমি কে?
3: একে মকরন,
2: মকরন,
3: হ্যাঁ ওই যে ছোটবেলায় কত দেখেছেন, কত এসেছি আপনাদের গায়ে,
2: গত পরশু ডেরা পেতেছি, তাই তো?
3: একে
2: পঞ্চায়েত জানে
3: না, মানে পঞ্চায়েত
4: এত দ্বারা সর্বসাধারণকে জানানো যাইতেছে যে,
2: ওই শুনে দেখ,
4: বন্য প্রাণী পক্ষী তথা শকুন হত্যা করা আইনত দণ্ডনীয়, অতএব কাহাকেও শকুন হত্যায় সচেষ্ট হইতে দেখিলে অবিলম্বে পঞ্চায়েত অফিসে খবর দিতে অনুরোধ করা যাইতেছে, হত্যাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা লওয়া হইবে।
2: কি বললো শুনলি তো? আরে গেল বারেও একদল পাক মারা এসেছিল, পুলিশের হাতে ধরা পড়ে, ও কি মাঠটাই যে খেলো। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপে অঙ্গরে, শোন রে মরকন, না মরকন নাকি জানো, মকরন, সরকারি জায়গায় ডেরা বেঁধেছি, আমরা আর কি বলবো, তোদের কাজ তোরা করবি, পঞ্চায়েতের কাজ পঞ্চায়েত করবে, তবে কি না ওই চুরি ছাঁচরামিটা যেন না হয় দেখিস বাবু।
3: কি যে বলেন কর্তা, আল্লাহর কি রে, মা কালীর দিবে, আপনি যা ভাবতেছেন
2: তা হলেই ভালো। নে নে চলে দাঁড়া, চলে দাঁড়া, পচ্ছাড় পচ্ছাড় পচ্ছাড়। ও জবা কুসুম শোন, আরে শোন শোন শোন শোন, আরে কাছে আয় না, এই শোন না, এই ধনেশ পাখির ভালো তেল থাকে তো একটু দিয়ে আসিস, দেখবো কেমন পাতির ব্যথাটা না,
3: একে দিয়ে আসবো দিয়ে আসবো।
2: তোমার কর্ম তুমি করো মা, মনে থাকে জানো,

0: দড়িটারে টান টান করে বাঁধতে পারিস নে। দেখিনি তোর জার পত্র সব গড়াগড়ি খাচ্ছে, গুছাই নাও, কাজে বেরোতে হবে তো। ও সিন্ধে,
1: আমি আর যেতে পারবো না, তোমরা যাও, বাপে খুব বাপে টানু দিছে।
0: এই এই এই এই যা, এই হট হট হট হট হট হট। শালো বান্দর দুটোর কাছে কে মশকরা মারতিছে, কোষে দুখান থাপ্পড় তো খাইয়েছে।
2: তোরাপ, ওরে ও তোরা, সকালে ঢেড়া দিয়ে গেল, ও কারা রে?
0: ও সরকারের আইন হয়ে গেছে, তাই জনগণের জানান দিয়েছে।
2: তোরা তোরা খুব সতর্ক থাকিস বাপ, পাক মারাদের এখন আর কেউ ভালো চোখে দেখে না।
0: বুঝলি রে সিন্ধবি, এককালে কাফিলার মাতব্বর ছিল তোর শ্বশুর, কি তেজ ছিল মানুষটা, আর কেমন ছিল চোখের নজর সেই মানুষটা, আজ কিনা। ও সিন্ধবি, কোবরেজি তেল আছে না, মালিশ দেনা, উপশম হবে। ওই তো মকর হয়েছে, এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ
3: ওই তো গাঙে মুখ ধুয়ে গ্রামখানা সরজমিনে দেখে এলাম।
0: আরে আমিও তো কাল চক্কর মেরে দেখে এইছি, বিলদারটা দেখেছিস?
3: হুম,

0: শোনো তোরা ভাই, তুমি এখন গোটপতি, আগে ভাগে একটা কথা বলি। কথা হলো দিনকাল খুব ভালো না, গেলবার কোন পাকমারা দলে তল্লাট এসে হাত সাফাই করতে ধরা পড়েছিল, বুঝতে পারতিস? লোকজন খুব হুঁশিয়ার হয়ে থাকতে।
1: আমারও সন্দেহ লেগেছে।
0: তুমি চুপ থাকো, তা কষ্ট বাড়বে, চুপ করো, চুপ করো।
2: তাহলে সরকারের আইন বান্দর দুটোরে নিয়ে টানাটানি করবে?
0: করলি হলো, বান্দর তো শুনেছি মানসির পূর্বপুরুষ, আমাদের জাদু হয় তাহলে।
2: ঠিক আছে, যাই রে।
0: না না না না না, ডুগডুগিটা বের করো তো, বের করো। আরে বান্দরটারে একটু প্র্যাকটিস করাবো। বৈজু এদিকে আয় তো বাপ, আয় আয় আয় আয়। আপনার জন্য শিশি ভরে
3: এনেছিলাম,
0: শিশি কর্তা। এই আমার ব্যাটার দোহাই, একটু শিলাজি দেবো। একেবারে আসল পাহাড়ি।
3: ঠিক আছে শিলাজি, এবার একটু পড়তে চাই, যাচ্ছি দেখিস আবার পেছন দিয়ে যেন সুদে আসলে উষ্ণ করে নিসনি।
0: কই রে ফয়জু,

0: আম গাছে যাওনি?
1: যাবার খালি তো ঝামেলা হলো।
0: কেন?
1: অঞ্চল প্রধান এতলা পাঠাইছে।
0: তা তুমি তো মরুভূমি মানুষ, গেলি পাত্তা?
1: প্রধান নাকি মরদ নয়, নয়ন তারা নাম
0: তো।
1: তুই আমার সঙ্গে চল।
0: ঠিক আছে, তুমি তো তুমি ডেরায় থাকো গে, আমি জলদি জলদি শেষ করে আসছি। বলেন বাবু, বলেন বলেন, তমাম হিন্দুস্তানের এক নম্বর সব জিনিস দিব, বলেন বলেন। আসতে পারি
2: কে? ও হ্যাঁ, তোমরা তো পাক মারা দলের লোক।
0: একে হ্যাঁ ঠাইরেন, ইনি তোরাপ, আমাদের গোটপতি হন।
1: একে পেন নাম, পেন নাম।
2: এ শোনো, আমরা গরিব মানুষদের অযথা হয়রান করতে চাই না। তোমরা তো জানো বন্য প্রাণী পাখি শকুন হত্যা।
0: একে শুনেছি শুনেছি, আমরা তো ঠাইরেন ওসব করি নে। ওই জঙ্গল পাহাড়ের শেকর বাকর সাপ খোপ বিচের উপগারি তেল আর ওই জড়িবুটির ফেরি করি।
2: তাই যেন করা হয়, নিজেদের ব্যবসা ছাড়া আর কোনো ধান্দা এখানে চলবে না। গায়ের মানুষদের হাঁস মুরগি কলামূলের দিকে যেন নজর না পড়ে, জনগণের মনে ভয় আছে ওরা জানিয়েছে আমাদের আগে ভাগে, তাই সতর্ক করে দিলাম।
1: তাছাড়া যেদিন থেকে আইন হয়েছে পাখি ধরার জাতকৃতিও তো সব ভুলতে বসেছি।
2: ঠিক আছে ঠিক আছে, যাও, কথাগুলো যেন মনে থাকে। আর হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, নাম কি তোমাদের?
0: একে আমি মকরন্দ, আর ইনি ইনি হনকে তোরা।
2: আচ্ছা অবনী বাবু, নাম দুটো লিখে রাখুন তো, মকরন্দ আর তোরা। ঠিক আছে, তোমরা এখন যাও, কথাগুলো মনে রেখো কিন্তু।
0: পেন নাম ছাইরেন, পেন নাম।

আলোর তিন দিন পেরে গেল, একখানাও শগুন পাগড়াতি পালাম না। দু চারটে সুনোপুটি পাগজে ধরি সুযোগ জোটে না। না, এখানে খুব সুবিধে হবে মনে হতিছে না। বাঁশ বাগানটায় কি আর থাকতে পারে, যাই তবু যাই।

0: できどうしたの？あとどっちかファルトマル。あんたなんてせ。あこのきゃたけ。てかせぱれできてし。あげおいべぐんけてぃ、どけぷり。
1: おれ、えきしゅんどれ。
2: কেরে
1: এই শরীরে রে কেউ চৌকিদারি করতিছে ধরা পড়লি একেবারে পালাই পালাই লাঠা গাছা এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এ

0: আজ মকর জীবিত গোলকিটা মকর জেগুণটা বকটে শুইলে গেল রে, কিছু কইতে পারলাম না। ওপরালা কেন সেই বেদামি বাপটার জন্য পীরের থানে মানত করলে মুখ, বুড়া কালে কি কষ্ট সে পা।
1: দুঃখ করো না, দুঃখ করো না, দুঃখ করো না, হক কথা হলো গে।
0: আরে বলবি তো,
1: পুলিশ পুলিশ
0: কে
1: পুলিশ
2: গাঁজা টেনেছ
0: না তো,
2: এই রুল দিয়ে পেঁদিয়ে তোমায় সিঁড়ে করে দেবো।
0: না তো
2: নিশ্চয়ই তোরা গাঁজা আপিং হিরোইনের কারবার করিস।
0: না তো
2: বল বল বল, কেটে নিচ্ছে গাঁজা।
1: খোদার কি রে হুজুর, ও সব আমরা জানি না।
2: জানি নে
1: মা কালী, মা কালীর দিব, মা কালীর দিব।
2: আজ সন্ধ্যাবেলা কার বেগুন খেতে চুরি করতে গেছিলি তোরা? ফাঁড়িতে নালিশ জমা পড়েছে, বল বল কে গিয়েছিল বল।
1: একে হুজুর, এ কি বলতিছে? এখানে ডেরা বেঁধেছি আর একে নেই কিনা। আমরা তো সাঁঝবেলায় যে গান বাজনা করতেছি।
2: থামা থামা থামা, ও সব চেল্লা মিলি থামা।
0: আমি যাচ্ছি থামাচ্ছি। এই থাম তোরা, এই তোমার
2: সিধে কথাটা শোন। অঞ্চল প্রধানের সঙ্গে যেমন যেমন কথা হয়েছে, তেমন যদি না হয় পেঁয়াদানি দিয়ে তল্লাট ছাড়া করবো সব কটা।
1: আগে হুজুর কসম খেয়ে বলতে পারি,
2: এরপর যদি কোনো চুরি ছেঁচড়ামি বাটপাড়ির নালিশ পায়, বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবো। যত সব
1: আড়তে বলিস বান্দরটারে নে যেন কামে
3: যায়। গঞ্জে যাইস তো, একটু কবরেজের কাছে যাস বাপ।
1: আচ্ছা আচ্ছা, খাই না খাই তোমার জন্য দাওয়াই নিয়ে আসবো। তুমি একটু ঘুম যাও, ঘুম যাও, একটু আরাম পাবা।
3: আমি তোর জন্য কিছু করতে পারলাম না রে, আমি কিছু করতে
4: পারলাম।
1: দে দে দে দে দে দে দে দে, চললাম সিন্দে ওই দূরে কামে যাতি বলিস।

0: Hey, mocker. Ay, ay, ay. Bey çiz ki çu.
1: হাতে পাইনি মহাজন,
0: দিনকাল যা পড়েছে আমার ব্যবসাটা বোধ হয় আবার লাটে উঠবে রে, যা ধরপাকড় শুরু হয়েছে।
1: কি যে তুমি বলো, তুমি হন কে সুখন চামড়িয়া, এক ডাকে সবাই জেনে, তোমার ব্যবসা যদি লাটে উঠবে বলো, এ তুমি
0: দূর দূর এতে কি মজা আছে, আসলি মাল চাই ঝগড়া পগড়া। আচ্ছা গেল হপ্তায় একটাও দিতে পারলি না, এ হপ্তাটাও যায় যায়।
1: মনটা খারাপ হয়ে রয়েছে বাপের এখন তখন, তবে আস্তানার সন্ধান আমি পেয়েছি।
0: হ্যাঁ,
1: সাপের চামড়া কদিনের মধ্যেই পাবা তুমি।
0: জ্যান্ত শকুন সেই কবে একটা দিলি, এখন আর গাছ থেকে নামাতে পারবি না, একটা হলেও তো অনেক টাকারই, অনেক টাকা।
1: অনেক টাকা না, দাদা 100টা টাকা আগাম দাও, কোভরেজের কাছে যাব।
0: হ্যাঁ 100 টাকা
1: দাও তো, দাও নাহলে চলি, ঘরে আর হাড়িও চড়তিছে না, চলি।
0: আহা শোন শোন, চড়তিস কেনে, বস বস, ঠিক আছে এই নে
1: দাও
0: 100 টাকাই নে, নে একটা বিড়ি খা।
1: আচ্ছা মজান, শ্যাল চলে না,
0: খোঁজ নিতে হবে। ও হ্যাঁ, তোকে যেটা বলেছিলাম, মরা মানুষ একদম আস্ত, মনে আছে তো?
1: হ্যাঁ আছে, কিন্তু কি সোজা কাজ?
0: আরে সোজা নয় বলেই তো অত দাম, কোথায় কার সাথে কি করতে হবে আমি সেসব তোকে ঠিক বুঝিয়ে দেবো।
1: আচ্ছা মজন, ওই মরা মানুষও কি চামড়া ছাড়াতে হয়?
0: দূর মানটা মোটা, আরে মানুষের চামড়ার কোনো দাম নেই, দাম আছে মানুষের হাড়ে কঙ্কালে, অনেক দাম।
1: মানুষের হাড়ে কঙ্কালে?
0: হ্যাঁ
1: অনেক দাম, অনেক টাকা না, অভাব ঘুষে যায়।
0: সে তখন দেখবি, আগে তো ধান্দাটা লাগা।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, সন্ধ্যে হয়ে গেল, কোভরেজের কাছে যেতে হবে, উঠি উঠি উঠি।
0: কে কে ওখানে, আরে মুখ বাড়াচ্ছিস কে রে?
2: আমি মহাজন, এই মুখসু গো, মুখসু
0: মুখসু, তা আদারে দাঁড়ি আড়ি পাচ্ছিস কেন রে? এদিকে আয় আয়, এদিকে আয়, কিছু বলবি?
2: দাদা মানে বলতেছিলাম, মরা মানুষের হাড় কঙ্কালের অনেক দাম না মহাজন।
0: ও তুমি শালা আড়ি পেতে সব শুনেছ না?
2: না মানে অনেক টাকা পাওয়া যায়।
0: তা তুই শালা মহাজন পাল্টেছিস, কারবার করছিস অন্য লোকের সঙ্গে, তোকে কেন বলবো? আর আমি গোপনে গোপনে কথা শুনে যাচ্ছ, বাহ।

0: এতটা রাইস হয়ে গেল, ছাউনির মধ্যে টেমি জলে কেন? তোরা ভাই বসে আছে না? বাপটা কি তবে সিন্দে? ও সিন্দবি,
1: ক্ষুদার
2: নাম কর মকরন্দ, জোরে জোরে মালিশ দে, জোরে জোরে মালিশ দে।
1: দেখো দেখো সামনিটা দেখতিস কেমন ঘুলা ঘুলা,
0: শরীরটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। কতরা ভাই দেখো দিনী, দেখো না,
2: দেখি দেখি দেখি দেখি, হ্যাঁ তাই তো। ওরে ও মকর, তুই আসবার আগে দুবার যেন ঝাঁকড়ি মেরেছিল, মনে হয় এতেকাল হয়ে গেছে, এতেকাল হয়েছে, এতেকাল হয়ে গেছে,
0: এতেকাল হয়ে গেছে। আমি তোমার মকর, সেই দেখো সব সেই দেখো মা, বাবা
2: আমি বলতে চাচ্ছি, লাশ যদি ঘরে রাখা হয় সকালবেলা মুসিবত বাড়তে পারে, কেউ যদি বিধান দে বসে লাশ দাহ করতে হবে, সে বহুত খরচার ব্যাপার। তার চেয়ে আমরা যদি তাড়াতাড়ি ঘর দিয়ে ফেলাই।

0: লা থাকে না
1: ঠিক কথা
0: তাহলে মকসু আর আতর দুজনা লাশেরে গোসল করে দাও পঞ্চাই ও পঞ্চাই তুমি তোমার মাসায় যে চওড়া তক্তা কান পেয়ে দিছো ওইটা নেশো লাশ দাবি না শাবল কোদাল নাও সব
2: কোথায় গোর দিবা
0: নদী চরে ওই যেখানে নদী বাঁক নিছে ওখানে ঘর বাড়ি বসত নেই ওইখানে নদীর চর
2: ঠিক আছে
0: তাইলে একখান পাক সাফ কাপড় লাগে যে মকর না মায়া করা তো চলবে না চিরকালের জন্য চলে যাচ্ছে তোমার বাপ ওরে তোরা সব তাড়াতাড়ি কর দুপুর রাতির মধ্যে সব চুকিয়ে ফেলতে হবে রে
3: কর কর কর

0: 아니, 허막수 어놈에.
1: 라스트 아구이아노.
0: 그래 먹어. 아이 바빠. 아이 바빠 라스트 더 구단 남거 좀 먹어. 구단 남거 아또 갈 바보리 되기시시 아스도 비대 디테 하베 온 다라르 리간 어마커 라스타 더비도
2: 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아
0: মকর চল ছাউনিতে ফিরি চল।
2: তোমরা যাও, আমার মনটা ঠিক নাই, আরো খানিক থাকি এখানে।
0: চল চল সবাই, ওরে একটু একলা থাকি দে।
2: ওরা সব চলে গেছে তো? হ্যাঁ গেছে গেছে। ঘুটঘুটে আন্ধারে এখনই আগে জাল বিছায় ফেলি। বড্ড লুকোয় আনতি হয়েছে জালখানা, এবার বিছায় ফেলি। হয়েছে, এখন কি করি? যাই পাড়ের উপর একটু দূরে ওই ঝোপখানার আবডালে পিতিকে করি বসি। কেন আমার বাপটা সারা জীবন আমার কথা ভেবে ভেবে মরে গেল, মরেও আমার কথা ভাবতেছে। মহাজন তো বলেই দিছে, একখান মরা লাশ যদি জোগাড় করতে পারি। আচ্ছা বাপ কি আমার উপর রাগ করবে? তোর রাগ করবে কেন? আমি তার ছেলে, আমার সুখীর জন্য সারা জীবন ভেবিছে, আর মরে গিয়েও। বড় কষ্ট গেছে সারাদিন, ঘুম ঘুম পাচ্ছে। ভাগ্যে এখন চুপচাপ করে বসেই থাকতে হবে। জালেও মাল পাবো, গড়েও মাল পাবো। পিতিককে করতেই হবে।
3: মকর, ও মকরান্ত।
4: হ্যাঁ বাপ। এই তো কিছু বলবা?
3: তোর জন্য আমি কিছু করতে পারিনি রে, মনে বড় কষ্ট পাচ্ছি। কি চাস তুই?
4: শুধু শুধু কষ্ট পেয়ে কি লাভ বলো দিবি? ইচ্ছা করলি তো আমার তুমি বড় লোক করে দিতে পারবা, বলো পারো না?
3: আমারে তুই কি গোড়ের থেকে তুলে নিবি মকর?
4: তুমি না এমন করে বলতিছ। আচ্ছা বাপ, জানত কালে আমার জন্য কিছু করতে পারুনি বলে কি মরা কালেও কিছু করবে না? তাছাড়া তোমার উপর তো আমার একটা হক আছে।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক।

0: আচ্ছা, ওরা কি তোরে অনেক টাকা দেবে?
1: দেবেই তো, দেবে অনেক অনেক টাকা। অনেক
0: কি করবি অত টাকায়?
1: বড় লোক হব,
0: তারপর
1: হতে পারে পাক মারা কাজটা ছেড়ে দেবো, তারপর ফৈজু আর সিন্ধবীর এনে এখন বসত বাড়ি বানাবো, তারপর কি একেবারে ঘুমিয়ে পড়েছিলাম যে যা বাবা ভোর হয়ে আসতেছি নাকি, যাই আগে শিগগির করে যাই। জালের মধ্যে তো কিছু নাই, জালখানা এই তো, এই তো জালখানা তো ছিন্ন ভিন্ন ছিঁড়ে পালালো। যাই যাই যাই যাই, বাপের গোরখানা করে পালাই, মাটিতে ঢিপি হয়ে রয়েছে। দেশলাই জালি তো, দেশলাই মানুষের পায়ের ছাপ, বাপের লাশ কি তবে মানসিক গায়েব করিছে? কারা গায়েব করলো? বাবা বাবা বাবা বাবা বাবা, তুই তুই সব দিয়ে কেন নেলে? ও বাপ বাপ গো, ও বাপ, আমার শগুন চাই না, আমার শগুন চাই না, শেল চাই না, আমার টাকা চাই না, তুমি আমার একলা ফেলে চলে গেলে।

0: ভাঁদ নাটকটি এখানেই শেষ হল। কাহিনী চিত্তরঞ্জন সেনগুপ্ত, বেতার নাটক শামস উন নাহার, অভিনয় করেছেন বটুক পণ্ডিত, মুরারী মুখোপাধ্যায়, নজর নিমাই ডাহেড়ি, ফৈজু চয়ন আশ, দারোগা মানস কুমার মিশ্র, মকসু কাঞ্চন সাহা, সুখন ফকির দাসকুমার, নয়নতারা আম্রপালি ঘোষ, সিন্ধবী নীলাঞ্জনা বিশ্বাস এবং তোরাপ সৌমিত্র বসু ও মকরন্দ দেবেশ রায়চৌধুরী, হরবোলা সুনীল আদক, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন কল্লোল দত্ত।
1: এতক্ষণ শুনলেন বেতার নাটক ফাঁদ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে এক উচ্চ পর্যায়ে বাণিজ্যিক বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কার ভিত্তিক আর্থিক বিকাশের চিত্র তুলে ধরেছেন। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসে ফ্রান্সের সঙ্গে কয়েকটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের লক্ষ্য সেন ব্যাডমিন্টন চায়না মাস্টার সুপার 750 পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতা ভারত বেলজিয়াম দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আজ সকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, তিন দিনের ভারত সফরে গত রাতে নতুন দিল্লি পৌঁছন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন। গত বছর ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রধানমন্ত্রী দ্য ভেভারের প্রথম ভারত সফর। সফরকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আবহে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই আয়োজিত একটি বাণিজ্যিক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, এই সফরের মধ্যে দিয়ে ভারত বেলজিয়াম অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেনের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে আজ শ্রী সিং বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেলজিয়ামের মতো গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে এ ধরনের বৈঠক মত বিনিময় ও দৃষ্টিভঙ্গি আদান প্রদানের সুযোগ তৈরি করবে।
1: India and Belgium share warm and long-standing relations founded on mutual respect, democratic values, and a shared commitment to rules-based global order. The recently held India-Belgium Strategic Dialogue in July 2026 has provided an institutional framework for taking up our bilateral partnership forward, including in defense and security. Excellency, we see considerable potential for expanding our bilateral defense cooperation.
0: বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন ভারতকে একটি ঘন জনবসতিপূর্ণ এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন দেশ হিসেবে উল্লেখ করেছেন। আগামী দিনে উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বেলজিয়ামের সহযোগিতার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপরেও তিনি গুরুত্ব আরোপ করেছেন।
2: Really need to work together because Belgium is an old Western European country with also a lot of technology, but we need a country like India to collaborate a future project for Belgium. It is the way forward, and that's why we have been working with our peace economic mission to India.
0: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে এক উচ্চ পর্যায়ে বাণিজ্যিক বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কার ভিত্তিক আর্থিক বিকাশের চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের আর্থিক বিকাশ হার দাঁড়িয়েছে 7.8%। একই সঙ্গে দেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভারতের কনসাল জেনারেল এবং ব্যাংক অফ আমেরিকার যৌথ উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে শ্রীমতী সীতারামন বলেন, বিশ্বজুড়ে নানা বাধা ও চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতির দেশ। অর্থমন্ত্রকের পক্ষ থেকে আজ এক্স হ্যান্ডেলের এক

0: বার্তায় জানানো হয়, অর্থমন্ত্রী দেউলিয়া বিধিসহ বিভিন্ন সংস্কারের কথা ওই বৈঠকে উল্লেখ করেছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, ভারতে অর্থনৈতিক বিকাশের ধারা অব্যাহত রয়েছে। 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে হয়েছে 7.8%। নিউ ইয়র্কের ন্যাসডাকের উদ্বোধনের পর তিনি বলেন, এর ফলে ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। ভারতের সাম্প্রতিক জিডিপি বৃদ্ধির হার দেশের শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতিরই প্রতিফলন। ভারত ও ফ্রান্স বস্ত্র ও ফ্যাশন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করেছে। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসের নতুন কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বস্ত্রমন্ত্রকের সচিব নীলাম স্বামী রাওয়ের উপস্থিতিতে ভারত টেক্স ট্রেড ফেডারেশন বিটিটিএফ এবং প্রিমিয়ার ভিশন সোসিয়েতে অ্যানোনিমের মধ্যে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উদ্ভাবন গুণমান এবং প্রতিযোগিতামূলক বাজারের ভিত্তিতে ভারত বিশ্বের এক নম্বর অটোমোবাইল শিল্প হওয়ার সম্ভাবনা রাখে। নতুন দিল্লিতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচার্স সিয়ামের 66তম বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গড়করি বলেন, 2025-26 সালে ভারতের অটোমোবাইল রপ্তানি 24% বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণী প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য, কাশফিন নাহার, সপ্ত সম্পাদনায় সাধনা দাশবসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহানায়ক উত্তম কুমার ছিলেন এক কিংবদন্তি শিল্পী। তাঁর কালজয়ী অভিনয় আজও প্রজন্মের পর প্রজন্ম দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানের সর্বশেষ পর্বে উত্তম কুমারকে নিয়ে করা একটি বক্তব্যের অংশ সামাজিক মাধ্যমে শেয়ার করেন। অনুষ্ঠানটির এই পর্ব গত রবিবার আকাশবাণীতে সম্প্রচারিত হয়।
1: साथियों, उत्तम कुमार जी एक वर्सेटाइल एक्टर थे जो अपने अभिनय से लोगों के दिलों में रस बस गए। फिल्म लवर्स का मानना है कि श्रीमान सत्यजीत रे ने फिल्म नायक द हीरो की पूरी स्क्रिप्ट महानायक उत्तम कुमार जी को ध्यान में रखकर लिखी। उत्तम कुमार जी अपनी सहजता के साथ फिलैंथ्रोपी के लिए भी जाने जाते थे। महानायक उत्तम कुमार जी को श्रद्धांजलि अर्पित करता हूँ। वे हमेशा हम सबके दिलों पर राज करते रहेंगे।
0: কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। এই উপলক্ষে টালিগঞ্জে আজ সকালে তাঁর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই প্রতিষ্ঠান দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করেই ভোতেকাশী নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে থাকা ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। বিহারে পাটনা সহ গঙ্গা তীরবর্তী বেশ কয়েকটি জেলায় জলস্তর ক্রমাগত বাড়ছে, এর ফলে নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, জলস্তর বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর সতর্কতা জারি করেছে। আজ রাতে পাটনার গান্ধীঘাটে এবং আগামীকাল দুপুরে মোকামার হাতিদহে গঙ্গার জলস্তর সর্বোচ্চ মাত্রা অতিক্রম করতে পারে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি মাদকমুক্ত ভারত অভিযানের আওতায় দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা 30টি স্থানে এই তল্লাশি চলছে। কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেডের সঙ্গে জড়িত 290 কোটি টাকার ব্যাংক জালিয়াতির ঘটনায় ইডি পশ্চিমবঙ্গের কলকাতায় 11টি স্থানেও তল্লাশি চালাচ্ছে। শেনজেনে আয়োজিত চায়না মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত। 33 বছর বয়সী শ্রীকান্ত 21-18, 21-19 ব্যবধানে স্ট্রেট সেটে কানাডার ভিক্টর লাইকে হারিয়ে দেন। শ্রীকান্ত পরবর্তী ম্যাচে হংকং এর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতিনির্ভর আন্তর্জাতিক

অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসে ফ্রান্সের সঙ্গে কয়েকটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ নানা অনুষ্ঠানে পালন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথমে ব্যান্ড কায়া।

শুনলেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী মৈত্রী শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময়ে বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 12 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

এখন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। সাধারণভাবে মেঘাচ্ছন্ন আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৯% এবং সর্বনিম্ন পরিমাণ ৮৮%। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর।

এখন মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা একটু পরেই বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, শুনবেন অনুষ্ঠান দিগন্ত, উপস্থাপনায় রীনা গড়াই দত্ত। 4:35 বাংলা ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। আজকের ক্যাম্পাস সোনারপুর মহাবিদ্যালয়। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা, 6:20 ক্ষেত খামারের কথা, উত্তম সর্বোত্তম, আলোচনায় মাধবী মুখোপাধ্যায়, সাধন কুমার বাগচি, চৈতালি মল্লিক, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন ডায়াবেটিক ও প্রেশার রোগীর ডায়েট, এই বিষয়ে বলবেন শাশ্বতী পাল সাহা। 7:00 যুববাণী থেকে অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনা তৃষিতা সাঁতরা। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে সেতার পরিবেশন করবেন পণ্ডিত বিশ্বজিৎ সরকার, রাগ যোগ কোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুরোধের আসর, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আর আজকের দিনটা, সারাদিনটাই আসলে উত্তমময়, অনুরোধের আসর তার থেকে বাদ যাবে না। কারণ আপনারা অনেকেই, অনেক শ্রোতা বন্ধুরাই উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে, শতবর্ষের জন্মদিন বিশেষত, সেই উপলক্ষে উত্তম কুমারের সিনেমার অনেক গান এবং উত্তম কুমারের নিজস্ব গাওয়া গান অনুরোধ পাঠিয়েছেন। প্রথম গানটি শ্যামল মিত্রর কণ্ঠে

নিভুবন ভরিয়ে দেব। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি প্রধান ও তাপস গিরি, উত্তর আমতলিয়া কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

ছবি দিওয়ানিওয়া, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং শ্যামল মিত্রর সুরে উত্তম কুমার অভিনীত এই ছবির গান দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। অবশ্যই গায়ক ছিলেন শ্যামল মিত্র। এবারে যে গানটি শোনাবো সেই গানটির শিল্পী আরতি মুখোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন সাগর খরামি, সৈকত খরামি, উর্মিলা খরামি, লালন খরামি ও কর্ণ খরামি, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে।

মৈত্রী পর্যাথরঙ্গে শুনছেন আপনাদের ভালো লাগা গানের অনুরোধ করা গানের অনুষ্ঠান অনুরোধের আসর। উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে উত্তম কুমারের স্বকণ্ঠে গান শুনবার গান শোনানোর অনুরোধ রয়েছে। অনুরোধ পাঠিয়েছেন মৌমিতা ভট্টাচার্য, আদ্রিতা ভট্টাচার্য সাঁটুই মুর্শিদাবাদ থেকে, এবং তার সঙ্গে আরও অনুরোধ পাঠিয়েছেন রবীন মান্না, জুজার সাহা পাঁচলা হাওড়া ও নিতাই দেবনাথ গোবরহাটি কান্দি মুর্শিদাবাদ। আপনাদের সকলের জন্য গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং সুরকার নচিকেতা ঘোষের সুরে উত্তম কুমারের স্বকণ্ঠের এই গানখানি রইল এবার।

উত্তম কুমারের কণ্ঠে এই আধুনিক গানটির পরে এবারের শিল্পী গীতা দত্ত। গীতা দত্তের কণ্ঠে এই গানখানি শুনবার জন্য অনুরোধ পাঠিয়েছেন প্রবীর কুমার, পান্টিবাজার, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে।

শুনছেন অনুরোধের আসর। এবারে নজরুল গীতি। গোঠের রাখাল বলে দেরে, এই নজরুল গীতিটি শুনতে চেয়েছেন শিবির কুমার বেতাল, সপ্তদীপ বেতাল, মিতালী বেতাল, তেলিপুকুর, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে। আপনি শুনতে চেয়েছিলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে গানটি, কিন্তু এই মুহূর্তে গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠের বদলে আমরা আপনাকে এবং আপনাদের সকলকে শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই গানটি শোনাচ্ছি।

শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে শুনলেন নজরুল গীতি গোঠের রাখাল বলে তেরে। আপনারা মৈত্রী পঁচাত্তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। এবারে শিল্পী ইলা বসু। ইলা বসুর এই গানটির গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং সুরকার শৈলেন মুখোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন সুমিতা রায় ঢাকুরিয়া কলকাতা থেকে।

বন্ধুরা, আপনারা আপনাদের অনুরোধের গান পাঠাবার জন্য আপনারা ইমেল করতে পারেন maitribondhu23@gmail.com, আর ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, আপনারা এখানে আপনাদের অনুরোধ পাঠাতে পারেন। এছাড়াও চিঠির মাধ্যমে আপনারা যেমন অনুরোধের আসরের অনুরোধ পাঠান বা অন্যান্য চিঠি পাঠান, সেগুলো পাঠাতে পারেন। আজকের অনুরোধের আসরের শেষ গানের পালা, সেই গানটির সঙ্গেও জুড়ে রয়েছেন উত্তম কুমার। গানটির শিল্পী শ্যামল মিত্র। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, স্বাতী মণ্ডল ও ত্রিলোক বিহারী মণ্ডল, বানিয়োর, নলহাটি, বীরভূম থেকে।

বন্ধুরা, উত্তম কুমার অভিনীত তার জন্মদিনে তার সিনেমার গান দিয়ে শেষ করলাম আজকের অনুরোধের আসর। এই গানটি ছিল দিয়ানিয়া ছবি থেকে। আজকের মতো অনুরোধের আসর এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ মৈত্রী বন্ধু পঙ্কজ, আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে মহিলাদের আসর, উপস্থাপনায় রীনা গড়াই দত্ত।

কেমন আছেন বন্ধুরা? আমার দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের আজকের অনুষ্ঠানে স্বাগত। আজকের অনুষ্ঠান দিগন্ত, পেশা নিয়ে আলোচনা হবে এই অনুষ্ঠানে। আমরা জানি বাবা মারা এবং ছেলেমেয়েরাও এ বিষয়ে খুবই চিন্তিত থাকেন। কথা ফোটা, হাঁটা চলা শেখার পর থেকেই শুরু হয়ে যায় একটি বাচ্চার খেলা পড়াশোনার ধাপ। একটি চারা গাছ যেমন ধীরে ধীরে যত্নে অনেক পাতা

মা ফুলে ফলে ভরে ওঠে, তেমনি একটি বাচ্চা রোজ রোজ বিকশিত হয়, নিজেকে প্রকাশ করতে থাকে নিজস্বতায়। আমরা বাবা মারা খুশি হই তাদের ডানা মেলা দেখে। তারপরেই যখন স্কুলের গণ্ডি শেষ হবার বেশি দেরি থাকে না, তখন থেকেই শুরু হয় সিরিয়াস চিন্তাভাবনা। এরপর যে তাকে ঠিক দিশা খুঁজে নিতে হবে, ছেলেমেয়েদের কেমন পড়াশোনা ভালো লাগছে, কোন দিকে সে দক্ষতা অর্জন করতে পারবে, কোন দিকে ভালো পথ খোলা আছে এগিয়ে যাওয়ার জন্য, এসব হাজারো প্রশ্ন মনের মধ্যে উঁকি দেয়। আমাদের সময় এত ছিল না, এখন তো কেরিয়ার কাউন্সেলিং হচ্ছে চারিদিকে। আগে বড়রা যা বলতেন মোটামুটি তাই নিয়েই পড়াশোনায় এগোতো ছোটরা, তাতে সব সময় যে ভালো ফল হতো তা বলা যায় না। এখন তবে বাবা মারা অনেক সচেতন, ছেলেমেয়েদের অনেক স্বাধীনতা, তাই খুব অসুবিধা হয় না দিশা খুঁজে নিতে। আজকের অনুষ্ঠানে পেয়েছি অপটোমেট্রিস্ট ঈশিতা মণ্ডলকে, জেনে নেব এই পেশায় আসার ইতিউতি। তার সঙ্গে আলাপচারিতায় আমি আপনাদের মৈত্রী বন্ধু মহিলা মহলের রীনা গড়াই দত্ত।

0: নমস্কার, আপনাকে আকাশবাণী মৈত্রীতে স্বাগত। আজকে আমাদের অনুষ্ঠান দিগন্ত, অর্থাৎ আমরা কিছু পেশা নিয়ে আলোচনা করব, যেখানে মহিলারা বিভিন্ন পেশাতে যুক্ত আছেন। তারই মধ্যে একটি পেশা আমরা এখন খুবই শুনছি, অপটোমেট্রি। তা এই অপটোমেট্রি শব্দটার অর্থ প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব।
1: নমস্কার, আমি ঈশিতা, আমি একজন অপটোমেট্রিস্ট। এই অপটোমেট্রি বিষয়টাকে আমি যদি সহজে বলতে চাই, তাহলে প্রথমে আসে অপটোমেট্রিস্ট হচ্ছে একজন প্রাইমারি আই কেয়ার প্রফেশনাল, মানে একজন প্রফেশনাল বা একজন এক্সপার্ট কেউ, যে কিনা একটা মানুষের প্রাইমারি আই চেক আপ এবং তার প্রাইমারি যা যা সমস্যা চোখের হচ্ছে সেইগুলো ডায়াগনোস করা, ম্যানেজ করা, এবং তার যদি চোখের কোনো রকম সমস্যা রয়েছে যেগুলো পরবর্তীতে আরো বেশি, পরবর্তীতে তার আরো অন্য কোনো মেডিকেল ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কি করে থাকি, সেটাকে আমরা অপথ্যালমোলজিস্টের কাছে রেফার করে থাকি। তো অপটোমেট্রিকে আমি যদি এক কথায় বলতে চাই, অপটোমেট্রি হচ্ছে চক্ষু পরীক্ষক, যে প্রথমেই চোখের রিফ্র্যাকটিভ পাওয়ার চেক করছে। শুধু সেটাই নয়, তার সাথে সাথে সে তাকে প্রপার রিফ্র্যাকটিভ কারেকশন দিয়ে একটা মানুষকে দেখতে সাহায্য করছে। তার সাথে সাথে শুধুমাত্র যে পাওয়ার চেক আপ এটা নয়, তার সাথে আমাদের চোখে আরো অনেক ধরনের প্রবলেমের ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। তেমন কি ধরুন চোখের আমাদের অনেক সময় হয় যে ভিশন কারেকশন, ভিশন থেরাপি, এইগুলো সমস্তটা অপটোমেট্রিস্ট করে থাকে। এবং চোখে যা যা সমস্যা বা রোগ হতে পারে সেগুলো ডায়াগনোসিস একজন অপটোমেট্রিস্ট করেন, এবং তারপরে ডায়াগনোসিসের পরে অপটোমেট্রিস্ট একজন অপথ্যালমোলজিস্টের কাছে বা কোনো আই সার্জেনের কাছে রেফার করতে পারে, তার কতটা প্রয়োজনীয়তা রয়েছে তার আদার ইন্টারভেনশনে বা মেডিকেল ইন্টারভেনশনে, সেই হিসাবে সে একজন রেফার করে থাকতে পারে।
0: বেশ, এরপর জানবো এই পেশাতে তো এখন অনেকেই আসছেন। হ্যাঁ, যদিও একদম অন্যান্য পেশা, যেমন আমরা জানি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা টিচার কিংবা প্যাথোলজিস্ট, এরকম অনেক পেশা আছে খুব আমরা শুনে আসি, এইটা কিন্তু খুব যে শোনা যায় বলা যায় না, কিন্তু এখন অনেকেই আসছেন। এই পেশাতে আসতে গেলে কি ধরনের পড়াশোনা করে আসতে হয় যদি বিস্তারিত জানান?
1: ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই প্রফেশনটা মানুষ প্রচন্ড ভালো রকম ভাবে জানেন আর কি, কিন্তু এখন আরো অনেক প্রফেশন মানুষ আস্তে আস্তে জানছে। তার মধ্যে হচ্ছে কি, অপটোমেট্রি প্রফেশনটা আপনাকে 10+2 অথবা উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিম থেকে মানে পড়াশোনা করতে হবে, সায়েন্স স্ট্রিমে, যেমন কি ফিজিক্স,

0: কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে। তারপরে সে উচ্চ মাধ্যমিকের পরে বা 10+2 এর পরে সে ব্যাচেলার অফ অপটোমেট্রি কোর্সে অ্যাডমিশন নিতে পারে। এই ক্ষেত্রে কিছু কিছু এন্ট্রান্স টেস্ট হয়, তো সেটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। তো সেই এন্ট্রান্স টেস্টের মাধ্যমে সে অপটোমেট্রিতে ব্যাচেলার অফ অপটোমেট্রি পড়ার জন্য এলিজিবল হয়।
1: তারপর হায়ার স্টাডিজ মানে মাস্টার্স তো করা যায় নিশ্চয়ই?
0: হ্যাঁ হ্যাঁ, প্রথমত হচ্ছে যে ব্যাচেলার অফ অপটোমেট্রি করার পরে সে মাস্টার্স অফ অপটোমেট্রি করতে পারে। মাস্টার অফ অপটোমেট্রি করলে তার কাছে আরো অনেক অপশন চলে আসছে, তার প্রফেশনে আরো অনেকগুলো পথ খুলে যাচ্ছে মাস্টার্স করার পরে। এবং এখানে আপনার আফটার মাস্টার্স একজন চাইলে অপটোমেট্রিতে PhDও করতে পারে। PhD কমপ্লিট করলে তাকে বলা হয় ডক্টর অফ অপটোমেট্রি। হায়ার স্টাডিজে অনেকটাই সুযোগ রয়েছে, কেউ যদি অপটোমেট্রি নিয়ে আরো বেশি পড়াশোনা করতে চায়, ভিশন সায়েন্স নিয়ে যদি সে আরো বেশি জানতে চায়, অপটোমেট্রি হচ্ছে এমন একটা কোর্স যে সে ভিশন সায়েন্সে পুরোটা জানতে পারে। মানে কেউ যে শুধু কাজের জন্য অপটোমেট্রি পড়ছে, সে হসপিটালে কাজ করতে চায় বা সে চেম্বার করতে চায় অথবা সে নিজের কোনো অপটিক্যাল খুলতে চায়, তো সেই অপশন মানে শুধু সেটাই নয়, সে চাইলে এই অপটোমেট্রি নিয়ে সারা জীবন পড়াশোনাও করে যেতে পারে, কারণ সেই অপশন খোলা রয়েছে। নট অনলি আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাইরেও প্রচুর অপশন রয়েছে অপটোমেট্রি নিয়ে এগোনোর জন্য।
1: এটাই আমি জানতে চাইছিলাম আরো ভালো করে, আপনি কিছুটা বলেই দিলেন। ধরুন কেউ ব্যাচেলার অফ অপটোমেট্রি করলেন কিংবা মাস্টার অফ অপটোমেট্রি করলেন, কোন কোন দিকে যাওয়া যায় কিছুটা আপনি বললেন, হসপিটাল বা আলাদা করে পড়াশোনা, আলাদা করে গবেষণা, আমি এটাই জানতে চাইবো। আর কি কি কোন কোন দিকে এই কাজের সুযোগটা রয়েছে এই ডিগ্রিটা অর্জন করলে?
0: প্রথমেই বলি, ব্যাচেলার অফ অপটোমেট্রি কমপ্লিট করার পরে একজন অপটোমেট্রিস্ট, সে অপটোমেট্রিস্ট নামে তাকে আমরা চিনতে পারি, একজন ব্যাচেলার অফ অপটোমেট্রিস্ট যিনি রয়েছেন, তিনি প্রথমত হচ্ছে হসপিটালে, সে একজন আই হসপিটালে অপটোমেট্রিস্ট হিসেবে তার কাজ সে করতে পারে। সে অপটিক্যাল চেইনে কাজ করতে পারে, বিভিন্ন অপটিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে অপটোমেট্রিস্টের চাহিদা প্রচন্ড বেশি এবং অপটোমেট্রিস্টেরই প্রয়োজনীয়তা সব থেকে বেশি যে কোনো অপটিক্যাল ইন্ডাস্ট্রিতে। অপটিক্যাল ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে যারা চশমা এবং লেন্স নিয়ে কাজ করে। একটা মানুষের চশমা যদি তাকে নিতে হয়, তার সঠিক পাওয়ার মানে তার যে এক্সাক্ট পাওয়ার কি রয়েছে বা রিফ্র্যাকটিভ কারেকশনটা ঠিক হওয়া খুব বেশি প্রয়োজন, যার জন্য এই সমস্ত জায়গাতে শুধুমাত্র যে রিফ্র্যাকটিভ পাওয়ার কারেকশনের জন্য অপটোমেট্রিস্টকে প্রয়োজন তা নয়। একটা চশমা বা একটা লেন্স একটা পেশেন্টের ঠিক কিভাবে কোন মেজারমেন্টে সেই লেন্সটাকে তৈরি করলে সেই মানুষটা সব থেকে ভালোভাবে দেখতে পাবে, সেই মেজারমেন্টও কিন্তু অপটোমেট্রিস্ট করেন। এবং তার সেই ডিসপেন্সিং, এই পুরো ডিসপেন্সিং অপটোমেট্রির উপরেও একটা সাবজেক্ট অপটোমেট্রিস্টের থাকে, যেখানে একটা মানুষকে সঠিকভাবে সঠিক লেন্স এবং সঠিক ফ্রেমের গাইডেন্স একজন অপটোমেট্রিস্ট দিতে পারে। তো তার জন্য অপটিক্যাল ইন্ডাস্ট্রি বা যে কোনো অপটিক্যাল চেইন অপটোমেট্রিস্টের প্রয়োজন খুব বেশি। এরপরে আমি আসি, একজন অপটোমেট্রিস্ট নিজে চাইলে চেম্বার করতে পারেন, তার সাথে সাথে হ্যাঁ এর মধ্যে কিছু মেডিকেল লিগাল কিছু নিয়ম রয়েছে, কিছু রুলস রয়েছে, সেগুলো মেনে সে চেম্বার করতে পারেন। কারণ একজন অপটোমেট্রিস্টের মূল কাজ হলো প্রাইমারি আই কেয়ার প্রোভাইড করা, প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করা। তো যখন প্রাইমারি আই কেয়ার প্রোভাইড করছে, রিফ্র্যাকশন পার্টটা হচ্ছে তার মেইন কনসার্ন। একটা মানুষকে চশমা এবং ভিশন থেরাপির মাধ্যমে তাকে সঠিকভাবে দেখতে সাহায্য করাটাই হচ্ছে অপটোমেট্রিস্টের কাজ। এবার যখন গিয়ে সেই মানুষটা চশমা বা ভিশন থেরাপির মাধ্যমে দেখতে পাচ্ছে না, তার হয়তো আরো কোনো ডিজিজ হয়েছে, সেটা ডায়াগনোজ করে একজন MBBS অপথালমোলজিস্টের কাছে পাঠাতে হয়। তো সেটাও আমাদের মাথায় রেখে করতে হবে যে আমরা কতটা অবধি একটা মানুষকে হেল্প করতে পারবো। আমাদের যদি আমরা দেখি, তাহলে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকর্ড অনুযায়ী 2.2 বিলিয়ন, আমি যদি খুব ভুল না বলি, এটা সম্ভবত 2022 বা 23 রেকর্ড হবে, 2.2 বিলিয়ন মানুষ যারা ভিজুয়ালি ইম্পেয়ার, তার মধ্যে 1 বিলিয়ন মানুষ শুধুমাত্র পাওয়ার জনিত কারণের জন্য কিন্তু কম দেখে বা ভিজুয়ালি তারা ইম্পেয়ার। মানুষের কাছে এই অ্যাওয়ারনেসটা পৌঁছানোর জন্য অপটোমেট্রিস্টরা বিভিন্ন রকম ভাবে কাজ করছে। একটা মানুষ যদি তার যদি প্রথমেই প্রয়োজন হয়, মানে সেই মানুষটা হয়তো বুঝছে না তার চশমার প্রয়োজন আছে কি, তার একটা প্রাইমারি

0: চেকআপ যদি হয়, সেই মানুষটা জানতে পারবে যে তার পাওয়ারের প্রয়োজন আছে কি নেই, বা তার প্রাইমারি আইডিয়ার করে সে ভিজুয়াল ইম্পেয়ার্ড হওয়ার হাত থেকে বাঁচতে পারে। তো সেইভাবে অনেক অপটোমেট্রিস্ট চেম্বার করছেন।
1: বেশ,
0: তার সাথে সাথে আরো যখন মাস্টার্স করার পরে তাদের কাছে আরো অপশন খুলে যাচ্ছে, তারা তাদের যে ফিল্ড রয়েছে, এই সমস্ত যে ফিল্ড গুলো বললাম যে হসপিটাল, এইসব জায়গাগুলোতে মাস্টার্স অফ অপটোমেট্রিস্ট এর কিছুটা ব্যাচেলার অফ অপটোমেট্রিস্ট এর থেকে মাস্টার্স অপটোমেট্রিস্ট এর চাহিদা একটু বেশি থাকে। তার সাথে সাথে কিছু কর্পোরেটে যাওয়ার অপশন খুলে যাচ্ছে, সে হায়ার স্টাডিজ এর জন্য এলিজিবল হচ্ছে, পিএইচডি করতে পারছে এবং একাডেমিক্সে সে যাওয়ার সুযোগ পাচ্ছে, রিসার্চ করার সুযোগ সে পাচ্ছে, এবং একজন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সে কোনো কলেজে পড়ানোর সুযোগও পাচ্ছে। তো এই অপশন গুলো একজন অপটোমেট্রিস্ট এর জন্য রয়েছে।
1: তার মানে আপনি যতটা বললেন বোঝা যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করেন অপটোমেট্রিস্ট। কতটা কষ্ট হয় চোখে যদি কোনো সমস্যা হয়? গুরুত্বপূর্ণ পদেই কিন্তু অপটোমেট্রিস্টরা রয়েছেন আমাদের মানুষের জন্য। এবার আরেকটা বলবো, যেহেতু এটা আমাদের একটা কাজের বিষয়ে কথা বলছি, সবার যাতে উপকার হয় বা সুবিধা হয় এই পেশাটায় আসতে, শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান, আপনার কথা শুনছেন, বলছি প্রতিযোগিতা তো বিভিন্ন পেশাতেই, সব পেশাতেই, তা এটা তো নিশ্চয়ই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই যে বললেন ডিগ্রিটা, ডিগ্রিটা ছাড়াও আর কি কি দক্ষতা লাগতে পারে?
0: হ্যাঁ, বর্তমানে মানুষ অনেকটা বেশি অ্যাওয়ার হয়েছে বা অনেকটা বেশি অপটোমেট্রি কোর্সটা সম্পর্কে স্টুডেন্টরা এখন বেশি জানছে। তো সেই হিসেবে যে সময় আমরা পড়াশুনো করে মানে ব্যাচেলর অফ অপটোমেট্রি করেছিলাম, বা আমি যে সময় ব্যাচেলর অফ অপটোমেট্রি করেছিলাম, সেই সময় থেকে বর্তমানে অনেক বেশি স্টুডেন্ট এই কোর্সে ভর্তি হচ্ছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজেও ইভেন এই কোর্সটা পড়ানো হচ্ছে, ব্যাচেলর অফ অপটোমেট্রি। তো সেই ক্ষেত্রে এখন প্রতিযোগিতাটা তুলনামূলক আগের থেকে অনেকটা বেড়েছে। হ্যাঁ, এবং তার সাথে সাথে চাহিদাও অবশ্যই বেড়েছে। তো সেক্ষেত্রে দক্ষতা যদি বলতে হয়, প্রথমত হচ্ছে এটা অন্যান্য যেরকম আর 5টা কোর্স, ডাক্তারি, মানে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ল, সেই সমস্ত কোর্সের মতনই এই একটা কোর্স। দক্ষতা বলতে বিশেষ কিছুই নয়, প্রথমত হচ্ছে একটা শেখার ইচ্ছা থাকতে হবে, এই বিষয়টার উপরে তার ইন্টারেস্ট থাকতে হবে, সব থেকে আগে যেটা প্রয়োজন যে তাকে এই বিষয়টার উপর ইন্টারেস্ট রাখতে হবে। দেন সে যদি এলিজিবল হয়, এবং তার অবশ্যই ওই সায়েন্স স্ট্রিমের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা যদি তার ম্যাচ করে যাচ্ছে এবং এন্ট্রান্সে যদি সে ক্লিয়ার করে ফেলছে, তাহলে তো একজন অপটোমেট্রিস্ট হিসেবে তো জয়েন, মানে যে কোনো ব্যাচেলার অফ অপটোমেট্রি কোর্সে জয়েন করতে পারে।
1: না, আলাদা করে স্পেশাল কোনো স্কিল এটা আর দরকার নেই, ডিগ্রি এবং ইন্টারেস্ট এই দুটো থাকলেই হবে।
0: একদম একদম সেটাই। এবং এটার পড়াশুনো করার পরে এটা এমন একটা কোর্স বা এমন একটা প্রফেশন আমি বলবো, যেখানে যে শুধুমাত্র যে আমি কোর্সটা করলাম বা পড়াশুনো করলাম সেটা নয়, এখানে সারা জীবন কাজ করতে করতে নতুন নতুন ভাবে শিখতে পারা যায়, নতুন নতুন পেশেন্ট পেলে নতুন নতুন কিছু জানার থাকে, তো সারা জীবন ওই জানার ইচ্ছাটা থাকতে হবে।
1: বেশ, খুব ভালো কথা বললেন। স্বাভাবিক, মানে আমাদের তো মেডিকেল সায়েন্স বা মানুষের শরীরটাই তো রহস্য, জানি আমরা একটা যন্ত্রের মাধ্যমে চলছি কিন্তু রক্ত মাংস দিয়ে তো, মানে কার শরীরে কখন কিরকম সমস্যা হবে। আপনি যেহেতু দুঃখের কথা বলছেন, বেশ সুন্দর কথা বলেন, সারা জীবনই আপনারা শিখবেন, শিখছেন, কারণ এক একজনের এক এক সমস্যা, সেই সময় আপনি কেমন করে সেটা সলভ করবেন, তাকে কিভাবে সাহায্য করবেন, এটা একটা আপনাদের নিজেদের কাছে চ্যালেঞ্জ।
0: একদম
1: অন্যদিকে একটু যাব, কারণ আমরা তো পেশাতে আসি মূলত একটা আর্থিক ব্যাপারটা দেখার জন্যই, সরকারি বা বেসরকারি দুটোতেই নিশ্চয়ই এই অপটোমেট্রিস্ট আছেন, তা আর্থিক ভাবে কতটা সচ্ছলতা পাওয়া যায়, মানে অন্যান্য পেশার মতো নেই কি যে মানে আর্থিক দিকটা ঠিক আমরা পাই?
0: আমি এক্ষেত্রে বলি, সরকারি বেসরকারি আপনি যেহেতু বললেন, দুটো জায়গাতেই, সরকারি ক্ষেত্রে বিভিন্ন সরকারি হসপিটালের যে আই ডিপার্টমেন্ট রয়েছে সেখানে অপটোমেট্রিস্টের প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেটারও রিক্রুটমেন্ট হয়, তবে সেটা আমাদের সরকারি যেভাবে রিক্রুটমেন্ট হচ্ছে সেই হিসাবে আমি বলবো তুলনামূলক একটু সীমিত। সেদিক থেকে আমরা যদি আসি, বর্তমানে আমরা আশা রাখছি যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা আরো বেটার হবে, আরো ভালো হবে, আরো মানুষ সরকারিতে সুযোগ পাবে। এবং তার সাথে সাথে আমি যদি এখন এবারে আসি প্রাইভেট সেক্টরে, প্রাইভেট সেক্টরে কিন্তু অপটোমেট্রিস্টের অনেক বেশি চাহিদা।

0: এবং রিক্রুটমেন্ট অনেক বেশি হচ্ছে। আমি চাহিদা বলবো না, আমি বলবো যে রিক্রুটমেন্ট অনেক বেশি, সরকারি ক্ষেত্রে চাহিদা প্রচুর রয়েছে। এবার সেটা তো কতটা রিক্রুটমেন্ট হচ্ছে সেটা সম্পূর্ণটা সরকারের উপরে, কিন্তু প্রাইভেটে, যে প্রাইভেট সেক্টরে সব, যেরকম আমি বললাম যে আই হসপিটাল, অপটিক্যাল চেইন, কর্পোরেট বিভিন্ন কন্ট্যাক্ট লেন্স ব্র্যান্ড, অপটিক লেন্স ব্র্যান্ডে অপটোমেট্রিস্ট এর প্রচন্ড রকম ভাবে চাহিদা রয়েছে। একজন ট্রেনার হিসেবে সেখানে একজন অপটোমেট্রিস্ট জয়েন করতে পারেন, একজন প্রফেসর হিসেবে কলেজে জয়েন করতে পারেন, একাডেমিক্স এসে যেতে পারেন, সেই রিসার্চ করতে পারেন। তো এই সমস্ত সুযোগগুলো রয়েছে এবং সেগুলো বেশিরভাগই সমস্ত প্রাইভেট সেক্টরে রয়েছে। এবং সেক্ষেত্রে সরকারি থেকে আমি বলবো যে বেসরকারি যে সেক্টর গুলো রয়েছে, বেসরকারি সংস্থাগুলোতে তুলনামূলক আর্থিক সচ্ছলতা বেশি। এবং সেটা অবশ্যই ডিপেন্ড করছে আরো কিছু বিষয়ের উপরে, যে তার এক্সপিরিয়েন্স কতটা। ফ্রেশার হিসেবে আমি বলবো না যে অত্যন্ত বেশি আর্থিক সচ্ছলতা প্রথমেই রয়েছে। ফ্রেশার হিসেবে অন্যান্য প্রফেশনে যেরকম হয়, একটা মডারেট আর্নিং বা মডারেট আমি স্যালারি এটাই বলি, সেটা ফ্রেশার হিসাবে রয়েছে। তারপর এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে এবং সে কোন সেক্টরে কাজ করছে, মানে কোন ফিল্ডে কাজ করছে, কর্পোরেটে করছে নাকি অপটিক্যাল চেইনে করছে নাকি সে হসপিটাল ফিল্ডে করছে, তার উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকম স্যালারি স্ট্রাকচারে অপটোমেট্রিস্টরা কিন্তু জয়েন করছে এবং আর্থিক সচ্ছলতা আছে। প্রচুর অপটোমেট্রিস্ট রয়েছে যারা ফুল টাইম অপটোমেট্রিস্ট, মানে আমি যদি আর্থিক সচ্ছলতার কথাই যেহেতু বললেন, যারা ফুল টাইম অপটোমেট্রিস্ট এবং তারা এই পেশার থেকেই তাদের সমস্ত কিছু, তাদের লাক্সারি অ্যান্ড নেসেসিটি দুটোই তারা পূরণ করছে এই পেশা থেকেই। তো আর্থিক সচ্ছলতা আছে,
1: বেশ
0: ভালো। এবার পুরোটাই ডিপেন্ড করছে যে সেই মানুষটা, সেই অপটোমেট্রিস্টটা কতটা স্কিল এবং সে কতটা সমাজকে দিতে পারছে।
1: বেশ,
0: এটাই হচ্ছে বিষয়।
1: আপনার সাথে অনেকক্ষণই কথা হচ্ছে, এবার আপনার কথা একটু জানতে চাইব। আপনি একজন নিজে দক্ষ অপটোমেট্রিস্ট, আপনি পেশাগতভাবে মানে কেমন ধরনের সংস্থার সঙ্গে যুক্ত আছেন, বা একটু যদি অভিজ্ঞতা ভাগ করে নেন শ্রোতা বন্ধুদের সঙ্গে।
0: আমি ব্যাচেলর অফ অপটোমেট্রিস্ট করার পরে মাস্টার অফ অপটোমেট্রি কমপ্লিট করি। আমি প্রথমে, বর্তমানে আমি দিশা আই হসপিটালের সাথে একজন অপটোমেট্রিস্ট হিসেবে কর্মরত। বর্তমানে আমি একটি রিনাউন্ড আই হসপিটালের সাথে যুক্ত রয়েছি একজন অপটোমেট্রিস্ট হিসেবে। এবং এর আগে আমি অপটিক্যাল সেক্টরেও 3 বছর কাজ করেছি। তো সব মিলিয়ে আমার কাছে যদি এক্সপিরিয়েন্স এর কথা বলেন, অভিজ্ঞতার কথা বলেন, সেক্ষেত্রে অপটিক্যাল ফিল্ডে অপটোমেট্রিস্ট এর কি ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয় সেটাও আমি গ্যাদার করেছি। এখন হসপিটাল ফিল্ডের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও আমার হচ্ছে। তো দুটো নিয়ে আমার ভীষণই, মানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের ব্যাপার রয়েছে। মানে আমি যে ফিল্ডে রয়েছি সেখানে আমার হয়তো একটু ডিফারেন্ট ভাবে সার্ভ করতে হচ্ছে। তো সবকিছুই আমার জানা হচ্ছে এবং সবকিছু শেখা হচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগার একটি বিষয়। আমি আমার যে প্রফেশন এখন, বা আমি যে কোম্পানির সাথে বা যে সংস্থার সাথে এখন যুক্ত রয়েছি, সেটাতে আমি ভীষণ হ্যাপি আর কি।
1: বেশ,
0: এবং সব মিলিয়ে যদি দেখা হয় আমার বর্তমানে 4 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স একজন অপটোমেট্রিস্ট, ওয়ার্কিং অপটোমেট্রিস্ট হিসেবে।
1: বাহ, অনেকটাই অভিজ্ঞতা। আরেকটা জানতে চাইবো যে এই যে আপনি বললেন না মাস্টার করেছেন অপটোমেট্রিতে, এখন মোটামুটি কোন কোন কলেজে মানে পড়ানো হচ্ছে এগুলো?
0: আমি ইউনিভার্সিটি গুলোর নাম বলি, যেমন কি ম্যাকাউট, যেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো সেখানে অপটোমেট্রি কোর্সটা রয়েছে এবং সেটা অনেক বছর আগে থেকেই, মানে শুরু থেকেই অপটোমেট্রি কোর্সটা এই ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। বর্তমানে এখন অনেকগুলো ইউনিভার্সিটি যেখানে অপটোমেট্রি কোর্স শুরু হয়ে গেছে, যেমন কি ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, অ্যাডামস ইউনিভার্সিটি এবং আরো কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো সেখানেও কিন্তু অপটোমেট্রি কোর্স পড়ানো, আগে মানুষ খুব বেশি অ্যাওয়ার ছিল না, তো এখন স্টুডেন্টরা জানছে। তো সেই হিসাবে এই ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজের মধ্যে এই কোর্সটা এখন অ্যাভেলেবেল, এবং তার সাথে সাথে আরো অনেক ইউনিভার্সিটি রয়েছে, অনেক বেসরকারি ইউনিভার্সিটিও রয়েছে যারা শুরু করেছে। সম্প্রতি সাগর দত্ত মেডিকেল কলেজে ব্যাচেলর অফ অপটোমেট্রি কোর্সটা কিন্তু চালু হয়ে গেছে। তো আস্তে আস্তে মেডিকেল কলেজগুলোতেও হচ্ছে। হ্যাঁ, আমি আরেকটা বলে রাখি, ডিপ্লোমা অফ অপটোমেট্রি বা ডিপ্লোমা একটা কোর্স হয় যেটা অনেক আগে থেকেই মানুষ করতো, সেটা মানে সেটাও আছে সরকারি

0: কলেজগুলোতে, বাট ব্যাচেলর যে কোর্সটা যেটার থেকে মানুষ হায়ার স্টাডিজ এ যেতে পারবে, তো সেই কোর্সগুলো কিন্তু এই ম্যাকাউটের সাথে সাথে সাগর দত্ত মেডিকেল কলেজ আরো কিছু কলেজে সম্ভবত এখন চালু হয়ে গেছে।
1: বেশ বিস্তারিত বললেন, নিশ্চয়ই শ্রোতা বন্ধুদের কাজে লাগবে যারা এই নিয়ে পড়াশোনা করতে চান। আমি চলে যাব একটু অন্য রকম প্রশ্ন, যেহেতু এটা আমাদের মহিলা বিভাগ, মহিলাদের জন্যই বিশেষ করে অনুষ্ঠান, যদিও সবাই খুশি হন অনুষ্ঠান শুনতে। মহিলা হিসেবে এই পেশাতে কোনো রকম কি কখনো অসুবিধার সম্মুখীন হয়েছেন?
0: এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেদিক থেকে আমি বলবো যে আমার আজ অব্দি কোন রকম কোন সমস্যা ফেস করতে হয়নি, লাকিলি। হ্যাঁ, তবে একজন মহিলা হিসেবে সব দিক থেকে একটু সতর্ক থাকা আমার মনে হয় প্রয়োজন, সেটা যে কোনো প্রফেশনে, যেটা আমরা এখন বুঝতে পারছি যে ওই সতর্কতাটার প্রয়োজনীয়তা একটু বেশি, তো সেইটা থাকতে হবে। আদারওয়াইজ আমি কোন রকম সমস্যা কিছু ফেস করিনি, বা আমার সহকর্মীরা যারা ছিলেন বা তারা ভীষণই সাপোর্টিভ, ভীষণই ভালো, তো সেই দিক থেকে আমার কোনো সমস্যা ফেস করতে হয়নি।
1: আমাদের সময় তো প্রায় শেষ, শেষের দিকে চলে এসেছি। শ্রোতা বন্ধুরা রয়েছেন রেডিও রোববারে, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন?
0: আজকের যে টপিকটা সেখান দিয়ে আমি একটু বলি, আমরা প্রচুর মানুষ, মানে প্রচুর স্টুডেন্ট আফটার এইচএস প্রচন্ড রকম ভাবে দিশাহীন হয়ে পড়ে, যেটা আমি নিজে বুঝতে পারি বা ফিল করতে পারি, কারণ একটা সময় এই জিনিসটা আমি প্রচন্ড রকম ভাবে ফেস করেছিলাম যে উচ্চ মাধ্যমিকের পরে কি নিয়ে পড়াশোনা করাটা ঠিক হবে, যেখানে আমি একটা ভালো কোনো কাজ করতে পারবো, বা চাকরি তো অনেক ধরনেরই হয়, আমি চেয়েছিলাম এমন কোনো চাকরি যেখানে আমি সমাজকে কিছু ভালো কিছু সার্ভ করতে পারবো। অবশ্যই সব কাজের মাধ্যমেই আমরা সার্ভ করছি, তো সেরকম ভাবে অপ্টোমেট্রিও হচ্ছে এরকম একটা ভালো সুযোগ যেখানে একটা মানুষ আরেকটা মানুষকে দৃষ্টি দিতে সাহায্য করবে, এবং সেদিক থেকে আমি স্টুডেন্টদেরকে বলবো যারা এখন হয়তো 11-12 পড়ছো বা সায়েন্স নিয়ে পড়ছো বা ভাবছো আমি কি করতে পারি আফটার এইচএস, এই চিন্তাটা রয়েছে যে আমি কি নিয়ে পড়বো এখন আমি বুঝতে পারছি, সেক্ষেত্রে আমি আমার মনে হয় যে এই কোর্সটা বা এই কোর্সটা সম্পর্কে জানলে কিছু মানুষের, হয়তো কিছু স্টুডেন্টের অনেকটা হেল্প হবে, কারণ অনেক সময় আমরা এরকম অনেক কিছু জানতে পারি না, তার ফলে আমরা সঠিক পথে যেতে পারি না, একটা সময় গিয়ে হয়তো কোনো একটা পথে গিয়ে শেষে আমরা আটকে পড়ি, এবং অনেক ক্ষেত্রে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে বহুবার তারা তাদের পড়াশোনা স্ট্রিম চেঞ্জ করেছে এই কারণে। তো সেক্ষেত্রে এইটা এমন একটা প্রফেশন যেখানে পড়াশোনাও যদি সে ঠিকঠাক ভাবে করে, সে ইন্টার্নশিপটা ঠিকঠাক ভাবে কমপ্লিট করে, কারণ 1 বছরের একটা ইন্টার্নশিপ থাকে, তাহলে সে তার স্কিলটাকে ভালোভাবে যদি ডেভেলপ করতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু সে অনেক জায়গাতে সুযোগ পাবে এবং সে নিজেকে একটা জায়গাতে দাঁড় করাতে পারবে এই প্রফেশনটার মাধ্যমে। সেই সুযোগ কিন্তু অপ্টোমেট্রি দিয়ে থাকে। স্টুডেন্টদের কাছে আমার এটাই বলার যে দিশাহীন হওয়ার কোনো কারণ নেই, এই একটা অপশন আছে যেটা তারা নিজেদের মতো করে দেখতে পারে যে এই প্রফেশনটা বা এই কাজটার জন্য সে নিজে সুইটেবল কিনা, সে নিজেকে সুইটেবল বলে মনে করছে কিনা, তারপরে সে চাইলে এই কাজটাতে বা এই পড়াশোনাটাতে আসতে পারে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর পরামর্শ বলুন বা আলোচনা বলুন সবার জন্য রাখলেন, শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হলেন, মানে যাদের প্রয়োজন তারা ঠিক আপনার অনুযায়ী কথা মতো চললে ঠিক দিশা খুঁজে পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

সেপ্টেম্বর মাসের আমার কলমের বিষয় ঘণ্টা ধ্বনি। স্কুলে ঢোকার ঘণ্টার শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় ছুটির ঘণ্টা, তাহলে তো আর কিছু বলারই নেই। আবার কখনো কখনো সেই ঘণ্টার ধ্বনি সকালের আজানও হতে পারে, বা সন্ধ্যের সময়ে ঠাকুরঘরের ঘণ্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে, দৈনন্দিন হোক বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন, চেতনা, আনন্দকে জাগিয়ে তোলে, বিনা আয়াসে আমাদের রিসেট করে তোলে আবার। স্মৃতির বা বাস্তবের কথা

কোথা থেকে কোন সেই ঘণ্টা ধ্বনি বাজে তোমাদের কানে, আমাদের জানাতে লিখে পাঠান ঘণ্টা ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com। mahilamahol.aircolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026।

সেপ্টেম্বর মাসের এক কলমে দুই নারীর বিষয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জরী ও গোপিনী চরিত্র, ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ের স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, মেল আইডি mohilamahol.airkolkata@gmail.com, mahilamahol.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল। বন্ধুরা, আমাদের সময় একেবারেই শেষ। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে আপনাদের থেকে বিদায় নিতে হবে। আবারও বলি, মহিলা মহলের অনুষ্ঠানে কান পাততে ভুলবেন না যেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। মহিলাদের আসরের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন রীনা গড়াই দত্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ছায়াছবির গান। আজকের প্রথম গানটি শিল্পী মান্না দে এবং আশা ভোসলে। নচিকেতা ঘোষের সুরে মৌচাক ছবি থেকে এই গানটি।

সমান সমান অনেক সাথেও মানতে পারি লক্ষ্য ব্লেড কামালে যে উঠবে না তো গোপার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ্য ব্লেড কামালে যে উঠবে না তো গোপার দাড়ি

0: শুনছেন ছায়াছবির গান। এবারের ছবি অগবধূ সুন্দরী, শিল্পী কিশোর কুমার।
1: নারী চরিত্র বেজায় জটিল,

0: তাই ওদের নাম ললনা।
1: বলছো কি?
0: ঠিক বলছি, ওরা যুক্তি তক্কের ধার ধারে না,

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: ডেঞ্জারাস
0: 440।

0: What?
1: Fact.
2: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সবকিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে, কিন্তু কিন্তু কিন্তু বেচে

0: তাহলে
1: ওরা সবকিছু সয়, সয় না কেবল ভালোবাসার ছলনা।
2: আজকে ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন উত্তম কুমার অভিনীত ছায়াছবির গান। এবারে দুই ভাই ছবি থেকে গানটি, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

মাগারে। কিরে খামলি কেন, বাজা। গামাপা মাগারে।

শুনছেন ছায়াছবির গান। আজকের ছায়াছবির গান খুব স্বাভাবিক নিয়মেই উত্তম কুমারের জন্মদিনে, শতবর্ষের জন্মদিনে উত্তমময়। আজকের শেষ গানটি স্ত্রী ছবি থেকে, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার নচিকেতা ঘোষ, শিল্পী মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায়।

0: ছায়াছবির গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে। এখন শুরু হচ্ছে ক্যাম্পাস আড্ডা।
1: আকাশবাণী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে, এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা প্রথম পর্ব। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। ক্যাম্পাস শুধু একটা শব্দ নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে একটা ম্যাজিক। কত কত না বলা কথা, কত বন্ধুত্ব আর কত প্রতিশ্রুতি যে এর পেছনে লুকিয়ে রয়েছে তার কিন্তু কোনো মাপজোক নেই। সত্যি কথা বলতে কলেজ ক্যাম্পাস যে শুধুমাত্র আমাদের পড়াশোনা শিখিয়েছে তা কিন্তু একেবারেই নয়, সেই সঙ্গে আমাদের জীবনের পাঠ শিখিয়েছে এই কলেজ ক্যাম্পাস। জীবনের সব থেকে কম চিন্তা আর সব থেকে বেশি হাসি ছিল এই সময়টায়। আর আজকে এখন এই মুহূর্তে তোমার সঙ্গে রেডিওর এপার থেকে রয়েছি আমি অর্পণ, আর রেডিওর ওপার থেকে তুমি রয়েছে আমার সঙ্গে। ক্যাম্পাস আড্ডা এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে গল্প আড্ডা গানে মেতে উঠি আমরা। তেমনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এবার আমি সরাসরি চলে গিয়েছিলাম সোনারপুর মহাবিদ্যালয়, ঠিকানা শহীদ বিশ্বনাথ সরণি, দক্ষিণ চব্বিশ পরগনা। প্রথমে যে কোনো ট্রেন ধরে শিয়ালদহ স্টেশন, আর সেখান থেকে শিয়ালদহ ডিভিশনের সাউথ সেকশনের যে কোনো ট্রেন ধরে সোনারপুর স্টেশন নামলেই তুমি পৌঁছে যাবে এই কলেজে। তবে আজকের ক্যাম্পাস আড্ডার একেবারে শুরুতেই প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর শ্রীপর্ণা দত্তের থেকে

0: শুনে নেব এই কলেজের ইতিহাস এবং পঠন পাঠনের বিষয়ে কিছু কথা।
1: নমস্কার, সোনারপুর মহাবিদ্যালয় সম্বন্ধে যদি বলতে হয় তাহলে সোনারপুর মহাবিদ্যালয়ের ইতিহাস দিয়ে শুরু করা ভালো। সব কলেজের তো একটা নিজস্ব ইতিহাস থাকে এবং সাধারণভাবে আমরা যখন বিভিন্ন কলেজের বিষয়ে আলোচনা করি বা কলেজগুলো সম্বন্ধে পড়ি, আমরা দেখি সে কলেজের পেছনে কোনো একজন মহাপুরুষ যুক্ত আছেন বা তাদের পরিবারের কেউ যুক্ত আছেন যারা এই কলেজটি প্রতিষ্ঠার পেছনে তাদের অবদান আছে। সোনারপুর মহাবিদ্যালয়ের বৈশিষ্ট্য হচ্ছে তারই ইতিহাসই। আমরা যদি এই কলেজের ইতিহাস দেখি তাহলে এই অঞ্চলের লোকজন তাদের চেষ্টায় এই কলেজটি স্থাপিত হয় 1985 সালে, এবং এই কলেজের প্রথম যিনি সভাপতি ছিলেন তিনি ছিলেন শান্তিময় ভট্টাচার্য মহাশয়। এবং আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষ তারা বহু কষ্ট করে, আমি শুনেছি তারা রক্ত বিক্রি করে, এখানে যাত্রাপালা করে, যেরকমভাবে হোক তারা টাকা জোগাড় করে এই কলেজটি তৈরি করেছে। এই কলেজ হচ্ছে এখানকার অঞ্চলের মানুষদের তাদের পরিশ্রমের ফল, এবং এই ইতিহাসকে সম্মান জানিয়ে এই কলেজ আজও চলছে, সুন্দরভাবে চলছে। এখন এই কলেজে 17টি বিষয় পড়ানো হয়, তার মধ্যে 13টি বিষয় অনার্স আছে এবং বাকি 3টি পাস কোর্স হিসেবে পড়ানো হয়। আর্টস, সায়েন্স, কমার্স 3টে বিষয় নিয়ে এখানে পড়ানো হয়। সোনারপুর মহাবিদ্যালয়তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টারও আছে, শনিবার এবং রবিবার সেই স্টাডি সেন্টার এখানে চলে। আর একটি উল্লেখযোগ্য বিষয় এই কলেজের হচ্ছে, এই বছরে 2026 সালে আমাদের এই কলেজে বেঙ্গল ফার্স্ট ব্যাটালিয়ন গার্লস ক্যাডেট শুরু হয়েছে। আমাদের 33 জন ক্যাডেট এখন আছে এবং আমরা আশা রাখি এই ক্যাডেট সংখ্যা বাড়বে। আমাদের এখন 33 জন নেবারই জায়গা আছে, পুরোই ভর্তি হয়ে গেছে সেই ক্যাডেটস। আমরা চেষ্টা করব একটা জেনারেল উইংও খোলা, জেনারেল NCC ওয়ানার, যেখানে ছেলেরাও এনরোল করতে পারে, সেটা আমাদের ইচ্ছে আছে। এছাড়া আর যদি এই কলেজের সম্বন্ধে বলতে চাই, আমাদের কলেজে যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা প্রত্যেকেই ভীষণ গুণী মানুষ, তারা বিভিন্ন ফিল্ডে পারদর্শী। বাংলা বিভাগে যারা আছেন, ডক্টর শকুন্তলা দাস, সাহিত্য জগতে তার নাম আছে, ডক্টর মোহাম্মদ আশফাক আলম, তার প্রচুর বই আছে। আমাদের সায়েন্স বিভাগে যারা মাস্টারমশাই আছেন, ডক্টর মাধব নস্কর, ফিজিওলজি বিভাগের ডক্টর অর্ণব মাঝি, ডক্টর অমিতাভ খান, এরা প্রত্যেকেই খুবই কৃতি তাদের নিজেদের ফিল্ডে। এবং আমাদের কলেজের টিচাররা তারা বিভিন্ন PhD স্কলারদেরও গাইড করে, তো সেটাও কলেজেরই একটা ক্রেডিট। এছাড়া আমাদের কলেজের লাইব্রেরি একদম খুবই সুন্দর লাইব্রেরি, সমৃদ্ধ একটি লাইব্রেরি, ছেলেমেয়েরা সেখানে যায়। আমাদের লাইব্রেরিয়ান যিনি আছেন তিনি খুবই ভালো গাইড করেন তাদের। আমাদের কলেজের অফিস ভীষণই দক্ষ, স্টুডেন্টদের কখনো কোনো অসুবিধা হয় না, তারা সবসময় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তো কলেজের প্রত্যেকটা ফিল্ড, টিচিং বলুন, লাইব্রেরি বলুন, অফিস বলুন, মিলে একটা খুব সুন্দর কম্পোজিট স্ট্রাকচার, ইটস ওয়ান বিগ ফ্যামিলি এখানে আমরা থাকি। এই হচ্ছে আমাদের কলেজ, সুন্দরভাবে চলছে, আশা রাখি ভবিষ্যতে আরও সুন্দর হবে, আমরা সবাই সেই চেষ্টাই করছি। এখন প্রায় 2500-এর কাছাকাছি ছাত্রছাত্রী আছে, অনেক দূর দূর থেকে আসে, ক্যানিং লাইন থেকে প্রচুর স্টুডেন্ট আসে। চেষ্টা করি ছাত্রছাত্রীদের সব রকমভাবে সহযোগিতা করার। আমাদের ইতিহাস বিভাগের মাস্টারমশাই প্রভাত ভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নিয়ে এই কলেজের ইতিহাসটি সম্বন্ধে লিখেছেন, এবং এই অঞ্চলের যেই মানুষ এই কলেজে প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন তাদের সাথে গিয়ে কথা বলেছেন এবং তাদের থেকে জেনেছেন এই কলেজ প্রতিষ্ঠার সময় কতটা মানুষের পরিশ্রম গেছে। সো আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু হিম, তিনি এতটা কাজ করেছেন এবং এটা নিয়ে উনি একটি ছোটোখাটো লেখাও তৈরি করছেন, যেটা আমাদের কলেজে স্টোর থাকবে আমাদের কলেজের ইতিহাস হয়ে। আমাদের এখন যেটা আমরা চাইছি করতে সেটা হচ্ছে বিভিন্ন স্কিলড কোর্সেস আনতে চাইছি, যাতে প্রথাগত যা ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসের বাইরে গিয়ে তাদেরকে আরেকটু ট্রেনিং দেওয়া যায়, বিভিন্ন হ্যান্ডস অন ট্রেনিং যেটা আমরা বলি, যাতে তারা আরেকটু চাকরি জায়গাতে তারা আরেকটুখানি কমফোর্টেবল ফিল করে, একটু এক্সট্রা কিছু কলেজ থেকে নিয়ে বেরোবে। আমাদের ভবিষ্যতের প্ল্যান হচ্ছে কলেজের যেই অ্যালামনি অ্যাসোসিয়েশন সেটাকে আরেকটু স্ট্রং করার। একটা কলেজের গর্ব তার অ্যালামনি, কলেজে পরিচয় হচ্ছে তার অ্যালামনি, তো সেই জায়গাটাকে আমরা স্ট্রং করতে চাইছি। এরকম আমাদের অনেক রকমেরই চেষ্টা চলছে কলেজটাকে আরও সুন্দর করে তোলার, আশা রাখি আমরা করতে পারবো।
0: শুনলাম প্রিন্সিপাল ম্যাডামের কথা, আর এবার আমি গুটি গুটি পায়ে এমন এক জায়গায় চলে এসেছিলাম যেখানে গল্পীরা বন্ধুত্ব পাতায়। না না, আমি কিন্তু কলেজের বাইরে কোথাও যাইনি, আমি পৌঁছে গিয়েছিলাম কলেজের ক্লাসরুমে। ক্লাসরুম এমন একটা জায়গা যেখানে পঠন পাঠন তো রয়েছেই, আর সেই সঙ্গে রয়েছে বন্ধুত্ব। তবে আজকে ক্লাসরুমের ছবিটা কিন্তু একটু অন্যরকম, কারণ এখানে আমাদের সঙ্গে গল্প করবে বলে অপেক্ষা করছে কয়েকজন বন্ধু। প্রথমেই আমি চলে আসব ঐন্দ্রিলার কাছে।
2: নমস্কার, আমার নাম ঐন্দ্রিলা মণ্ডল, আমি সোনারপুর মহাবিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ভারত

0: খুব সুন্দর একটা গান আমরা শুনলাম, আর গানের ওপারে কবিতার শব্দেরা ভিড় করে রয়েছে, আর সেই শব্দগুলোকে আবৃত্তির মাধ্যমে তুলে ধরবে সুদীপ।
1: নমস্কার, আমি সুদীপ ঘরামি, সোনারপুর মহাবিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন ছাত্র। আজকে আমার নিবেদন কবি সুনির্মল বসুর লেখা মহিম রহিম। মহিম রহিম দুটি ছোট ছেলে, এক মন এক প্রাণ। মহিম সে গোড়া হিন্দুর ছেলে, রহিম মুসলমান, তাহলে কি হয় বন্ধু যে তারা তফাত কে করে ভাই। দুটি ছোট প্রাণ, তাজা দুটি ফুল, কোনো মলিনতা নাই। বালক রহিম মক্তবে পড়ে, মহিম পাঠশালায়, একই পথে রোজ মহা উৎসাহে হাত ধরে তারা যায়। মক্কা ও কাশি এক করে দিল দুটি ছোট শিশু ভাই, জমজম জল গঙ্গায় এলো কোনো সন্দেহ নাই। মন্দিরে আর মসজিদে হলো প্রাণে প্রাণে পরিচয়, চিরাগের বাতি পঞ্চ প্রদীপে গলা গলি করে রয়। মহিম রহিমে কোলাকুলি হলো, খোলাখুলি হলো প্রাণ, এক হয়ে গেল উল্লাসে আজি আল্লাহ ভগবান।
0: অসাধারণ একটা কবিতার পর এবার চলে আসবো সঙ্গীতিকার কাছে।
2: নমস্কার, আমি সঙ্গীতিকা মণ্ডল, সোনারপুর মহাবিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী, ইংরাজি বিভাগ। আজকের আমার নিবেদন ভারত আমার ভারতবর্ষ।

0: এক কথায় যাকে বলে মন ভরে গেল। আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে আমাদের এটা মনে হয় যে না, এটা হয়তো আমার দ্বারা একেবারেই সম্ভব হবে না। আর সেই সব মুহূর্তে যে মানুষগুলো আমাদের সবসময় মোটিভেট করেন, তাদের লিস্টিতে যেমন রয়েছেন মা বাবা, ঠিক তেমনি ভাবে রয়েছেন শিক্ষক শিক্ষিকা। আর ঠিক তেমনি ভাবে কলেজের ক্লাসরুমে বসে যখন আমি এই ছাত্রছাত্রীদের সঙ্গে গান কবিতায় আর গল্পে মেতেছিলাম, সেই সময় দাঁড়িয়ে জানতে পারলাম যে তাদের জীবনের বিভিন্ন দিকগুলোর মধ্যে সাংস্কৃতিক দিকে ডানা মেলে ওড়বার উৎসাহ তারা যার কাছ থেকে পেয়েছেন, তিনি হলেন সোনারপুর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কালচারাল ডিপার্টমেন্টের সেক্রেটারি ডক্টর শকুন্তলা দাস। আর এবার তার কাছ থেকেই শুনে নেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা মূল্যপ্রাপ্তি।
1: অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশিরাঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া, সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া, তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেরি অকালের ফুল শুধালেন কত মূল, কিনি দিব প্রভুর চরণ। মালিক কহে এক মাসা স্বর্ণ পাব মনে আশা, পথিক চাহিল তাহা দিতে। হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ বহে নৃপতি বাহিরে আচম্বিতে, রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারী মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে। হেরি অকালের ফুল শুধালেন কত মূল, কিনি দিব প্রভুর চরণে। মালিক কহে হে রাজন স্বর্ণমাশা দিয়ে পণ কিনেছেন এই মহাশয়, দশ মাসা দিব আমি, কহিল ধরণী স্বামী, বিশ মাসা দিব পান্থ কয়। দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত। মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে, তারে দিলে আরো পাবো কত। কহিল সে করজোরে দয়া করে ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে যেথা রয়েছেন বসে, বুদ্ধদেব উজলি কানন বসেছেন পদ্মাসনে, প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মূরতি, দৃষ্টি হতে শান্তি ঝরে স্ফুরিছে অধর পরে করুণার সুধা হাস্য জ্যোতি।
0: আর এই কবিতাকে সঙ্গী করে আজকের মতো এখানেই কিন্তু সাইন অফ করার সময় চলে এসেছে, কারণ ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আজকের মতো তোমার আমার এই যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল সেটা কিন্তু শেষ। আর আজকের বাকি থাকা গল্পদের সঙ্গী করে ফিরে আসবো আবার ঠিক পরের বৃহস্পতিবার, অর্থাৎ 10ই সেপ্টেম্বর বিকেল 4:50। ততক্ষণের জন্য তোমাকে বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কানে রেখো রেডিও। এতক্ষণ শুনছিলেন ক্যাম্পাস আড্ডা প্রথম পর্ব। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, আকাশবাণী। অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে আজ সন্ধ্যায়। উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আসলে আপনাদের সঙ্গে যখন এই আড্ডায় আমরা বসি স্টুডিওর এই প্রান্তে, আমরা থাকি আর ও প্রান্তে, আপনারা হয় রেডিও সেটের কাছে কিংবা মোবাইলে অ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে আপনাদের কথোপকথন হয়। কথোপকথন হয় মানে যদিও আমরা এপাশ থেকে শুধুই বলি, কিন্তু মনে মনে আপনাদের সঙ্গে একটা কথা হতেই থাকে। আর আজ সন্ধ্যের যখন সময় হয় তখন এই মনে মনে কথা বলাটা আমাদের মধ্যে যেন ভীষণ রকমের বৃদ্ধি পেয়ে যায়, বেড়ে যায়, এবং আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটবে না। আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আমাদের শ্রবণ সঙ্গী, শ্রবণ বন্ধু, শ্রবণ শিল্পী, যাই বলি না কেন, যে নামেই ডাকি না কেন, আসলে তো আমাদের মধ্যে একটা মৈত্রীর সুতো বাঁধা রয়েছে, কিংবা বলা ভালো সেতু বাঁধা রয়েছে। এবং এই আজ সন্ধ্যার আড্ডার সময়টায় সেই সেতুটাকে আমরা যত ভালো করে, যত আপনাদের মনের কাছে নিয়ে যেতে পারি, পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকে। আজকে আসলে এমন একটা দিন, সেই দিনটা আমরা যারা কলকাতায় বাস করছি তাদের জন্য একেবারে ভিন্ন একটা মাত্রা নিয়ে এসেছে। সেই মাত্রার কথা, আজকের দিনের মাহাত্মর কথা, সমস্ত কিছু নিয়ে আজ সন্ধ্যায় আড্ডা দেব, আপনাদের সঙ্গে কথা বলবো, গান শোনাবো, সমস্ত কিছু হবে। তার আগে একটু শুরুতেই বলে দিই, আজকে বহু বহু মানুষের, বিশিষ্ট মানুষের জন্মদিন, তাদেরকে, তাদের স্মৃতিকে ঘিরে, তাদের কথাকে ঘিরে আজকের অনুষ্ঠান বারবার আমরা মেতে থাকব, এবং তার সঙ্গে সঙ্গে নানান রকমের অভিনব কিছু খবর, প্রেরণাদায়ক কিছু খবর, সমস্ত কিছু থাকবে। তাহলে শুরু করি একটা, আসলে যখন আজ সন্ধ্যার কথা হয় তখন আড্ডার একটা কোথাও যেন আমাদের মধ্যে রেশ বলি বা আড্ডার একটা আমেজ বলি, যাই বলি না কেন, সেটা তৈরি হয়। সেই আমেজকে ধরে একটা ছোট্ট খবর আপনাদের সঙ্গে ভাগ করে শুরু করি আজকের অনুষ্ঠান। আসলে যখনই আমরা সন্ধ্যাবেলা দেখবেন আড্ডা মারি, কিছু না কিছু তার একটা অনুষঙ্গ থাকে, হয় কেউ চা খান, কেউ কফি খান, তার সঙ্গে একটু আড্ডা দেন। আমাদের দেশে বা আমাদের কলকাতা শহরে বা বঙ্গদেশের যে নিয়ম নীতি সেখানে যেরকম হয়, সব দেশে তো আর একরকম হয় না নিয়মগুলো, রুচিগুলো, ইচ্ছেগুলো, স্বাদগুলো এবং সংস্কৃতিগুলো সব পাল্টে পাল্টে যায়, খাবারগুলোও সেরকম করে পাল্টে পাল্টে যায়। মায়ানমারের পালাতা পাওসে এসে অবতীর্ণ হল এই বঙ্গদেশে, যার আর মিল রয়েছে এদেশের পরোটা পাউরুটির সঙ্গে। ভাবুন একবার, মায়ানমারের একটা খাবার, সেটা এদেশের পরোটা এবং পাউরুটির সঙ্গে ভীষণ রকম মিল। মায়ানমারের সন্ধে যখন শুরু হয় চায়ের পেয়ালায়, সারাদিনের কর্মব্যস্ততা শেষে ভিড় জমে ওঠে রাস্তার ধারের চায়ের দোকানগুলোতে, চায়ের কাপে আড্ডা বাড়ে রাজনীতি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের গল্প গাছায়, আর চায়ের কাপে সঙ্গী হয়ে যায় এই পাউসে বা পালাতার মতো ফিঙ্গার এক ধরনের ফুড, ছোট ছোট খাবারের অনুষঙ্গে রাতের অন্ধকার সেখানে গাঢ় হয়ে নামতে থাকে। সেখানে না আছে কাজে যাওয়ার তারা, আর না খাবার শেষ করবার অস্থিরতা, বরং ঘণ্টার পর ঘণ্টা চায়ের কাপ হাতে ধীরে সুস্থে সময় কাটান স্থানীয়রা। কলেজের অধ্যাপক থেকে চিকিৎসক, কর্পোরেট কর্মী, লেখক, কলেজ পড়ুয়া, নানা পেশার মানুষই ভিড় জমান সেই চায়ের দোকানগুলোতে। চীন, ভারত হয়ে বার্মা, এবং বার্মা থেকে এই খাবারটা কিন্তু ইদানিং সময় কলকাতায় এসে পৌঁছেছে। এই খবরটা দিয়ে আজকে শুরু করলাম আমাদের আড্ডা, মায়ানমারের পালাতা।

হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই স্টুডিওর ভিতরে বসে সন্ধেটা আমরা বুঝতে পারি না কখন নেমে যায়, মানে আকাশটা কখন কালো হয়ে আসে। কিন্তু আপনারা নিশ্চয়ই টের পেয়েছেন যে সন্ধেটা হয়ে আসছে, মানে আমরা এমন একটা সময়ে এই অনুষ্ঠানটা করি তখন সন্ধে ঘনিয়ে আসে, যেটাকে অনেক সময় আমরা গোধূলি লগন বলি। সেটা সবসময় তো গোধূলিটা বোঝা যায় না, কিন্তু ওই একটা সন্ধিক্ষণে এই অনুষ্ঠানটা হয় আর কি। বিকেল এবং সন্ধের সময়টা যখন একসাথে সে মিশে যায়, এই সময়ে আমাদের শহরটা আজকে একেবারে অন্যরকমভাবে মেতে উঠেছে। সেই গল্প কেন মেতে উঠেছে এবং আমরা কেন সকলেই সেটা নিয়ে মেতে আছি, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেবো।

বন্ধুরা, আজকে যখন স্টুডিওতে আসছিলাম গাড়ি করে, তখন একটা জিনিস দেখে চমকে ওঠার মতো হয়েছিল। যে একটা মানুষ, যে মানুষটা জন্মদিন 100 বছরের পালন করা হচ্ছে, 100 বছরে পদার্পণ করলেন, জন্মশতবর্ষের জন্মদিন, সেই মানুষটাকে ঘিরে গোটা শহরটা জুড়ে, শহরের প্রাণকেন্দ্র থেকে তিনি যেখানে বাস করতেন সেই ভবানীপুর অঞ্চল, সমস্তটা জুড়ে তার অস্তিত্ব ভীষণভাবে ভাইব্র্যান্ট, যাকে বলে ভাইব্র্যান্ট হয়ে রয়েছে। কার কথা বলছি নিশ্চয়ই নাম বলে দেবার অপেক্ষা রাখে না। আরেকটা ছোট্ট সূত্র দিয়ে এই কথাটা আপনাদের সঙ্গে শুরু করি। আজকে তার প্রসঙ্গে একটা বই কিনতে গিয়ে হঠাৎ বইয়ের দোকানির কাছে যখন জিজ্ঞাসা করলাম বইটার কথা, তখন বলল সেই বইটা নাকি যে মূল্যে, যে নির্ধারিত মূল্যের সেই বইটার দাম, সেই মূল্যের থেকে অনেক বেশি দামে বইটা বিক্রি হচ্ছে, কারণ সেই বইটা আর পাওয়া যাচ্ছে না। কেন জানেন? সেই বইটা যাকে নিয়ে লেখা বা সেই সংখ্যাটা যাকে নিয়ে লেখা, তিনি আর কেউ নন যিনি মোহজালের প্রকৃত এক রোল মডেল, যে উন্মাদনা ঘিরেছিল গোটা সময়টা জুড়ে তাকে কখনো গুরু গুরু ধ্বনিতে, সেই মানুষটা আসলে চমকে দেওয়ার মতো। সেই মানুষটার নাম উত্তম কুমার। আজ যে তার জন্মদিন, শহরের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা উষ্ণতায়, প্রত্যেকটা জায়গাতে সেই উত্তম কুমারের স্মৃতিতে মজে আছি আমরা, ম ম করছি তার সেই ভুবন ভোলানো হাসিতে, তার সেই সিনেমার স্মৃতিতে, আরও আরও অনেক কিছুতে। আজকের রাজসন্ধ্যার অনুষ্ঠানে সেই টুকরো টুকরো কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, কিন্তু সেই কথার মাঝে মাঝে তার অভিনীত সিনেমার থেকে নেওয়া সমস্ত বিখ্যাত গানগুলো একটু শোনাবো আপনাদেরকে। শিল্পী মান্না দে।

না, আপনার জন্মের শতবর্ষ পরেও কেউ আপনাকে পর করতে পারেনি, কেউ আপনাকে পর করতে পারে না। উত্তম কুমারের আত্মস্মৃতি বা ওকে নিয়ে যে কোনো স্মৃতিচারণ পড়লে একটা ব্যাপার বোঝা যায় যে তার যাত্রাটা শুরু হয়েছিল ভবানীপুর অঞ্চলে। ওদের গিরিশ মুখার্জি স্ট্রিটের বাড়ির চারপাশ থেকেই এসেছিল উত্তম চলচ্চিত্র জীবনের নানান উপাদান। এসেছিলেন বহু শিল্পী যারা একত্রে ওকে সম্পূর্ণ করে দিয়েছিলেন বা বলা ভালো উত্তম কুমার গড়ে তুলতে সাহায্য করেছিলেন। হাঁটা চলা সামান্য এফিমিনেট, লাজুক একটা হাসি, কথা বলার কায়দায় সেন্স অফ হিউমার, ভাবভঙ্গিতেও পৌরুষের অকারণ দাপট ছিল না। যেন পাড়ার সেই মধ্যবিত্ত ছেলেটি যে সাধারণ, বিনয়ী, পরিণত, একটু অভিমানী, মমতা মাখা মায়াবী মুখ আর চাহনি, বুদ্ধিদীপ্ত রোম্যান্টিক, যাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, এমন প্রেমিক আর কে আছে আপনার মতো উত্তম কুমার?

ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা খুলে

উত্তম কুমার যেন আসলেই তার নিজের একটা স্কুল অফ অ্যাক্টিং তৈরি করে ফেলেছিলেন। তাতে কোনো উচ্চকিত অভিনয় ছিল না, ছিল মৌনতাকে বাংময় করে তোলার একটা ভীষণ সাদামাটা প্রয়াস। উত্তম বহু ইন্টারভিউতে নিজের এই রোম্যান্টিক নায়কের তকমায় উষ্মা প্রকাশ করেছেন। বলতে বাধা নেই, 50-এর দশকে উত্তম নিজের চরিত্র নিয়ে যতটা পরীক্ষা নিরীক্ষা করেছেন তা হয়তো অনেক নায়কই করেননি, ফলে স্টিরিওটাইপ হয়ে তিনি যাননি কখনোই। এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নিতে মন চাইছে। উত্তম বিশেষজ্ঞ সায়নদেব চৌধুরী দিল্লিতে আম্বেদকর ইউনিভার্সিটির এই অধ্যাপক উত্তমকে নিয়ে একটা বই লিখেছেন, উত্তম কুমার এ লাইফ ইন সিনেমা। তিনি বলছিলেন উত্তমের সাহসিকতার কথা, একজন স্টার যিনি মনে প্রাণে নিজের অভিনেতা সত্তাকে জল দিয়ে পুষ্ট করতে চাইছেন। সায়নদেবের ব্যাখ্যা, সত্যজিৎ রায় কিংবা নায়কের গল্প ও স্ক্রিপ্ট লিখেছিলেন উত্তমের কথা ভেবেই, তার জন্য সত্যজিৎবাবুকে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। সত্যজিৎ রায় কম্প্রোমাইজ করলেন, নন অ্যাক্টরদের দিয়ে কাজ করানোর ঝুঁকি নিতে পারছেন না, এরকম বহু কথা শুনতে হয়েছিল তাকে। কিন্তু সত্যজিতের নিজস্ব একটা যুক্তি ছিল, নায়ক এমন একজনের গল্প বলে যিনি স্টার হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছেন। এখন সত্যজিৎ যদি উত্তমকে না নিতেন তাহলে প্রমাণ হতো সত্যজিৎ একজন স্টারকে মান্যতা দিচ্ছেন না বা উত্তম স্টার হিসেবে সফল হতে পারেননি। মজার বিষয়টা হলো, নায়ক কিন্তু শুধু একজন স্টারের গল্প বলে না, স্টারের জীবনের অন্ধকারময় দিকগুলো দেখায়, তাকে মদ্যপ দেখিয়ে প্রমাণ করে সে রক্ত মাংসের মানুষ। আসলে সত্যজিৎ চেয়েছিলেন নায়কের জীবনের ভিতরে ঢুকতে, তাকে প্রশ্ন করতে, আয়নার সামনে তাকে দাঁড় করিয়ে দিতে। এবং উত্তমকে মোটামুটি তিনি বলেই দিয়েছিলেন, আমি তোমার জীবনের ভিতরে ঢুকব, তাকে প্রশ্ন করব। আর তাই বোধহয় আমরা নায়ক সিনেমাতে তাকে ওইরকম একটা অভিনয় পেয়েছিলাম। আসলে কত সিনেমার নাম বলবো, 75, চাওয়া পাওয়া, অগ্নি পরীক্ষা, হারানো সুর, দেওয়ানুয়া, সপ্তপদী, ছদ্মবেশী, নিশিপদ্ম, মরুতীর্থ হিংলাজ, সন্ন্যাসী রাজা, দুই পৃথিবী, বলে শেষ করা যাবে না। আমি যতটা বলছি তার থেকে আপনাদের আরও আরও অনেক বেশি জানা আছে। আসলে উত্তম কুমার নিজের চারপাশে একটা অরা তৈরি করতে পেরেছিলেন। তখনকার দিনে পেজ থ্রি ছিল না, এত মিডিয়া সাপোর্টও ছিল না, তা সত্ত্বেও উত্তম কুমার কী খাচ্ছেন, কার সঙ্গে প্রেম করছেন বা করছেন না তা নিয়ে সব সময় চর্চা হতো। উত্তম কীভাবে চুল কাটলেন, কীভাবে কালো চশমা পরলেন তা নিয়ে লোকে ভাবত, এবং খুব সম্ভবত এই 100 বছরের জন্মদিনের দিনও আজও ভেবে চলেছে।

সেখান থেকেও সারা দিন ধরে কিন্তু আজকে উত্তম কুমারকে নিয়ে, উত্তম কুমারের উপরে নানান অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে এবং হবে আজকে সারাটা দিন রাত পর্যন্ত। সেই রেশ আমাদের বজায় থাকুক, কিন্তু আজ সন্ধ্যার অনুষ্ঠানে উত্তম কুমারের পাশাপাশি আরও আরেকজন মানুষ যাকে আমরা আজকে এই অনুষ্ঠান থেকে একটু স্মরণ করতে চাই, তিনি কিন্তু আরেকজন বিশিষ্ট অভিনেতা এবং সত্যজিৎ রায়ের আবিষ্কার বলা যেতে পারে। কার কথা বলছি হয়তো আপনারা অনেকে বুঝেছেন, তপেন চট্টোপাধ্যায়। তার আজকে জন্মদিন, 1937 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে আমরা সবাই জানি যে তপেন চট্টোপাধ্যায়ের কাকা ছিলেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সেই সুবাদে তাদের বাড়িতে প্রায় কবিদের আড্ডা বসত, সুভাষ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মৈত্র, সমর সেন তো থাকতেনই, সঙ্গে থাকতেন সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়। তার আমাদের কথা নামক স্মৃতিকথামূলক গ্রন্থে লিখেছেন, বাঘার চরিত্রে রবিকে, মানে রবি ঘোষকে নেওয়া প্রথমে থেকে ঠিক ছিল, কিন্তু গুপির চরিত্রে কাকে নেবেন মানিক কিছুতেই ঠিক করে উঠতে পারছিল না। অনেক দেখানো হলো, এমনকি একজনের স্ক্রিন টেস্টও নেওয়া হয়েছিল রবির সঙ্গে, যিনি এক ডেইলি পেপারের সম্পাদক ছিলেন। কোনো ফল হয়নি। চঞ্চলবাবুর ভাইয়ের ছেলে তপেন আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসত, সন্দেশ পত্রিকার সঙ্গে প্রথম দিকে ছিল। মানিক তার অভ্যেস মতো গুপি চরিত্রে যে ধরনের মুখ ওর চাই সেটা এঁকে রেখেছিলেন। চেহারার মধ্যে একটা গ্রাম্য ভাব থাকবে, বেশি চালাক চটপটে নয়। এইভাবেই কিন্তু একদিন তপেন চট্টোপাধ্যায়কে আবিষ্কার করে নিয়েছিলেন সত্যজিৎ রায়। তারপরে একটা ইতিহাস, গোপী গাইন বাঘা বাইন ছবিতে অনুপ ঘোষালের কণ্ঠে নানান গান, সেই সমস্ত গান আজকেও আমরা একটু একটু শুনব। তার মধ্যে একটা খুব বিখ্যাত, মোরা দুজনে রাজার জামাই।

0: জামাই মোরা দুজনাই রাজার জামাই।
1: শুনছেন আজ সন্ধ্যায় অনুষ্ঠান। এখন আপনাদের সঙ্গে যে খবরটা ভাগ করে নেব সেই খবরটা হলো, কাপড় কাচতে গিয়ে পড়ার ক্ষতি হয় সাইকেল দিয়ে, তাই বিদ্যুৎহীন একটা ওয়াশিং মেশিন তৈরি করেছে এবং সেটি যে কিশোরী তৈরি করেছে তার জন্য তাকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। পরিবারের কঠিন পরিস্থিতি, পড়াশোনার চাপ আর ঘরের কাজ, সব কিছুর মধ্যে থেকে সমস্যাকে ভয় না পেয়ে তার সমাধান খুঁজে নিয়েছিল কেরলের এক কিশোরী। বয়স তখন মাত্র 14, ক্লাস 10 পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি প্রতিদিনের জামাকাপড় কাচার কাজ করতে হচ্ছিল তাকে এবং তার যমজ বোনকে। সেই কাজেই সময় নষ্ট হচ্ছিল অনেকখানি, আর সেখান থেকেই মাথায় এসেছিল অভিনব একটা ভাবনা। সাধারণত একটি সাইকেলকে কাজে লাগিয়ে তৈরি করে ফেলল বিদ্যুৎ ছাড়াই চলা ওয়াশিং মেশিন। কিশোরীর নাম রেমা জোসে। কেরলের মাল্লাপুরম জেলার কিচ্ছাটুরের বাসিন্দা রেমার পরিবারের পরিস্থিতি তখন বেশ কঠিন। তার মা অসুস্থ ছিলেন এবং বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন, ফলে বাড়ির বেশ কিছু দায়িত্ব এসে পড়েছিল দুই বোনের উপরে। তার উপর স্কুলে যাতায়াতে প্রতিদিনই প্রায় 4 ঘন্টা সময় লাগত। জামাকাপড় কাচার জন্য কোনো ওয়াশিং মেশিনও ছিল না, ফলে তার হাতে করেই কাপড় কাচতে হতো। ক্লাস 10 পড়াশোনায় গুরুত্বপূর্ণ সময়ে এই কাজের পিছনে ঘন্টার পর ঘন্টা চলে যাওয়াটা স্বাভাবিকভাবেই সমস্যা তৈরি করেছিল। রেমা এর আগে বৈদ্যুতিন ওয়াশিং মেশিন কীভাবে কাজ করে তা লক্ষ্য করেছিল। মেশিনের ভিতরে ড্রাম ঘোরার বিষয়টি তার মাথায় থেকে যায়। তারপরেই ভাবনাটা শুরু হয়ে গিয়েছিল, বিদ্যুতের বদলে যদি মানুষের শক্তি ব্যবহার করে সেই ড্রামকে ঘোরানো যায় তাহলে কেমন হয়। আর ভাবনা থেকেই তৈরি হয়েছিল তার অভিনব এই আবিষ্কারের নকশাটি। সত্যিকারের কি সুন্দর না, ভাবতেও অবাক লাগে। আমাদের দেশে কত সাধারণ ছেলেমেয়েরা কত অভিনব সমস্ত ধারণা ভাবনা নিয়ে আমাদের সামনে হাজির হন এবং আমাদের সমাজকে, আমাদের জীবনকে নতুন করে আলোকিত করে দিয়ে যান।

হ্যাঁ বন্ধুরা, এই যে বারবার পৃথিবীতে ফিরে আসার কথা যখনই বলছি, তখনই কিন্তু মনটা কোথাও চলে যাচ্ছে সেই শতবর্ষের আলোকে, যে মানুষটাকে নিয়ে আজও আমরা মেতে রয়েছি, ম্যাটিনি আইডল, সেই সুদর্শন নায়ক যাকে নিয়ে সমস্ত মহলে আজও সমান উন্মাদনা। তিনি কিন্তু বেঁচে আছেন 100 বছর পরেও। আজকে 3রা সেপ্টেম্বরে জন্ম শতবর্ষের জন্মদিন পালন হচ্ছে। তিনি চর্চায় রয়েছে, তার সমস্ত ব্যক্তিত্ব, অভিনয় জীবন সবই। শুধু মহিলাদের মধ্যে নয়, বাঙালি অভিজাত মধ্যবিত্ত পুরুষদের মধ্যেও। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, এই বঙ্গে উত্তম কমলই হয়তো সেই ম্যাটিনি আইডল যাকে নিয়ে একটা বিপুল স্টারডম আজও মানুষকে কিন্তু ভীষণ রকম আচ্ছন্ন করে রেখেছে। তাকে তার জন্মদিনে আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠান শেষ করবার সময়ও আরেকবার স্মরণ করছি তাকে, এবং সেই সঙ্গে সঙ্গে আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠান শেষ করব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, মৈত্রীবন্ধু পঙ্কজ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটাতে বিকেল 5টা বেজে 50 মিনিট, মানেই তো দেশ বিদেশের নানান খেলার খবর নিয়ে হাজির মৈত্রী ক্রীড়াঙ্গন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জয়। প্রথমেই খেলার দুনিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক নজরে। গতকাল কলকাতা ফুটবল লিগে আকাশ হেমব্রমের হ্যাটটিকে ডার্বির আগে স্বস্তির জয় পেল ইস্টবেঙ্গল। যুবভারতীতে 3রা অক্টোবর ভিনিসিয়াসদের দেখার জন্য কাউন্টডাউন শুরু। ভারত ব্রাজিল ম্যাচ টিকিটের চাহিদা তুঙ্গে। মহিলাদের এশিয়া কাপে আজ হরমনপ্রীতের ভারত হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামছে। প্রথমবার মেয়েদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেটের আসর বসতে চলেছে ভারতে। আজ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এগোলেন দেবদত্ত পাদ্দিকাল। চায়না মাস্টার্স প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন লক্ষ্য সেন। ইউএস ওপেনের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে নিল, দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন আলেকজান্ডার জেরেব। উত্তরাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফি ফাইনালে পৌঁছে গেল দক্ষিণাঞ্চল, জয়ের নায়ক তিলক ভার্মা। ফলে ফাইনালে দক্ষিণাঞ্চলের মুখোমুখি পূর্বাঞ্চল। গম্ভীরদের নিয়ে মুম্বাইয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অন্যদিকে চেলসির সঙ্গে সম্পর্কের ইতি টেনে রেকর্ড 12,50,00,000 পাউন্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। এদিকে আবার পুলিশের তৎপর

0: সম্প্রদায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন বিখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপে। দল বদলের সময় এখন শেষ, তবুও আলভারেজের আশা ছাড়ল না বার্সেলোনা। শুনছিলাম এক নজরে,
1: এক নজরে
0: চলে আসি আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায়
0: আজকে আতশ কাঁচের তলায় থাকছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা লা লিগা। 1929 সালে যাত্রা শুরু করা লা লিগা বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতাপূর্ণ ফুটবল লীগ। প্রায় এক শতাব্দীর পথ চলা স্পেনের এই দীর্ঘ লীগ দেখেছে অসংখ্য কিংবদন্তির উত্থান, অবিশ্বাস্য গোল, আধিপত্য এবং দলীয় সাফল্য। তবে এই দীর্ঘ ইতিহাসে এমন কিছু রেকর্ড তৈরি হয়েছে যেগুলোর উচ্চতা এতটাই বেশি যে আধুনিক ফুটবলেও সেগুলো ভাঙা প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। মেসি রোনাল্ডোদের গোলের বন্যা, বার্সেলোনার ঐতিহাসিক মরশুম কিংবা রিয়াল মাদ্রিদের দীর্ঘ জয়যাত্রা, লা লিগার ইতিহাসে এমন কিছু কীর্তি রয়েছে যা সময়ের সঙ্গে সঙ্গে আরও কঠিন হয়ে উঠেছে। দেখে নেওয়া যাক সেসব কীর্তির কয়েকটিকে। লিওনেল মেসির 474 গোল, লা লিগার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে 520 ম্যাচে 474 গোল করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, অনেককে পিছনে ফেলে তিনি 311 গোল করেছেন এক মরশুমে, মেসির 50 গোল। 2011-12 মরশুমে লা লিগায় 50 গোল করেছিলেন লিওনেল মেসি। 37 ম্যাচে এই গোল সংখ্যা তাকে এক মরশুমে লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এনে দেয়। 50 গোলের এই সীমা রীতিমতো ছিল অবিশ্বাস্য। পুরো মরশুমে এত গোল করতে হলে প্রায় প্রতিটি ম্যাচেই গোল করার পাশাপাশি একাধিক ম্যাচে জোড়া অথবা তার বেশি গোল করতে হয়, তাই মেসির এই রেকর্ডও দীর্ঘদিন অক্ষত থাকার সম্ভাবনা প্রবল। এরপর এক মরশুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের 100 পয়েন্ট। 2012-13 মরশুমে বার্সেলোনা লা লিগায় 100 পয়েন্ট সংগ্রহ করে। 38 ম্যাচে তারা জিতেছিল 32 ম্যাচ, ড্র করেছিল 4 ম্যাচ এবং হেরেছিল মাত্র 2 ম্যাচে। সেই মরশুমে বার্সা 115 গোলও করেছিল। অন্যদিকে 2011-12 মরশুমে হোসে মরিনিওর রিয়াল মাদ্রিদ 100 পয়েন্ট স্পর্শ করেছিল। 38 ম্যাচের মধ্যে তারা 32 জয়, 4 ড্র এবং 2 হারের সঙ্গে এই একই মাইল ফলক ছুঁতে পেরেছিল। টানা 21 ম্যাচে গোল ছিল মেসির রেকর্ড। 2012-13 মরশুমে টানা 21 ম্যাচে গোল করেছিলেন লিওনেল মেসি। এই ধারায় তিনি মোট 33 গোল করেছিলেন। একজন খেলোয়াড়ের জন্য টানা 21 ম্যাচে গোল করাটা কতটা কঠিন তা বোঝাই যায়। প্রতিপক্ষের কৌশল, চোট, নিষেধাজ্ঞা অথবা অফ ফর্মে সব কিছুকে পাশ কাটিয়ে এত দীর্ঘ সময় গোল করে যাওয়া প্রায় অসম্ভবের কাছাকাছি। এক লা লিগা মরশুমে 115 গোল ছিল বার্সার 100 পয়েন্টের পাশাপাশি। 2012-13 মরশুমে বার্সেলোনা 115 গোল করেছিল, অর্থাৎ 38 ম্যাচে গড়ে 3টিরও বেশি করে গোল করেছিল এই ক্লাবটি। রোনাল্ডো ও মেসির যুগের অবিশ্বাস্য গোলের ধারাবাহিকতাও ছিল এই লা লিগায়। লা লিগার ইতিহাসে মেসি ও রোনাল্ডোর সময়কে আলাদা করে ধরে রাখার অন্যতম কারণই ছিল তাদের অবিশ্বাস্য গোলের ধারাবাহিকতা। এরপর ছিল এল ক্লাসিকোর সবচেয়ে বড় জয়। রিয়াল মাদ্রিদের লা লিগায় এটি ছিল সবচেয়ে বড় জয়। লা লিগার সবচেয়ে আলোচিত দ্বৈতরথ ছিল এল ক্লাসিকোতে। এটি এমন একটি রেকর্ড যা দীর্ঘদিন ধরে আজও অক্ষত রয়েছে। 1934-35 মরশুমে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে 8-2 গোলে হারিয়ে দিয়েছিল। লা লিগার ইতিহাসে এটি এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় জয় ছিল। এই প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ডের সংখ্যা ছিল অসংখ্য, তবে মেসির 474 গোল, এক মরশুমে 50 গোল, বার্সা রিয়ালের 100 পয়েন্ট কিংবা 115 গোলের মতো কীর্তিগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো ফুটবলের এমন কিছু উচ্চতা যেগুলো পরবর্তী প্রজন্মের জন্য দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে। আগামীকাল অর্থাৎ শুক্রবার ভারতীয় সময় রাত 12:30 রিয়াল সোসিয়াদাদ লা লিগায় মুখোমুখি হচ্ছে সেন্টা ভিগোর বিরুদ্ধে। এখনও পর্যন্ত লা লিগা তালিকায় অনুযায়ী বার্সেলোনা 3টি ম্যাচ খেলে 3টিতে জয় সহ 9 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে অবস্থান করছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ সমসংখ্যক ম্যাচ খেলে তিনটিতেই জয়লাভ করে গোলের ব্যবধানে সামান্য কিছু পয়েন্ট পিছনে থাকার ফলে 9 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ 3টি ম্যাচ খেলে 2টিতে জয় এবং 1টি ম্যাচ ড্র করে 7 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শুনছিলাম আতশ কাঁচের তলায়। শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো অ্যাডভেঞ্চার স্পোর্টস। আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে শুনবেন সাইক্লিস্ট বিশ্বদীপ সোমের সাক্ষাৎকার। সাইকেল নিয়ে নানান রোমাঞ্চকর মুহূর্তেও কথা আমরা এখন শুনব। সাক্ষাৎকারটি নিয়েছেন বিতান্দে, সম্পাদনায় অভিরূপ পাল, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
2: শ্রোতা বন্ধুরা, আজ আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তার নেশা সাইকেল নিয়ে ভারত ঘোরা। ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে তিনি বহু জায়গায় কেবল সাইকেলে পাড়ি দিয়েছেন এবং মাইলের পর মাইল সাইকেল চালানোয় কোনো ক্লান্তি নেই তার। তার বয়স ষাটার্ধ, কিন্তু তিনি অনায়াসে হতে পারেন বহু তরুণদের অনুপ্রেরণা। আমাদের মধ্যে আজ রয়েছেন বিশ্বদীপ সোম। বিশ্বদীপ বাবু, আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
3: ধন্যবাদ।
2: প্রথমে যেটি জানতে চাইবো আপনার থেকে, যে এই সাইকেল চালানোর অনুপ্রেরণা আপনি কার থেকে পান, কিভাবে শুরু হয় আপনার সাইকেল জীবন?
3: যখন আমি স্কুলে পড়ি ক্লাস 4-এ, তখন প্রথম সাইকেল চালানো শুরু। তারপরে পরবর্তীকালে সাইকেলটা বন্ধ হয়ে যায়, চাকরি জীবন, তখন তো আর সাইকেলের কোনো সম্ভাবনা ছিল না। 2020-তে আমি একবার ইউরোপে একটা অফিসের কাজে যাই এবং সেখানে দেখি 80-এর ঊর্ধ্বে লোকও সাইকেল চালাচ্ছে। সেখান থেকে আবার অনুপ্রেরণা পাই, আর সেই আমার দ্বিতীয় সাইকেল যাত্রা শুরু। 2020-তেই আমি সাইকেলটা কিনি। কিনে তারপরে আস্তে আস্তে প্রথমে পাড়াতে চালাতাম, প্রথমে 10 কিলোমিটার, তারপরে 20, 40, 50, 60, এরকম করতে করতে এখন 100-200 একটা দিনে অনায়াসে চালাই।
2: সাইকেল আপনি যে সময় শুরু করছেন, সাধারণভাবে আমরা যাদেরকে সাইকেল চালাতে দেখি তারা অনেক কম বয়স থেকে এটাকে শুরু করেন, তো আপনার যেহেতু চাকরি জীবন এবং চাকরি জীবনের পরবর্তী সময় আপনি সাইকেলকে আপনার সঙ্গী করে
3: মানালি থেকে লে হয়ে খারদুংলা, সেটা ইন্ডিয়ার মধ্যে যতগুলো অর্গানাইজড ট্রিপ হয় তার মধ্যে এটা সবচেয়ে কঠিন। তো 3-4টে পাস ক্রস করতে হয়, 16,000, 17,000, পরে খারদুংলা 18,000 ফিটের মধ্যে। এখানে প্র্যাকটিস করতাম ফ্লাইওভারের উপরে, 30 বার উপর, 30 বার নিচে, তারপরে সিঁড়িতে স্টেপ ক্লাইম্বিং করতাম, পেছনে 5-7 কিলো ওজন নিয়ে দৌড়ে উঠে যেতাম, দৌড়ে নামতাম, দিয়ে লাং ক্যাপাসিটি বাড়িয়েছি। বাড়িয়ে তারপরে যখন আমি প্রথম মানে মানালি থেকে যখন শুরু করলাম, তখন রাস্তাটা দেখে প্রথমেই নিজে ঘাবড়ে গেলাম যে এই রাস্তা দিয়ে কি করে যাব, অনেক পাহাড়ের উপরে এসে, কেন অক্সিজেন কম, গাড়ি স্ট্রাগল করছে। তো আমি বললাম আমি তো ওখানে যেতে পারবো না। তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে গেলাম। এই যে আমাকে পাহাড় শেখালো যে নেভার অ্যাকসেপ্ট ডিফিট, আমি পারবো না এই কথাটা মনের মধ্যে কোনোদিনও আসবে না। সামনের লোক যদি পারে আমি কেন পারবো না, আমিও পারবো, হয়তো আমি অন্য লোকের মতো অত দ্রুত গতিতে পারবো না, এটা বাচ্চাদের মতো বয়স নয় আমার, কিন্তু পারবো না এই শব্দটা আমার ডিকশনারিতে নেই। আমি মানালি থেকে লে হয়ে খারদুংলা গেছি, আমি শ্রীনগর থেকে লে হয়ে খারদুংলা গেছি, আমি বোম্বে থেকে গোয়া পুরো কোস্টলাইন ধরে গেছি, আমি ভালুকপং থেকে তাওয়াং ওই রুটটা করেছি, তারপরে রিসেন্টলি লাস্ট যেটা করলাম সেটা হচ্ছে কি স্পিতি ভ্যালি পুরো আমি সাইকেলে করেছি, আর রাজস্থানের জয়পুর থেকে জয়সলমের পর্যন্ত 600 কিলোমিটার 4 দিনে কভার করেছি। এগুলোই আমার বড় বড় এক্সপেকটেশন।
2: যতগুলো জায়গা বললেন এর মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং কি ছিল?
3: চ্যালেঞ্জ অনেক রকমের চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে গিয়ে লো অক্সিজেন লেভেলে চালানো একরকমের চ্যালেঞ্জ, হাই গ্রেডিয়েন্ট রাস্তার মধ্যে হয়তো অল্টিটিউড কম কিন্তু গ্রেডিয়েন্ট অনেক বেশি, সেটা আরেক রকমের চ্যালেঞ্জ। আর ওয়েদার যেহেতু প্রচণ্ড ড্রাই, হিউমিডিটি কম, সেখানে ডিহাইড্রেশনের খুব বেশি চান্স থাকে। পাহাড়ের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভয় যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে ওঠার সময় কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই, কেন ওঠার সময় আমরা খুব আস্তে আস্তে মানে উঠি, কিন্তু ডেঞ্জারটা তখনই আসে যখন আমরা ডাউনহিল আসি, কেন ডাউনহিলে একটা অ্যাড্রিনাল রাশ হয়, মানুষ দ্রুত গতিতে যেতে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, তখন একটা স্পিড আপ করার টেন্ডেন্সি হয়। সাধারণত খুব স্পিডে আমি চালাই না।
2: আপকামিং অভিজ্ঞতা কি হতে চলেছে আপনার, এরপরে কোথায় যাওয়ার পরিকল্পনা?
3: এরপরে পরিকল্পনার মধ্যে আছে রাজস্থানে একবার আরেকটা ট্রিপ করব, আর ঝান্সকার ভ্যালি। ঝান্সকার ভ্যালিটা খুবই দুর্গম, খুবই সুন্দর শুনেছি এবং খুব কঠিন, সেটা আগামী মে মাসে মোটামুটি ঠিক করেছি যে ওই রাস্তাটা করব।
2: এই যে আপনার এক একটা এক্সপিরিয়েন্স।

0: কন্ডিশন আপনি বলছেন, এর জন্য কি কি ইকুইপমেন্টস আপনাকে সঙ্গে রাখতে হয়?
1: স্পোর্টস সাইকেল হিসেবে যেটা আমরা ছোটবেলা ভাবতাম আর আজকের দিনে যেটা স্পোর্টস সাইকেল হিসেবে ভাবে, দুটো সম্পূর্ণ ভিন্ন। আমরা যে ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি করি এখানে মোটামুটি তিন রকম কি চার রকমের সাইকেল আছে। একটাকে বলে রোড বাইক, যেটা দ্রুত গতিতে যায়, ওজন কম, যারা টাইম ট্রায়াল করে তারা রোড বাইক ইউজ করে। আরেকটি হচ্ছে গিয়ে মাউন্টেন টেরেন বাইক, যেটা পাহাড়ে ওঠার জন্য লাগে, তার চাকা অনেকটা মোটা এবং তার গিয়ার রেশিওটাও অন্যরকম। আরেকটি হচ্ছে গিয়ে দুটোর মাঝখানে, সেটাকে বলে হাইব্রিড। এখন আরেকটি ভ্যারাইটি বেরিয়েছে, সেটা এই হাইব্রিড আর এমটিভির মাঝখানে, সেটাকে বলে গ্র্যাভেল। চার ধরনের পারপাস আলাদা। গ্র্যাভেল সাইকেল বেসিক্যালি টুরিং সাইকেল বলে, ওজনটা একটু বেশি। সাইকেলের দাম যদি ধরেন তাহলে 20,000 থেকে আরম্ভ করে 8,00,000-9,00,000 পর্যন্ত সাইকেল পাওয়া যায়। এই ধরনের এক্সপিডিশন করতে গেলে কিছু কিছু টুরিং কোম্পানি আছে যারা এগুলো অর্গানাইজ করে। আমি যাদের সাথে করি তাদের সাথে একটু ব্যয়সাপেক্ষ তারা, কারণ হচ্ছে গিয়ে আমার বয়সে ভালো খাওয়া, কমফর্ট, একটা রিকভারির জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি একটু ভালোভাবে থাকতে চাই, ভালোভাবে ঘুরতে চাই এবং এটা চাই যে আমি যে জায়গায় যাব সেটা আমার ট্যুরটাকে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার এটা কভার আপ করে। মোটামুটি এক একটা ট্যুর যেগুলো 8 দিন 9 দিনের হয় সেগুলো একটা 50,000-এর আশেপাশে মোটামুটি খরচা হয়।
0: বর্তমান প্রজন্মে যারা সাইকেল চালাচ্ছেন বা চালাতে চান তাদের জন্য আপনার বক্তব্য কি থাকবে?
1: আমি একটা কথা বলবো, কোনো রকম নেশাতে ঢুকবেন না। ইয়াং জেনারেশন কি ধরনের সাইকেল চালাবে সেটা তার ব্যক্তিগত চয়েস। যদি রেস ফরম্যাটে করতে চায় তাহলে রেস ফরম্যাটে, যদি এন্ডিউরেন্স ফরম্যাটে করতে চায় তাহলে এন্ডিউরেন্স। আমি যেটা করি সেটা আমি ভ্রমণ, বেসিক্যালি আমি দেখতে ভালোবাসি, আমার যেখানে জায়গাটা ভালো লাগলো আমি দাঁড়ালাম, একটু ছবি তুললাম, আমি প্রকৃতির সাথে নিজেকে মেশালাম, তারপর আবার এগিয়ে গেলাম, কোনো চাপের মধ্যে নয়।
0: খেলার দুনিয়ার আর কোন কোন জায়গা বা কোন কোন এলাকা নিজের পছন্দের?
1: ছোটবেলায় খেলার নিয়ে খুবই আগ্রহ ছিল, তো এখন যেটার মধ্যে আমি ইন্টারেস্টেড রাখি সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফিটনেস, জিম। যে পারফরমেন্স আমি এখন দেখাই এই পারফরমেন্সটা আমি যদি আরও লং রানে মেনটেন করতে চাই তার জন্য নিজের মাসেল বিল্ড আপ করাটা খুব প্রয়োজন। সেই জন্য আমি আগে যেরকম প্রত্যেক দিন সাইকেল চালাতাম এখন সেটা মিক্স অ্যান্ড ম্যাচ করে করি, 3 দিন জিম করি আর 3 দিন আমি সাইকেল করি।
0: সাইকেলের বাইরে আপনার ভারতের অন্যান্য যে স্পোর্টসগুলো এই মুহূর্তে চলছে, ধরুন ক্রিকেট বলুন, ফুটবল বলুন, বা সর্বভারতীয় ক্ষেত্র থেকে যদি আমরা একটু বাইরের দিকেও যাই, ব্যাডমিন্টন থেকে শুরু করে হকি, এরকম কোনো আলাদা করে কোনো খেলার প্রতি আগ্রহ রয়েছে আপনার?
1: না, দেখি তো সবই, তবে সত্যি কথা বলতে টিভির সামনে বসতে আমার একদমই ভালো লাগে না।
0: আকাশবাণীর সাথে আপনার কোনো পূর্ব পরিচিতি বা আকাশবাণীর ক্রীড়াঙ্গনের সঙ্গে কোনো পূর্ব পরিচিতির কোনো অভিজ্ঞতা?
1: হ্যাঁ, ছোটবেলায় তো শুনতাম, আমি যে জেনারেশন এর লোক সেই জেনারেশনে রেডিওর লাইসেন্স হতো, আমরা ছোটবেলায় লাইসেন্স দেখেছি, রেডিও লাইসেন্স পোস্ট অফিসে গিয়ে তা রিনিউ করা হতো, তো তখন তো রেডিও ছাড়া কিছু ছিল না। আমি যখন ছোটবেলায় কলকাতার বাইরে থাকতাম তখন যেটা সবচেয়ে বেশি পপুলার ছিল সেটা হচ্ছে গিয়ে মহালয়া।
0: এখনো পর্যন্ত আপনার সর্বমোট সাইকেল চালানো যদি আমরা কিলোমিটার হিসেবে ধরি, টোটাল কত কিলোমিটার অতিক্রম করেছেন সাইকেলে এবং দৈনিক হিসেবে আপনি সর্বাধিক কত কিলোমিটার চালিয়েছেন?
1: দিনে ম্যাক্সিমাম আমি 250 কিলোমিটার মতো চালিয়েছি আর এই 6 বছরের মধ্যে প্রায় 60,000 কিলোমিটারের কাছাকাছি।
0: কখনো ভবিষ্যতে ভারতের বাইরে সাইকেল নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে?
1: আমি পৃথিবীর বহু জায়গায় দেখেছি, দেখার পরে আমার এটাই মনে হলো যে আমার দেশের থেকে ভালো জায়গা আর কিছু নেই। আমার দেশকেই আমি ঠিকমতো দেখিনি, আমার রাজ্যটাকেই আমি ঠিকমতো দেখিনি, তো আগে তো আমার নিজের জায়গাটাকে দেখি, এটা যদি স্যাটিসফাই হই তারপরে আমি ভবিষ্যতে চিন্তা করব অন্য জায়গায়।
0: অনেক ধন্যবাদ আপনাকে বিশ্বদীপবাবু। শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন বিশ্বদীপ সোমের সাক্ষাৎকার এবং তিনি তার নানান অভিজ্ঞতার কথা আপনাদের জানালেন, আমরা শুনলাম। আমরা ভবিষ্যতে তিনি যে এক্সপিডিশনে যাবেন, যে যে অভিজ্ঞতা তার আরও হবে আশা করব, আরও অনেক অভিজ্ঞতা তার হোক এবং তিনি খুব সুস্থভাবে সফলভাবে এই অভিজ্ঞতাগুলোকে অতিক্রম করে আসুন, যাতে পরবর্তীতে আমরা তার থেকে আরও এরকম নানান রোমাঞ্চকর কাহিনী শুনতে পারি।
1: ধন্যবাদ।
2: শুনছিলাম অ্যাডভেঞ্চার স্পোর্টসে সাইক্লিস্ট বিশ্বদীপ সোমের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ বিতান্দে, সম্পাদনায় অভিরূপ পাল, প্রযোজনা হর্ষ পাণ্ডে। শুনছিলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস। অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে ফিরে আসি আবার খবরে। শুধু কি বার্সেলোনা, এমন দৃশ্য তো ইউরোপের সেরা 5 লিগে দেখা যায়নি। শীর্ষ 5 লিগ মিলিয়ে হিসাব করলে 20 বছর আগে এমন মাইন ফলকটা ছুটতে পেরেছিল কেবল কিলিয়ান এমবাপে। পিএসজির জার্সিতে 50 গোল করতে তিনি সময় নিয়েছিলেন 19 বছর 241

চল্লিশ দিন। আর্লিং হল্যান্ডে সময় লেগেছিল 20 বছর 196 দিন, আর তার থেকেও কম সময় নিয়ে এবার লামিন ইয়ামাল এই রেকর্ড ভেঙে দিলেন। এখন তার বয়স 19 বছর 49 দিন। অবশেষে চেলসির সঙ্গে সম্পর্কের ইতি টানল রেকর্ড সংখ্যক টাকায়, 12 কোটি 50 লক্ষ পাউন্ড ট্রান্সফার ফি দিয়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। এনজোকে বিক্রি করে চেলসি বড় অঙ্কের অর্থ পেল। দল বদলের শেষ মুহূর্তে তাদের কোনো বিকল্প মিডফিল্ডার এখনও দলে জুটল না। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাব সিটিতে যোগ দিয়ে তিনি বললেন, প্রত্যেক খেলোয়াড়টি এমন একটি ক্লাবে অংশগ্রহণ করতে চায় কারণ সবাই জানে সিটি কতটা সুশৃঙ্খল এবং চমৎকারভাবে পরিচালিত দল। অন্যদিকে পুলিশের তৎপরতায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন বিখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপে। অপহরণকারীদের নজরে ছিল ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে। তবে ফরাসি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতায় শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই পরিকল্পনা, ফলে সম্ভাব্য অপহরণের হাত থেকে রক্ষা পেয়েছেন ফ্রান্সের এই অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবল ছেড়ে চলে আসি ঘরোয়া ফুটবলের আসরে। আগামী সোমবার 7ই সেপ্টেম্বর বারাসাত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের ডার্বি নিয়ে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। মোহনবাগানের বিরুদ্ধে গ্রুপের 1 নম্বর হওয়ার লড়াইয়ে নামার আগে ইস্টবেঙ্গলের আকাশকে লাল হলুদ রঙে রাঙিয়ে দিল আকাশ হেমব্রম। গতকাল নৈহাটিতে লীগের ম্যাচে আকাশের হ্যাট্রিকে ইস্টবেঙ্গল 3-0 গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিল। 10 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল গ্রুপ টেবিলের 2 নম্বরে রইল, আর 11 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে ভবানীপুর ক্লাব এই মুহূর্তে শীর্ষস্থানে অবস্থান করছে। লীগের এই দুই দলই এখনও অপরাজিত। এই দুই দলের সঙ্গে মোহনবাগান তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতিমধ্যেই। আগামী সোমবার ডার্বি, মোহনবাগানের কাছে ডুরান্ডের ফাইনালের বদলা নেবার লড়াই হলেও ইস্টবেঙ্গলের লক্ষ্য অপরাজিত থেকেই শীর্ষস্থানে শেষ করা। গতকাল এই লীগের অন্য ম্যাচে বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমস 6-0 গোলে হারিয়ে দিল ব্যারাটোর জর্জ টেলিগ্রাফকে। হ্যাট্রিক করেন সুদীপ হাঁসদা, একটি করে গোল করেন রৌনক পাল, মার্শাল কিস্কু এবং আদিত্য পাল। যুব ভারতীতে 3রা অক্টোবর ভিনিসিয়াসদের দেখার জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ম্যাচের টিকিট বাজারে আসতেই সবচেয়ে কম মূল্যের টিকিট শেষ হয়ে গেল মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে। গতকাল অনলাইনে 999 টাকার টিকিট বিক্রি শুরু হয়েছিল, 1 ঘন্টার মধ্যেই সেই উইন্ডো বন্ধ করে দেওয়া হয়। এখন অবশ্য ধাপে ধাপে বেশি দামের টিকিট বিক্রি শুরু হবে। ব্রাজিলের খেলা দেখার জন্য এর পরের ধাপে টিকিটের মূল্য হলো 2000 টাকা, তারপরে রয়েছে যথাক্রমে 2500, 3500, 4500, 6000, 7000 এবং 9000 টাকা। ফুটবলের আঙিনা ছাড়িয়ে চলে আসি ক্রিকেটের 22 গজে। মহিলাদের এশিয়া কাপে আজ হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামছে। বিষয়টা অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে, এশিয়া কাপের সবচেয়ে ফেভারিট দল হলো ভারত আর সবচেয়ে দুর্বল দল হলো হংকং। তাই আজকের ম্যাচের লড়াইটা অনেকটা ফার্স্ট গার্ল বনাম লাস্ট গার্লের ম্যাচ। তবে আজ দুবাইয়ে এই ম্যাচকে ঘিরে কিছুটা হলেও চিন্তার বাতাবরণ রয়েছে ভারতীয় শিবিরে। ভাবনা থাইল্যান্ডের ম্যাচের মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়া নিয়ে। প্রথম ম্যাচে বড় সাফল্য হারালে ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা দ্রুত উইকেট হারিয়ে ফেলেছিলেন সেদিন। ক্যাপ্টেন হরমনপ্রীত, দীপ্তি শর্মা, ঋচা ঘোষরা সেদিন রান পাননি, আজ সেই একই ভুল করতে নারাজ ভারতীয় দল। অন্যদিকে উত্তরাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফির ফাইনালে পৌঁছে গেল দক্ষিণাঞ্চল, জয়ের নায়ক তিলক ভার্মা, ফলে ফাইনালে দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেটের আসর প্রথমবার ভারতে বসতে চলেছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসের 14 থেকে 28 তারিখ পর্যন্ত চলবে 6 টিমের এই টুর্নামেন্ট। টি-20 ফরম্যাটে মেয়েদের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি হবে মুম্বাই এবং ভদোদরায়। প্রথমে আলেকজান্ডার জেরেভ। চায়না মাস্টার্সে জয় দিয়ে ভারতের অভিযান শুরু করেছিলেন কিদাম্বি শ্রীকান্ত ও তানভি শর্মা, কিন্তু হতাশ করলেন ভারতের অন্যতম তারকা শাটলার লক্ষ্য সেন। বুধবার পুরুষদের সিঙ্গেলসে কানাডার ভিক্টর লড়াই কাছে 14-21, 7-21 গেমে হার মানেন তিনি। তবে চাইনিজ টাইপের চি ইউজেনের কাছে 21-16, 21-15 গেমে হারিয়েছেন শ্রীকান্ত। আবার মহিলাদের সিঙ্গেলসে ডেনমার্কের আমালি সুলজকে 21-16, 21-17 ব্যবধানে হারিয়ে দেন ভারতের শাটলার তানভি শর্মা। গৌতম গম্ভীরদের নিয়ে মুম্বাইয়ে আজ এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসছে ভারতীয়

ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মূলত 2027 সালের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের রোডম্যাপ নিয়েই এই বিশেষ সভার আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। পাকিস্তান তাদের ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে সারা বিশ্বের কাছে হাস্যস্পদ অবস্থায় রয়েছে, একথা বললেন পাকিস্তানের নির্বাচক কমিটির প্রধান আকিব জাভেদ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে পাকিস্তান দলের বড় ধরনের পরিবর্তন আনার কারণে ব্যাখ্যা করে বলেছেন পাকিস্তানের নির্বাচন কমিটির প্রধান আকিব জাভেদ। তার অভিযোগ, অধিনায়ক বাবর আজম এবং প্রধান কোচ সরফরাজ আহমেদ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান দল এখন গোটা বিশ্বের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছে। আমরা ইতিমধ্যেই সিরিজ হেরে গেছি আর আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না, ফলে গোটা বিশ্ব আমাদের নিয়ে হাসছে। অন্যদিকে লিটনকে অধিনায়ক করল এশিয়ান গেমসে বাংলাদেশ। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে 20তম এশিয়ান গেমসে ক্রিকেট দল ঘোষণা করল বাংলাদেশ। তাদের দলের নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস, তাদের ডেপুটি লিডার হিসেবে দলের নেতৃত্ব দেবেন তাওহিদ রুহুল। এছাড়া আছে তানহিদ হাসান, পারভেজ হোসেন ইমান, মোহাম্মদ সাইফ হাসান, নাজামুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিয়াদ হোসেন, শেখ মেহেদি হাসান, নামুন আহমেদ, সাইফুদ্দিন শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ। শ্রোতা বন্ধুরা, একেবারে ক্রীড়াঙ্গনের শেষের পথে চলে এসেছি, চলে আসি আজকের দিনে। আজকের দিনে আসামের হয়ে প্রথম অর্জুন পুরস্কার জয়ী ভারতীয় ক্রীড়াবিদ তথা কোচ ভোগেশ্বর বড়ুয়ার শুভ জন্মদিন। তিনি 1966 সালের এশিয়ান গেমসে ভারতের জন্য স্বর্ণপদক জয় করে এনেছিলেন। 1974 সালের আজকের দিনে 3রা সেপ্টেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন ভারতের বাঁহাতি অর্থোডক্স স্পিনার রাহুল সাংভি। তিনি দিল্লি নর্থ জোন এবং রেলওয়েজের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলার পাশাপাশি ভারতীয় দলের হয়ে একটি টেস্ট এবং 10টি আন্তর্জাতিক একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। 1990 সালে আজকের দিনে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন ভারতের তথা বাংলার কৃতি বোলার মোহাম্মদ শামি। 2008 সালে মোহনবাগানের হাত ধরে তার ঘরোয়া ক্রিকেট খেলা শুরু হলেও 2010-11 মরশুম থেকে আজও পর্যন্ত তিনি বাংলার নিয়মিত বোলার। এছাড়া 2013 সালে পাকিস্তানের বিরুদ্ধে তার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের অভিষেক ঘটেছিল। 1992 সালের এই 3রা সেপ্টেম্বর হরিয়ানার মোখরাতে জন্মগ্রহণ করেছিলেন ভারতের আরেক কৃতি মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক। 2016 সালে রিও অলিম্পিক্সে 58 কেজি বিভাগে তিনি ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিলেন। এনাদের সকলের শুভ জন্মদিনে ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে রইল জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আজ আর সময় নেই, তাই শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

0: ক্ষেত খামারের কথা, দুঃখিত, ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন সঞ্জয় হাজরা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা, উত্তম সর্বোত্তম। আলোচনা মাধবী মুখোপাধ্যায়, সাধন কুমার বাগচি ও চৈতালি মল্লিক। আলোচনা করেছেন শর্মিষ্ঠা সরকার।
1: বসন্ত বিলাপ ছবির সেই দৃশ্যখানি মনে পড়ে, যেখানে বুক ঠুকে চিন্ময় রায় বলেই ফেলেছিলেন, একপাট্টি বলো আমি উত্তম কুমার। অগাধ সাহস তার, চিন্ময়বাবুর মতন এমন অগাধ সাহস সব বাঙালি পুরুষ করতে পারেন না বটে, কিন্তু কেউ কে বলতে পারবেন বুকে হাত রেখে, বিশেষত বাঙালি পুরুষরা, যে কখনো তাদের মনে হয়নি একটু যদি উত্তম কুমারের মতো হতাম। আর আমরা, অর্থাৎ যে কোনো বাঙালি কন্যেরই স্বপ্নের পুরুষ সেই মানুষটি। আজ 3রা সেপ্টেম্বর, ঠিক 100 বছর আগে যে মানুষটি এই পৃথিবীর আলো দেখেছিলেন, সময়টা তো নেহাত কম নয়, কি অবাক লাগে না, 100টা বছর পার হয়ে যাওয়ার পরেও ততটাই আকর্ষণীয় তিনি, ততটাই মন ভোলানো তিনি, ততটাই তিনি জনপ্রিয়, কোথাও এতটুকু।

0: ভাটা পড়েনি তার জনপ্রিয়তায়। শতবর্ষে সর্বোত্তম উত্তমের গল্প আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের এই অনুষ্ঠানে। আর গল্প মানেই বুঝতে পারছেন সঙ্গে আরও অনেকে আছেন, যারা আছেন তাদের সঙ্গে একে একে আলাপ করাই। প্রথমেই বাঙালির চারু, তিনি বাঙালির কাছে চারুলতা, তিনি অর্থাৎ মাধবী মুখোপাধ্যায় এবং চারুলতা এই দুই একেবারে সমার্থক। আমাদের সকলের ভারী প্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় দিদি, আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার
0: দিদি। আপনাকে যখন পেয়েছি অবশ্যই উত্তম কুমারের সঙ্গে আপনার দীর্ঘদিনের অভিনয়ের যে টুকরো টুকরো মুহূর্তগুলো সেই সমস্ত কিছু শুনবো। এবং শুধুমাত্র পর্দার উত্তম কুমার নয়, আপনারা ব্যক্তি উত্তম কুমারকে চেনেন সেসব কথাও শুনবো। তার আগে সাধনবাবুর সঙ্গে কথা বলে নিই একটু। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে আজকে সেই মানুষটি রয়েছেন যিনি উত্তম কুমারের শেষ 8 বছর তার ছায়াসঙ্গী হিসেবে তার সঙ্গে থেকেছেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যদি বলেন, ব্যক্তিগত সহকারী যদি বলেন, ভাই যদি বলেন, সবটাই সাধনবাবু। সাধন বাগচি, স্বাগত জানাই আপনাকে সাধনবাবু আমাদের অনুষ্ঠানে।
2: নমস্কার।
0: নমস্কার। আপনাকেও যখন পেলাম, জানি উত্তম কুমারের এমন অনেক কিছু আপনারা জানেন যেগুলো আমরা জানি না। কখনো কখনো মনে হয় না আসলে লার্জার দ্যান লাইফ একটা মানুষ তিনি, তাকে সবসময় মনে হয় যেন আরও জানি আরও জানি, ফুরোচ্ছে না জানা। তাই আজকে আপনাদের স্মরণাপন্ন হওয়া, অনেক গল্প হবে শুনবো, একই সঙ্গে চৈতালির সঙ্গে আলাপ করব। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে রয়েছেন আজ একজন সাংবাদিক, তিনি মূলত গ্রামীণ জীবনকে নিয়ে কাজ করেন, গ্রাম বাংলার মানুষ তাদের জীবন সবটা নিয়ে তার কাজ, চৈতালি মল্লিক। চৈতালি, স্বাগত জানাই।
3: নমস্কার জানাই এবং শ্রোতা বন্ধুদের আমার পক্ষ থেকে অভিনন্দন।
0: বেশ, আজকের এই আলোচনায় মূলত সর্বোত্তম উত্তম তিনি, এ আর নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমরা অর্থাৎ তার যে গুণমুগ্ধ দর্শক সকলেই তাকে পর্দায় চিনি। মাধবীদের কাছে সবার আগে আসি, আপনি পর্দার পিছনে যে মানুষটি, রক্ত মাংসের মানুষ, আমাদের কাছে তিনি মহানায়ক, আমাদের কাছে তিনি স্বপ্নের রাজপুত্র বলা যায়। আপনি যখন প্রথম তাকে দেখলেন পর্দার পিছনে, যখন প্রথম শুটিংয়ের জন্য, প্রথম কি শুটিংয়েই দেখলেন?
1: না না, প্রথমে তো অনেক ছবি দেখেছি।
0: না, সামনাসামনি
1: উত্তম সুচিত্রা এই ছবি তো প্রচুর দেখেছি। তারপর অনেক পরে যখন শঙ্খবেলা বলে একটা ছবি করি, সেই সময় এর একটা মানুষ ছিলেন, তার কাছে ছোট বড় এই হিসেব ছিল না, প্রত্যেকটা মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে ব্যবহার করতেন। যেমন কেউ যদি অসুবিধায় পড়তেন তাকে সাহায্য করাও, সেটাও খুব সুন্দরভাবে। একটা ছোট্ট গল্প বলি, একজন মেকআপ ম্যান, সে মেকআপ করতে এসছে উত্তমবাবুর, তখন বললেন যে কিরে তোর মুখটা এরকম লাগছে কেন? তো বললো না ঠিক আছে দাদা, বসুন আপনি। বললো বসবো তো নিশ্চয়ই, কিন্তু তুই বল তোর কী হয়েছে? তো বললো আমার সত্যি কথা বলবো? বললো সত্যিই তো জানতে চাইছি। বললো আমার মেয়ের বিয়ে 2 মাস পর, আমি সব জোগাড় করেছি, কিন্তু এটা অনেক দিন আগের কথা, তখন 5,000 টাকার অনেক দাম মূল্য ছিল
0: অনেক।
1: তো বললো যে 5,000 টাকাটা আমি জোগাড় করতে পারি না। বললো তুই এতগুলো সব জোগাড় করেছিস, ও 5,000 টাকাও তো জোগাড় হয়ে যাবে, মেকআপ কর। তো বললো না দাদা, অনেকের কাছেই গেছি কিন্তু কারোর কাছ থেকে পাইনি। বললো হয় অনেক সময় পাওয়া যায় না, আবার অনেক সময় পাওয়া যায়, তুই মেকআপ কর। মেকআপ করলো, মেকআপ টেকআপ করে তারপর শুটিং করতে গেলেন, শুটিংও হয়ে গেল। 2 মাস পার হলো, 2 মাস পার হবার পর যেদিন বিয়ের তারিখ সেটা উত্তম কুমার মনে রেখে দিয়েছিলেন, তার বাড়িতে গিয়ে ওই 5,000 টাকা দিয়েছেন, বলল এটা রাখ।
0: ভাবা যায়,
1: উনি মানে সকলেই বিস্মিত হতো, তো কেঁদে ফেলেছে। তো বললো আজকে চোখের জল ফেলতে নেই, মেয়ের বিয়ে চলে যা, বলে চলে গেছেন। এবং খুব সহজ কথায় বলি যে যে বাড়িটাতে উনি গিয়েছিলেন সেই বাড়িটা অতি সাধারণ মানুষের বাড়ি, সেখানে ছুটে আসে সব উত্তম কুমার, উত্তম কুমার দাঁড়াতে পারেননি, আবার গাড়িতে করে চলে এসেছেন। তো এই মানুষটা এই জায়গাটায় এত বড় প্রত্যেকের জন্য, যে যখন অসুবিধায় পড়েছে তার পাশে দাঁড়ানো। শুধু তাই নয়, আর একটা জিনিসও

0: এটা মনে হয়। আমি কিন্তু অনেক বড় বড় শিল্পীদের দেখেছি ছোটবেলা থেকে, নাম করব না, আর নাম আর বলবো না, বলবো কি?
1: হ্যাঁ দিদি বলুন না, শুনি, গল্পই তো শুনছি।
0: বড়বাবু বলতাম শিশির কুমার ভাদুড়ীকে।
1: শিশির কুমার ভাদুড়ী,
0: শিশির কুমার ভাদুড়ী, ছবি বিশ্বাস, নরেশ মিত্র, অহিন চৌধুরী, মহেন্দ্র রাজ গুপ্ত ইত্যাদি
1: নাটকের কাজ বোধ হয় আপনি দিদি ওনাদের সঙ্গে করেছেন।
0: অনেক দিন অনেক দিন তো এই সমস্ত মানুষদের দেখেছি, তারাও খুব বড় বড় ধরনের আর্টিস্ট, উত্তম কুমারের থেকে কিছু অংশে কম নয়। কিন্তু সেই জায়গাটায় গিয়ে পৌঁছয়নি, যে জায়গাটা একদিন উত্তম কুমার ভাবলেন যে শিল্পীদের জন্য একটা সংস্থান করা উচিত, তাদের বলার একটা জায়গা করা উচিত, তাদের অসুবিধের সময় যাতে পাশে এসে দাঁড়ায় সেরকম একটা স্থান করা উচিত। তখন এই শিল্পী সংসদ উনি করলেন। প্রথম শিল্পী সংসদের যে অ্যামাউন্টটা তুললেন সেটা হচ্ছে নাটক করে, উত্তম কুমার নিজেও করতেন এবং সকলকে নিয়ে নাটক, অনেকগুলো নাটক হয়ে যে অ্যামাউন্টটা হয়েছে সেই অ্যামাউন্ট থেকে প্রথম শিল্পী সংসদ তৈরি হলো। তারপর সেই শিল্পী সংসদ, আজ উত্তম কুমারের দেহটা নেই কিন্তু শিল্পী সংসদ আছে।
1: একদম তাই তো। এবার শিল্পী সংসদের কথাই যখন এলো, আসবো সাধন বাবুর কাছে। শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি যে শিল্পী সংসদ তৈরি হলো উত্তম কুমারের হাত ধরে, তার অবর্তমানে। তারপর থেকেও কিন্তু সেই শিল্পী সংসদ ভেঙে পড়েনি, এখনও সে রয়েছে এবং তার অন্যতম প্রধান কাণ্ডারি এখন বলা যেতে পারে সাধনবাবুকে। সাধনবাবু, তার চেয়েও বড় পরিচয় আপনার, যে উত্তম কুমারের শেষ 8টি বছর আপনি তার প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন। মানুষ উত্তম কুমারকে দেখেছেন, পর্দার উত্তম কুমারকে দেখেছেন। আপনি যদি বলি আমরা যে উত্তম কুমারের কোন সত্তাকে আপনার বেশি পছন্দ?
2: উত্তম কুমার অভিনেতা, উত্তম কুমার তো মানুষ পর্দায় দেখছে বা বিভিন্ন চরিত্র সৃষ্টির মধ্যে দিয়ে মানুষ জানতে পারছে, বুঝতে পারছে। কম্পেয়ার করার জায়গা ওনারা বিচার করছেন যে অভিনেতা বা তার অভিনয় শৈলীটা কত উচ্চতায়,
1: এবং এক ছবি থেকে অন্য ছবিতে নিজেকেই ছাপিয়ে যাচ্ছেন,
2: ডিফারেন্ট ভূমিকা, সেই ভূমিকা তিনি সফলভাবে অভিনয় করেছেন আর কি। সে নিয়ে আমার কিছু বলার নেই। আমি একজন উত্তম অনুরাগী মানুষ, আমি উত্তম কুমারের ছবি হয়তো খুব কম দেখেছি,
1: তাই বুঝি।
2: হ্যাঁ একদমই, আমি ভাবতাম যে এই লোকটি তো আমার পাশেই আছে, তো সেই কারণে আমি খুব কম ছবি দেখেছি। বরং উত্তমদা গত হওয়ার পরে, প্রয়াণের পরেই আমি কিছু ছবি দেখেছি, অর্থাৎ আমি কিছু চলচ্চিত্র উৎসব করেছি যেটা দিয়ে তার ওই টালিগঞ্জের যে মূর্তিটা সেই বসাতে আমার সাহায্য করেছে। আমি প্রায় উত্তমদার প্রায় 150-200 ছবি আমি ওই 1985-86 সাল থেকে, উত্তমদার যে প্রয়াণ দিবস 24 জুলাই থেকে প্রায় 15 দিন ধরে তিরিশটা প্রতিদিন দুটো করে ছবি, 30টা ছবি দেখে সেখান থেকে অর্থ তুলেছি। তো এইভাবে আজও এই এবছরেও ধরুন নন্দনে 28টা ছবি দেখালাম। তো আমরা এই অর্থ তুলে তুলে তারপরে তার মূর্তিটা বসাতে পেরেছি টালিগঞ্জে, মানে কোনো দান বা উপঢৌকন না, তার ছবি দেখিয়ে সেই তার থেকে যে অর্থ এসছে সেই অর্থ দিয়ে তার ওই মূর্তিটা বসানো হয়েছে টালিগঞ্জে।
1: এবং এটা খুব উল্লেখযোগ্য একটা বিষয় যে যখন উত্তম কুমার বেঁচে আছেন, ছবি মুক্তি অর্থাৎ আমরা কি জানি, নতুন ছবি, মানুষ দেখতে যাচ্ছে হলে, হই হই করে দেখছে, ঠিক আছে, তিনি চলে গিয়েছেন, এই ছবিগুলি মানুষ দেখে নিয়েছে, তখনও হাউসফুল গেছিল, তারপরেও এত মানুষ আসছে।
2: সেই কারণেই উত্তম কুমার যে মহানায়কের যে তাকে যে উপাধিতে ভূষিত করা হয়েছে, তার কারণটাই হচ্ছে যে মহানায়ক যে ছবিগুলো অভিনয় করেছেন সেই ছবি রিলিজ করেছে, রিলিজ করেছে, রিলিজ করেছে, হয়তো এক একটা ছবি 40-50 বার রিলিজ করেছে, রিলিজ করেছে। অন্য কোনো অভিনেতা পুনর্মুক্তি সেটা হয়তো 42 করেছে, হয়তো কোনো, আমরাই ছোটবেলায় আমি তো বহরমপুরে থাকতাম, সেখানে কোনো লাইব্রেরির সাহায্যকল্পে কোনো

0: অর্থ সংগ্রহ করতে হবে অবলম্বন সেই মহানায়কের ছবি বা মাধবী দিদির ছবি। তো এইভাবে যে মহানায়কের যে ছবির সেটা একটা মানে যুগ যুগ ধরে, ধরুন আজকে সপ্তপদী বা হারানসুর বা শঙ্খবেলা ছবি, সেই ছবি কতবার ছদ্মবেশী বা থানা থেকে আসছি, এবারেও থানা থেকে আসছি দেখালাম, গতবারেও থানা থেকে আসছি দেখিয়েছি, তার আগের বারও থানা থেকে আসছি দেখিয়েছি। তো প্রতিবারই তো হাউসফুল হলো নন্দনের মতো চলচ্চিত্রের প্রেক্ষাগৃহে। তো এই যে কারিশ্মা, এই কারিশ্মা একমাত্র মহানায়কের ক্ষেত্রে সম্ভব হয়েছে। আমার যেটা বলার, আপনার যেটা প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে মহানায়ক উত্তম কুমার হয়তো বেঁচে থাকলে হয়তো আরও বড় আরও অনেক বেশি সফলভাবে আরও বেশি চরিত্র সৃষ্টি করতে পারতেন। যেমন আপনি দেখবেন দুই পৃথিবী যে ছবিটা, সেই ছবিটা কি অনবদ্য নায়ক নয়, অথচ নায়ক নায়ক তো ভিক্টর ব্যানার্জি, তো সেখানে উত্তম কুমার নায়ক। যখনই উনি পর্দায় আসছেন তখন মনে হচ্ছে যেন উনি এই ছবির মুখ্য চরিত্র। তো এই যে বিভিন্নভাবে চরিত্র সৃষ্টি করে আর তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে উনি ওই যে অন্যদিকে চলে যাচ্ছিলেন, তো এইভাবে আমরা আরও অনেক কিছু পেতে পারতাম হয়তো। কিন্তু মানুষ উত্তম কুমার, তার কোনো তুলনা নেই। সেটা আপনি প্রথম দিন থেকে উত্তম কুমার, ধরুন যে প্রথম দিকেই, সেটা একটা না না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ উত্তম কুমার কীরকম সেটার একটা যদি একটা ইনস্ট্যান্স আপনি জানতে পারেন, তাহলে বোধ হয় আপনার ওখান থেকেই এই মানুষটিকে অন্তর্নিহিতভাবে আপনি তাকে পরিমাপ করতে পারবেন। সেই রকম একটা কি ঘটনার কথা বলবো?
1: নিশ্চয়ই নিশ্চয়ই শুনবো।
0: ধরুন একজন অভিনেতা ছিলেন, আমি নামই বলছি, সুশীল দাস।
1: আচ্ছা।
0: তিনি ওই ভবানীপুর অঞ্চলে থাকতেন, তো তাকে আমিও চিনতাম, মোটা সুশীল বলে কৌতুক অভিনেতা ছিলেন। তো ওই সুশীল দাস তো প্রায় মহানায়কের বাড়িতে যেতেন, গিয়ে বিভিন্নভাবে ওই টাকা চাইতেন, টাকা নিয়ে আসতেন। তা মহানায়ক খুবই নর্মালভাবেই তাকে প্রতিবারই টাকা দিয়ে দিতেন, কোনোবারই ফেরাননি। তো একবার তিন নম্বর ময়রা স্ট্রিটের যে সিঁড়িটা ছিল সেটা কাঠের সিঁড়ি ছিল, তো সেই সিঁড়ি দিয়ে সুশীল দাস টাকাটা দাদার থেকে নিয়েছেন, নিয়ে ওখান থেকে সিঁড়ি দিয়ে গুনতে গুনতে নামছেন। এমন সময় তরুণ কুমার দাদার সঙ্গে দেখা করতে ওই সিঁড়ি দিয়ে উঠছেন, তা দুজনে চোখাচোখি হয়ে গেছে। তো তখন সুশীল দাস ও তরুণ কুমারকে দেখেই টাকাটা লুকিয়ে ফেলেছে। এইবারে যথারীতি তরুণ কুমার তো বড় অভিনেতা ছিলেন, আপনারা বোধ হয় সম্ভবত জানেন, জানেন না জানি না, 500 ছবিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, এবং উত্তম কুমার পুরুষ অভিনেতা হিসেবে একমাত্র ভয় করতেন তরুণ কুমারকে। উনি বলতেন যে বুড়ো তুই আগে কি করবি বল। আপনি দেখেছেন সপ্তপদী ছবিতে ওই যে টানা হিচড়ে করে দাদাকে নিয়ে যাচ্ছে,
1: নিয়ে যাচ্ছে,
0: অসাধারণ দৃশ্য বা অসাধারণ অভিনয়। তো যাই হোক, তরুণ কুমার গিয়ে মহানায়কের কাছে অনুযোগ করছেন যে দাদা তুমি আজকেও ওই সুশীলকে টাকা দিলে? তখন উত্তম কুমার নির্বৃত্তভাবে বলছেন যে কি করব, ও যে বলল ওর বোনের বিয়ে। তখন তরুণ কুমার বলছেন যে ওর তো কোনো বোনই নেই। তখন উত্তম কুমার মৃদু হেসে বললেন সেটা তো আমিও জানি। এরপরে দর্শক বন্ধু যারা আছেন বা আপনারাও যারা রয়েছেন, তাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এই ঘটনার পরে পরবর্তীকালে আপনারা কি ব্যবহার করতেন সেই ভদ্রলোকের সঙ্গে, আপনারা নিশ্চয়ই বলতেন যে না তুমি ঠকিয়েছ বা মিথ্যে কথা বলেছো বা তুমি এইবার প্রবঞ্চনা করেছো, তোমাকে আর টাকা দেব না। উত্তম কুমার সেই ব্যক্তি যিনি তাকে তারপরেও টাকা দিয়েছেন, তারপরেও টাকা দিয়েছেন, তারপরেও টাকা দিয়েছেন। তিনি শুধু তরুণ কুমারকে বলেছেন যে কি করব, ও যে একজন শিল্পী, একজন শিল্পী আর একজন শিল্পীকে অপমান করতে পারে না, ইনসাল্ট করতে পারে না,
1: সেই যে মর্যাদা,
0: এক যে একটা এই যে বিরাট মহৎ হৃদয়। আমরা সাধারণ মানুষ, আমাদের সমস্ত চিন্তা ভাবনা এবং আমাদের মানবিক যে দিক, সেই দিকটাকে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে মহানায়কের একটা অসাধারণ এই যে ব্যক্তিত্বময় কথা এবং তার মানবিক যে দিক, এবং একজন শিল্পী আরেকজন শিল্পীকে ইনসাল্ট করতে পারবে না, এর থেকে বড় প্রমাণ একটা মানুষকে, মহানায়ককে জানার, এটাই একটা বিরাট বড় দৃষ্টান্ত। আপনি যদি এটা অনু

0: অনুভব করে, তাহলেই এই মানুষটাকে পুরো মাত্রায়
1: চেনা যাবে হয়তো। সেটাই আসলে এই সময়টায় দাঁড়িয়ে যখন কেউ একটা কিছু বললো, কে কি পোশাক পরলো, তার উপরে ট্রোলের বন্যা বয়ে যায়, মানুষ ভেবেও দেখে না যাকে জাজ করছে তার জায়গায় থেকে দাঁড়িয়ে সে কেন এটা করলো। সেখানে উত্তম কুমারের মতন মানুষ, আপনি যে ঘটনা বললেন সত্যি বিরল, এবং আমাদের তো শেখার, এগুলোই তো শেখার, গুণীজনেদের থেকে দেখে আমাদের শিখতে হয়, তবেই হয়তো খানিকটা হলে উত্তরণের পথে যেতে পারি।
2: উত্তম কুমার কিন্তু খুব ভালো গান গাইতে পারতেন,
1: তাই তো এই মমযোচনায় অঙ্গ ভিজিয়ে,
2: কিন্তু কখনো কিন্তু উনি করেননি। এই যে অন্য কারোকে যে আমি গায়ল গাইবো, এটা উনি যে জায়গায় পৌঁছেছিলেন এটা বলতে পারতেন যে কারুর লাগবে না আমি গান গাইবো, কিন্তু উনি সবসময় চেয়েছেন আরো ভালো কি হতে পারে।
1: একটু শুনি না ওনার গানের, শুনেছি উনি বেশ বাড়িতে সবাইকে ডেকে খাইয়ে দাইয়ে তার সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে জলসা বসাতে খুব ভালোবাসতেন।
2: না সেটা তো আমি জানি না, যাইনি কখনো, কিন্তু যেটা জানি সেটা বলি। বাইরে শুটিং করতে গেছি, সেখানে একজন ডক্টর মহিলা তিনি আসতেন, এসে আমাদের সকলকে নিমন্ত্রণ করেছেন তার বাড়িতে, এবং সেই নিমন্ত্রণে আমরা গেছি। যাবার পর সেই ভদ্রমহিলাও ডক্টর, কিন্তু উনি ভালো গান গান, উনি বললেন যে আজকে আমিও গাইবো আপনিও গাইবেন, গাইবেন তো? বললো হ্যাঁ। সেখানে উত্তমবাবু গান গাইলেন, অসাধারণ গাইলেন, এবং ওই ভদ্রমহিলাও গান গাইলেন, একটা খুব সুন্দর পার্টি হলো, সব কিছু হলো। কিন্তু এই যে পার্টিতে গান গাওয়া, এমনি গান গাওয়া সব রকম উনি করেছেন, কিন্তু কখনো ছবিতে ওনার কোনো গান আছে না। আরও ভালো কি হয় সেটাই উনি সবসময় খুঁজেছেন।
1: সেই শ্রোতা বন্ধুরা, আপনারা এই মুহূর্তে রয়েছেন যে অনুষ্ঠানে শতবর্ষে সর্বোত্তম উত্তম, সত্যি শতবর্ষ কেন, এরপর দ্বিশতবর্ষের সময়েও আমরা তখনও বলবো সর্বোত্তম উত্তম, এ আমাদের দৃঢ় প্রত্যয়, কারণ এর অন্যথা হওয়ার নেই। এবার একটু আসি চৈতালির কাছে। চৈতালি, আপনি দীর্ঘদিন ধরে গ্রামীণ জীবনকে দেখছেন সাংবাদিকতার কারণে, আমরা শহুরে এলাকাতে উত্তম কুমারের কেমন প্রভাব সেটা যেমন জানি, গল্প করতে করতে বিভিন্ন সময় পত্রপত্রিকায় পড়েওছি, দেখেছেন সাধনবাবু বা মাধবীদের মতন মানুষেরা, গ্রাম বাংলায় তার কি এখনো তেমন কোনো প্রভাব রয়েছে, নাকি গ্রাম বাংলার মানুষ ভুলে যাচ্ছেন ক্রমশ তাকে?
3: খুব ভালো প্রশ্ন করেছেন। আমি এই প্রসঙ্গে আসার আগে আমি সাধনবাবুর কথার সূত্র ধরেই আমি বলি যে শিল্পী সংসদ এবছর উত্তম কুমারকে কেন্দ্র করে উত্তম সর্বোত্তম 100টি অনুষ্ঠান করার লক্ষ্য নিয়েছেন, এবং এই লক্ষ্যে আমিও একজন শরিক হতে পেরে ভালো লাগছে। আমি বিভিন্ন জেলায় কথা বলছি, যেমন ধরুন মালদহ, যেমন ধরুন মুর্শিদাবাদ, পুরুলিয়ায় কথা চলছে, গ্রামীণ মানুষ মানে এত উৎসাহ দেখাচ্ছেন যে হ্যাঁ আমরা অনুষ্ঠান করব, উত্তম কুমারকে নিয়ে আমরা চলচ্চিত্র উৎসব করব। তারপরে আরেকটি আনন্দের খবর, আমরা জানি যে আদিবাসী সম্প্রদায় তারা উত্তম কুমারের চলচ্চিত্র কতটুকু বুঝবেন এটা মনে হয় আমাদের। আমি এই মুহূর্তে বাঁকুড়া জেলায় একটি আদিবাসী সম্প্রদায়ের সাথে কথা বলেছি, পশ্চিম মেদিনীপুরে কথা বলেছি, তারা এত উৎসাহ দেখাচ্ছেন যে হ্যাঁ উত্তম কুমারের জন্মশতবর্ষে আমরা শরিক হতে চাইছি তাদের এই উৎসবের। আদিবাসী সম্প্রদায়ও এগিয়ে এসেছেন, এবং এই প্রসঙ্গে খুব মনে পড়ছে, সাধনবাবু আছেন, দিদি আছেন, হারানো সুরে ফিরে যায় সেই একটি সিকোয়েন্স, একটি গাছের নিচে উত্তম কুমার সুচিত্রা বসে আছেন, একটি আদিবাসী নারী পুরুষ আসছেন, মাথায় ফুল গুঁজে দিচ্ছেন, এবং পরবর্তী সময়ে উত্তম কুমারের যে স্মৃতি ভ্রষ্ট হয় তিনি মনে করতে পারছেন না, আবার ওই গাছের নিচে এসে বসছেন, আবারও দেখলেন একটি আদিবাসী পুরুষ একটি নারীর মাথায় ফুল গুঁজে দিলেন এবং তার স্মৃতি ফিরে এলো, এবং জন্মশতবর্ষে এই আদিবাসী সম্প্রদায় যখন উত্তম কুমারকে নিয়ে এত উৎসাহ দেখান, তাদের প্রাণের মানুষ, প্রাণের অভিনেতা, তখন বোধ হয় এই জন্মশতবর্ষে উত্তম কুমার আরও সর্বোত্তম হয়ে ওঠেন। আর আরেকটি কথা আমি এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে, খুব সাধনবাবু বলছিলেন যে উত্তম কুমার মানুষ উত্তম, আমার আরেকটি অভিজ্ঞতা আমি একটু শেয়ার করি। আমরা সকলেই জানি বিমান মুখোপাধ্যায় বিশিষ্ট সুরকার এবং যাকে সঙ্গীত জগতের

0: চলন্ত অভিধান বলা হতো। উনি তো এই পৃথিবীতে নেই, ওনার নবতীপর দিদি আছেন, তাঁর 90 বছরের উপর, এখন মধ্যে 94 বছর বয়স। তাঁর ভাই নিতাইদা, নিতাই মুখার্জি, তিনিও একজন পেশাদারী শিল্পী ছিলেন, তাঁরও প্রায় 84 বছর বয়স, অত্যন্ত আর্থিক সমস্যার মধ্যে আছেন। বিমান মুখোপাধ্যায়ের কয়েকজন ছাত্রী আমাকে এটা জানান, তখন আমি কি করব, মানে আমার সামর্থ্য তো কিছু নেই। আমি কিন্তু শরণাপন্ন হলাম সেই উত্তম কুমারের, যে মানুষটি 1980 সালে চলে গেছেন, সেই মানুষটি, মানে আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে, আমাদের উনি ভুলতে দেবেন না। আমি শরণাপন্ন হলাম উত্তম কুমারের, কিভাবে চলে গেলাম শিল্পী সংসদে, সাধনবাবুকে ধরলাম যে এই অবস্থা। এবার শিল্পী সংসদের কিছু তো নিয়ম নীতি আছে, সবগুলো দেখতে হয়, এবং সেখানে তারা মিটিং করলেন, যারা সদস্য আছেন, এটা সাধনবাবু ভালো বলতে পারবেন, এবং তারা ঠিক করেন হ্যাঁ এনাকে সাহায্য করতে হবে, এবং তাকে প্রত্যেক মাসে সাহায্য করা হয়, এরকম বোধ হয় 30-40 জন দুস্থ শিল্পীকে সাহায্য করে সাধনবাবু ভালো বলতে পারবেন।
1: এখন আমরা ওই অনুদান দিয়ে থাকি, যেটা মহানায়ক উত্তম কুমার যেটা শুরু করেছিলেন 1971-72 বনপলাশীর পদাবলী যখন ছবি যেটা হয়েছিল, তার থেকে যে বিক্রয়লব্ধ অর্থ ছিল সেই অর্থ থেকে আমরা অনুদান প্রকল্পটা চালু করেছিলাম।
2: ওটা তো বোধহয় ওই সময় ব্লকবাস্টার হিট ছিল।
1: হ্যাঁ, ব্লকবাস্টার হিট ছিল ঠিকই, এবং সেই ছবি থেকে বিপুল অর্থ এসেছিল, এবং তখন থেকেই অনুদানটা শুরু করে এখনো পর্যন্ত সেই অনুদান প্রকল্প আমরা চালিয়ে গেছি। আমার যার কাছে যা রেকর্ড আছে, সেই রেকর্ডে আমরা প্রায় 1 কোটি টাকারও উপর এই শিল্পীদের দিয়ে এসেছি। কিন্তু একটা জায়গায় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওই মহানায়কের ওই একটা ব্যাপার ছিল যে ডান হাতে যেটা দেবে তুমি বাঁ হাত জানবে না। তো উনি যখন বেঁচে ছিলেন তখন যে অনুদান যাকে দেয়া হতো, আমরা কোথাও প্রচার করতাম না। উনি বলতেন যে দান করে যদি তুমি প্রচার করো বা বলো সেই দানটা দান হয় না আর কি। তো এই মানসিক উত্তম কুমারকে আবিষ্কার করতে গেলে বা উত্তম কুমারকে বুঝতে গেলে অনেক বড় মনের দরকার, জানেন, সেই জায়গাটা আমাদের বোধহয় নেই। তো আমি তার সঙ্গে কাটাতে পেরেছি 8 বছর, তার থেকে আমি বহু মুহূর্ত, সেই মুহূর্তগুলোকে আমি উপলব্ধি করেছি, করে আমার জীবনের পাথেয় করে আমি চলেছি আর কি।
2: দিদি, এবারে একটু আপনার কাছে আসি। আপনি সত্যজিৎ রায়ের সঙ্গে যখন কাজ করলেন, সেখানে মহানগর পেলাম আমরা, চারুলতা পেলাম, ঋত্বিক ঘটকের সঙ্গে যখন কাজ করলেন সুবর্ণ রেখা পেলাম, আবার মৃণাল সেনের সঙ্গে যখন কাজ করলেন কলকাতা 71 পেলাম, আবার উত্তম কুমারের কাছে যখন আপনি কাজ করলেন, যখন তিনি পরিচালক, আমরা নায়ক উত্তম কুমারের কথা ভাবি এবং অতি বড় মাপের মানুষ ছিলেন তিনি, মানুষ উত্তম কুমার কেমন ছিলেন তাই নিয়েও চর্চা নেহাত কম হয় না। কিন্তু যখন এই শিল্পী সংসদ তৈরি হলো এবং প্রয়োজন বোধ করলেন শিল্পীদের জন্য, তৈরি করলেন ছবিখানি বনপলাশীর পদাবলী, আপনি সেখানে অভিনয় করলেন পরিচালক উত্তম কুমারের কাছে, সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন।
3: একটা সঠিক মানুষ সঠিকই কাজ করেন। যদি উত্তম কুমার অভিনেতা না হয়ে, মানে ছেড়ে দিয়ে যদি ডিরেকশন দিতেন, তাহলে সেখানেও উত্তম কুমার উত্তম কুমারই থাকতো, কোনো তফাৎ হতো না। তার কারণগুলো একটু বলি।
2: হ্যাঁ,
3: ছবিটা যখন শেষ হলো, আমরা সবাই ওই ছবিতে কেউ পয়সা নিয়ে কাজ করেনি, সবাই বিনা পয়সায় করেছেন, মানে
2: সব কলাকুশলী,
3: হ্যাঁ, মলিনা দেবী থেকে আরম্ভ করে সবাই। এবারে সেই ছবিটার উত্তম কুমারের স্ক্রিপ্ট লিখতে ওনার হয়তো একটু ভুল হয়েছিল, তাই লেন্থটা হয়েছিল 4 ঘন্টার। যখন 4 ঘন্টার হয়েছে, তখন বললো না এটা কমাতে হবে, 2 ঘন্টা আনতে

0: করে শো হতো ডেলি, তিনটে শোয়ের পরে, তিনটে ছটা
1: হ্যাঁ
0: নটার জায়গায়
1: সময়টা বেড়ে গেছে,
0: দুটো শো হতো।
1: হ্যাঁ হ্যাঁ
0: পরের দিকে কিছু কিছু করে,
1: তারপরেও সেই ছবি
0: হ্যাঁ
1: এত
0: এখনো প্রায়
1: চলেছিল,
0: 3 ঘন্টার ওপর ছবি আছে, সে ছবি এখনো বিপুলভাবে বনপলাশের পদাবলীর কোনো এ নেই,
2: বিকল্প নেই
0: না।
2: আমার খুব মনে পড়ে আমার ছোটবেলায় খুব গল্প শোনার জন্য কাঁদতাম, আমার মা এই বনপলাশির পদাবলীর গল্প যে কতবার আমাকে শুনিয়েছেন, এবং এখনও আমার মা এই সিনেমার গল্প বলেন, মানে তার মনে কতটা এটা প্রভাব বিস্তার করেছিল ছোটবেলায়, তিনিও গ্রামের মহিলা, এই সিনেমা দেখে এখনও সেই গল্প বলেন।
1: বনপলাশির পদাবলী তো একেবারেই গ্রামে শুটিং হয়েছে, সেই শুটিং এর সময়কার গল্পগুলো একটু শুনি না দিদি।
3: গ্রামে শুটিং হয়েছে ঠিকই, গ্রামটাও দেখানো হয় আবার ফ্লোরেও কাজ হয়।
1: হ্যাঁ সে তো আমরা বুঝতে পারি না, এটাই মুন্সিয়ানা। তো সেই গ্রামে যখন গেলেন সেখানকার মানে মানুষজন তারা দেখছেন আপনি তখন একেবারে স্টার, এবং উত্তম কুমারও তাই, সুপ্রিয়া দেবীও তাই, এত মানুষজন
3: যাদের যেখানে করেছিলাম শুটিং,
1: হ্যাঁ
3: সেটা ওই নারায়ণবাবু
0: উদয়নারায়ণপুরে,
3: উদয়নারায়ণপুর সেখানে এত বেশি, তারা সকলেই অনেক দিন থেকে অভ্যস্ত এই ফিল্মের ব্যাপার নিয়ে, হয়তো অনেক ছবি শুটিং হয়েছে, তাদের বাড়িটাও বিশাল বড় ছিল, সেই বিশাল বড় বাড়িতেও শুটিং হতো, থাকতাম আর সেট করা হয়েছিল, সেট হয়েছিল সেই সেটেও কাজ হতো, কিন্তু নারায়ণবাবুদের প্রভাব এত ছিল যে কোনো মানুষ ডিস্টার্ব করেনি।
1: বাহ, অর্থাৎ দেখতে আসতেন মানুষ অনেকেই কিন্তু বাহ, উত্তম কুমার আমাদের হৃদয়ে রয়েছেন এবং থেকেও যাবেন, অনেক না বলা কথা রয়ে গেল যেগুলো নিয়ে নিশ্চয়ই দিদি সাধনদা আপনাকেও, চৈতালি তোমাকেও নিশ্চয়ই আবারও আমরা পাবো, আজকের মতন শেষ তো করতেই হচ্ছে, আবারও দেখা হবে, ততদিন আমরা থাকি উত্তমময় হয়ে, যেমন ছিলাম তেমনই, ভালো থাকবেন সকলে।
4: এতক্ষণ শুনছিলেন ক্ষেত খামারের কথা, আজ এই অনুষ্ঠানে শুনলেন উত্তম সর্বোত্তম একটি আলোচনা, আলোচনায় ছিলেন মাধবী মুখোপাধ্যায়, সাধন কুমার বাগচি, চৈতালি মল্লিক, এবং আলোচক হিসেবে ছিলেন শর্মিষ্ঠা সরকার। এই অনুষ্ঠানটি প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
5: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, আজকের বিষয় ডায়াবেটিক এবং প্রেশারের রোগীর ডায়েট। এই নিয়ে একটি কথিকা বলছেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা।
6: এখন মানুষের মধ্যে ডায়াবেটিস, হাই প্রেশারের সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেছে। আগের দিনের তুলনায় মানুষ এখন হার্টের রোগে বা সুগারের প্রবলেমে জর্জরিত, কিন্তু কারণটা কী? আমাদের দাদু ঠাকুমারা ভাত খেতেন পেট ভরে, ঘিও খেতেন, মিষ্টিও খেতেন, তবুও ডায়াবেটিস ছিল না, আর আমরা সালাড খেয়েও অসুস্থ হয়ে পড়ছি। গল্পটা কোথায় ঘুরেছে বলুন তো? ওরা বেশি খেতে পারতো কারণ ওরা বেশি খাটত। দাদু হাট বাজার যেতেন, ঠাকুমা সারাদিন উঠোন রান্না, কুয়ো থেকে ভারী বালতি তুলে আনতেন, আর এই করে 10 থেকে 12 হাজার স্টেপস হয়ে যেত, আর আমাদের জীবনটা অনেক সহজ হয়ে গেছে। আমাদের বিছানা থেকে চেয়ারে, চেয়ার থেকে সোফায়, খাবারের সময়ও আমরা অ্যাপে খাবার অর্ডার করে ফেলছি, আর সিঁড়ি দিয়ে তো ওঠানামা করার কথা আমরা আজকাল ভুলেই গেছি, সবটাই হচ্ছে লিফটে। তাই ক্যালোরি খেয়ে ক্যালোরি খরচ করতো ওরা, যেটা আমরা এখন করছি না। খাদ্যাভ্যাসের মধ্যেও প্রচুর পরিবর্তন হয়েছে। ওরা খেত ঢেঁকি ছাটা চাল, যেটার মধ্যে প্রচুর ফাইবার ছিল, তাই সুগার স্পাইক কম হতো। কিন্তু এখন মানুষের মধ্যে কিন্তু জিনিসটা আলাদা। তেল ছিল ঘানি সর্ষের তেল, এখন রিফাইন্ড অয়েল প্যাকেটের জিনিস নিয়েই মানুষ ব্যস্ত। স্ন্যাক্সে তারা খেতেন মুড়ি, ছোলা, নারকেল, আর এখন আমরা কি খাই? মুড়ি খেলেও সেটা চপ দিয়ে খাই, কিংবা মোমো চিপস আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ঢুকিয়ে ফেলেছি। ভিলেন হলো প্যাকেটের খাবার আর লুকিয়ে থাকা চিনি, সস, বিস্কিট, হেলথ ড্রিঙ্ক সব জায়গায় চিনি, চিনি, চিনি। আর স্ট্রেসের কথাটা ভুলে গেলে কি করে হবে? ওরা সূর্য ডুবলে ঘুমোতে যেত, আর সূর্য উঠলে উঠে পড়তেন, তাহলে কি হলো, কর্টিজল কন্ট্রোলে থাকলো। আমরা রাত 1টা পর্যন্ত ফোন স্ক্রোল করছি, ঘুম কম মানে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, প্রেশার বেশি, স্ট্রেস যত

0: বাড়বে, সুগার প্রেশারও বেশি বাড়বে। এখন ঘরে ঘরে সুগার প্রেশার এই কারণে। কি করবেন তাহলে? আমাদের লাইফস্টাইলটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ভাত ছাড়বেন না, পরিমাণ কমাবেন, সাথে ডাল সবজি প্রোটিন বেশি করে খাবেন। প্যাকেটের জিনিস অ্যাভয়েড করুন। যেগুলো আমাদের আগের প্রজন্মে ছিলই না সেই খাবারগুলো আমার মনে হয় একটু অ্যাভয়েড করে চলাই ভালো। রাত্রির 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। ঘুম হলে কিন্তু আমাদের স্ট্রেস হরমোন ভালো থাকবে, আর ইনসুলিন রেজিস্ট্যান্সও হবে না, আর ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু অনেক কমে যাবে। ডায়াবেটিস প্রেশার কিন্তু আমাদের জিনে আসেনি, আমাদের লাইফস্টাইলে এসেছে। তাই লাইফস্টাইল পরিবর্তন করেই কিন্তু আমরা ডায়াবেটিস প্রেশারের ঝুঁকি কমিয়ে ফেলতে পারি। তাহলে কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি? প্রথম সলিউশন হচ্ছে প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটার চেষ্টা করুন। এইটুকু হাঁটাতেও কিন্তু আপনাদের শরীরে অনেক পরিবর্তন আসবে। রাত্রির 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। যাদের কাজের সূত্রে বাইরে থাকতে হয় তারা অন্তত চেষ্টা করুন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা যাতে রাতে ঘুমোতে পারেন। শরীরে রেস্টের প্রয়োজন, তবেই কিন্তু শরীরের অন্যান্য অংশগুলো ভালোভাবে কাজ করবে। প্যাকেটের খাবারটা একেবারেই বাদ দিন। ময়দা চিনি একেবারে বন্ধ করার চেষ্টা করুন। খেলেও মাসে হয়তো 2 বা 3 বার, প্রতিদিনের খাবারে কিন্তু ময়দা চিনি চলবে না। বিস্কিট, প্যাকেট জাতীয় খাবার, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। দেখবেন লুকিয়ে থাকা চিনি আপনাদের শরীরে ঢুকবে না। আপনারা ভালো থাকলে আপনাদের পরের জেনারেশনও ভালো থাকবে। চেষ্টা করবেন ডায়াবেটিস এবং যারা প্রেশারে আক্রান্ত তারা চেষ্টা করবেন চিনি এবং নুন কম খেতে। ঘুমানো ভালো করার সাথে সাথে জলের পরিমাণ আমাদের শরীরে বাড়াতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর একটু মেডিটেশন করার চেষ্টা করুন। মেডিটেশনেও কিন্তু আমাদের শরীর শান্ত হয়, ব্রেন ভালো করে কাজ করে, শরীরে ইনসুলিন স্পাইক হয় না এবং সুগার লেভেল কিন্তু অনেক কন্ট্রোলে থাকে। তাই চেষ্টা করুন এই রোগগুলো থেকে, যেগুলো লাইফস্টাইলের মাধ্যমে এসেছে, লাইফস্টাইলের পরিবর্তন হওয়ার সাথে সাথে এর মাত্রা দ্বিগুণ হয়ে গেছে, এগুলোকে কিন্তু আমরা লাইফস্টাইল চেঞ্জ করেই কিন্তু আবার ফিরিয়ে দিতে পারি এবং আমাদের নিজেদের শরীরকে সুরক্ষিত রাখতে পারি।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় ছিল ডায়াবেটিক এবং প্রেশারের রোগীর ডায়েট। এ বিষয়ে একটি কথিকা বললেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।

আকাশবাণী মৈত্রী, এখন দ্বিতীয় অধিবেশনের আগামী অনুষ্ঠানের কথা। একটু পরেই সন্ধে সাতটায় শুনবেন যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান।

10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে যোগকোষ রাগে সেতার পরিবেশন করবেন পণ্ডিত বিশ্বজিৎ সরকার। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা।

ভাঙা গড়া, মানুষের হাসি কান্না, খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা।

শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমার এই সময়টা আরও একটু ভালো করে দিতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা গানের লিস্ট। শুনছো যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। তো চলো, আজকের আড্ডাটা যখন গানে গানে হবে তাহলে একটু সময় নেব না, প্রথমেই রইল যুববাণীর শিল্পী শান্তনু বিশ্বাসের কণ্ঠে এই গানটি।

হ্যাঁ, তুমি যদি তার প্রেমে থাকো, আকাশ বাতাস সমুদ্র সব জায়গা জুড়ে ওই একটাই নাম শুনতে পারবে। শান্তনু বিশ্বাসের কণ্ঠে সুন্দর একটা গান শুনে ফিরে এলাম। বন্ধু, আজকের আড্ডা যখন গানে গানে, তাই শিল্পী বন্ধু শান্তনুর কণ্ঠে শুনে নেব আরও একটা গান। গান শুনে ফিরে আসছি।

এরকম সুন্দর বৃষ্টির দিনে কি আর কোনো কিছুতে মন লাগে? তাই গান শুনতে তো ইচ্ছা করে, গান শুনতে হবে। এবার যুববাণীর আরেক শিল্পী বন্ধু সেনজ্যোতি লাটুর কণ্ঠে রইল তোমাদের জন্য এই গানটা।

মাঝে মাঝে কিছু মানুষ আমাদের মনে কিছু দ্বিধা, কিছু প্রশ্ন রেখে অনায়াসেই চলে যায়, যার উত্তর হয়তো আর কোনোদিন পাওয়াই হয় না, আমরা আর পাই না, আর খোঁজও করি না।

সে তোমার মনে দ্বিধা রেখে চলে গেলেও তুমি কিন্তু তোমার মনে একটুও দ্বিধা রেখো না। শুনলে শান্তনু বিশ্বাসের কণ্ঠে গান, এবার শুনবে সেনজ্যোতি লাটুর কণ্ঠে আরও একটা গান।

ফিরে এলাম গানের পর, শুনছ যুববাণীর অনুষ্ঠান গানের সুরে। সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। তবে এখন স্টুডিওর ঘড়ি বলছে সময় আর বেশি নেই, এবার যে বিদায় জানাতেই হবে। সবাই খুব ভালোই থেকো আর ভালোই রেখো, আর কানে রেখো যুববাণী। যেতে যেতে তোমাদের জন্য রেখে গেলাম সেনজ্যোতি লাটুর কণ্ঠে এই গানটি।

0: এতক্ষণ শুনছিলেন যুববাণী থেকে গানের সুরে অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন তৃষিতা সাঁতরা।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নাম্বারে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

উদযাপন, সারাদিন স্মৃতিচারণ, তারপর নামে আধার, আসে নির্জনতা, পান্থ খোঁজে আশ্রয়, অতৃপ্ত বাসনা চায় পুনরায়োজন। কবির কথায়, অস্তাচলে তীরের তলে ঘন গাছের কোল ঘেঁষে ছায় যেন ছায়ার মতো যায়, ডাকলে আমি ক্ষণেক থামি হেথায় পারি ধরবে সে, এমন নিয়ে আছে রে কোন নাই, মহানায়ক তো মানুষ, অপূর্ণ ইচ্ছেগুলো একজোট করে ডাক তো তিনিও দিতে পারেন, দেখাই যাক না কি হয় আজ। হারানো দিনের গানে সব জানাবেন, গান শোনাবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও বেলজিয়াম দুদেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভা আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদি এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সক্ষমতা বৃদ্ধি, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এবং স্বয়ংক্রিয় দরজা বিশিষ্ট নতুন প্রজন্মের শহরতলির ট্রেন চালু করার জন্য রেল পরিকল্পিতভাবে কাজ করছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ তিনি মুম্বাই থেকে সিন্ধুদুর্গ এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিই এরোস্পেস আজ হ্যালকে 3টি নতুন F404IN-20 ইঞ্জিন হস্তান্তর করেছে। এর ফলে ভারতের নিজস্ব তেজাস বিমানকে আরও উন্নত করা সম্ভব হবে। চীনের শেনজেনে চীন মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত আগামীকাল হংকংয়ের লি চিউ ইউয়ের মুখোমুখি হবেন। আসি বিস্তারিত খবরে। ভারত ও বেলজিয়াম আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক দিয়ে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব বর্তমানে এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। তিনি জানান, গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে। তিনি আরও বলেন, বর্তমানে ভারতের এই বৃদ্ধির ইতিবাচক ধারা বিশ্বের কাছে আস্থা ও নতুন সুযোগের উৎস হয়ে উঠেছে।
1: দুনিয়া কে কই হিসো মে সংঘর্ষ কি স্থিতি বনি হুই হ্যা, ফুড, ফুয়েল ইয়া সাপ্লাই চেইন, হর ক্ষেত্র মে অনিশ্চিততা কা প্রভাব পড় রাহা হ্যায়। ইস চুনৌতিপূর্ণ মাহোল মে ভি ভারত কি ইকোনমি নে আপনি গতি বনায়ে রাখি হ্যায়। পিছলে কোয়ার্টার মে হমনে 7.8% की ग्रोथ दर्ज की है। आज भारत की ग्रोथ स्टोरी दुनिया के लिए विश्वास और नए अवसरों का स्रोत बन रही है।
0: শ্রী মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেলস সহ একাধিক ক্ষেত্রে দু দেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।
1: ক্রিটিক্যাল মিনারেলস মে হমনে প্রসেসিং আর রিসাইক্লিং মে সহযোগ বাড়ানে কা নির্ণয় লিয়া হ্যায়। সেমিকন্ডাক্টরস মে বেলজিয়াম কি এক্সপার্টাইজ আর ভারত কা স্কেল এক দূসরে কে পূরক হ্যায়। ইস দিশা মে হাম বেলজিয়াম কে আইমেক ইনস্টিটিউট কো ভারত কে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সে জোড়নে কে লিয়ে মিলকর কাম করেঙ্গে। হমনে ইন্ডিয়া বেলজিয়াম বিজনেস ফোরাম কো এক রেগুলার

0: মেকানিজম বানানে কা নির্ণয় লিয়া হ্যায়।
1: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভা ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
1: Belgium's Prime Minister বর্তমানে 3 দিনের ভারত সফরে রয়েছেন। ভারত ও বেলজিয়াম আজ বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভা দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন খাতের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। ভারত ও বেলজিয়াম আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। উভয়পক্ষই ওষুধ শিল্প, জীবনবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বন্দর, লজিস্টিক্স, মহাকাশ এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথা নিশ্চিত করেছে। বিশ্বের 24তম বৃহত্তম অর্থনীতির দেশ বেলজিয়াম এবং আগামী বছরগুলিতে $10 trillion অর্থনীতিতে পরিণত হওয়ার ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে উভয় নেতাই পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বের প্রচুর সুযোগের বিষয় স্বীকার করেছেন। উভয় নেতাই ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার সফল সমাপ্তিকে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেনের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে শ্রী সিং বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন ভারতকে একটি ঘন জনবসতিপূর্ণ এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন দেশ হিসেবে উল্লেখ করেন। আগামী দিনে উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বেলজিয়ামের সহযোগিতার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের বিকাশের রূপরেখা তুলে ধরেছেন। সেখানে তিনি 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের 7.8% অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নত বিনিয়োগ পরিবেশের কথাও তুলে ধরেন। ব্যাংক অফ আমেরিকা এবং ভারতের বাণিজ্য দূতাবাস আয়োজিত এই বৈঠকে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নানা ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম অর্থনীতি হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। ভারতকে একটি আন্তর্জাতিক শক্তি হিসেবে অভিহিত করে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা আজ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলতি সংঘাত অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আহ্বান জানিয়েছেন তার দেশ তাকে স্বাগত জানায়। এদিকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। তাঁর সঙ্গে সাক্ষাতের পর সমাজমাধ্যমে এক বার্তায় সিবিহা জানান, ইউক্রেন কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সক্ষমতা বৃদ্ধি, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এবং স্বয়ংক্রিয় দরজার বিশিষ্ট নতুন প্রজন্মের শহরতলির ট্রেন চালু করার জন্য রেল পরিকল্পিতভাবে কাজ করছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ মুম্বাই থেকে সিন্ধুদুর্গ এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা অনুষ্ঠানে তিনি বলেন, মুম্বাইয়ে 18,000 কোটি টাকার রেল প্রকল্পের কাজ জারি রয়েছে। মন্ত্রী জানান, পূর্ব ও পশ্চিমে পণ্য পরিবহনের জন্য নির্দিষ্ট পদগুলি মহারাষ্ট্রের শিল্প উন্নয়নে বিশেষ অবদান রাখবে। সমাজ মাধ্যমে প্রচারিত মুদ্রা ঋণ অনুমোদনের একটি বার্তা কেন্দ্র ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্টচেক ইউনিট এটিকে প্রতারণা বা স্ক্যাম বলে চিহ্নিত করেছে। সরকার জানিয়েছে, মুদ্রা ঋণ অনুমোদনের কোনো বার্তা সমাজ মাধ্যমে দেওয়া হয় না, এতে কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা থাকে না। সরকার আরও জানিয়েছে, স্থানীয় ব্যাংক শাখা NBFC এবং NFI এর মাধ্যমে অথবা উদ্যমী মিত্র পোর্টাল থেকে অনলাইনে আবেদন করে মুদ্রা ঋণ নেওয়া সম্ভব। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কী পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধির সন্দীপন দাশগুপ্ত। সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য ও কাশ্মীর নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেত্রের শীর্ষস্থানীয় সংস্থা জিই এরোস্পেস হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে 3টি নতুন F404IN-20 ইঞ্জিন হস্তান্তর করেছে। এর ফলে ভারতের নিজস্ব তেজস MK-1A যুদ্ধবিমান কর্মসূচিটি গুরুত্বপূর্ণ গতি পাবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলজনিত সীমাবদ্ধতার কারণে এই কর্মসূচিটি দীর্ঘ সময় ধরে সরবরাহের জটিলতায় ভুগছিল। এর ফলে আগে থেকেই প্রস্তুত থাকা বিমানগুলির পরিকাঠামো ইঞ্জিনের অপেক্ষায় আটকে ছিল। তেজাস MK-A1 যুদ্ধবিমানের প্রাথমিক বহরের জন্য 99টি ইঞ্জিন সরবরাহের লক্ষ্যে 2021 সালে হ্যাল এবং জিই এরোস্পেসের মধ্যে যে চুক্তি হয়েছিল তারই আওতায় এই F404 ইঞ্জিনগুলি সরবরাহ করা হচ্ছে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,250। ভোটে কোশী নদীর অববাহিকা বরাবর সুড়াঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে থাকাদের খুঁজে উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, এই বিপর্যয়ের বিষয়টি আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে হবে। নেপাল সেনাবাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর দল এ পর্যন্ত 11,993 জনকে উদ্ধার করেছে। এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ হিমবাহ সৃষ্ট হ্রদ এবং তুষারধ্বস প্রবণ এলাকাগুলিতে সক্রিয় নজরদারি চালানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে হিমালয় সংলগ্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা হিমবাহ সৃষ্ট হ্রদের ভাঁদ ভেঙে সৃষ্ট বন্যা ও তুষারধ্বসের ঝুঁকি মোকাবিলা করার প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন। চীনের শেনজেনে চীন মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলস বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত আগামীকাল হংকংয়ের লি চিউক ইউ এর মুখোমুখি হবেন। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে ভারতের তানভি শর্মা জাপানের তোমাকো মিয়াজাকির কাছে হেরে গেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও বেলজিয়াম দু দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক বাংলা গান। আজকের প্রথম শিল্পী গৌতম ঘোষাল।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আধুনিক বাংলা গান। গৌতম ঘোষালের কণ্ঠে শুনছিলেন পরপর দুটি গান, এবারের শিল্পী তনিকা ভট্টাচার্য।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আধুনিক বাংলা গান। এই অনুষ্ঠানের শেষ গানটির শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন আধুনিক বাংলা গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম ব্যান্ডটির কায়া।

ছিলেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, হয়ে গেলেন অভিনেতা। তাও আবার যে সেই পরিচালকের নন, স্বয়ং সত্যজিৎ রায়ের গুপি হয়ে অভিনেতা জীবনের সার্থকতা পেয়েছিলেন যিনি, তিনি আমাদের সকলের ভীষণ পছন্দের অভিনেতা তপন চট্টোপাধ্যায়। আজ 3রা সেপ্টেম্বর, তার জন্মদিনের রাতে তাই কথায় গানে অভিনেতা তপন চট্টোপাধ্যায়কে স্মরণ করতে আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। তপন চট্টোপাধ্যায় মানেই অনুপ ঘোষালের একের পর এক জমজমাট গান। গোপী বাঘার সেই একের পর এক অনবদ্য গানের একটি দিয়ে আজ কথায় গানে অনুষ্ঠান শুরু করেছি। গোপী গাইন বাঘা বাইন মানে শুধু যে দেখো রে তা তো নয়, আরও অনেকগুলো গান রয়েছে। তেমনই একটি বিখ্যাত গানে এখন সেলাম জানাবো মহারাজার গোপীকে।

0: পর্দা জুড়ে যাকে আমরা এই গান গাইতে শুনেছি, গোপী গায়ন হয়ে যার জগৎজোড়া খ্যাতি, তার জীবনের শুরুটা কিন্তু মোটেই ততখানি উজ্জ্বল ছিল না। রাজস্থানের বিকানেরে নামমাত্র বেতনের ইঞ্জিনিয়ারিং চাকরি করতে করতে যখন একেবারেই বিধ্বস্ত, যখন আর ভালো লাগছে না, নতুন কিছুর আশায় একদিন দুম করে চাকরি ছেড়ে এক প্রকার পালিয়ে এলেন জন্মভিটে কলকাতায়। যোগ দিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায়ের নাটকের দলে। তপন চট্টোপাধ্যায়ের কাকা ছিলেন বিখ্যাত মানুষ, বিশিষ্ট কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কাজেই তার বাড়িতে মাঝে মধ্যেই কবিদের আড্ডার আসর বসত। সেখানে আসতেন সুভাষ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মৈত্র, সমর সেন এবং মধ্যমণি হয়ে থাকতেন সত্যজিৎ রায়। সেখানেই পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম মুখোমুখি হন তপন চট্টোপাধ্যায়। এরপর নানান সময়ে নানান মাধ্যমে যোগসূত্র তাঁদের তৈরি হয়েছে, যেমন কখনো সন্দেশ পত্রিকার কাজ করেছেন, মহানগর ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন। তো এইরকম এক মুহূর্তে সত্যজিৎ রায় ঠিক করলেন তাঁর দাদু উপেন্দ্রকিশোরের গল্প নিয়ে, মানে গোপী গায়ন বাঘা বাইন নিয়ে ছবি বানাবেন। প্রথম থেকেই বাঘার চরিত্রের জন্য তিনি ঠিক করে রেখেছিলেন রুবি ঘোষকে। কিন্তু গোপীর চরিত্র একটা স্কেচ তিনি বহুদিন আগেই করেছেন, কিন্তু সেই স্কেচ অনুযায়ী কিছুতেই মুখ খুঁজে পাচ্ছেন না। তেমন সহজ সরল মুখ কোথায় পাবেন? ভাবতে ভাবতেই একদিন তপনবাবুর মুখের মধ্যেই খুঁজে পেলেন সেই গোপীকে। পাখিটা তো আপনারা সকলেই জানেন, যাকে বলে ইতিহাস সৃষ্টি করেছিল সেই ছবি। এবং তপন চট্টোপাধ্যায়ের কাছে আরও বিশেষ ছিল তার কারণ, সর্বশ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তিনি পেয়েছিলেন BFJA পুরস্কার। সেই আলোড়ন সৃষ্টি করা ছবিই তো তাকে এরপর দিয়েছিল হীরক রাজার দেশের মতো ছবি। তাই এখন, মানে এবার যে গানটি শোনাবো, আবারও সেই অনুপ ঘোষালের কণ্ঠে, হীরক রাজার দেশে ছবি থেকে।
1: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জ

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

গোপীর চরিত্রটি যে তাকে সারা জীবন বাঙালির মননের সঙ্গে জুড়ে নিয়েছে তা তো আমরা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করি। তবে আজ তাঁর জন্মদিনে বড্ড আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে যে তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন। জানা যায় আদ্যোপান্ত দায়িত্ববান ভদ্রলোক ছিলেন এবং ভীষণ আমোদেও ছিলেন। তার পাশাপাশি অভিনেতা হিসেবে তিনি ভীষণ খুঁতখুঁতে ছিলেন, তাই বেছে বেছে ছবি করেছেন। তার ফিল্মোগ্রাফি যদি আমরা দেখি তাহলে দেখব মোটে 18টি ছবিতে তিনি অভিনয় করেছেন, যেখানে ধন্নী মেয়ে, গণদেবতা, সঙ্গিনীর মতো ছবি আছে এবং সেই ছবিগুলোতে খুব ছোট ছোট ভূমিকায় তাকে দর্শক পেয়েছে। কিন্তু তার সত্ত্বেও তাকে তো তার দর্শক ভোলেনি। আজ এই 3রা সেপ্টেম্বর তারিখটি বাঙালিদের কাছে বিশেষ একটি দিন। আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন এবং তাই এবছর যেহেতু তাঁর জন্মের শতবর্ষ, তাই তাকে নিয়ে আলোচনা এবং আলোর ছটা সবটাই অনেক বেশি। তা সত্ত্বেও বাঙালি যে তাঁর প্রিয় গোপীকে একটুও ভুলিনি, তার জন্যই আজকের কথায় গানেতে তপন চট্টোপাধ্যায়কে স্মরণ করছিলাম। শেষ করব সন্দীপ রায়ের গোপী বাঘা ফিরে এলো ছবির একটি গান দিয়ে এবং অবশ্যই তপন চট্টোপাধ্যায়ের কণ্ঠকে পর্দায় এবং পর্দার আড়ালে যে সমার্থকতা দিয়েছেন যিনি, অনুপ ঘোষাল, তার গানে।

কথায় গানে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা আকাশবাণী মৈত্রী সংবাদ। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ডি ওয়েভারের মধ্যে বৈঠক, ভারত ও বেলজিয়াম বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি সমঝোতা পত্র।
1: রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বন্ধে ইউক্রেনকে যে কোনো প্রকার সাহায্যের জন্য ভারত প্রস্তুত, জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
0: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলতি সংঘাত অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রেই সিবিহা।
1: বারাণসীর বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের পাটনা সহ কয়েকটি জেলায় গঙ্গা নদীর জলস্তর বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা। এদিকে নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1200 ছাড়িয়েছে।
0: দেশে জীবাশ্ম বহির্ভূত জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 300 গিগাওয়াট অতিক্রম করেছে, জানিয়েছেন পুনর্নবীকরণযোগ্য ও অপ্রচলিত শক্তি প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক।
1: কেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
0: জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছা জ্ঞাপন।
1: চীনা মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত, ডাবলসে সাত্ত্বিক সাইরাজ চিরাগ সেট্টি জুটি কোয়ার্টার ফাইনালে।
0: আসছি বিস্তারিত খবরে। ভারত ও বেলজিয়ামের মধ্যে আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা, কূটনৈতিক প্রশিক্ষণের মতো ক্ষেত্রে সমঝোতা স্মারক। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ডি ওয়েভারের মধ্যে বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। ভারত ও বেলজিয়াম আজ বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিকদের বলেন, বিশ্ব এই সময় এক অস্থিরতার মধ্য দিয়ে চলেছে। দুদেশের সম্পর্কের ইতিহাস প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামে হাজার হাজার ভারতীয় সৈনিকের সাহস ও আত্মত্যাগ উভয় দেশের যৌথ স্মৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।
2: दुनिया के कई हिस्सों में संघर्ष की स्थिति बनी हुई है। फूड, फ्यूल या सप्लाई चेन, हर क्षेत्र में अनिश्चितता का प्रभाव पड़ रहा है। इस चुनौतीपूर्ण माहौल में भी भारत की इकोनॉमी ने अपनी गति बनाए रखी है। पिछले क्वार्टर में हमने 7.8% की ग्रोथ दर्ज की है। आज भारत की ग्रोथ स्टोरी दुनिया के लिए विश्वास और नए अवसरों का स्रोत बन रही है।
1: শ্রী মোদী জানান, দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি প্রথাগত ক্ষেত্রগুলির বাইরে প্রসারিত হয়ে বর্তমানে প্রতিরক্ষা ও পরিচ্ছন্ন শক্তির মতো কৌশলগত ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। উভয় দেশ জোড়াওয়ার ট্যাঙ্কের মতো আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন।
2: পিছলে এক দশক হামারি সাঝেদারি নে উল্লেখনীয় প্রগতি কি হ্যায়। আজ হামারে সহযোগ কা দায়রা ট্রেডিশনাল সেক্টর সে আগে বড়কর ডিফেন্স অর ক্লিন এনার্জি জেসে স্ট্র্যাটেজিক ক্ষেত্রো তক পৌঁছ চুকা হ্যায়। হাম জোরাওয়ার ট্যাঙ্ক জেসে আধুনিক রক্ষা উপকরণো পর সাথ মিলকর কাম কর রহে হ্যায়। আন্ধ্রপ্রদেশ কে কাকিনাড়া মে হাম দুনিয়া কে সবসে বড়ে গ্রিন অ্যামোনিয়া প্রজেক্টস মে সে এক ডেভেলপ কর রহে হ্যায়।
1: প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন শক্তির ভবিষ্যৎ এবং নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা উভয় দেশের কাছেই গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির ব্যাপারেও

0: मोदी आशा प्रकाश करें।
1: रिन्यूएबल एनर्जी पर आज हुआ एमओयू हमारे सस्टेनेबिलिटी सहयोग को नई गति देगा। क्रिटिकल मिनरल्स में हमने प्रोसेसिंग और रिसाइकलिंग में सहयोग बढ़ाने का निर्णय लिया है। सेमीकंडक्टर्स में बेल्जियम की एक्सपर्टाइज और भारत का स्केल एक दूसरे के पूरक है। इस दिशा में हम बेल्जियम के आईमेक इंस्टीट्यूट को भारत के सेमीकंडक्टर इकोसिस्टम से जोड़ने के लिए मिलकर काम करेंगे।
2: শ্রী মোদী জানান, দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি প্রথাগত ক্ষেত্রগুলোর বাইরে প্রসারিত হয়ে বর্তমানে প্রতিরক্ষা ও পরিচ্ছন্ন শক্তির মতো কৌশলগত ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। উভয় দেশ জোড়া ওয়ার ট্যাঙ্কের মতো আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, পরিচ্ছন্ন শক্তির ভবিষ্যৎ এবং নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা উভয় দেশের কাছেই গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির ব্যাপারেও শ্রী মোদী এদিন আশা প্রকাশ করেছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে গুরুত্বপূর্ণ বন্ধু দেশ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, উভয় দেশই বাণিজ্য ও বিশ্ববাজারে প্রবেশাধিকারের উপর ভিত্তি করে তাদের সমৃদ্ধি গড়ে তুলেছে। ভারতকে একটি প্রধান আন্তর্জাতিক শক্তি হিসেবে উল্লেখ করে তিনি অর্থনৈতিক এবং কৌশলগত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপর জোর দিয়েছেন।
3: My purpose here is broader than just trade and commerce. We want to take the relationship between Belgium and India to another level, economically, politically, but also strategically. We live in a more fragmented and uncertain world. We talked about this a lot. Prosperity and security increasingly go hand in hand, and our relationship has already deep roots. Trade between India and Belgium goes back centuries. And more importantly, our connection goes beyond trade. There's also a shared history between our countries.
2: সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি সামগ্রিক এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রতি উভয় নেতা তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী ওয়েভার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি বেলজিয়ামের সমর্থন প্রকাশ করেছেন। গত বছর এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ নাগরিকদের ওপর জঙ্গি হামলার আবারও নিন্দা করেন তিনি। উভয় প্রধানমন্ত্রী ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে এদিন মত বিনিময় করেন। তারা সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও অবাধ সামুদ্রিক নৌ চলাচল বজায় রাখার গুরুত্বের উপর আলোকপাত করেছেন।
1: আজ হমনে রিজনাল আর গ্লোবাল ডেভেলপমেন্ট পর ভি বিস্তার সে চর্চা কি। ভারত আর বেলজিয়াম দোনো হি রুল অফ ল ডায়লগ আর ডিপ্লোমেসি মে বিশ্বাস রাখতে। ইউক্রেন হো ইয়া ওয়েস্ট এশিয়া, হম সংঘর্ষ কি শীঘ্র সমাপ্তি আর শান্তি কে সবি প্রয়াসো কা সমর্থন করতে হ্যায়। আর আতঙ্কবাদ কে হর রূপ কো জড় সে সমাপ্ত করনা হমারি সাজি প্রতিবদ্ধতা হ্যায়।
0: চলতি বছরের 27 জানুয়ারি অনুষ্ঠিত ভারত ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার সফল সমাপ্তিকে উভয় নেতা স্বাগত জানান। সেই সঙ্গে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ভারত বিনিয়োগ সুরক্ষা চুক্তি এবং ভৌগোলিক নির্দেশক বিষয়ক চুক্তির আলোচনা দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী।
1: इस वर्ष की शुरुआत में हमने ऐतिहासिक भारत यूरोपियन यूनियन फ्री ट्रेड एग्रीमेंट किया। विश्व की दो सबसे बड़ी लोकतांत्रिक शक्तियों के बीच यह अभूतपूर्व सहयोग वैश्विक स्थिरता, विकास और साझा समृद्धि को भी नई मजबूती देगा। भारत की निरंतर आर्थिक प्रगति और इस एग्रीमेंट ने हमारे आर्थिक संबंधों के लिए नई संभावनाओं के द्वार खोले।
0: উল্লেখ্য, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে 3 দিনের সফরে ভারতে রয়েছেন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসাবে রয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম ভারত সফর। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর একটি ব্যবসায়িক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। উভয় পক্ষই ভিসা প্রক্রিয়াকরণের সক্ষমতা বৃদ্ধি এবং দুদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চালুর সম্ভাবনার মাধ্যমে যোগাযোগ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী ওয়েভার প্রধানমন্ত্রী মোদীকে বেলজিয়াম সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
3: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way before, way beyond this region.
2: চলতি বছরের গোড়ার দিকে নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষা দূত

0: নিয়োগের প্রেক্ষিতে ভারত ও ব্রাসেলসে প্রতিরক্ষা দূত নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ওয়ার্ড দে ওয়েভারের সফর প্রসঙ্গে বলতে গিয়ে বিদেশ মন্ত্রকের পশ্চিমী দেশ বিষয়ক সচিব সিভি জর্জ জানান, দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। প্রধানমন্ত্রী মোদি বেলজিয়ামকে ওয়েভস 2.0 প্ল্যাটফর্মে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বলে শ্রী জর্জ জানান।
1: India announced the decision to appoint a defense attaché to Brussels, complementing Belgium's placing a defense attaché in New Delhi earlier this year. We will see significant progress in defense engagement, including in defense protection between the two countries, leveraging Belgian technology together with India's skill and scale.
2: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অভিন্ন অঙ্গীকারের বৃদ্ধিতে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেনের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে আজ শ্রী সিং বলেন,
3: India and Belgium share warm and long-standing relations founded on mutual respect, democratic values, and a shared commitment to rules-based global order. The recently held India-Belgium Strategic Dialogue in July 2026 has provided an institutional framework for taking up our bilateral partnership forward, including in defense and security. Excellency, we see considerable potential for expanding our bilateral defense cooperation, and we welcome greater cooperation among Belgian and Indian defense companies.
2: বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
4: We really need to work together because Belgium is an old Western European country with also a lot of technology, but we need a country like Germany to collaborate. Future project for Belgium is the way forward, and that's why we have diverted with our peace economic mission to India.
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক রক্ষা নথিপত্রটি প্রকাশ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই বিস্তারিত নথিপত্রে আগামী 10 বছরে বিশ্বব্যাপী প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ভারতের কৌশলগত রূপরেখা এবং ভিশন তুলে ধরা হয়েছে।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বর্তমান যুগ যুদ্ধের নয় এবং যুদ্ধক্ষেত্র থেকে কোনো সমাধান বেরিয়ে আসতে পারে না। এ ব্যাপারে ভারত তার অবস্থানে অনড় রয়েছে বলে বিদেশমন্ত্রী স্পষ্ট উল্লেখ করেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে সেদেশের বিদেশমন্ত্রী অ্যান্ড্রি সিভিয়ার সঙ্গে বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধ শেষের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এসসিও শিখর সম্মেলনে করা সওয়ালকে পুনর্ব্যক্ত করেন।
5: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner, we are ready.
2: রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বন্ধে যে কোনো প্রকার সাহায্যের জন্য ভারত প্রস্তুত বলে তিনি ইউক্রেনকে জানান। ভারত এ পর্যন্ত 19 বার ইউক্রেনকে মানবিক সাহায্য পাঠিয়েছে বলে উল্লেখ করে শ্রী জয়শঙ্কর যত দ্রুত সম্ভব এই সংঘর্ষ বন্ধের পক্ষে মত প্রকাশ করেন। ডিজিটাল সক্ষমতা, উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনাও তুলে ধরেন শ্রী জয়শঙ্কর।
5: Where the future prospects of our bilateral cooperation are concerned, we are very much aware that Ukraine has deep strengths and capabilities. India too is developing at a rapid pace, and some of the notable areas of progress are in digital capabilities, innovation and startups. The world of AI offers new openings in health, education, agriculture, even in governance. So we will be discussing these changing developments and look for specific issues for further partnering.
2: ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ড্রি সিভিয়ার সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী জয়শঙ্কর বলেছেন, 140 কোটি জনসংখ্যার দেশে জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা ভারতের কাছে চ্যালেঞ্জ। সেই দিক থেকে রাশিয়া থেকে জ্বালানি ক্রয়ের বিষয়টি ইউক্রেনের বোঝা উচিত এবং ভারত আশা করে নতুন দিল্লির অবস্থানকে অন্যরাও শ্রদ্ধা করবে। কোনো দেশের তেল কেনা বা না কেনার ওপর যুদ্ধের সমাধান নির্ভর করে না বলেও শ্রী জয়শঙ্কর স্পষ্ট জানান।
0: এদিকে ইউক্রেনের বিদেশমন্ত্রী এন্ডি সিভিয়া ভারতকে এক বিশ্বশক্তি বলে বর্ণনা করে রাশিয়া ইউক্রেন সংঘর্ষ বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে স্বাগত জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে সিভিয়া উল্লেখ করেছেন, ইউক্রেন কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। ভারত ও ইউক্রেনের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে দুপক্ষই কৃষ্ণ সাগরে অবাধ জাহাজ চলাচল, আন্তর্জাতিক খাদ্য

0: রক্ষার ব্যাপারে আলোচনা করেছেন বলে সিবিয়া ওই পোস্টে জানিয়েছেন।
1: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সেদেশে অবস্থিত জার্মানির সংস্কৃতি কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হবে। রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনকে মদত দেওয়ার অভিযোগে ইউরোপীয় দেশগুলির সঙ্গে মস্কোর টানাপোড়েনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে ল্যাভরভ জানিয়েছেন। জার্মানির বনে রাশিয়ার দূতাবাস এবং বার্লিনে রাশিয়ার সংস্কৃতি কেন্দ্র বন্ধ করে দেওয়ার জার্মানির সিদ্ধান্তের পরপরই রাশিয়ার এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। মৈত্রী প্রসাদ তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে 23টি জেলা বন্যা কবলিত। বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদীয় কেন্দ্র বারাণসীর জেলাশাসক সত্যেন্দ্র কুমারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। কাশীর নদীর জলস্তর এবং ত্রাণ শিবিরগুলিতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়েও তিনি জানতে চান। অন্যদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফারুকাবাদের বন্যা দুর্গত এলাকা আকাশপথে পরিদর্শন করেন।
1: বিহারের পাটনা এবং আরও কয়েকটি জেলায় গঙ্গা নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গঙ্গার জলস্তর বৃদ্ধির প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর সতর্কবার্তা জারি করেছে। ভোজপুর, পাটনা, সারণ, বৈশালী, নালন্দা, বেগুসরাই, লক্ষ্মীসরাই এবং জাহানাবাদ জেলার নদী তীরবর্তী ও নিচু এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে মানুষ 1070 নম্বরে ফোন করে রাজ্য জরুরি পরিষেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এদিকে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় প্লাবিত রাঁচিতে গেটালসুদ বাঁধের 4টি রেডিয়াল গেট খুলে দেওয়া হয়েছে। সুবর্ণরেখা নদীর প্রবল স্রোতের কারণে হুন্দ্রু জলপ্রপাত এবং নদী তীরবর্তী অন্যান্য এলাকায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
0: পশ্চিমবঙ্গে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বাড়তে শুরু করায় তৎপর নবান্ন। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকার 4 জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, গত 12 ঘণ্টায় দামোদর নদের জলস্তর প্রায় 7.5 ফুট বেড়েছে। নদীর প্রায় কানায় কানায় ভর্তি হয়ে যাওয়ায় নদীপাড়ের বাসিন্দা এবং চাষীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
1: নেপাল ও তিব্বত সীমান্ত এলাকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1252 হয়েছে। উদ্ধারকর্মীরা বৃষ্টি ও ধ্বংসস্তূপের বাধা উপেক্ষা করে ভোতেকেশির নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া মানুষদের সন্ধান করে চলেছেন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখনও 4216 জন মানুষ নিখোঁজ। প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বলেছেন, আন্তর্জাতিক মহলের কাছে এই দুর্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি জোরালোভাবে তুলে ধরতে হবে। নেপাল সেনাবাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর যৌথ দল হেলিকপ্টার ও স্থলপথ ব্যবহার করে এ পর্যন্ত 11993 জনকে উদ্ধার করেছে। অনুসন্ধান ও উদ্ধার কাজে নিযুক্ত রয়েছেন প্রায় 21314 জন নিরাপত্তা কর্মী।
0: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে এক উচ্চ পর্যায়ের বাণিজ্যিক বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কারভিত্তিক আর্থিক বিকাশের চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের আর্থিক বিকাশ হার দাঁড়িয়েছে 7.8%। একই সঙ্গে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভারতের কনসাল জেনারেল এবং ব্যাংক অফ আমেরিকার যৌথ উদ্যোগে আয়োজিত বৈঠকে শ্রীমতী সীতারামন জানান, বিশ্বজুড়ে নানান বাধা ও চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতির দেশ।
1: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা জানিয়েছেন, ভারতে অর্থনৈতিক বিকাশের ধারা অব্যাহত রয়েছে। 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে দেশে মোট অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে হয়েছে 7.8%। এর ফলে ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে তার অবস্থান ধরে রেখেছে। ভারতের সাম্প্রতিক জিডিপি বৃদ্ধির হার দেশের শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতিরই প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: পুনর্নবীকরণযোগ্য এবং অপ্রচলিত শক্তি প্রতিমন্ত্রী শ্রীপাদ ইয়েসো নায়েক বলেছেন, দেশের জীবাশ্ম বহির্ভূত জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 300 গিগাওয়াট অতিক্রম করেছে। 2030 সালের মধ্যে 500 গিগাওয়াটের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও তিনি উল্লেখ করেন। আহমেদাবাদে আয়োজিত ভারত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো 2026-এর রোড শোতে মন্ত্রী উল্লেখ করেছেন, এই লক্ষ্য অর্জনের জন্য শক্তি উৎপাদন, সঞ্চালন পরিকাঠামো, শক্তি সঞ্চয় ব্যবস্থা, পরিবেশ বান্ধব উৎপাদন সহ একটি সামগ্রিক বা সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
1: কেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পালন অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই প্রতিষ্ঠান দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট। শ্রী যাদব এদিন নবনির্মিত অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের উদ্বোধন করে বলেন, এই অপারেশন থিয়েটারে অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে, রোগী ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা আরও শক্তিশালী করা

0: সংক্রমণের ঝুঁকি কমানোর জন্য এই পরিকাঠামো নির্মাণ করা হয়েছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন এবং শিক্ষা ভারতীয় সংস্কৃতি ও দার্শনিক ঐতিহ্যকে তুলে ধরে। তিনি বলেছেন, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা কঠিন সময়ে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ এবং নৈতিক মূল্যবোধে অবিচল থাকার ক্ষেত্রে মানব জাতির জন্য অনুপ্রেরণার এক চিরন্তন উৎস হয়ে রয়েছে।
0: বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে তাকে এক কিংবদন্তি বলে উল্লেখ করেছেন। উত্তম কুমারের কালজয়ী পরিবেশনা প্রজন্মের পর প্রজন্মের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকার আজকের দিনটি উদযাপন করছে। একটি প্রতিবেদন।
2: সেটা ছিল আমাদের স্বাধীনতার বছর। বাংলা সিনেমায় এলেন উত্তম কুমার। প্রথম ছবি মুক্তি পায়নি, পরপর 7টি ছবি ফ্লপ। তারপর প্রায় 3.5 দশক বাংলা চলচ্চিত্র শিল্প আবর্তিত হয়েছে তাঁকে ঘিরে। বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের সেই উজ্জ্বল অধ্যায়কে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে। নন্দন চত্বর জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। সন্ধ্যায় শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় মহানায়কের স্মৃতিতে একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন তিনি। উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বসুশ্রী সিনেমা হলে শিল্পী সংসদ আয়োজিত দুস্থ শিল্পীদের সাহায্যার্থে শুরু হয়েছে অনুষ্ঠান। এছাড়া নজরুল মঞ্চেও উপস্থিত রয়েছেন বহু শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিষ্ঠা ও একাগ্রতায় উত্তম কুমার শুধু মহানায়ক নন, ক্ষুদ্রতার গণ্ডি ছাড়িয়ে বাঙালি জীবনে তিনি রোম্যান্টিক মুক্তির প্রতীক। কাশফিন নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এবার খেলার খবর।
1: ব্যাডমিন্টনে চীনের শেনসেনে আয়োজিত চায়না মাস্টার্স সুপার 750 টুর্নামেন্টের পুরুষের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আগামীকাল ভারতের শীর্ষ বাছাই কিদাম্বি শ্রীকান্ত হংকংয়ের লি চুক ইউয়ের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ফ্রান্সের দুই ভাই ক্রিস্টো ও তোমা জুনিয়র পোপভকে 21-15, 22-24, 21-9 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন।
0: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত হংকংয়ের সামনে জয়ের জন্য 194 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। হংকং টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে ভারত 5 উইকেট হারিয়ে 193 রান করে। উল্লেখ্য, ভারত প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করে।
1: এবার দৃষ্টিকোণ।
0: আজ দৃষ্টিকোণে শুনবেন শতবর্ষে উত্তম।
3: এই যে আপনি এতগুলো লোককে আনন্দ দিচ্ছেন, এটাও তো একটা বড় কাজ, ভালো কাজ, তাই না? এটা তো আপনি আর আগে পারতেন না, আর সে কাজটার মধ্যেও নিশ্চয়ই একটা আনন্দ আছে।
4: তা আছে, এটা তো শুধু পেশা নয়, নেশাও বটে।
5: নীল ছোট

রূপলী পর্দায় আজও তার আবেদন অম্লান। আজকের প্রজন্ম অপেক্ষা করে কবে প্রেক্ষাগৃহে তার রেট্রোস্পেকটিভ। তার ভুবন ভোলানো হাসিতে আজও মজে রয়েছে বাঙালি দর্শক। বাঙালির স্বপ্নের, গর্বের, অহংকারের মহানায়ক তিনি।

আজও সুপারস্টার ম্যাটিনি আইডল বলতে তিনি। পরে আর কাউকেই ওই বিশেষণগুলির একটিতেও ভূষিত করা যায় কিনা তা নিয়ে বিতর্ক আজও রয়ে গেছে। নিজেকে গড়ে পিঠে নায়ক এবং সেখান থেকে অদ্বিতীয় কিংবদন্তি মহানায়কে পরিণত করেছিলেন অরুণ কুমার। এই অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়ে ওঠার পথ সহজ ছিল না। অভিনয় করেছেন 300 মতো ছবিতে, একসময় তাকে ঘিরেই গল্প লেখা হতো এমনও শোনা যায়। ছবির পর্দায় অনন্য সাধারণ চিরকালীন জুটি সৃষ্টি করেন সুচিত্রা সেনের সঙ্গে।

0: কুমার হয়ে উঠেছিলেন বাঙালির মূর্ত রোমান্টিকতা, তার স্বপ্ন পূরণের কান্ডারি। সুচিত্রা ছাড়াও পর্দার সফল জুটি বাঁধা সুপ্রিয়া দেবী, সাবিত্রী, তনুজা, অঞ্জনা ভৌমিক সহ অন্য নায়িকাদের সঙ্গেও। তবে রোমান্টিক নায়ক হয়েই থাকেননি তিনি। সত্যজিৎ রায়, তপন সিংহের ছবিতে আমরা তাকে পাই অন্য রূপে।
1: কোথায় গিয়েছিলেন এত রাত্রে?
2: রানী কস্তুরী বাইয়ের সঙ্গে দেখা করতে।
1: একথা আমাকে জানানো উচিত ছিল।
2: কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি বুঝি,
1: সে বিশ্বাস আমার আছে। কিন্তু একটা কথা আমার মনে রাখবেন, কস্তুরী বাই জিন্দের ভাবি রানী আমাদের মা, আর জিন্দের রাজা একমাত্র শঙ্কর সিং।
2: আর আমি একজন যাত্রা দলের রাজা, তোমাদের এখানে এসে অভিনয় করছি, তাই না? কি উত্তর দাও? আমি আমার প্রশ্নের জবাব চাইছি সর্দার।
1: জবাব দেবার কিছু নেই।
2: তাহলে আমি বলি, শঙ্কর সিংকে যত শীঘ্র পারো খুঁজে বের করো, নইলে পরে পস্তাতে হবে। আর একটা কথা, আমি ছিন্দের বন্দী নই, আমি ছিন্দের রাজা।
0: খলনায়কের চরিত্রেও তিনি সমান সাবলীল।
3: বেশ ভালো করে রান্না করো দেখলে। মানে আমাদের গেস্ট আজ আমাদের সঙ্গে খাবে। আমার আসমানি কবুতর, আমার ভাঙা বাড়ি উদ্ধার হয়ে গেল, একদম মহাব্বত রানী করে গেল, বুঝলি?

0: কমেডির উত্তম কুমারও অনায়াস টেক্কা দিয়েছেন প্রেমিক হিরো উত্তম কুমারের সঙ্গে।
1: কি দেখছো?
2: তোমাকে এখন যা দেখাচ্ছে না?
1: খবরদার, অসুবিধা করবে না।
2: মা এই বছর লোকসভাতে পাচ্ছে না কিন্তু।

প্রথম হিন্দি ছবি ছোটি সি মুলাকাত তেমন বাণিজ্যিক সাফল্য না পেলেও পরে আরও কয়েকটি হিন্দি ছবিতে তার স্বকীয়তা স্বীকৃতি হয় বলিউডেও।

0: 1926 এর 3রা সেপ্টেম্বর তার জন্ম। বাঙালি দর্শকের মনে, বাংলা সিনেমার দুনিয়ায় তার উপস্থিতি আজও অমলিন। স্মরণের বালুকা বেলায় তার চরণ চিহ্ন উজ্জ্বল।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের মধ্যে বৈঠক। ভারত ও বেলজিয়াম বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি সমঝোতা পত্র।
2: রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বন্ধে ইউক্রেনকে যে কোনো প্রকার সাহায্যের জন্য ভারত প্রস্তুত, জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর।
1: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলতি সংঘাত অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ড্রেই সিবিহা।
2: বারাণসীর বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের পাটনা সহ কয়েকটি জেলায় গঙ্গা নদীর জলস্তর বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা। এদিকে নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1200 ছাড়িয়েছে।
1: দেশের জীবাশ্ম বহির্ভূত জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 300 গিগাওয়াট অতিক্রম করেছে, জানিয়েছেন পুনর্নবীকরণযোগ্য ও অপ্রচলিত শক্তি প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক।
2: কেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

0: জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছা জ্ঞাপন।
1: চীনা মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত, ডাবলসে সাত্বিক সাইরাজ, চিরাগ শেট্টি জুটি কোয়ার্টার ফাইনালে।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকের প্রথম গানটি অটোগ্রাফ ছবি থেকে, শিল্পী অনুপম রায়।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ছায়া ছবির গান। এবারের গানটি এক যে ছিল রাজা ছবি থেকে, শিল্পী শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্র।

0: ভারত ও বেলজিয়াম দুদেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল চলতি অর্থবছরে প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউক্রেন ভারতের শান্তি প্রচেষ্টার উদ্যোগের প্রশংসা করেছে। ভারী বৃষ্টিপাত এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বিহার ও উত্তরপ্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জন্মাষ্টমীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা দেশের সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্যকে প্রাণশক্তি যোগায়। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকীর আজ সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আসছি বিস্তারিত খবরে। ভারত ও বেলজিয়াম আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বর্তমান এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। তিনি জানান, গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে।
1: দুনিয়াকে কই হিসো মে সংঘর্ষ কি স্থিতি বনি হুই হ্যায়, ফুড, ফুয়েল ইয়া সাপ্লাই চেইনস, হর ক্ষেত্র মে অনিশ্চিততা কা প্রভাব পড় রাহা হ্যায়। ইস চুনৌতিপূর্ণ মাহোল মে ভি ভারত কি ইকোনমি নে अपनी गति बनाए रखी है। पिछले क्वार्टर में हमने 7.8% की ग्रोथ दर्ज की है। आज भारत की ग्रोथ स्टोरी दुनिया के लिए विश्वास और नए अवसरों का स्रोत बन रही है।
0: শ্রী মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেল সহ একাধিক ক্ষেত্রে দুদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।
1: ক্রিটিক্যাল মিনারেলস মে হমনে প্রসেসিং আর রিসাইক্লিং মে সহযোগ বাড়ানে কা নির্ণয় লিয়া হ্যায়। সেমিকন্ডাক্টরস মে বেলজিয়াম কি এক্সপার্টাইজ আর ভারত কা স্কেল এক দূসরে কে পূরক হ্যায়। ইস দিশা মে হম বেলজিয়াম কে আইমেক ইনস্টিটিউট কো ভারত কে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সে জোড়নে কে লিয়ে মিলকর কাম করেঙ্গে। হমনে ইন্ডিয়া বেলজিয়াম বিজনেস ফোরাম কো এক রেগুলার মেকানিজম বানানে কা নির্ণয় লিয়া হ্যায়।
0: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
0: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী। ভারত ও বেলজিয়াম আজ বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন খাতের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। ভারত ও বেলজিয়াম আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। উভয় পক্ষই ওষুধ শিল্প, জীবনবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, নবায়নযোগ্য শক্তি, বন্দর, লজিস্টিক্স, মহাকাশ এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথা চিহ্নিত করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেন। মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ কাজে লাগানোর বিষয়ে নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় কর্মশালায় সভাপতিত্ব করে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন দেশের সঙ্গে

0: স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি ভারতকে বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ হয়ে ওঠার পথে এগিয়ে দেবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বলেছেন, ভারত বরাবরই বলে আসছে এটি যুদ্ধের যুগ নয় এবং যুদ্ধক্ষেত্র থেকে কোনো সমাধান বেরিয়ে আসবে না। ইউক্রেনের কিয়েভে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রে সিভিহার সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর বিস্কেকে দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য পেশ করেছিলেন তার পুনরাবৃত্তি করে বলেন, অন্তহীন যুদ্ধের পরিবর্তে এখন যুদ্ধের অবসান ঘটা প্রয়োজন। এছাড়া সংঘাতের সময় বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর হামলার বিষয়টিও তিনি তুলে ধরেন। তিনি বলেন, এর ফলে গ্লোবাল সাউথের অনেক দেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জ্বালানি সার ও খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। তিনি জানান, ভারত এ পর্যন্ত ইউক্রেনকে বহু সাহায্য পাঠিয়েছে, এর মধ্যে রয়েছে 160 টন ওজনের জেনারেটর সেট, ওষুধ ও চিকিৎসা। দ্বিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল সক্ষমতা, উদ্ভাবন এবং স্টার্ট আপের ক্ষেত্রে উভয় দেশই এগিয়ে চলেছে।
1: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner, we are ready.
0: ডক্টর জয়শঙ্কর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এটি দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট, একে আরও উন্নত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও জানান, নতুন হাসপাতাল ভবনের নির্মাণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের আর্জি যুক্তিসঙ্গত, কাজেই সরকার সে বিষয়ে উদ্যোগ নেবে। স্নাতকোত্তর ছাত্রছাত্রী এবং ইন্টার্নদের স্টাইপেন্ড বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে। অনুষ্ঠানে শ্রী যাদব ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিতে নবনির্মিত অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন। এই ওটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান। এই সংস্থার 50 বছরের এই যাত্রাকে গৌরবময় সাফল্য হিসেবেও অভিহিত করেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে 23টি জেলা বন্যা কবলিত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসীর জেলাশাসক সত্যেন্দ্র কুমারের সঙ্গে টেলিফোনে কথা বলে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। বিহারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাটনা এবং আরও কয়েকটি জেলার গঙ্গা নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে, এর ফলে নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকা এলাকার 4 জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জন্মাষ্টমীর প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা ভারতীয় সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্যকে নতুন প্রাণশক্তি যোগায়। তিনি উল্লেখ করেন যে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কঠিন সময়ে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ এবং নৈতিক মূল্যবোধে অবিচল থাকার শিক্ষা দিয়েছেন। উৎসবের মেজাজে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন আজ সূচনা হল। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান চলবে মাসের 6 তারিখ পর্যন্ত। নন্দন 1 ও 2 এবং টালিগঞ্জের রাধা স্টুডিওতে তাঁর অভিনীত চলচ্চিত্রের প্রদর্শনী থাকছে প্রতিদিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, সারা দেশ আজও গর্ব অনুভব করে প্রবাদ প্রতিমে এই অভিনেতার জন্য। সন্ধ্যায় নন্দন চত্বরে শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় অংশগ্রহণের পর একতারা মুক্ত মঞ্চে মহানায়কের জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও বেলজিয়াম দুদেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% GDP বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছেন। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গে আগামীকাল অর্থাৎ 4 সেপ্টেম্বর 2026 শুক্রবারে সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় ভোর 5:56। ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন, শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে শুনবেন শরত, পরিবেশন করবেন পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়, রাগ যোগিয়া কালিংড়া ও ভৈরবী। 6:30 এই মহাজীবন, শুনবেন প্রেমেন্দ্র মিত্রের জীবন কথা। ভারতীয় সময় সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইমন হালদার। 6:55 কৃষক বন্ধুদের জন্য, বিষয় উদ্ভিদ স্বাস্থ্য কি ও কেন, বলবেন ডক্টর রাজীব কর্মকার। 7:05 লোকগীতি। সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য উত্তরপ্রদেশের মথুরা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। সকালের আড্ডা শুনবেন সকাল 7:35, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 8:30 কলকাতার ডায়েরি, অভিক রায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জৌনপুরীর আগে শুনবেন খেয়াল, পরিবেশন করবেন অরুণ কুমার বসু। শিল্পীকে তবলায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন যথাক্রমে নবারুণ কুমার দত্ত এবং সোমনাথ বর্ধন। ভারতীয় সময় সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনু, প্রথমে শুনবেন ভজন, শিল্পী শতভিষা মুখোপাধ্যায় এবং তারপর নজরুলগীতি, শিল্পী শ্যামল চন্দ্র রায়। সকাল 11:00 বিকাশ পথ, সম্পাদনা দেবর্ষী ঘোষ। 11:15 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনুরাগ দত্ত। 11:30 রৌমগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মেঘ বালিকা আচার্য। 12:30 সাঁওতালি গান। দুপুর 1:00 শুনবেন বেতার নাটক মিতার অসুখ, রচনা প্রণব চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় দুপুর 3:00। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। বিকেল 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা, আলোচনায় ডক্টর তুহিন কান্তি বিশ্বাস, ডক্টর সৈকত কুমার বসু এবং সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় অপুষ্টির কারণে দৃষ্টিহীনতা, এ বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডাক্তার স্নেহা ভৌমিক। সন্ধ্যে 7:00 বেতার নাটক মিতার অসুখের পুনঃপ্রচার, রচনা প্রণব চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। সন্ধ্যে 7:45 হাউসফুল, নৃত্যশিল্পী মালবিকা সেনের সাক্ষাৎকার নিয়েছেন ইনা বাগচি, প্রযোজনা দুর্বাদে। রাত 8:15 মহিলাদের আসর রোজ নামচা, অতিথি মৌসুমি দত্তরায়ের সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর, শুনবেন ইমন রাগে খেয়াল, আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মালকোষ রাগে খেয়াল, পরিবেশন করবেন শিল্পী অরুণ কুমার বসু। শিল্পীকে তবলায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন যথাক্রমে নবারুণ কুমার দত্ত এবং সোমনাথ বর্ধন। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় রাত 12:00। আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এখন শুনবেন যোগ কোষ রাগে সেতার বাদন, পরিবেশনায় পণ্ডিত।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে যোগ কোষ রাগে সেতার পরিবেশন করলেন পণ্ডিত বিশ্বজিৎ সরকার। তাঁকে তবলায় সহযোগিতা করলেন সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের মধ্যে বৈঠক, ভারত ও বেলজিয়াম বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি সমঝোতাপত্র,
1: রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বন্ধে ইউক্রেনকে যে কোনো প্রকার সাহায্যের জন্য ভারত প্রস্তুত জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর,
0: বারাণসীর বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিহারের পাটনা সহ কয়েকটি জেলায় গঙ্গা নদীর জলস্তর বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা, এদিকে নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1200 ছাড়িয়েছে,
1: বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে।
0: আসছে বিস্তারিত খবরে, ভারত ও বেলজিয়ামের মধ্যে আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে, এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের মতো ক্ষেত্রে সমঝোতা স্মারক। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের মধ্যে বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী মোদি সাংবাদিকদের বলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামে হাজার হাজার ভারতীয় সৈনিকের সাহস ও আত্মত্যাগ উভয় দেশের যৌথ স্মৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। শ্রী মোদি জানান, দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি প্রথাগত ক্ষেত্রগুলির বাইরে প্রসারিত হয়ে বর্তমানে প্রতিরক্ষা ও পরিবেশ বান্ধব শক্তির মতো কৌশলগত ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। উভয় দেশ জোড়া ওয়ার ট্যাঙ্কের মতো আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে শ্রী মোদি আশা প্রকাশ করেন।
2: রিনিউয়েবল এনার্জি পর আজ হওয়া MOU আমারে সাস্টেনেবিলিটি সহযোগ কো নই গতি দেগা। ক্রিটিক্যাল মিনারেলস মে হামনে প্রসেসিং আর রিসাইক্লিং মে সহযোগ বাড়ানে কা নির্ণয় লিয়া হ্যায়। সেমিকন্ডাক্টরস মে বেলজিয়াম কি এক্সপার্টাইজ আর ভারত কা স্কেল এক দূসরে কে পূরক হ্যায়। ইস দিশা মে হাম বেলজিয়াম কে IMEC ইনস্টিটিউট কো ভারত কে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সে জোড়নে কে লিয়ে মিলকর কাম করেঙ্গে।
0: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে গুরুত্বপূর্ণ বন্ধু দেশ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, উভয় দেশই বাণিজ্য ও বিশ্ববাজারে প্রবেশাধিকারের উপর ভিত্তি করে তাদের সমৃদ্ধি গড়ে তুলেছে। ভারতকে একটি প্রধান আন্তর্জাতিক শক্তি হিসেবে উল্লেখ করে তিনি অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপর জোর দেন। নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ভারতীয় নাগরিকদের পরিবারের প্রতি তিনি গভীর শোক প্রকাশ করেন।
3: My purpose here is broader than just trade and commerce. We want to take the relationship between Belgium and India to another level, economically, politically, but also strategically. We live in a more fragmented and uncertain world. We talked about this a lot. Prosperity and security increasingly go hand in hand, and our relationship has already deep roots. The trade between India and Belgium goes back centuries. And more importantly, our connection goes beyond trade. There is also a shared history between our countries.
0: সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি সামগ্রিক ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রতি উভয় নেতা তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী ওয়েভার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি বেলজিয়ামের সমর্থন প্রকাশ করেছেন। গত বছর এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ নাগরিকদের ওপর জঙ্গি হামলার আবারও নিন্দা করেন তিনি। উভয় প্রধানমন্ত্রী ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়েও এদিন মতবিনিময় করেন। শ্রী মোদি সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও অবাধ সামুদ্রিক নৌচলাচল বজায় রাখার গুরুত্বের উপরও আলোকপাত করেন।
2: आज हमने रीजनल और ग्लोबल डेवलपमेंट पर भी विस्तार से चर्चा की। भारत और बेल्जियम दोनों ही रूल ऑफ लॉ, डायलॉग और डिप्लोमेसी में विश्वास रखते हैं। यूक्रेन हो या वेस्ट एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के सभी प्रयासों का समर्थन करते हैं और आतंकवाद के हर रूप को जड़ से समाप्त करना हमारी साझी प्रतिबद्धता है।
0: উল্লেখ্য, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে তিন দিনের ভারত সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। গত বছর ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ভারত সফর। বেলজিয়ামের প্রধানমন্ত্রী ওয়েভার প্রধানমন্ত্রী মোদীকে বেলজিয়াম সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অভিন্ন

অঙ্গীকারের ভিত্তিতে উষ্ণ দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্র্যাঙ্কেনের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে আজ শ্রী সিং বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ভূ রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন। বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন।

0: বার্থ ওয়েভারের সফর প্রসঙ্গে বলতে গিয়ে বিদেশ মন্ত্রকের পশ্চিমী দেশ বিষয়ক সচিব সি বি জর্জ জানান, এরপর দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বর্তমান যুগ যুদ্ধের নয় এবং যুদ্ধক্ষেত্র থেকে কোনো সমাধান বেরিয়ে আসতে পারে না। এ ব্যাপারে ভারত তার অবস্থানে অনড় রয়েছে বলে বিদেশমন্ত্রী স্পষ্ট উল্লেখ করেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে সেদেশের বিদেশমন্ত্রী অ্যান্ড্রি সিবিয়ার সঙ্গে বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধ শেষের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এসসিও শিখর সম্মেলনে করা সওয়ালকে পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সংঘর্ষের এক একটি নতুন দিন মানেই আরও বেশি মৃত্যু এবং আরও বেশি ধ্বংস। রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বন্ধে যে কোনো প্রকার সাহায্যের জন্য ভারত প্রস্তুত বলে তিনি ইউক্রেন
2: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help, in any manner, we are ready.
0: এদিকে ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ড্রি সিবিয়া ভারতকে এক বিশ্ব শক্তি হিসেবে বর্ণনা করে রাশিয়া ইউক্রেন সংঘর্ষ বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে স্বাগত জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে সিবিয়া জানিয়েছেন, ইউক্রেন কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত, ভারত
1: নির্ভর করে না। কিয়েভে ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ড্রি সিবিয়ার সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী জয়শঙ্কর বলেন, 140 কোটি জনসংখ্যার দেশে জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা ভারতের কাছে চ্যালেঞ্জ। সেদিক থেকে রাশিয়া থেকে জ্বালানি ক্রয়ের বিষয়টি ইউক্রেনের বোঝা উচিত এবং ভারত আশা করে নতুন দিল্লির অবস্থানকে অন্যরাও শ্রদ্ধা করবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে 23টি জেলায় বন্যা কবলিত। বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদীয় কেন্দ্র বারাণসীর জেলা শাসক সত্যেন্দ্র কুমারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কাশীর নদীর জলস্তর এবং ত্রাণ শিবিরগুলিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে তিনি জানতে চান। অন্যদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফারুকাবাদের বন্যা দুর্গত এলাকাগুলি আকাশপথে আজ পরিদর্শন করেন। বিহারের পাটনা এবং আরও কয়েকটি জেলায় গঙ্গা নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গঙ্গার জলস্তর বৃদ্ধির প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা প্লাবিত। সুবর্ণরেখা নদীর প্রবল স্রোতের কারণে হুন্ড্রু জলপ্রপাত এবং নদী তীরবর্তী অন্যান্য এলাকায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মাইথন এবং পাঞ্চির জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বাড়তে শুরু করায় তৎপর নবান্ন। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকার 4 জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
1: নেপাল ও তিব্বত সীমান্ত এলাকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1,252 হয়েছে। উদ্ধারকর্মীরা বৃষ্টি ও ধ্বংসস্তূপের বাধা উপেক্ষা করে ভূতেকেশী নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া মানুষদের সন্ধান করে চলেছেন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখনও 4,216 জন মানুষ নিখোঁজ। প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বলেছেন আন্তর্জাতিক মহলের কাছে এই দুর্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের যোগসূত্র জোরালোভাবে তুলে ধরতে হবে। গত সপ্তাহের বন্যায় নিখোঁজ স্থানীয় পরিবারগুলি ইতিমধ্যে প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। এই ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে 583 জনই বিদেশি নাগরিক। নেপাল সেনাবাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর যৌথ দল হেলিকপ্টার ও স্থলপথ ব্যবহার করে এ পর্যন্ত 11,993 জনকে উদ্ধার করেছে। অনুসন্ধান ও উদ্ধার কাজে নিযুক্ত রয়েছেন প্রায় 21,314 জন নিরাপত্তা কর্মী। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলি নেপালকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ভারত ফরেন্সিক কিট ও চিকিৎসা সরঞ্জাম সহ 21.5 টন ত্রাণ সামগ্রী আজ নেপালকে পাঠিয়েছে। সামাজিক মাধ্যমে বিদেশ মন্ত্রক জানিয়েছে এই অতিরিক্ত সহায়তা চলতি ত্রাণ ও উদ্ধার কাজকে আরও জোরদার করবে।
0: পুনর্নবীকরণযোগ্য এবং অপ্রচলিত শক্তি প্রতিমন্ত্রী শ্রীপাদ ইয়েসো নায়েক বলেছেন দেশে জীবাশ্ম বহির্ভূত জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 300 গিগাওয়াট অতিক্রম করেছে। 2030 সালের মধ্যে 500 গিগাওয়াটের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও তিনি উল্লেখ করেন। আহমেদাবাদে আয়োজিত ভারত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো 2026 রোড শোতে মন্ত্রী উল্লেখ করেন

0: এই লক্ষ্য অর্জনের জন্য শক্তি উৎপাদন সঞ্চালন পরিকাঠামো, শক্তি সঞ্চয় ব্যবস্থা, পরিবেশ বান্ধব উৎপাদন সহ একটি সামগ্রিক বা সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
1: কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পালন অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই প্রতিষ্ঠান দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট। শ্রী যাদব এদিন নবনির্মিত অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের উদ্বোধন করে বলেন, এই অপারেশন থিয়েটারে অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। রোগী ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা শক্তিশালী করা, সংক্রমণের ঝুঁকি কমানো এবং উন্নত অস্ত্রোপচার প্রক্রিয়াকে সহায়তা করার জন্য এই পরিকাঠামো নির্মাণ করা হয়েছে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা, কঠিন সময়ে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ এবং নৈতিক মূল্যবোধে অবিচল থাকার ক্ষেত্রে মানব জাতির জন্য অনুপ্রেরণার এক চিরন্তন উৎস হয়ে রয়েছে।
1: বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে তাকে এক কিংবদন্তি বলে উল্লেখ করেছেন। উত্তম কুমারের কালজয়ী পরিবেশনা প্রজন্মের পর প্রজন্মের কাছে যোগাযোগ স্থাপন করে চলেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকার আজকের দিনটি উদযাপন করছে। একটি প্রতিবেদন।
2: সেটা ছিল আমাদের স্বাধীনতার বছর। বাংলা সিনেমায় এলেন উত্তম কুমার। প্রথম ছবি মুক্তি পায়নি, পরপর সাতটি ছবি ফ্লপ। তারপর প্রায় সাড়ে তিন দশক বাংলা চলচ্চিত্র শিল্প আবর্তিত হয়েছে তাঁকে ঘিরে। বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের সেই উজ্জ্বল অধ্যায়কে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে। নন্দন চত্বর জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। সন্ধ্যায় শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় মহানায়কের স্মৃতিতে একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন তিনি। উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বসুশ্রী সিনেমা হলে শিল্পী সংসদ আয়োজিত দুস্থ শিল্পীদের সাহায্যার্থে শুরু হয়েছে অনুষ্ঠান। এছাড়া নজরুল মঞ্চেও উপস্থিত রয়েছেন বহু শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিষ্ঠা ও একাগ্রতায় উত্তম কুমার শুধু মহানায়ক নন, ক্ষুদ্রতার গণ্ডি ছাড়িয়ে বাঙালি জীবনে তিনি রোম্যান্টিক মুক্তির প্রতীক। কাশফিন নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ভারত জয়ের দৌড় গড়ায়। হংকংয়ের সামনে জয়ের জন্য 194 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। হংকং টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে ভারত 193 রান করে। জবাবে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে হংকং 16 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে 56 রান করেছে।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ড ডিয়াভারের মধ্যে বৈঠক। ভারত ও বেলজিয়াম বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
1: রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বন্ধে ইউক্রেনকে যে কোনো প্রকার সাহায্যের জন্য ভারত প্রস্তুত, জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
0: বারাণসীর বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1200 ছাড়িয়েছে।
1: বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে।
0: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান। সঙ্গে রয়েছে আমি, প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

হ্যালো, কে বলছেন? কি শুনতে পাচ্ছি না, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, কিন্তু আপনি কে বলছেন? কি উত্তম? না না, আমি ওই নামে কাউকে চিনি না। আপনি এত রাতে বিরক্ত করতে ফোন করেছেন কেন? কি বলছেন? উত্তম কুমার?

0: হার মনাহারের সেই আলাদিনের মতো করে এসেছি আমি আলাদিন, এবং আমি আবার সিনেমায় অভিনয় করতে চাই, আর আপনাকে চাই আমার পরিচালক হিসেবে। এবার আপনি বলুন কাজটা করবেন কিনা।
1: মানে আপনি আপনি সত্যি ফিরে এসেছেন? কি জানি কি জানি সব গুলিয়ে যাচ্ছে আমার, মানে মানে কি যে বলি, বেশ বেশ রাজি রাজি, কিন্তু কিন্তু
0: আহা, আবার কিন্তু কিসের? বেশি হিসেব নিকেশ করতে যাবেন না ম্যাডাম, ওতে কিচ্ছু হয় না। ওই যে শ্যামলের ওই গানটা মনে পড়ছে না? শ্যামলের ওই বিখ্যাত গান, জীবন খাতার প্রতি পাতায়।

0: ফোন দিতে রায়ের ইচ্ছে করছে হাঁটু ব্যথা নিয়েও তখনই আনন্দের নেচে উঠতে। আজ দিদিটা থাকলে উফ আনন্দে পাগল হয়ে যেত। উত্তম কুমার,
1: আচ্ছা কি ভাবছেন বলুন তো?
0: না মানে ভাবছিলাম আপনার 46 বছর পর কামব্যাক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কি ভাবে যে তাকে উদযাপন করব। আচ্ছা আচ্ছা, আপনার কোনো গল্প রেডি আছে?
1: আছেই তো, আমারই ছবি, বিদেশি গল্পের আদলে, র্যান্ডম হারভেস্ট।
0: হারানো সুর? কিন্তু সুচিত্রা,
1: ওটা আমার উপর ছেড়ে দিন, আপনি শুধু বলুন আমায় কি করতে হবে।
0: আপাতত গান শোনাতে হবে।
1: উত্তম কুমারের সঙ্গে মজা করছেন আপনি?
0: একদম না, বরং আপনি সত্যি উত্তম কিনা, মানে অতি উত্তম কিনা একটু যাচাই করে নিতে চাইছি।
1: বটে, আসলে কি জানেন তো, অনেক দিনের অনভ্যাস, তাই একটু এদিক ওদিক হতে পারে। আপনি আবার কিছু মনে টনে করবেন না যেন।

0: আসলে বাড়িতে আমি তখন রিহার্সাল করছিলাম হারমোনিয়াম বাজিয়ে, সেই কবেকার কথা, আর সেটাই রয়ে গেছে। জানেন, আমার ঠিক ভালো লাগেনি, ভাবছি আর একবার যদি করা যায় মন্দ হয় না।
1: আমিও তাই ভাবছিলাম। জানেন, আপনি তো ছোট থেকে গান শিখেছেন, এত সুন্দর গলা, অথচ আপনি যে কেন আরো বেশি বেশি গান রেকর্ড করলেন না?
0: কারণ আমি যে উত্তম কুমার, আমাকে যে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয় মশাই।
1: তবে আমি ঠিক করেছি, আপনার কামব্যাক ছবিতে আপনি নিজের গলায় গান গাইবেন।
0: সে তো না হয় হলো, কিন্তু গানের ব্যাপারে আমি যে বড্ড খুঁতখুঁতে, যদিও আপনার ছবিতে দেখেছি বেশ জমজমাট গান থাকে। ওই যে কি যেন নাম ছেলেটির?
1: অনুত্তম।
0: অনুত্তম।
1: আচ্ছা, আমার না কেন জানি না গানের প্রসঙ্গে মনে হচ্ছে আপনি তো নচিকেতা ঘোষের খুব ফ্যান ছিলেন, মানে ওনার মিউজিক আপনার ভীষণ পছন্দের ছিল, ঠিক বললাম না?
0: কি সব গান করে গেছেন, কখনো মান্না কখনো হেমন্ত, ওই যে ওই গানটার কথা বড্ড মনে পড়ছে।
1: কোনটা বলুন তো? নির্ছোট।
0: হ্যাঁ, নির্ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়। গৌরী প্রসন্নর কথায়,
2: আকাশ তো বড়, নীল ছোট।

0: বড়।
1: অজানা রাভা নিয়ে ভেসে চলার মধ্যে অদ্ভুত একটা রোমাঞ্চ আছে, যে রোমাঞ্চ সেদিন বোধ করে রেখেছিল পরিচালক বন্দিতা রায়কে। উত্তম কুমারের জন্মের 100 বছর পূর্ণ হতে চলেছে, তাই তাকে নিয়ে নতুন কিছু করার ভাবনাটা পোকার মতো মাথায় চেপেছিল।

0: কিন্তু চমকে দেওয়ার মতো কিছুই মাথায় আসছিল না। আর কি আশ্চর্য, হঠাৎ করে এমন একটা ফোন! উফ, ওই কি যেন একটা ডায়লগ আছে না শাহরুখ খানের, মনে হয় কি যে ডায়লগটা, এটা কি আগর কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ জাতি হে। উত্তমবাবু, উত্তমবাবু শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হ্যালো হ্যালো, হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে।
0: বলছি আপনার একটা লুক টেস্ট করতে চাই, এই সময়ের হিরোদের আপনি দেখেছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ, দেখবো না কেন, আপনি হয়তো শুনে থাকবেন আমি নিজেকে কিন্তু সবসময় আপডেটেড রাখতে পছন্দ করি।
0: এখন তো সব জিম করা হিরো, তার সঙ্গে স্ট্রিক্ট ডায়েট।
1: এদিকে আমি তো অনেকদিনই পর্দার বাইরে, অনিয়মে চেহারা একটু এদিক ওদিক হয়েছে ঠিকই, তবে এক মাস সময় দিন, আর কি কি করতে হবে বলুন, কথা দিচ্ছি কামব্যাক ম্যান হিসেবে প্রমাণ করে দেখাবো আমি।
2: I will go to that pub.

হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু, শুনছেন শুনছেন একটা দারুণ খবর এনেছি যে আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমারের জন্মের 100 বছর পূর্ণ হয়েছে আজ। আর এমন একটা গুরুত্বপূর্ণ দিনে উত্তম কুমার যে ফিরে এসেছেন, সেই খবরটা আকাশবাণী মৈত্রী স্টুডিও থেকে আমি প্রিয়াঙ্কা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি।

আজ এমন একটা দারুণ আকর্ষণীয় খবর যখন আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, আমি জানি সেই খবর নিয়ে অনেক অনেক অনেক আপনাদের কৌতূহল। তিনি কিভাবে ফিরে এলেন, কোথা থেকেই বা এলেন, আর কিভাবে তাকে আপনারা দেখতে পাবেন, সবটা জানাবো। তবে উত্তম কুমার মানেই তো মনের মতো গান, আর সে গান যদি আমাকে আপনাকে অজানা পথের সন্ধানে নিয়ে যায় এবং সেই সন্ধান যদি শ্যামল মিত্রের হাত ধরে আসে, তাহলে কি দেরি করবেন? না না, একদম দেরি নয়, চটপট শুনে ফেলুন।

0: আজ আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের আসরটা আর পাঁচরা দিনের থেকে একদম আলাদা। কারণটা অবশ্যই মহানায়ক, আমাদের ভীষণ প্রাণের মানুষ উত্তম কুমার। তবে তাকে নিয়ে গল্প গান অজস্রবার হয়েছে, তার সম্পর্কে আপনারা সকলে মোটামুটি সব কিছু জানেন। কিন্তু কিন্তু একমাত্র যে খবরটা অনেকেই জানেন না, ইতিমধ্যেই জানিয়েছি, নিঃসন্দেহে সেই ফোন কল এবং তার ফিরে আসার খবর। একটা রহস্যের গন্ধ নিয়ে উত্তর কলকাতার লাল বাড়ির হলুর বারান্দাটা সেদিন পরের পর কথা বলেই চলেছে। কার সঙ্গে কার সঙ্গে কার সঙ্গে? ওই মায়াময় কণ্ঠ। দেখুন, রিমেক করতে হলে তো এই সময়ের প্রেক্ষিতে ছবিটাকে সাজাতে হবে।
1: দেখুন, আমি বলি কি, দরকার হলে একটু যোগ বিয়োগ

0: আপনি করে নেবেন, তাতে কোনো অসুবিধে নেই। আর আমি ভাবছিলাম যে যদি বিদেশের কোনো লোকেশনে শ্যুট করা যায়, ওই ওই অ্যাসাইলামের সিনটা।
1: দেওদার বদলে ইউরোপের কোনো লোকেশন?
0: একেবারে।
1: উত্তম কুমারের ছবির প্রথমবার বিদেশে শুটিং, ভাবতে পারছি না। ম্যাপেলের পাতা হাওয়ায় ভাসছে, আকাশে লালের আভা, উত্তমের হাত রমার কাঁধ ছুঁয়ে গাল স্পর্শ করেছে, অল পারফেক্ট, রোল, ক্যামেরা,

উত্তম কুমারের নতুন ছবির শুটিং শুরু হতে চলেছে। এখনো পর্যন্ত যা খবর, আগামী বছরে মহানায়কের জন্মদিনে মুক্তি পাবে তার কামব্যাক ছবি, সেই খবরই ফিরব তবে ছোট্ট একটা ঘোষণার পর।

অচল গাড়িটার প্রতি বিমলের নির্ভেজাল বাৎসল্য। রহমতের পকেটে তার মেয়ের হাতের ছাপ তোলা কাগজ আর ভিনমুলুকের মিনির দেওয়া 5 টাকার নোটের আজীবন সহাবস্থান। ছন্নছাড়া পরিবারটাকে সত্যিকার একান্নবর্তী করল ধনঞ্জয়। চিনতে পারছেন এদের? পারতেই হবে, কারণ এরা তো চেনা মানুষের ভিড়ের মাঝেই দুর্লভ অথচ স্পষ্ট সেই সব মুখ, যারা আদপে হয়ে ওঠেনি কারো রোল মডেল, তবু তারা স্বতন্ত্র। উন্নত জীবন গড়ার চেনা সিলেবাসে এদের স্থান নেই, তবু তাদের দেখা মিললে মনটা কিছুক্ষণ সেখানেই আটকে থাকে। আগামীকালের রাতে তবে তাই হোক, যে চরিত্ররা সিলেবাসে নেই সেখানেই না হয় ঘণ্টাখানিক মন আটকে থাকুক না, সেই সব ব্যতিক্রমীদের খোঁজ খবর আর গানের মেলবন্ধনের দায়িত্বে রয়েছেন আম্রপালী ঘোষ সুমিত্র, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায়।

0: ওদিকে বন্দিতা রায়ের মোবাইলে তখন ঐতিহাসিক মুহূর্তের দলিল রেকর্ড হয়ে চলেছে। মহানায়ক উত্তম কুমার হারানো সুরের রিমেক করবেন। উত্তমবাবু, উত্তমবাবু,
1: হ্যাঁ বলুন।
0: বলছি, অলোক আর রমা এই দুটো নাম কিন্তু রাখা যাবে না, একটু আধুনিক নাম চাই, আপত্তি নেই তো আপনার?
1: আপত্তি কেন থাকবে? দেখুন, এই দুটো নাম তো আজকের ডেটে আর মানাবে না, তা আপনি কি কিছু ভেবেছেন ম্যাডাম?
0: হ্যাঁ, ভাবছিলাম যদি অলোকের জায়গায় অলিক আর রমার জায়গায় রুমেলা রাখা যায়।
1: বাহ, বেশ তো, মন্দ কি।
0: আর ভাবছিলাম বিদেশে আপনার আর রুমেলার প্রেমের দৃশ্যে একটা জমজম

0: হ্যাঁ, কি যেন বলছিলেন?
1: দেখুন, শিখতে আমার কোনো কালে কোনো আপত্তি ছিল না, নইলে কি আর বাঙালির উত্তম কুমারকে কি তোমরা রক অ্যান্ড রোল আর জিআইভির কম্বিনেশনে বৈজয়ন্তীমালার সঙ্গে পাল্লা দিয়ে স্টেপ ফেলতে দেখতে?
0: ছোটে সে মুলাকাত, সত্যি আজ নিজে পরিচালক হয়ে বুঝতে পারি অভিনেতা হিসেবে আপনার অধ্যবসায় ঠিক কোন উচ্চতায় ছিল।
1: আসলে কি জানেন তো, আমার সময় নতুন কিছু করার আগে আমাকে 100 বার ভাবতে হতো, আর তাছাড়া ইচ্ছে থাকলেও রিস্ক নিতে পারিনি সেই সময়। পাছে আমার ছবি ফ্লপ করে, পাছে দর্শক মুখ ফিরিয়ে নেয়। কিন্তু কি জানেন তো, সেদিনের সেই ইনসিকিউরিটি আজ আর নেই, আর তাই আজ আমি এক্সপেরিমেন্ট করতে চাই যেটুকু হাতে পাই, আর আমি উত্তম রূপে আবিষ্কার করতে চাই আপনাদের উত্তম কুমারকে।

কঘন্টা হতে চলল। এদিকে বন্ধিতা দি কাপের পর কাপ কফি শেষ করে চলেছেন আর এদিক ওদিক পায়চারি করে চলেছেন। চোখে মুখে একটা অন্যরকম জয়ের হাসি, আর জয় কিন্তু জয় করে তবু ভয় কেন যায় না? আর দেখুন, ভয় কি করে যাবে বলুন তো, এ তো আর যে সে ফোন নয়, স্বয়ং মহানায়ক, স্বয়ং মহানায়ক উত্তম কুমার তার জন্মের শতবর্ষে ফোন করেছেন বন্দিতা দিকে। তিনি নিজে তার জন্মের এই শতবর্ষের উদযাপন দেখছেন শহরের একের পর এক প্রেক্ষাগৃহে। আর তখনই তার মনে হয়েছে, কেন তিনি নিজে নন, কেন তিনি নিজে তার মতো করে ছবি করবেন না, হোক না 46 বছর, তাতে কি? হ্যাঁ, বাংলায় বিজিৎ বলে যে পরিচালকটি রয়েছেন, নায়ক সন্ন্যাসী রাজা অ্যান্টনি ফিরিঙ্গির আদলে ছবি বানিয়েছেন, তাকে ভালোবাসাও জানিয়েছেন, সেসব ঠিকই আছে, কিন্তু মহানায়ক যেমনটি খুঁজছেন তেমনটি তো হচ্ছে না। অবশেষে সোশ্যাল মিডিয়া থেকে মোবাইল নাম্বার জোগাড় করলেন। কি ভাবছেন শ্রোতা বন্ধু, কি ভাবছেন আপনারা? ভাবছেন যে উত্তম কুমার যাকে নিয়ে এত আয়োজন, এত হইচই, তাকে কিনা নিজের ছবির জন্য এতখানি লড়াই করতে হচ্ছে আজও 100 বছর পরেও? আসলে তার গোটা জীবনটাই যে লড়াইয়ের। একদা ফ্লপ মাস্টার জেনারেল থেকে অবিসংবাদিত মহানায়ক হওয়ার লড়াই। একটা লোক মানে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বিশ্বে নজিরবিহীন, সাধিকি আর সত্যজিৎ রায় এমন মন্তব্য করেছিলেন। আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন বাঙালির উত্তম পুরুষ হয়ে, সেলুলয়েডের আকাশে একেবারে শুক তারার মতো।

0: সেকালে আপনি তো দিব্যি ছায়ার দুনিয়ায় ঘুরে বেড়িয়েছেন, কিন্তু আজ যে তেমনটি করলে চলবে না।
1: ও, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন?
0: হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রামে আপনাকে তো খুব তাড়াতাড়ি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, জেন জিদের পুল করতে হবে, ফলোয়ার বাড়াতে হবে।
1: বটে,
0: 100 বছর পরে এসব করতে ভালো লাগবে তো?
1: দেখুন বন্দিতা দেবী, আমার দর্শক ছাড়া তো আমার আর তেমন কোনো অস্তিত্ব নেই। আজ তারা যদি ফেসবুকে আমাকে ছুঁয়ে দেখতে চান, আমি সেই স্বাদ থেকে তাদেরকে বঞ্চিত করব না। হ্যাঁ, তবে কথা ঠিক যে শুভেন্দু, মানে আপনাদের শুভেন্দু চট্টোপাধ্যায়কে আমি সেদিন বলেছিলাম পাবলিক প্লেস এড়িয়ে যেতে, কিন্তু কি জানেন তো, আজ সময় পাল্টেছে, তার সঙ্গে তো পাল্লা দিতেই হবে। আসলে এই 46টা বছর আমায় অনেক কিছু শিখিয়েছে, আর তাই আগামীকালে উত্তম কুমার দ্য কামব্যাক ম্যান হয়ে ধরা দেবে আপনাদের এই সোশ্যাল মিডিয়াতে।

আকাশ দিন গুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

আমেরিকা আমেরিকায় মোমবাত এসে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। ফিশি ব্যাপার, বেশ ফিশি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: A plus B whole. No, A plus B minus C whole square equal to call it square.
1: Babri.
2: Door lagla?
1: ठीक है मन चमक लगा
2: चलने को था बद्दुरानी
1: खेत बाप के भात दीब तुम्ही
2: एमने घुरे मरछे हवा के पेट भराछे
1: तब जिबुन बोललो काटवा के जाबे
3: বাংলা ছবির একমাত্র ম্যাটিনি আইডল উত্তম কুমারের শততম জন্মদিনের রাতে হারানো দিনের গানের অনুষ্ঠান করতে পারা যেমন আনন্দের তেমন খানিকটা উদ্বেগেরও বৈকি। কেননা এই একজন মানুষ যার জীবনের প্রায় প্রতিটি দিকই একাধিকবার উঠে এসেছে নানান অনুষ্ঠানে, তাই মহানায়ক নিজে, মহানায়ক উত্তম কুমার নিজে আজ সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন। তিনি বলেছিলেন তিনি ফিরে আসবেন, সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন। কিছুদিন আগেই সত্যি সত্যি এক অত্যাশ্চর্য ঘটনা ঘটেছিল, একটা অলৌকিক কথোপকথন দিয়েই আজ তাই সাজিয়েছিলাম তাঁর জন্মশতবর্ষের উত্তম উদযাপন। চলুন না বাকিটা শোনা যাক। উত্তম বাবু, হ্যালো হ্যালো
4: মশাই, আপনি ওই জিম, ডায়েট, ডান্স, সোশ্যাল মিডিয়া, আউটডোর, না সবই তো বলে ফেললাম। আচ্ছা, আপনি প্রমোশনের কথা বলছেন, প্রমোশনের ঝোঁক কেউ নেব একেবারেই উত্তম কায়দায়।
3: না না, মানে একটা নয় দুটো গুরুত্বপূর্ণ কথা বলার আছে।
4: সেকি?
3: দেখুন, আপনি আমাকে তো ফোন করেছেন, আপনি আর কাউকে ফোন করে আবার ডেট দিয়ে দেবেন না তো, মানে আর কারুর সঙ্গে এরকম আলোচনা করবেন না তো। বুঝতেই তো পারছেন, মানে একটা আপনার মতো একজন আইকনকে নিয়ে ছবি বানানো এটা কতদিনের স্বপ্নের, তো সেক্ষেত্রে আপনি যদি কনফার্ম করেন তাহলে তো আমাদের সেই মতো এগোতে হবে না। আর 2026 খরচেরও তো একটা মস্ত ব্যাপার আছে, তার মধ্যে আপনি, বুঝতে পারছেন তো?
4: আরে না না, আপনি একদম টেনশন করবেন না, আমি ওই 70-এর দশকের মানুষটিই রয়েছে, ওইসব টেনশন একেবারেই নেবেন না।
3: আচ্ছা বেশ বেশ, একটু একটু নিশ্চিন্ত হলাম, বুঝলেন। আচ্ছা, এবার তাহলে আসল কথাটা বলি।
4: হ্যাঁ বলুন।
3: বলছি সবই তো হলো, কিন্তু আপনার নায়িকা কে হবে, মানে আপনি কাকে ভাবছেন এটা তো জানতে ভীষণ ইচ্ছে করছে। আপনি কি এখনকার নায়িকাদের দেখেছেন, তাদের অভিনয় আদব কায়দা কেমন লাগে আপনার?
4: দেখুন মশাই, এইগুলো বলা ভারী মুশকিল। আমি রমার নাতনির অভিনয় দেখেছি, রমার চরিত্রে ওর নাতনি, রমা বেশ খুশি হবে। যে যে ছবিতে আমরা অভিনয় করেছি, মানে জানেন তো আমি আর রমা আর কে, মানে পরিচালক পরিণতি মিলনই সম্পন্ন করতে চেয়েছেন সেই সব কিছু, পাছে দর্শক বিমুখ না হন। আর সেই রমার থেকেও তো আমার পথ আলাদা হয়েছে এককালে, সে এককালের কথা।
3: উত্তমবাবু, আপনার অনেকটা সময় নিয়ে নিলাম, বলুন।
4: একেবারেই না, আমার খুব ভালো লাগছে কথা বলতে পেরে এতদিন পরে ফিরে এসে।
3: উত্তমবাবু, আপনি হয়তো নিজেও জানেন না, আজ আজ আপনি আমার জীবনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম মুহূর্ত উপহার দিলেন, শুধুমাত্র একটা একটা ফোন কলের এই এক ঘন্টা। আচ্ছা আচ্ছা, আমরা তবে কবে কবে নাগাদ দেখা করছি এবং এবং কোথায়? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি গিরিশ মুখার্জি রোড, কবে কবে? আচ্ছা টাইমটা টাইমটা। হ্যালো হ্যালো উত্তমবাবু, হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো উত্তমবাবু শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো উত্তমবাবু শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো।
5: You are not dialing a valid number. Please check the number you have dialed. আপনি যে নম্বরটি ডায়াল করছেন সেটি বৈধ নয়, দয়া করে ডায়াল করা নম্বরটি চেক করুন। আপনার দ্বারা ডায়াল কিয়া গয়া নম্বর বৈধ নহীঁ হ্যায়, কৃপয়া নম্বর চেক করেন।

লাইনটা তো কেটে গেল, তবে শুধু বন্দিতা দেবী নয়, আমারও মনে হলো এই গল্পটা যদি শেষ না হতো তবে কেমন হতো।

0: মহানায়ক উত্তম কুমারের জন্মের 100 বছর পূর্ণ হলো আজ, তাই
1: আমাদের আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ আমরা নিবেদন করলাম। সঙ্গে ছিলাম আমি স্পন্দন দাস,
0: আর আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আর সেই সঙ্গেই শেষ হলো আজ রাতের হারানো দিনের গানের এই বিশেষ অনুষ্ঠান।
1: ভালো থাকবেন সকলে,
0: শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: তবে কেমন হতো তুমি বলো,
3: তুমি বলো
2: না, তুমি বলো
3: না, তুমি বলো,
2: তুমি বলো,
3: তুমি বলো।

0: হারানুদ্দিনের গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সেই সঙ্গেই শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 5 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:31।
1: সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে এখনকার অধিবেশনে শুনতে পাবেন এখন থেকে 2 পর্যন্ত আধুনিক গান, 2 থেকে 3 পর্যন্ত বাংলা ছায়াছবির গান, 3 থেকে 4 পর্যন্ত নানা রঙের গান। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে আসন্ন শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান। সারাদিন ধরে যখন তখন অঝোর ধারায় বৃষ্টিতে শরীর যখন ম্যাজম্যাজে, তখন এই সময় ভালো লাগা গান শুনে মনটা করে নিন একটু ফুরফুরে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান শুনে, ভালো লাগা কিছু আধুনিক গান শুনে, শুনতে শুনতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম শিল্পী পরমা, গানটির গীতিকার দেবজ্যোতি মিশ্র।

এবারে পরপর দুখানি গান শুনবেন গান দুটির গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায়, শিল্পী পরমা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী শ্রীকান্ত, মাফ করবেন, সৈকত মিত্র।

আধুনিক গানের অনুষ্ঠানে এক ঘন্টা কেটে গেল, বাকি এক ঘন্টায় শুনবেন আরও কয়েকজন শিল্পীর কণ্ঠে গান। এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, প্রথম গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়।

আধুনিক গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন আশা ভোঁসলে ও রাহুল দেব বর্মনের দ্বৈত কণ্ঠে একটি গান, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার।

এবারে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আশা ভোঁসলে ও রাহুল দেববর্মনের দ্বৈত কণ্ঠে আরেকটি গান।

0: আরো থেকে যাও।
1: এবারে শুনবেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আশা ভোঁসলের কণ্ঠে একটি গান।

0: আছে কভু সুদূর, কভু কাছে কভু সুদূর।
1: আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে, সেই সঙ্গেই আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন দ্বীপ চলে যাই ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এবারে শুনবেন দোলন চাপা আছে ছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী আশা ভোঁসলে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন অনন্যা ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি কুমার শানু ও বিটু সমাজপতির দ্বৈত কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন প্রেমের কাহিনী ছায়াছবি থেকে একটি গান শান ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

শুনলেন অন্তহীন ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের গাওয়া গান। ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাংলা ব্যান্ড মহিনের ঘোড়াগুলির গাওয়া কয়েকটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। শুভ জন্মাষ্টমীর পুণ্যতিথি শুরু হয়ে গেছে, তাই আপনাদের কয়েকটি ভক্তিগীতি শোনাই। প্রথম শিল্পী গৌর সুন্দর গায়েন।

নানা রঙের গান অনুষ্ঠানে এবারে আর এক প্রেমের ঠাকুর রবি ঠাকুরের গান আমরা শুনব। প্রথম শিল্পী প্রমিতা মল্লিক।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে রবীন্দ্রসঙ্গীতটি শুনবেন প্রমিতা মল্লিক ও মনোময় ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। সেই সঙ্গেই ডিটিএইচ বাংলা পরিষেবায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। পরবর্তী অনুষ্ঠান

শাস্ত্রীয় সঙ্গীত, ভোর পাঁচটায় চিরন্তনী। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এই মুহূর্তে সেতার বাদন, রাগ রামকেলি, শিল্পী কল্যাণ মজুমদার, তবলায় রূপক মিত্র।

সুতারে শুনলেন রাগ রামকেলি। শিল্পী ছিলেন কল্যাণ মজুমদার। তবলায় রূপক মিত্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন তবলায় লহড়া শিল্পী অনুব্রত চ্যাটার্জি, ঝাপতাল তালে, হারমোনিয়ামে হিরণময় মিত্র।

এতক্ষণ ঝাঁপতালে তবলা লড়া শোনালেন অনুব্রত চ্যাটার্জি, হারমোনিয়ামে ছিলেন হিরণময় মিত্র। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রিনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে চিরকালীন, যা আমাদের মনের মধ্যে নতুন করে ভাব তৈরি করে। সেই কথাগুলোকে নিয়েই কিন্তু আজকের চিরন্তনী সাজানো। আজকের চিরন্তনীটা একটু অন্যভাবে কেন বললাম তার কারণটা আপনারা বুঝতে পারবেন। কারণ আজকে চিরন্তনী সাজিয়েছি যেভাবে, সেটা কিন্তু প্রতিদিনের গতানুগতিক ফরম্যাটে নয়। আর এই কারণেই আজকের চিরন্তনী প্রথমে আমি কিছু কথা বলছি না, একদম সরাসরি গানে চলে যাই। আর গানের পরে দেখা যাক কি হয় ব্যাপারটা। কারণ এটুকু বলতে পারি আজকের চিরন্তনী একটু অন্যরকম, চিরদিনের এই চিরন্তনী।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

0: গতকাল ছিল আমার জন্মদিন। আজ থেকে 100 বছর আগে আমার জন্ম হয়েছিল এই কলকাতায়। আপনারা আমাকে ভালোবেসেছেন, ভালোবেসেছেন আমার কাজকে, আমি জানি আজও ভালোবাসেন। আপনাদের সেই ভালোবাসার টানেই আজ আমি উজ্জ্বলের অনুরোধে চিরন্তনী অনুষ্ঠানের আমন্ত্রণ উপেক্ষা করতে পারলাম না। আপনাদের শোনাব আমার জীবনের কিছু গল্প। অভিনেতা হিসেবে বাইরে থেকে আমাদের জীবনটা হয়তো বেশ আরামের, আনন্দের মনে হয়। ক্যামেরার সামনে সামান্য কয়েকটা মিনিটের জন্য দাঁড়ানো, দাঁড়ালে বোঝা যায় অভিনয় শুধু মুখের বা কণ্ঠের অভিব্যক্তি নয়। শুটিংয়ে কখনো একটা ছোট্ট দৃশ্যের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, অধৈর্য হলে চলে না। সেটের ছোট্ট পরিসর, চড়া লাইট, মেকআপ, আশেপাশের লোকজন সব কিছু উপেক্ষা করে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে চরিত্র হয়ে উঠতে হয়। আমার কখন নিজের মন খারাপ, তো ক্যামেরার সামনে এসে হেসে অভিনয় করতে হয়, কিংবা কখনো দুটো শিফটে দুটো রকম ভিন্ন রকম চরিত্র। তাই বুঝেছি অভিনয় ছেলে খেলা নয়। তখন মনে হয় আমার শরীরের পেছনে যে মনটা আছে সে মনটাই আসল অভিনেতা। মনের মধ্যে যত অস্থিরতা থাকে সব ফুলে যেতে হয়, কারণ ক্যামেরার সামনে তখন আমি নই, আমি যে চরিত্রটি করছি সেই মানুষটাই সত্যি। হয়তো সেই কারণেই অভিনয় শেষ করেও অনেক সময় চরিত্রটা মন থেকে বেরোতে চায় না। আমি জানি সেই ছবিগুলো দেখার পর আপনাদের মন থেকে অনেক সময় সেসব চরিত্রগুলো বেরোতে চায় না। লিখতে পারেন আজকে আমার করা আপনার প্রিয় চরিত্রটির কথা। আমার গল্পের পর উজ্জ্বল না হয় সেসব আপনাদের শুনিয়ে দেবে।
1: কানু কহে নাই

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একদিন সন্ধ্যেবেলায় বুড়ো জানলায় জানালো যে বাবার বসবার ঘরে আমার ডাক পড়েছে। ভয় ভয়ে গিয়ে দেখি বাবার বাল্যবন্ধু ফুলিন বাবু বসে রয়েছেন। আমাকে দেখে বললেন,
2: আমি একটা ছবি করছি, নামবে নাকি আমার ছবিতে?
1: আমার ভেতরে রক্তটা যেন সলাৎ করে উঠল। ফুলিন বাবু জানালেন,
2: ওরে যাত্রী বলে একটা ছবি তুলছি, তোমাকে সেকেন্ড হিরোর পার্ট করতে হবে, রাজি আছো?
1: আমি মনে মনে ভাবছিলাম, সেই কথা আছে না, ভাত খাবি আয় না হাত ধোব কোথায়। আমতা আমতা করে বললাম, ছবিটা পরিচালনা করবেন কে?
2: রাজেন চৌধুরী। হিরোর পার্ট করতে পারলে বড় খুশি হতে না? দেখো, বই যদি ভালো চলে তাহলে আমার নেক্সট ছবিটা তোমাকে হিরো করতে আপত্তি থাকবে না। অবশ্য

0: দর্শক যদি তোমাকে নেয়। সেদিন প্রবীণ প্রযোজকের মুখের কথার অর্থ বুঝতে পারিনি, বুঝেছিলাম নেওয়া বা না নেওয়ার ব্যাপারটা তো পরিচালক প্রযোজকের হাতে। সে কথার অর্থ বুঝেছিলাম আরো বেশ কিছুদিন বাদে। আমাকে চুপ করে থাকতে দেখে প্রবীণবাবু বললেন,
1: একদিন এসো আমার ধর্মতলার অফিসে, চুক্তিপত্রটা সেখানেই সই করে দেবে।
0: বাবা তখন বললেন,
1: ছেলেটার বড় শখ ফিল্মে নামবে, দেখো শিখিয়ে পড়িয়ে যদি নিতে পারো তারপরে ওর ভাগ্য।
0: এই ভাগ্যের কথাই মনে হলো। স্টুডিও দরজায় দরজায় ঘুরেছি, পরিচালক প্রযোজকদের সঙ্গে দেখা হওয়া তো দূরের কথা, স্টুডিওর গেট পর্যন্ত পার হতে পারিনি। ছবিতে নামবার আশা আমার কেবল স্বপ্নই থেকে গেছে। তখন মনে হয় শীতকাল, গঙ্গাসাগর বা ওই ধরনের কোনো একটা মেলা উপলক্ষে হঠাৎই রাস্তায় এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল। সে বলেছিল,
1: একদিন যে বড় অভিনেতা হবে সেই ভাবছে কি করে ফিল্মে চান্স পাওয়া যায়, সংসারে যদি আঘাত আসে জানবে পেছনেই থাকবে তোমার সফলতা। দিন আর রাত্রি যেমন পরপর যাওয়া আসা করে, ঠিক তেমনি আশা আর নিরাশা মানুষের জীবনেও আসে ঘুরে ঘুরে। নিরাশায় ভেঙে পড়ো না, এগিয়ে চলো।
0: তখন পোর্ট কমিশনের অফিসে সামান্য কেরানির চাকরি করি। আমাদের অফিসের বড়বাবু আর দু একজনের সহযোগিতায় ছুটি ম্যানেজ করে শুটিং করতে গেলাম পুলিনবাবুর সে ওরে যাত্রী ফিল্মে। অভিনেতা উত্তম কুমারকে হয়তো আপনারা কোনোদিনই দেখতে পেতেন না যদি সেদিন অফিস থেকে এরা আমাকে সাহায্য না করতেন। তাদের অকৃত্রিম স্নেহ আর বন্ধুত্বের কথা জীবনে কখনোই ভুলতে পারবো না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ইন্দ্রপুরি স্টুডিও, তখন স্টুডিওর পরিবেশ আজকের মতন নয়। একদল লোক সর্বদাই সেটের মধ্যে থাকত, তারা শিল্পীও নয়, টেকনিশিয়ানও নয়, অথচ সব পরিচালক প্রযোজক থেকে শুরু করে বড় বড় সমস্ত শিল্পীদের সঙ্গেও তাদের ঘনিষ্ঠ পরিচয়। নবাগত কোনো ছেলে বা মেয়েকে দেখলেই তারা পত্রপাঠ বুঝিয়ে দিতেন এর দ্বারা কিচ্ছু হবে না। রমা মানে সুচিত্রা সেন থেকে শুরু করে আমার সঙ্গে এর কোনো ব্যতিক্রম হয়নি। সেদিন ছিল আমার একটা ডাক্তারের পার্ট, স্টেথিস্কোপ গলায় জড়ানো। আমার রোগী এসেছেন মঞ্চ পর্দার বিখ্যাত অভিনেত্রী প্রভা দেবী। তখন আমি খুবই রোগা ছিলাম, মুখে আলো পড়তেই ওই অবাঞ্ছিত দলের একজনকেও বলে উঠলেন,
2: রাজেন্দা, এই কোলির ভীমকে কোথায় পেলেন? পায়ে পাথর বেঁধে না রাখলে তো ঝড়ে উড়ে যাবে।
1: আরেকজন মন্তব্য করলেন,
3: একেবারে নতুন আমদানি, গা থেকে এসেছে গো।
1: একই নার্ভাসনেস আর উত্তেজনায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। তারপরে এই ধরনের মন্তব্য শুনে তো হাত পা একদম ঠান্ডা হয়ে যেতে থাকলো। মনে হলো, থাক আমার অভিনয়, থাক আমার সব কিছু পড়ে আমি ফিরে যাই আমার সেই পোর্ট কমিশনার্সের অফিসে। কিন্তু যাবো বলে তো আসিনি। অভিনয়ের আগে বুঝলাম পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে জয় করতে হবে, তাই মনে বিরক্ত হয়েও মুখে হাসির ভাব নিয়ে তাদেরকে ক্যান্টিনে চা পানের জন্য আপ্যায়ন করলাম। পরের শুটিং থেকে দেখলাম একদম ভোল বদল। যদিও আমার দুর্ভাগ্য, এই ছবিটাও দর্শকরা সেভাবে নিল না। মন খারাপ, আবার যাই অফিসে, মন বসাবার চেষ্টা করি, কিন্তু মন আর বসে কই, মনই তো বসে নেই। দুপুরবেলা কাজ করতে করতে অলস মুহূর্তে নিজের কানে যেন হঠাৎই হঠাৎই শুনতে পাই,
2: লাইট, সাউন্ড, অ্যাকশন।
1: চমকে উঠে সামনের দিকে চেয়ে দেখি, কোথায় কি? বেয়ারা এসে ডাকছে,
2: অরুণ বাবু, এ অরুণ বাবু।
1: মুহূর্তের মধ্যে স্টুডিওর উত্তম কুমার হয়ে যাই পোর্ট কমিশনার্সের অরুণ চট্টোপাধ্যায়। মাঝে মনে পড়ে সেই ছোটবেলাকার কথা। আমার জ্যাঠামশায় ছিল সুহৃদ সমাজ বলে একটা যাত্রা ক্লাব, আর তার আদরের ভাইপো বলে বোধ হয় রিহার্সালে যাওয়ার অধিকারটুকু ছিল আমার।

সেই সমস্ত যাত্রার বিভিন্ন ভঙ্গি, পার্ট, আবৃত্তি, গান আমাকে মুগ্ধ করত। ছোট থেকে ভাবতাম কবে বড় হব, কবে আমি যাত্রা করার সুযোগ পাব। যাত্রা দেখতে দেখতে কতদিন যে ক্লাব ঘরে ঘুমিয়ে পড়েছি তারই অত্যা নেই। এরপরই আমার জীবনে সুযোগ আসে পরিচালক শ্রী নব্যেন্দু সুন্দর ব্যানার্জির সহযোগিতায় কামনা ছবিতে শ্রীমতী ছবি রায়ের বিপরীতে একেবারে নায়কের পার্ট। ছবিতে পারিশ্রমিক পেলাম 1500 টাকা, কিন্তু দর্শক ছবি নিল না। নায়ক সেজে আমার অভিনয় করার স্বপ্ন স্বপ্ন হয়েই মিলিয়ে গেল। মনে হতে লাগলো দর্শকের মনে যদি রেখাপাত নাই করতে পারলাম তাহলে আর আমার অভিনয় করে লাভ কী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একটা কথা আছে, স্বভাব যায় না মূলে, তাই বারবার আঘাত পেলেও মনের ইচ্ছে বোধ হয় ম্লান হয় না, কেবলই মনে হয় একটা ভালো ছবি।

0: ভালো ছবি পাই কোথায়? তাছাড়া যারা ছবি তুলবেন তাদেরও তো আমাকে পছন্দ হওয়া চাই। অভিনেতা প্রদীপ কুমার অন্য একটা ছবিতে আটকে যাওয়ায় তার পরিবর্তে প্রযোজক পরিচালক সরোজ মুখার্জির নতুন ছবি মর্যাদাতে নায়ক চরিত্রে আমি অভিনয়ের সুযোগ পেলাম। এই ছবিতে আমার নামকরণ হল অরূপ কুমার। এমপি স্টুডিওর ম্যানেজার বিমল ঘোষ মশাই একদিন আমার অজান্তেই স্টুডিওয়ে এসে আমার কাজ দেখে গিয়েছিলেন। ছবিতে ছিলেন পাহাড়িদা, পাহাড়ি সান্যাল। তাকে আমার অসাক্ষাতে জিজ্ঞেস করেছিলেন,
1: ছেলেটি কেমন অভিনয় করে, চলতে পারে কি?
0: উত্তরে সেদিন নাকি পাহাড়িদা বলেছিলেন, আমার তো মনে হয় ঘষলে মাজলে ভালোই হতে পারে। সরোজবাবুর মর্যাদা ছবির কাজও শেষ হল। ভাগ্যে আমার সেই একই ফল, ছবি ফ্লপ করল, দর্শক নিল না। মনে যখন চরম হতাশায় ভেঙে পড়েছে এমন সময় হঠাৎ এলো শ্রী মুরলীধর চট্টোপাধ্যায়ের এমপি প্রোডাকশন থেকে একখানা চিঠি। তাদের ধর্মতলা অফিসে গিয়ে আমাকে দেখা করতে বলা হয়েছে। বারবার একই ইতিহাসের পুনরাবৃত্তি, তাই মনে জোর পাচ্ছিলাম না। ভাই বুড়ো আর বন্ধু তারাপদর জোরাজুরিতে গেলাম এমপির অফিসে একদিন দুপুরবেলা, অফিস ছুটি নিয়ে। গিয়ে দেখি একটি ঘরের মধ্যে একদম গোল হয়ে একদল ছেলে মেয়ে বসে, মাঝখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে উচ্চস্বরে তাদের কি যেন বলছেন। পরে বুঝলাম এমপির নতুন ছবি সহযাত্রীর রিহার্সাল চলছে। রিহার্সাল দেওয়াচ্ছিলেন বিখ্যাত অভিনেতা সন্তোষ সিংহ মহাশয়। ম্যানেজার বিমলবাবু বললেন,
1: সন্তোষবাবু দেখুন তো এই ছেলেটাকে দিয়ে কিছু হবে কিনা, ওপরের চেহারাটা মন্দ নয়, তবে মাকাল ফল না হলেই হয়।
0: সন্তোষবাবু আমাকে পরীক্ষা করতে শুরু করলেন। বুকের মধ্যে শেখরার ঠুকঠাক যেন কামারের হাতুড়ির ঘা হয়ে উঠল। বউটার উপর প্রচণ্ড রাগ হতে শুরু করল। পাড়াতে শখের দলে যাত্রা থিয়েটার করতাম, পরপর ফ্লপের জন্য ফিল্মের অভিনয় তো ছেড়েই দেব ভেবেছিলাম। এখানে এত লোকের সামনে না অপমানিত হতে হয়? সোনার হরিণ চেয়েছিলাম, কিন্তু সোনার হরিণ চিরকালই তো অধরা থেকে যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কান্নার পার্ট, হাসির পার্ট, রোমান্টিক পার্ট, বিভিন্ন ধরনের দৃশ্য আমাকে পড়তে দিচ্ছেন সন্তোষবাবু। আবেগের সঙ্গে পড়ে ফেললাম দৃশ্যগুলো। প্রবীণ অভিনেতা সন্তোষবাবু বিমলবাবুকে বললেন,
2: মনে হচ্ছে ঘোষলে মাজলে চলে যাবে।
1: সেদিনই বিমলবাবু আমার হাতে একটা চুক্তিপত্র তুলে দিলেন। এমপির নিজস্ব অভিনেতা হিসেবে 3 বছরের জন্য। প্রথম বছর আমাকে দেওয়া হবে 400 টাকা, দ্বিতীয় বছর 600 টাকা করে, আর তৃতীয় বছরে প্রতি মাসে পাব 700 টাকা করে। জিমটিকে দেখতে ইচ্ছে করলো, স্বপ্ন দেখছি না তো। সহযাত্রী ছবিতে নায়ক মনোনীত হয়েছিলেন অসিত বরণ, কিন্তু আর একটা ছবির কাজের জন্য করতে পারলেন না। শিখেছিল আমার ভাগ্যে বিপরীতে তখনকার প্রখ্যাত অভিনেত্রী ভারতী দেবী। অভিনয় হলো, ছবিও তৈরি হলো, নানান প্রেক্ষাগৃহে দেখানো হলো, কিন্তু এবারেও সেই আমার একই ভাগ্য, ছবি চলল না। কোনো অভিনেতার জীবনে ছবি না চলা যে কতখানি দুঃখের তা বলে কেউ বোঝাতে পারবে না। তখনকার দিনের একটা বিখ্যাত সাপ্তাহিক পত্রিকায় আমার একটা কার্টুন বেরোলো, বাংলার নায়ক নামকরণে। একটি মেয়ের কোলের ওপরে একটি 6 মাসের শিশু দুহাত তুলে মেয়েটিকে বলছে, আমি তোমায় ভালোবাসি। হায় রে, আমার চেয়ে বয়সে বড় সব নায়িকার সঙ্গে অভিনয়ের দোষ কি আমার? মনটা ভেঙে